মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারা দিন সাত সুরে সারা দিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে

দেখতে দেখতে বৈশাখের 23 আজ, এক টানা বেশ অনেকদিন গরম হাওয়ার পর এই কয়েকটা দিন হলো সকালটা একেবারে অন্যরকম, অনেকটাই অদল বদল হয়েছে। দিন আসে দিন যায়, তারিখ বদলায়, মাস বদলায়, ঋতুও বদলায়, সময়ের যে অদল বদলে সবই কিন্তু পালা করে চলে আর নিয়ম মেনেই চলে, সবই তো সেই নিয়মেই বাধা। এই যে আমার আপনার আমাদের প্রত্যেকের লাইফ তো চলছে একদম রুটিন মেনে, আর জীবনটাকে সুন্দর সুস্থ রাখতে গেলে অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকাটা অত্যন্ত জরুরি। আর যেটা অবশ্যই দরকার সেটা হচ্ছে শরীরের পাশাপাশি শরীর এবং মনকে ভালো রাখতে গেলে খেলাধুলোর কিন্তু কোনো বিকল্প নেই। খেলাধুলোই তো পারে শারীরিক দক্ষতাকে বাড়িয়ে তুলতে, অনেক সুস্থ রাখতে এবং মনটাকেও তার সঙ্গে সঙ্গে সুস্থ রাখতে পারে। আমি জানি আপনি হয়তো প্রতিদিনই ওয়ার্কআউট করেন, সুইমিং করেন, সকালে হয়তো মাঠে যান, একটু যোগা করেন, একটু জগিং করেন, জিমে গিয়ে ট্রেডমিলে হাঁটাহাঁটি করেন, এগুলো সবই পার্ট অফ গেমও, এগুলোই সব শরীরকে আমাদেরকে সুস্থ রাখে, আমাদেরকে ফিট অ্যান্ড ফাইন রাখে। সুস্থ সবল শরীর আমরা সবাই চাই, সঙ্গে চাই তাজা মন, আর সেই তরতাজা মন এবং শরীরের জন্য চাই যেটা, সেটা হচ্ছে অবশ্যই রিফ্রেশমেন্ট। তার জন্য চাই

খেলাধুলো। তবে ওই যে এখনকার দিনে ছেলেমেয়েরা তো খেলাধুলো বলতে বোঝে ওই অনলাইন গেম থেকে মোবাইলে গেম খেলা, লুডো থেকে তাস, সব কিছু খেলে, ওই স্ক্রিনে চোখ রেখে বুঁদ হয়ে থাকে সব, ছোট থেকে বড় সবাই। না, এতে কিন্তু শারীরিক শুধু নয়, মানসিক বিকাশেরও বাধা হচ্ছে। এই পর্যন্ত শুনে আপনি হয়তো ভাবছেন আজকে কী নিয়ে আমরা ভোরাইতে কথা বলবো, খেলাধুলোর কথা যখন বলছি তখন একটু হলেও ধরতে পেরেছেন আজকে সেই সব খেলার কথাই বলবো। ফুটবল, ক্রিকেট, ভলিবল যেমন থাকবে, ঠিক তেমনই কিন্তু থাকবে সেই ট্র্যাকে দৌড়ানো থেকে জাম্পিং, সবই থাকবে আজকে। যা খেলতে গেলে অবশ্যই শ্রম যেমন লাগে তেমন ঘামটাও কিন্তু ঝরে, আর শরীর ফিট থাকে যেমন তেমন জীবনে প্রতিষ্ঠিতও হওয়া যায় খেলাধুলো করে। কি যায় না, এই যে এত এত খেলোয়াড় রয়েছেন তারা তো সব খেলাধুলো করেই তো জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। আমার আপনার প্রিয় এক একজন খেলোয়াড় হয়ে উঠেছেন। খেলাধুলো মানেই তো পেশি শক্ত করে, মনকে সতেজ রাখে, মানসিক দক্ষতা বাড়ায়, আর তার সঙ্গে থাকে যেটা সেটা হচ্ছে শরীরটা একদম ঝরঝরে সুস্থ, ফিট অ্যান্ড ফাইন থাকে। তাই তো রোজকার রুটিনে, প্রত্যেক দিনকার রুটিনে দরকার মাঠে যাওয়া। শরীর সুস্থ রাখতে, জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে অবশ্যই চাই খেলাধুলো। মাঠমুখো কিন্তু হতেই হবে, ময়দানে যেতেই হবে। শরীরের জন্য কাজ করাটা যেমন জরুরি, ঠিক তেমন বিনোদনটাও ভীষণভাবে প্রয়োজন, রিফ্রেশমেন্টের দরকার তো। আর এই বিনোদনের শ্রেষ্ঠ উপায়টাই হচ্ছে খেলা করা, খেলাধুলোতে নিজেকে জুড়ে দেওয়া। আপনি বুঝে গিয়েছেন ভোরাইতে আজকে কী নিয়ে কথা হবে। আজকে তো 7th May, ডেটটা দেখুন। আজকের দিনটা ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আজ আমাদের প্রত্যেকের কাছে স্পেশাল ডে, কারণ আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। কোথা থেকে এলো এই দিনটা উদযাপনের কনসেপ্ট, কেনই বা দিনটা সেলিব্রেট করা হচ্ছে, সবই আজকে ফিরে দেখবো ভোরাইতে। 107 FM রেনবোয়ে থাকবো আমরা মাঠে ময়দানে, স্টুডিওতে থাকলেও কিন্তু মনটা আমাদের থাকবে আজকে সেই সবুজ মাঠ ময়দানে, মাঠে ময়দানে। আপনার সঙ্গী আমি আরজে মৌমিতা, স্টুডিওতে থাকলেও আপনার সঙ্গেই আমিও কিন্তু আজকে সোজা চলে যাচ্ছি মাঠে ময়দানে। আর এখন এমন একটা গান শুনবো যে গানটায় এমন কিছু খেলার কথা আছে যেটা নিশ্চয়ই শুনতে শুনতে আপনি একটু হলেও নস্টালজিক হবেনই হবেন।

0: ডাকা মাঠের পারে কানা মাছি খেলার কথা যায় কি ভোলা, মনে আজ সেই ভাবনা দেয় দোলা, মনে আজ সেই ভাবনা দেয় দোলা, মনে আজ সেই ভাবনা দেয় দোলা।
1: টাইম মেশিনে চড়ে হারিয়ে গিয়েছিলাম আমি সত্যি সত্যি বলতে কি, কতগুলো খেলার কথা শুনলাম বলুন তো অমল মুখোপাধ্যায়ের গান শুনতে শুনতে। ছেলেবেলার এই খেলাগুলো আমরা খেলেছি, ওই কুমির ডাঙা, ছোঁয়াছুঁই, কানামাছি, লুকোচুরি সব খেলেছি, ছোটাছুটি করে কিন্তু মাঠে ঘুরে ঘুরে এই খেলাগুলো খেলেছি আমরা। ওই ছোঁয়াছুঁই বলুন বা লুকোচুরি বলুন, কানামাছি, সমস্ত কিছু, কুমির ডাঙা, সব কিছুই আমাদের ছোটাছুটি করেই খেলতে হয়েছে। যদিও এখন খেলা বলতে, আনন্দ বলতে, রিফ্রেশমেন্ট বলতে সবই হচ্ছে মোবাইলকে ঘিরে, মোবাইল ফোনেই সব কিছু বন্দি হয়েছে। এখন আর সেভাবে দেখাই যায় না দল বেঁধে মাঠে গিয়ে খেলতে। ইঁদুর দৌড়ের যুগে আমরা ছোটদের পিঠে ঢাউস বইয়ের ব্যাগ চাপিয়ে স্কুলে না হলে কোচিং সেন্টারে পাঠাচ্ছি, কিন্তু আমি আপনি কখনোই ভুলেও বলি না, যা না বাবা একটু খেলে যায় না, যা না মাঠে, না আমরা কিন্তু এটা বলি না। একটু হলেও যদি খেলাধুলো করে তারা, তাহলে আমরা বলি এই সময় নষ্ট নয়, এসো পড়তে বসো, বরং মন দিয়ে লেখাপড়াটা করো তো। কেউ কখনো বলি না যে মন দিয়ে খেলাধুলোটাও করো, মাঠে ময়দানে যাওয়াটা রোজকার রুটিনে নিয়ে এসো না সবাই, এটা আমরা কখনো বলি না, এ কথা আমরা ভুলেও কেউ বলি না। আর সেই কারণে কিন্তু ছেলেমেয়েরা ঘরে বসেই হাতে তুলে নিচ্ছে মোবাইল, খেলছে সেখানেই নানা ধরনের খেলা, নানা ধরনের গেম। আমরা সময়ের পরিবর্তনে, আধুনিকতার ছোঁয়ায় নিজেদেরকে এতটাই চেঞ্জ করে ফেলেছি, এতটাই পরিবর্তন করে ফেলেছি যে বাইরে গিয়ে যে খেলাধুলো করা যায় বা আউটডোর গেমস বলে যে কিছু একটা আছে, চার দেয়ালের বাইরে মাঠে ময়দানে গিয়েও যে কত শত খেলা আছে, সেই সব আমরা একেবারেই ভুলে গিয়েছি। আমাদের মা বাবারা যে খেলাগুলো খেলেছেন, আমরা অনেকেই আবার ছোটবেলায় সেই খেলাগুলো খেলিনি, কিন্তু তাঁদের কাছে গল্প শুনে আমরা কিন্তু মনে মনে সেই খেলার মাঠেও গিয়েছি। তবে হ্যাঁ, বেশ কিছু খেলা খেলেছি, যেমন ছোঁয়াছুঁই, কুমির ডাঙা, লুকোচুরি, এগুলো খেলেছি। এখনকার বাচ্চারা সেটাও জানেই না যে সেটা কিভাবে খেলতে হয়। যাই হোক, নিজেকে বিকশিত এবং শারীরিকভাবে সুস্থ রাখবার জন্য খেলাধুলোর যে কোনো বিকল্প নেই, এটা আমি আপনি আমরা ভুলতে বসেছি, কিন্তু আমাদের এবার না মনে করিয়ে দিতে হবে ওদেরকে। আমরাই ছোটদেরকে হাতে পেন পেন্সিল তুলে দেওয়ার পাশাপাশি মোবাইলটাও তুলে দিচ্ছি, দিচ্ছি আমরা তার সঙ্গে সঙ্গে হেলথ ড্রিঙ্ক, কিন্তু হাতে ব্যাট তুলে দিচ্ছি না। বলছি না যে চলো নিয়মিত বিকেলে মাঠে যাও তো, একটু একটু খেলাধুলো করে এসো না, ছোটাছুটি করাটা ভীষণ দরকার, যাও না, আমরা এটা বলছি না। হাতে ব্যাটও তুলে দিচ্ছি না, ফুটবলটাও এগিয়ে দিচ্ছি না যে যাও গিয়ে খেলো। আউটডোর খেলার অনেক উপকারিতা রয়েছে, শরীরে এবং মনে সুস্থ থাকা যায়, যেমন খেলার গুরুত্ব ঠিক এতটাই যে সত্যি সত্যি যে শরীরটা শুধু ঝরঝরে থাকে তাই না, শরীর ভালো থাকলে মনটাও কিন্তু একেবারে সুস্থ থাকবে, বা মনটাও সুস্থ থাকলে শরীরটাও আমার ভালো থাকবে, একদম একে অপরের সঙ্গে পুরো পরিপূরক হয়ে যেন জুড়ে রয়েছে। এটা আমরা জানি, মুখে বলি, মানি, কিন্তু সেভাবে মানি বললেও ভুল বলা হবে, আমরা করি না, নিজেদের লাইফে কিন্তু সেটা অ্যাপ্লাই করি না, আমাদের জীবনে সেটা প্রয়োগ করি না। ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, এ তো আছেই, আরও অনেক খেলা আছে যা শরীরের সঙ্গে সঙ্গে মনেও কিন্তু আলাদা একটা আনন্দ এনে দেয়, রিফ্রেশ করে আমাদের মনটাকে, মানসিক শক্তির বিকাশে সাহায্য করে সত্যি সত্যি এই খেলাধুলো। এইরকমই খুব জনপ্রিয় খেলা হচ্ছে সেই টুকি, শব্দটাও হারিয়ে গেছে, লুকোচুরি যখন আমরা খেলতাম টুকি, এবং তারপরে যেই খুঁজে পাওয়া যেত ধাপ্পা, বা যে যখন চোর খুঁজতে খুঁজেই যাচ্ছে একজন, সে আর খুঁজে পাচ্ছে না, তখন তার পেছনে সে ধাপ্পা ধাপ্পা করে এই পরপর দিয়ে গেলাম, ব্যাস সে আবার চোর হবে। এই যে লুকোচুরি খেলার মজাটা ছিল, এই বলতে বলতে আমার নিজেরও অনেক কিছু মনে পড়ে যাচ্ছে আর কি। তেমনই ছিল আরেকটা খেলা, গোল্লাচুট। এই খেলার সঙ্গে আজকালকার ছেলেমেয়েরা একেবারেই পরিচিত নয়, হয়তো লুকোচুরিটা স্কুলে খেলে বাচ্চারা, কিন্তু গোল্লাচুট এই সমস্তগুলো সত্যি ছুটেই চলে গেছে মন থেকে। তবে আমি বলতে পারি, এই খেলার নামটা শুনে আপনি নিশ্চয়ই টাইম মেশিনে চড়ে বসলেন, এবং ওই আপনারও নিশ্চয়ই মনে পড়ছে গোল্লাচুট খেলাটা, গোলাকার থেকে গোল্লা, আর ওই ছুট মানে দৌড়, দুইয়ে মিলে গোল্লাচুট। খেলাটা হতো দুই দলে ভাগ করে, সমান সংখ্যায় মেম্বার থাকবে, আর ওই যে এক পক্ষকে থাকতে হবে ওই গোলাকার মানে সার্কেলটার চারপাশে, এবং অপর পক্ষ বা অন্য টিমটা থাকবে সার্কেলের মধ্যে, আর যারা থাকছে সার্কেলের মধ্যে তাদের ওই বৃত্তের বাইরে একজনকেও সীমানা থেকে বের হতে দেওয়া যাবে না। এটাই হচ্ছে অন্য পক্ষের, অপর পক্ষের চারিদিক থেকে তাদের চোখ দিয়ে ঘিরে রাখা। যারা

বৃত্তের বাইরে আছে তাদেরকে যদি ছুঁয়ে দেওয়া যায় দৌড়ে গিয়ে, তাহলেই ব্যাস আউট হিসেবে চিহ্নিত হবে। ছোটাছুটি তো মাঠে ছুটে ছুটেই এই করে এই খেলাটা হতো, গোল্লাছুট খেলাটা। আরও একটা খেলা ছিল গাদি খেলা, সেটাও কিন্তু ওই মাঠে ছুটে ছুটেই খেলতে হতো, তবে সেখানে ওই কোট কাটা থাকতো। আবার ডাঙ্গুলি খেলা নিশ্চয়ই মনে আছে, মেয়েরা না খেললেও ছেলেদের মধ্যে কিন্তু বেশ পছন্দের খেলা ছিল ডাঙ্গুলি। তবে এর আবার

কিন্তু আছে আলাদা আলাদা। আপনি হয়তো ডাঙ্গুলি বলতেন, কেউ হয়তো ডাং বাড়ি বলেন, কেউ হয়তো কেপ ডাং বলেন, আবার ডাং থেকে এই কথাটা আর কি এসেছে। এই ডাং হচ্ছে কি, ডাঙ্গুলি খেলায় উপকরণ বলতে দুটো জিনিস থাকতো, একটা ডাং আর অন্যটা গুলি। ডাং হচ্ছে এক থেকে দেড় ফুট লম্বা লাঠি মতো, আর গুলি হচ্ছে ওই ইঞ্চি ছয়েক মতো, এবং গুলিটার দুই প্রান্ত সূচালো, আর মাঠেরও এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটতে ছুটতে সেই খেলাটা কিন্তু হতো, এই ডাঙ্গুলি খেলাটাও। আরও একটা ডাঙ্গুলি বলতে গিয়েই আমার মনে এলো গুলি খেলার কথা, বা ওই মার্বেল খেলা, টল খেলার কথা। হবে এই সমস্ত নিয়ে অনেক কথাই, কারণ আপনাকে টাইম মেশিনে চড়িয়ে আজকে আমি নিয়ে যাব সেই সব ফেলে আসা দিনে। সেই সব ফেলে আসা খেলাই আজকে করে তুলবে কিছুটা হলেও আপনাকে নস্টালজিক। আর আজকে মাঠে ময়দানে আপনার খেলার সঙ্গী ভোড়াইতে আছি তো আমি আর যে মৌমিতা। হবে অনেক রকম খেলা থেকে আজকের দিনের কথাও হবে, কোথা থেকে এলো এই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে কনসেপ্টটা, কেনই বা দিনটা সেলিব্রেট হচ্ছে প্রত্যেক বছর, কবে থেকেই বা হচ্ছে এই উদযাপন, খেলা তো উঠেই গেছে বলতে গেলে, কিন্তু কেন দিনটা উদযাপন করা হচ্ছে, সবই আজকে ফিরে দেখব ভোড়াইতে। আজকে স্টুডিওতে থাকলেও কিন্তু আছি আমরা মনে মনে মাঠে ময়দানে, সাতটা পর্যন্ত হবে অনেক অনেক কথা।

জানান দিচ্ছে 6:21 হয়ে 7 সেকেন্ড হয়ে গিয়েছে অলরেডি। আর আজকে আমরা মাঠে ময়দানে আছি এই জন্যই, কারণ আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। এর মধ্যে সব থেকে সুখের দিন বলতে গেলে যেটা হয়, দেখতে গেলে যেটা হয় আমার আপনার আমাদের লাইফে, সেটা হচ্ছে অবশ্যই সেই ছোটোবেলাটা। মানে একদম আমাদের জীবনে তো নানা রকম ফেজ আসে, সেটা সময়ের একদম নিয়ম মেনেই চলে আসে, শৈশব কৈশোর যৌবন। তো এর মধ্যে সব থেকে ভালো দিন, সুখের দিন হচ্ছে ওই ছোটোবেলা, কারণ সেই সময়টা খেলাধুলো করা যায়। আর এই শৈশব এবং কৈশোর যত সব খেলা কিন্তু এই সময়টাতেই হয়। পুতুল খেলা, লুডো খেলা, ক্যারাম খেলা, এই সমস্তর পাশাপাশি ছিল ফুটবল, ক্রিকেট, এই বা ছোঁয়াছুঁই, কুমির ডাঙা, গোল্লাচ্ছুট, গাদি খেলা, বুড়ির ছুট, কিংবা ডাঙ্গুলি মার্বেল খেলার মতো দল বেঁধে খো খো, কাবাডি খেলা, বাইচ খেলা, এগুলো কিন্তু সব ছিল। সব কিছু ছিল, ইনডোরের পাশাপাশি কত রকম আউটডোর গেমস এগুলোও কিন্তু ছিল। আর সেখানেই আজকে চলে এসেছে যেটা, আজকে একদম লাইফটা জুড়ে বসে আছে, দখল করে নিয়েছে যেটা, সেটা হচ্ছে ওই ছোট্ট মোবাইলটা। মোবাইলেই কিন্তু চলছে এখন ফুটবল, লুডো, তাস, সব কিছু খেলা ওই ছোট্ট স্ক্রিনটার মধ্যেই চলছে। একসঙ্গে অনেকে ছোটরা পাশাপাশি কিন্তু রয়েছে, আপনি খেয়াল করে দেখবেন হাতে প্রত্যেকের মোবাইল, সেখানেই খেলে চলেছে, গেম খেলা চলছে তাদের। এইভাবেই না মানসিক বিকাশ, বুদ্ধি, সব কিছু ভোঁতা করে দিচ্ছি আমরা। শারীরিক দিক থেকে তো অবশ্যই পিছিয়ে যাচ্ছে তারা, এবং মানসিকভাবে সেখানেও কিন্তু তারা পিছিয়ে যাচ্ছে। মানে দুই দিক থেকেই একদম মানসিক বিকাশও হচ্ছে না, শারীরিকভাবে তারা ফিটও থাকছে না, সুস্থও থাকছে না, মানে পুরো তাদের লাইফটা দিকভ্রান্তের মতো হয়ে যাচ্ছে। এবং তার জন্য দায়ী কিন্তু ছোটরা নয়, আমি আপনি, কারণ তাদেরকে আমরা এতটুকুও খেলতে উৎসাহিত করি না। আমরা ওই যে বললাম শুরু থেকেই বলছি, পেন পেন্সিল হাতে ধরিয়ে দিই, নাও না এখন বরং একটু ড্রয়িং করো। আরে বাবা, তার একটু মাঠেও তো যাওয়ার দরকার আছে, ড্রয়িং ড্রয়িংয়ের সময়, লেখাপড়া লেখাপড়ার সময়, খেলাধুলোর জন্য কিন্তু একটা নির্দিষ্ট সময় তাদেরকে দিয়ে দেওয়া উচিত। সেটা বিকেলবেলা হোক কিংবা স্কুল থেকে ফিরে এসে হোক, যখনই হোক না কেন, একটু কিন্তু তাদের সময়টা তাদের মতন করে খেলতে দেওয়া উচিত। সেখানে আমরা কি করি, হাতে বরং মোবাইলটা তুলে দিই, তুমি এখানে খেলো, ওর সঙ্গে মিশবে না, এর সঙ্গে যাবে না, মাঠে তুমি যাবে না, কেন যাক না ওরা, এটা আমরা একদম ভুলে যাই। খেলা তো একরকমের বিনোদন, তাই না? এক এক রকম সেখানে রিফ্রেশমেন্ট রয়েছে, এতে তরতাজা হচ্ছে আমাদের মন, বাচ্চাদের মন, এবং অবশ্যই তার শরীরটা ভালো থাকছে। খেলায় খেলায় যায় কিন্তু অনেক কিছু শিখে ফেলা। খুব ছোট্টবেলায় মা বাবা, পিসি, কাকু যেটা করে থাকেন, পুঁচকে বা পুঁচকিকে চারিদিক থেকে বালিশের সাপোর্ট দিয়ে বসিয়ে দেন, সঙ্গে অবশ্যই তার হাতে দিয়ে দেওয়া হয় একটা টেডি বা কথা বলা পুতুল, কিংবা হাততালি দেওয়া বানর ছানা, এই সমস্ত দিয়ে দেন। কিন্তু ব্যাস, তার তখন কি আনন্দ, চোখে মুখে হাতে পায়ে, একটু একটু করে সে বড় হয়, খেলনার সংখ্যাও তার বাড়তে থাকে। এই খেলনাগুলো কি সত্যিই একচেটিয়া উপহার, নাকি বাচ্চাকে ব্যস্ত রাখার কৌশল, নাকি বাচ্চা সামলে রান্নাঘরে কাজ গোটানোর একমাত্র হাতিয়ার? আমরা তো অনেক কিছুই বলি, তাই না? তবে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন, বাচ্চা ভোলানোই হচ্ছে খেলনা দিয়ে, কিন্তু শিশু শিক্ষার এই ভিতটা কিন্তু তৈরি করে দেওয়া যায় শেখা, সেটাই মানে বিশেষজ্ঞরা এটা বলছেন খুব ভালো দিক। এগুলোই কল্পনা শক্তি বাড়িয়ে দেয় যেমন বাচ্চাকে, তেমন কিন্তু মোটর স্কিলটাও উন্নত হয়। তাই তো কথায় বলে, খেলায় খেলায় শেখাও যায়। এই যে কম্পিটিশন, কম্পিটিশনের যুগে ছোটদের বইমুখ করতে গিয়ে মাঠ থেকে অনেক দূরে কিন্তু আমরা নিয়ে চলে যাচ্ছি, অথচ বিজ্ঞান বলছে ছোটবেলা থেকে কিশোরবেলার দিনগুলোতে মনঃসংযোগ, কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য খেলাধুলো করাটা খুব দরকারি, খুব জরুরি। রিসেন্টলি একটা পেপার পাবলিশ হয়েছে জার্নাল অফ ক্লিনিক্যাল মেডিসিনে, একটা সমীক্ষার রিপোর্ট সেখানে দিচ্ছে যে জার্মানিতে ছেলে এবং মেয়ে, কতজন ছেলে না, 3,285 জন ছেলে এবং 3,248 জন মেয়ের ওপরে গবেষণা চালানো হয়, যারা প্রত্যেকেই প্রাইমারি স্টেজে স্টুডেন্ট ছিল। তাদের লেখাপড়ার পাশাপাশি সমানভাবেই খেলাধুলো করতে দেওয়া হয়েছে, ইনডোর এবং আউটডোর গেমস। 24 সাল থেকে 26 মার্চ পর্যন্ত এই গবেষণাটা চলেছে, ভাবুন কতদিন, তার মানে হয়তো ক্লাস 2 থেকে ক্লাস 4 পর্যন্ত, 24 থেকে 26 মার্চ। তো এরপর তাঁরা দেখেন যেটা, যে খেলাধুলোর মধ্যে দিয়ে ছোটদের, খুদেদের শারীরিক সক্ষমতাটা বেড়েছে, আর তার সঙ্গে বেড়েছে যেটা, সেটা হচ্ছে মানসিক সক্ষমতা। মেধার পাশাপাশি বেড়েছে মনঃসংযোগ ক্ষমতা, কনসেন্ট্রেশনটা তাদের দ্বিগুণের থেকেও বেশি হয়ে গেছে। তাই সায়েন্টিস্টরা বলছেন, বিশেষজ্ঞরা বলছেন, অমনোযোগী বাচ্চাকে মনোযোগী করে তোলার জন্য লেখাপড়ার পাঠের থেকেও অনেক বেশি জরুরি হচ্ছে খেলাধুলোর পাঠ দেওয়া।
তাতে তার সব রকমের স্কিল বাড়বে, মানসিক শারীরিকভাবে সে সুস্থ থাকবে, এবং তার জন্য যে ওষুধটা

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: মনে মনে এই মুহূর্তে মাঠে ময়দানে থাকলেও কিন্তু স্টুডিওর ঘড়িটা

0: রাখার সেই ওষুধটা কিন্তু রয়েছে খেলাতেই। মানে মানসিক মনকে সুস্থ রাখা, শরীরকে ঠিক রাখা, এই দুটোর ওষুধটাই হচ্ছে খেলাধুলো। খেলা নামক ওষুধটাই পারে ওদের সুস্থ সবল রাখতে, আর ওরা ভালো থাকলে আমি আপনিও তো ভালো থাকবো, তাই না? আর যদি আপনি বলেন, আচ্ছা এই খেলাধুলোর কনসেপ্ট কবে থেকে এলো, সে তো ওই বহু বহু বহু বহু বহু বছর আগে থেকেই এসেছে। মুষ্টিযুদ্ধ, অসিযুদ্ধ এসব তো ছিল রাজারাজাদের যুগে। আর আউটডোর গেমসে হকি, সেও বহুকাল আগে। এবং হকি খেলাটা কোথায় এসছে জানেন? কোথা থেকে? মিশর। আর বর্ষা নিক্ষেপ বা মুষ্টিযুদ্ধ, ডিসকাস থ্রোয়িং, এই সমস্ত খেলার চল হচ্ছে গ্রিসে। আর ওই বাস্কেটবল খেলার জন্ম আমেরিকাতে। আর 1891 এই খেলার জন্ম হয়। এই বাস্কেটবল কিভাবে সেটা হয়েছে জন্ম, সেটার কথা একটু বলছি। 1891 খেলার জন্ম হয় একজন ডাক্তার এবং শারীরিক শিক্ষার শিক্ষক ছিলেন যিনি, তিনি হচ্ছেন নাইসমিথ। তিনি চালু করেন বাস্কেটবল খেলা। কেন করেছিলেন? লাফানোর সঙ্গে পেশির মুভমেন্ট যাতে ভালো হয়, শরীর ভালো রাখবার জন্যই এই খেলার জন্ম তিনি দেন 1891 সালে। ভাবুন কত বছর আগে এই বাস্কেটবল খেলার কনসেপ্টটা এসেছে। আর ফুটবল খেলা, এটা তো দারুণ জনপ্রিয় খেলা, যেটা আমরা দেখি এখন, তার জন্ম ইংল্যান্ডে। তবে ইংল্যান্ডে নয়, কিন্তু শুরুটা হয়েছিল একটু অন্যভাবে। সেটা হয়েছিল ওই আমাদের চীনে। হ্যাঁ, সেই চীনেই হয়েছিল এই খেলাটা শুরু। তাহলে ফুটবল খেলা আমরা ইংল্যান্ডে বলি কেন? আসলে চীনে যে খেলাটা শুরু হয়েছিল তার নাম ছিল কুজু। এই কুজুর মানেও কিন্তু কিকবল। সেখানেও লক্ষ্য ছিল কিক মেরে জালে বন্দি করতে হবে বল, সেটাই ছিল কুজু। আর ভলিবল খেলা, সেটা 1895 আবিষ্কার হয় আমেরিকার নিউ ইয়র্কে। হবে আজকে অনেক কথা, খেলার কথাই তো রয়েছে আজ, কারণ মাঠে ময়দানে আছি 7টা পর্যন্ত ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডেতে। মাস তো চেঞ্জ হয়েছে, মে মাসের আজকে 7, সময় সেই 6টাই কিন্তু আছে। মাস চেঞ্জ হলেও ভোড়াইয়ের সময় কিন্তু চেঞ্জ হয়নি। শনি রবিবারে ভোড়াইতে চাইছি তো, জানতে চাইছি, শুনতে চাইছি আপনার মনের কথা। চট করে শুনে নিন কোন বিষয়ে এই মে মাসে আপনার মনের কথা শুনতে চাইছি, আপনাকে শেয়ার করতে বলছি, সেন্ড করতে বলছি, কোন বিষয়ে আপনার মতামত, চলুন শুনে নিয়ে গানের ওপারে ফিরছি। আমি আর যে মৌমিতা আছি স্টুডিওতে, কিন্তু মন পড়ে আছে মাঠে ময়দানে, কারণ আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। না, এবার একটু মাঠে ময়দানে থাকলেও একটু তো শুনতে হবে যে এই মে মাসে আপনি কোন বিষয়ে বার্তা পাঠাবেন, আমাদেরকে সেন্ড করবেন আপনার মতামত, কারণ এই মাসে আমিও আসব একটা শনিবারে। চলুন তাহলে শুনে নিই।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না? সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উড়ছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে, কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোড়াইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, দ্যাট ইজ 9903653992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস AIRFM Rainbow Kolkata@gmail.com, AIRFM RAINBOW KOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com এ। মে মাসের বিষয়ে আমরা রাখলাম তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোড়াইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: ঘড়িতে এখন সময় ঠিক 6:34 হয়ে 48 সেকেন্ড। আমরা সময়ের সঙ্গে সঙ্গে যেমন এগিয়ে চলেছি, আবার পিছিয়ে যাচ্ছে, কিন্তু স্মৃতিতে থেকে যাচ্ছে যারা, সেই সমস্ত খেলার মধ্যেও কিন্তু আমরা রয়েছি। সময়ের হাত ধরেই আমাদের চলার নাম যেমন জীবন, আর সেই জীবনেই আসে কিন্তু নানা ফেজ আসে, সেগুলোও অবশ্যই সময়ের নিয়মে। সেখানেই আসে শৈশব, কৈশোর, যৌবন, আর এর মধ্যে সবথেকে সুখের দিন বলতে গেলে অবশ্যই সেই ছোটবেলার শৈশব বা ছেলেবেলা, এবং অবশ্যই তার পাশাপাশি কৈশোরটাও আছে, যত সব খেলা তখনই হয়। আর সেই খেলাধুলোর কথাই কিন্তু আজকে ভোরাইতে, মাঠে ময়দানে সেই সব খেলা, যে খেলাগুলো আজকে হারাতে বসেছে সেই সব খেলার কথাই কিন্তু আজকে আমরা তুলে ধরছি, এবং তার পাশাপাশি যেগুলো আছে তার কথাও আসছে। অথচ খেলাধুলোর গুরুত্ব যে কতটা সে কিন্তু আমি আপনি আমরা সবাই জানি, যে হেলথ হেলথ করে কত কথা বলছি, কত কথা শুনছি আমরা হেলথ সংক্রান্ত, কোনো একটা পত্রিকা পেলেই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা হাতে তুলে নিচ্ছি, তার পেজ ওলটাচ্ছি, গড়গড়িয়ে পড়ে যাচ্ছি, কিন্তু মানছি কি মানছি না, শরীরকে সুস্থ রাখতে বিভিন্ন হেলথ ড্রিঙ্ক নিচ্ছি, তবু মাঠমুখী কিন্তু হচ্ছি না, নিজে হচ্ছি না, মাঠমুখী করছি না পরের প্রজন্মকেও, বইমুখী করছি আমরা সবাই ছেলে মেয়েকে, আমরা পড়াশোনা করার জন্য উৎসাহিত করছি, জিকেতে কোয়েশ্চেন করছি।

করছি খেলা নিয়ে, প্রতিদিন সন্ধে হলেই টিভির পর্দায় চোখ রাখছি, ক্রিকেটের আপডেট দেখছি, কিন্তু আমি আপনি আমরা শত হাত দূরে নিজেদের যেমন রেখেছি মাঠ থেকে ময়দান থেকে, ঠিক তেমনই এই প্রজন্মকেও এতটুকুও সচেতন করি না, বলি না যে খেলতে যাও নিয়ম করে, লেখাপড়া যেমন করছো নিয়ম করে, যেমনভাবে সকালবেলায় উঠে আমরা সবাই একদম নিয়ম করে ফ্রেশ হই, দাঁত মাজি যেটাকে বলি, ব্রাশ করি আমরা, অথচ আমরা নিয়ম করে কখনো খেলতে যাই না। খেলাটা যে অত্যন্ত জরুরি সেটা কখনোই নিজেরাও বলি না, বাচ্চাকেও বলি না। ঘরের বাইরের খেলাধুলো ছোটদের সব সময় অ্যাক্টিভ রাখে, ফিটনেস বাড়িয়ে দেয় কয়েক গুণ। আউটডোর গেম মানেই তো পেশির মুভমেন্ট হচ্ছে, ছোটাছুটির ফলে হচ্ছে সেটা, আর তাতে কিন্তু শারীরিকভাবে যেমন সুস্থ থাকছে ঠিক তেমন নতুন নতুন স্কিলও তাদের মধ্যে তৈরি হচ্ছে। ওবেসিটির মতন সমস্যা একেবারেই কমবে, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে বড়রা সবাই এখন আমরা সেই স্থূলতার শিকার। সঠিকভাবে খেলাধুলো করলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তিটা একেবারেই মিলবে, সৃজনশীলতাও তার সঙ্গে সঙ্গে বাড়িয়ে তুলবে আউটডোর গেমস। সারা দিন লেখাপড়া চলছে, সেই সারা দিন লেখাপড়া হলেও তারপরেই কী হয়ে যাচ্ছে, হাতে মোবাইল বা সামনে টিভি। এই এত সব ইলেকট্রনিক্স গ্যাজেট যেগুলো এসে গেছে ছেলে মেয়েদের, আরও তাদেরকে ঘর কুনো করে দিচ্ছে, তাদেরকে তো একদম মাঠমুখী করতেই দেওয়া হচ্ছে না, কিন্তু সেই সময়টা এসেছে আবারও ফিরে। আজকে সেই দিন, দিনটা আজকে তারিখটা হচ্ছে 7th May, ঘুরে ফিরে প্রত্যেক বছর আসে ক্যালেন্ডারে, সে তো তার নিয়মে আসবেই, সময় চলেও যাচ্ছে, সময় বয়েও যাচ্ছে, আর ঠিক সেইভাবেই সে নিয়ম মেনে প্রত্যেকটা বছর 7th May এসে যাচ্ছে। শারীরিক মানসিক সুস্থতার জন্য খেলাধুলো এবং মাঠে যাওয়া যে কতটা প্রয়োজন, সেই প্রচারের লক্ষ্যেই কিন্তু এই দিনটা প্রত্যেক বছর পালিত হচ্ছে, সেলিব্রেট হচ্ছে, দেখবো তো সেই ইতিহাস। তবে তার আগে আরও একবার ফিরে যাব একসঙ্গে জোট বেঁধে সেই খেলাটায়, সেটা একটু ফিরে যেতে দেখতে চাই আরও একবার। মাঠে ময়দানে ঠিক নয় এই খেলাটা, এই খেলাটা হচ্ছে জলের খেলা, বাইচ খেলা। বাইচ খেলার কথা মনে এসে গেল আসলে, 107 FM রেনবো ভোড়াইতে আজকে আছি তো মাঠে ময়দানে, আউটডোর গেমস নিয়ে কথা হচ্ছে। 90-এর দশকে প্রায় বলা যায় শেষ পর্যন্ত একটা খেলা ছিল গ্রামে পাড়াতে দেখা যেত, সেটা হচ্ছে ছেলেদের আকর্ষণীয় খেলা, মার্বেল বা গুলি খেলা। আর এই খেলাটা শুরু হচ্ছে কোথায় জানেন? এটা কিন্তু আপনার পাড়ায় বা আমার পাড়ায় নয়, এই খেলাটা শুরু হয়েছিল অবিভক্ত বাংলার চট্টগ্রামে। তেমনটাই দেখলাম বই ঘেঁটে, মানে মাঠে ময়দানে নিয়ে কথা বলবো, বিভিন্ন খেলার কথা যখন তুলে ধরবো তখন তো একটু বইয়ের পাতা উল্টাতে হবে আমাকে, একটু নেট ঘাঁটতে হবে, বইয়ের পাতা উল্টাতে হবে, সব কিছুই তো করতে হবে, নাহলে খেলাধুলোর কথা বলবো কোথা থেকে, কারণ আমি নিজেও অনেক খেলা খেলিনি যে খেলাগুলোর কথা আজকে বলছি। আরও একটা জনপ্রিয় খেলা লাট্টু খেলা, না আমি খেলিনি কিন্তু খেলতে দেখেছি, মামার বাড়ি যখন যেতাম তখন গিয়ে এই খেলাটা দেখেছি, দৌড়ে দৌড়ে পাড়ার রাস্তার মধ্যে, মাটির রাস্তা, সেখানে দেখেছি তাদের খেলতে। এই মার্বেল খেলা বা গুলি খেলা বা লাট্টু খেলা, পিট্টু খেলা, এই সব বেঁচে থাকবে, তবে কিন্তু ওই থাকবে কোথায়, বেঁচে ছবিতে, যা দেখতে গেলে স্মৃতি স্মরণীবে আমাকে আপনাকে হাঁটতেই হবে। স্মার্ট যুগ এখন, ফোন থেকে সানগ্লাস, টিভি থেকে হেলমেট, সব স্মার্ট, তাই ফুটবল ক্রিকেট মাঠে ময়দানের খেলা আজকে একেবারেই আটকে পড়েছে ওই স্মার্টফোনে, কারণ স্মার্ট যুগ। আবার অনেক জনপ্রিয় খেলা কিন্তু হারিয়ে গিয়েছে একেবারে, চিরতরে তারা চলে গেছে, ভেবে দেখুন না এখন কি আর দেখতে পান ওই গোল্লার ছুট, বুড়ির ছুট, গাদি খেলা, না ওগুলো আর দেখা যায় না। খোখো, কাবাডি, এই খেলাগুলো আছে স্কুলের মাঠ থেকে জাতীয় লেভেল পর্যন্ত আছে, খেলতে যায় ছেলেমেয়েরা, কিন্তু পাড়ার মাঠে প্র্যাকটিস করতে কিন্তু তাদের সেভাবে দেখা যায় না, খোখো খেলা বা কাবাডি এগুলো দেখাই যায় না। একটা অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে কিন্তু আমি আপনি আমরা যাচ্ছি এবং আমরা ওদেরকেও নিয়ে যাচ্ছি, তাই স্মার্ট যুগ ঠিকই, প্রযুক্তির জালে জড়িয়ে নিজেদের চেনা পরিচিত অনেক কিছু কিন্তু হারিয়ে ফেলেছি। আর আজকে 107 FM রেনবো কিছুটা হলেও কিন্তু নস্টালজিক হচ্ছি, ফেলে আসা অনেক খেলায় স্মৃতির ঝাঁপি থেকে, মনের মণিকোঠা থেকে বেরিয়ে চলে আসছে চোখের সামনে। লাঠি খেলা, গোলাপ টগর খেলা, ওপেনটি বায়োস্কোপ, তারপরে সাত পাতা, এমন অনেক খেলা কিন্তু ছিল। যেমন হাডুডু, এই খেলাটা মাঠ বা ময়দানেই শুধু নয়, দল বেঁধে বাগানে গ্রামের রাস্তাতে জমজমাট ছিল এই খেলা একটা সময়, কিন্তু কালের আবর্তে সেই খেলাটাও কিন্তু আজকে আর দেখা যায় না সেভাবে। শুধু খেলাগুলোই তো নয়, হারিয়ে যাচ্ছে আজকে খেলার মাঠও। খেলাধুলোর প্রতি আগ্রহ সবার আছে, কম বেশি প্রত্যেকেরই আছে, কিন্তু মূল বিষয় খেলতে পাচ্ছে না, মাঠমুখী হচ্ছে না, হতে দেওয়া হচ্ছে না, তার জন্য আমি আপনি আমরাই বড়রাই দায়ী।

সময় কিন্তু এসেছে পরিবর্তনের, তাই শরীর সুস্থ রাখতে খেলাটাও কিন্তু রুটিনে ইনক্লুড করতে হবে। পড়াশোনার পাশাপাশি ছোট ছোট ছেলে মেয়েদেরকে হেলথ ড্রিঙ্ককে নয় দিতে হবে তাদেরকে খেলতে, খেলার সময়টা আমাকে আপনাকেই ওদের জন্য বেছে দিতে হবে। হবে আজকে আরও কিছু কথা, আছি তো 7টা পর্যন্ত আর যে মৌমিতা স্টুডিওতে থাকলেও কিন্তু একদম মাঠে ময়দানেই কিন্তু আছি আজকে।

আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। প্রত্যেক বছর 7th May সেলিব্রেট হচ্ছে এই দিনটা। এই দিনটার উদ্দেশ্যই হলো সুস্বাস্থ্য বজায় রাখা খেলাধুলোর মাধ্যমে। আর এই কনসেপ্টটা এসেছে 1996-এ, অর্থাৎ সময়টা এগিয়ে যাচ্ছে। 6:45 হয়ে গিয়েছে, মাঠে ময়দানে আছি বটে, কিন্তু এই মুহূর্তে একটু পিছিয়ে যাচ্ছে। ওই যে 1996-এ কনসেপ্টটা এসেছে সেটাই বললাম, কারণ এই খেলাধুলো, এই অ্যাথলেটিক্স ডে, এটা যে সেলিব্রেট করবার দরকার, সবার মধ্যে যে খেলাধুলোরটাকে একটু হলেও উৎসাহিত করে তাদেরকে মাঠমুখী করার দরকার, সেই কারণেই কিন্তু এই

0: টা সেলিব্রেট হচ্ছে। IIIAAF এর সভাপতি প্রিমো নেবিওলো সেই সময় এই প্রপোজালটা রেখেছিলেন, প্রস্তাবটা রেখেছিলেন। তবে প্রথম বিশ্ব অ্যাথলেটিক্স দিবস 15 মে 1996 অনুষ্ঠিত হয়েছিল, তখন কিন্তু 7 মে হয়নি, এবং সেই বছর 50টারও বেশি দেশ পার্টিসিপেট করেছিল। শারীরিক মানসিক সুস্থতার জন্যই যে খেলাধুলো এবং ব্যায়ামের প্রচারের জন্য এই মে মাসের 7 তারিখটা পালিত হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যামেচার অ্যাথলেটিক ফেডারেশন IIAAF এদের এরাই আর কি এটা করেছে। তো এই দিনটার লক্ষ্যই হলো ইয়াং জেনারেশনের মধ্যে থাকা যে খেলোয়াড় সুলভ প্রতিভা সেটাকে আরও একবার উস্কে দেওয়া, জাগিয়ে তোলা। আর এই IIAAF অ্যাথলেটিক্স যার মানে এটা হচ্ছে ফর বেটার ওয়ার্ল্ড নামে একটা প্রকল্প হিসেবে প্রথম চালু হয় এই দিনটা, পরে নামটা হয় বিশ্ব অ্যাথলেটিক্স দিবস। সব বয়সের এবং ক্ষমতার লোকেদের কোনো না কোনো শারীরিক কার্যকলাপে অংশ নিতে এনকারেজ করা হয়, উৎসাহিত করা হয় আজকের দিনে। খেলাধুলো যে কতটা জরুরি ফিট থাকার জন্য সবার মধ্যেই সেই সচেতনতা, সেইটাই আর কি, সেই বার্তাটা সবার মধ্যে পৌঁছে দেওয়া, এবং সেই লক্ষ্যেই কিন্তু দিনটা সেলিব্রেট করা হচ্ছে, পালিত হচ্ছে। এই যে নেবিওলোর কথা বললাম, নেবিওলো যিনি সভাপতি প্রিমো নেবিওলো, সেই সময় তিনি তো এই প্রপোজালটা রেখেছিলেন, এবং এই নেবিওলো 1996 যখন প্রথম এই প্রস্তাব রাখেন তখন অ্যাথলেটিক্সের মূল্যবোধের প্রচার এবং ইয়াং জেনারেশন তরুণদের মধ্যে অংশগ্রহণের ইচ্ছেটাকে জাগানোকেই ফোকাস করেছিলেন তিনি। উন্নত বিশ্বের জন্য এটা ভীষণভাবে দরকার বলেই মনে করেছিলেন তিনি, এবং সেই 1996 আর আজকে 2026 আজও কিন্তু পালিত হচ্ছে দিনটা। লক্ষ্য একটাই, খেলায় আগ্রহ এবং সচেতনতা সবার মধ্যে একটু হলেও বাড়িয়ে দেওয়া, মূল্যবোধ সেটাকে হাইলাইট করা, সবাইকে এক জায়গায় করা, স্বাস্থ্য এবং সুস্থতার প্রচার করা, এবং ভবিষ্যৎ প্রজন্মকে খেলতে এনকারেজ করা, অনুপ্রাণিত করা। প্রত্যেক বছরই একটা করে থিম বেছে নেওয়া হয় এই এটার উদ্দেশ্যে আর কি, একটা করে থিম, সেটাকে লক্ষ্য রেখে এগিয়ে যাওয়া হয়। 2018 সালের থিম ছিল মহিলাদের জন্য শ্রেষ্ঠত্ব, 2019 থিম ছিল জীবনের জন্য প্রশিক্ষণ, 20 থিম ছিল সক্রিয় থাকুন, সুস্থ থাকুন, সংযুক্ত থাকুন, 21 সালের থিম ছিল শান্তি উন্নয়নের জন্য খেলাধুলো। এবং সেই সময় ভাবুন একবার, তখন কিন্তু এই 2021 এই সময়টায় থিমটা ছিল সক্রিয় থাকুন, সুস্থ থাকুন, সংযুক্ত থাকুন, কিন্তু তখন কিন্তু আমরা কোভিড সিচুয়েশনে ছিলাম, অথচ থিমটা কিন্তু এটা ছিল এবং সেটাকে লক্ষ্য রেখেই প্রচারও চালানো হয়েছিল। 2022 সালের থিম ছিল ছোটদের মধ্যে খেলায় অংশ বাড়ানো, আর এই 2025 সালে সবার জন্য খেলা, অ্যাথলেটিক্স। আর এই বছর 2026 থিম হচ্ছে খেলাধুলো, সেতু বন্ধন আর সঙ্গে বাধা দূরীকরণ। 6:49 হয়ে গিয়েছে অলরেডি, হবে আজকে আরও কিছু কথা, খেলাধুলো নিয়ে তো কথা হচ্ছেই, কারণ আমরা আজকে মাঠে ময়দানে আছি। দিনটা ভেরি স্পেশাল, খেলাধুলোটা যে কতটা জরুরি শরীরকে সুস্থ রাখতে, সবাইকে সেই সম্পর্কে আরও একবার সচেতন করতে কিন্তু ডেটা সেলিব্রেট হচ্ছে। দেখতে দেখতেই মে মাসের 7টা দিন চলে গেল, এপ্রিল গিয়ে এখন আমি আপনি আমরা সবাই 7 মেতে। আর মাস চেঞ্জের সঙ্গে সঙ্গে বিষয়টাও তো বদলেছে, শনি রবিবারে ভোরায়ের বিষয় চেঞ্জ হয়েছে। চট করে একবার শুনে নিন কোন বিষয়ে আপনি আপনার বার্তা, আপনার মেসেজ সেন্ড করবেন আমাদেরকে, চলুন তাহলে শুনে নিই।
1: এখন নাকি প্রাকৃতিক পরিবেশের কারণে সেভাবে বসন্ত খেলা করে না, সত্যি কি তাই? আমি তো দেখেছি লাল পলাশে মৌমাছি উড়ছে, দেখেছি গঙ্গার পাড়ে হালকা হাওয়ায় হাত ধরে ঘুরে বেড়ায় যারা, তাদের মনে নতুন প্রেম আছে। গরম পড়ছে কিন্তু শিরশিরে দক্ষিণী হাওয়া এখনো কারোর কথা মনে করায়। ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল তোমার অনুভবে বসন্ত। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903659992, দ্যাট ইজ 9903659992। ইমেল করুন আমাদের ইমেল অ্যাড্রেস airfmrainbowkolkata@gmail.com, airfmrainbowkolkata। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200, নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার বার্তা ঠিক সকাল 6টায়, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: স্টুডিওতে লাইভ থাকলে কিন্তু মনে মনে আছি মাঠে ময়দানে, কারণ আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। খেলা মানেই শারীরিক কসরত করে ঘাম ঝরিয়ে অ্যাচিভ করতে হয় সাফল্য। শারীরিক শক্তি বাড়াতে কুস্তি, বক্সিং, দৌড়ঝাঁপ এ তো আছেই, আর আছে হাই জাম্প, লং জাম্পের মতোও খেলা। আছে খোখো থেকে কাবাডি খেলা, হাডুডু খেলা। খেলা মানেই পেশি শক্তি বাড়ে, যেমন ঠিক তেমনই কার্ডিওভাস্কুলার ওয়ার্কআউটেও হেল্প করছে। সব মিলিয়ে ফিটনেস বাড়িয়ে সুস্থ থাকা যায় যদি একবার খেলাধুলোটাকে নিজের রুটিনের মধ্যে রোজকার মতন একবার করে অ্যাড করে নেওয়া যায়, ইনক্লুড করে নেওয়া যায়, যদি জুড়ে দেওয়া যায় যোগাকে। আসলে খেলা মানেই তো শুধু আনন্দই দিচ্ছে তা তো নয়, এটা শারীরিক মানসিক সুস্থতার জন্য বেশি প্রয়োজন। আমরা এখন কম্পিটিশনে ছুটছি, ইঁদুর দৌড়ে সামিল আমরা, কে কিভাবে প্রথম হতে পারে সেটাই যেন নেশায় পেয়ে বসেছে। এই যে কম্পিটিশন, এই কম্পিটিশনের মধ্যে অবশ্যই খেলাটাও পড়ে, কিন্তু আমরা বারণ করি ছোটদের, বলি এখন খেলা নয়, এখন পড়তে বসো, পড়ো ভালো করে। খেলার সময়ও আমরা ওদেরকে মাঠে দিতে যেতে চাই না, একেবারেই দিতে যেতে চাই না আমরা। উল্টে বলি মোবাইল গেম রয়েছে, মোবাইল গেমে খেলো, ওদের ঘরে বসে আমরা হাতে মোবাইলটা তুলে দিই। সেখানে আমরাই কিন্তু মাঠে গিয়ে ছুটোছুটি করে খেলতে দিতে চাই না ওদেরকে, পিছিয়ে দিচ্ছি আমরাই ওদেরকে। খেলাই পারে শারীরিক সক্ষমতার পাশাপাশি ওদের স্কিল বাড়াতে, দক্ষতা বাড়াতে, ছোট থেকে বুদ্ধিদীপ্ত করে তোলে। আপনিও অবসর সময় সুযোগ হলে একটু খেলুন না, ব্যায়াম করুন, হাঁটাহাঁটি করুন, স্কিল বাড়ান একটু একটু করে, হার্ট ভালো থাকবে, মন ভালো থাকবে, এই কথাগুলো কিন্তু এক্সপার্টরা বলছেন। আর যে মৌমিতার কথা নয়, আপনার খেলার সঙ্গী আজকে নিজেকে বানিয়ে ফেলেছি বটে, কিন্তু সেটা আমার কথা নয়, বিশেষজ্ঞরা এমনটাই বলেন। মন ভালো থাকলে আপনার শরীরটাও ভালো থাকবে, স্বাভাবিক সেটা। আর তাই তো সুস্থ শরীরে থাকতে গেলে মনের যত্ন নিতেই হয়, আর মনের যত্নে বিনোদন হিসেবে হারিয়ে যাওয়া, ফেলে আসা খেলাগুলোকে এই প্রজন্মের ছেলেমেয়েদের শিখিয়ে দিয়ে নিজেও কিন্তু আনন্দে থাকতে পারবেন। বাড়ির ছেলেমেয়েদের ব্যস্ত রুটিনে আপনিই জায়গা করে দিন না খেলার জন্য, মাঠমুখী করুন নতুন প্রজন্মকে। ইচ্ছে করলেই আমরা পারি সবাইকে উৎসাহ দিতে, শরীর সুস্থ রাখতে। খেলাটা যে অত্যন্ত জরুরি সেটা কিন্তু আমরাও ওদেরকে বুঝিয়ে দিতে পারি।

এই গানটা ইচ্ছে করেই শোনালাম যে এই গানটা আমরাও ছোটবেলায় কিন্তু বড়দের মানে বিশেষ করে বাবার পিঠে, বাবা যখন এরকম হামাগুড়ির মতন ঘোড়া সাজবে এবং তার পিঠে উঠে বসবো, এবং সেই যে খেলা ছোট্টবেলা থেকে, কিন্তু এটা ইনডোর অবশ্যই, মানে খেলা বলতে এটা মজা দেওয়া, আনন্দ দেওয়া, তারপরে আস্তে আস্তে কাঠের ঘোড়াও পেয়েছি, সেখানেও উঠে বসেছি কান দুটো ধরেই সেটা চড়তাম। যাই হোক, লাইফ থেকে স্ট্রেস ডিপ্রেশনগুলোকে সরাতে হলে সবার আগে যেটা চাই সেটা হচ্ছে ব্যালেন্সড রুটিন। সেখানে খাওয়া দাওয়া, কাজকর্ম, পড়াশোনা, অফিস বা বাজারে যাওয়া, এসব তো থাকবেই, আর সঙ্গে যেটা থাকবে অবশ্যই সেটা হচ্ছে খেলা। ফিজিক্যাল ওয়ার্কআউটটা ভীষণভাবেই জরুরি। সেই কোন যুগ থেকে শুরু হয়েছে ইরাকে কুস্তি খেলা, সেই মুষ্টিযুদ্ধই কিন্তু মহাভারত রামায়ণেও ছিল, আর এখন

অলিম্পিক গেমসেও সে আছে। আরও কত খেলা ছিল আমার আপনার আমাদের ছেলেবেলায়, ছোঁয়াছুঁই, কুমিরডাঙ্গা থেকে খোখো, হাডুডু, গোল্লাচুট, গাদি খেলা, পিট্টু খেলা, লাঠি খেলা, পরিচিত সেই খেলাগুলোকে আমরাই কিন্তু পারি আবারও ফিরিয়ে আনতে, চাইলে আমরাই পারি মোবাইলে গেম খেলতে না দিয়ে আপনার ছেলেবেলার খেলার সঙ্গে ওদের পরিচিত করতে। শরীর আর মনের সম্পর্ক যে নিবিড়, তাই সুস্থ শরীরে ভালো থাকতে গেলে মনটাকে তরতাজা রাখাটা অত্যন্ত জরুরি। এই প্রজন্মকে মাঠে ময়দানে নিয়ে যেতে পারলে ওদের আনন্দ যেমন হবে, আমরা বড়রাও কিন্তু ফিরে যেতে পারবো ওদের মধ্যে দিয়েই ফেলে আসা আমাদের দিনগুলোতে। 6:56 হয়ে 55 সেকেন্ড, এবারে কিন্তু টাইম মেশিনে চড়ে ফিরে আসার পালা। আসুন ফিরে আজকের দিনে, 7 মে 2026, প্রায় তো 7টা বাজতে চলল না। আজকে মাঠে ময়দানে আর নয়, থামতেই হবে ভোড়ায়ে পথ চলা, তবে থামবে না মাঠে ময়দানে খেলাধুলো। মনে মনে ফিরে আসছি আবারও সেই স্টুডিওতে মাঠে ময়দান থেকে, ঠিক 7:02 ফিরছি নমস্কার কলকাতা নিয়ে। আপাতত আমার গল্প আজকের মতো ফুরলো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারত সফররত প্রেসিডেন্ট তো লামের মধ্যে গতকাল এক উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুদেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সুরিনামের রাজধানী পারামারিবোতে সেদেশের বিদেশমন্ত্রী মেলভিন বৌভার সঙ্গে এক বৈঠকে অংশ নেন। ভারত সুরিনাম সম্পর্ক পর্যালোচনার উদ্দেশ্যে নবম যৌথ কমিশন আলোচনার আওতায় দুদেশের প্রতিনিধি দল বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, উন্নয়নের সহযোগিতা, স্বাস্থ্য

0: সংস্কৃতি এবং দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে যোগ দেবেন। দুদিনব্যাপী এই সম্মেলনের ভাবনা আগামী দিনে নতুন নতুন ক্ষেত্রে সামরিক সক্ষমতা বাড়ানো। অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তির আগে এই সম্মেলনের আয়োজন এর গুরুত্ব বৃদ্ধি করেছে। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর দুদিনের লখনৌ সফরে ফ্রুট হরাইজন 2026 সংক্রান্ত গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি রপ্তানিকারক ও অন্যান্য অংশীদারদের সঙ্গে মতবিনিময় এবং প্রগতিশীল রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক ও ফল ব্যবসা শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করেন। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, দুষ্কৃতীরা বাইকে করে এসে তার গাড়ি লক্ষ্য করে এলোপাথারে গুলি চালায়। চন্দ্রনাথের বুকে দুটি গুলি লাগে, গুলিবিদ্ধ হন তার গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। আইপিএল ক্রিকেটে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে গতকালের খেলায় সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংসকে 33 রানে হারিয়ে দিয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
3: जिंदगी परीक्षा के लिए नहीं है, हमारे जीवन को बनाने के लिए शिक्षा एक माध्यम है।
2: NCPCR आयोजित कर रहा है परीक्षा पर्व, जिसके लाइव सेशन के दौरान आप परीक्षा से संबंधित प्रश्न एक्सपर्ट से पूछ सकते हैं, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
1: 107 FM Rainbow, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।
6: সাতটা তো বেজে গিয়েছে, বিছানাকে গুড বাই বলো, ঘুম থেকে উঠে এবার রুটিনে তোমার এক্সারসাইজটা যোগ করো। জানি তুমি ডায়েট করো, হিসেব করে খাও, টাইম মতো অফিস সারো, টাইমে অফিস যাও। ক্যালেন্ডারটা দেখাচ্ছে আজ মে মাসের 7, হাওয়া অফিস বলছেই তো বৃষ্টি হলেও গরম করবে এবার কাত। ডায়েটে রেখো টক দই এবং পাকা বেল, বেলা বাড়লেই এবার থেকে দেখাবে সুজ্জি মামা তার খেল। 7:10 জার্নিটাতে হবে ইনফো গান কথা, FM রেনবো শুনছো তুমি নমস্কার কলকাতা। দেখো দেখতে দেখতে না 7 ছুঁয়ে ফেলেছে ঘড়ি, আর দেখতে দেখতেই মে মাসের 7-7 দিন হয়েও গেল। আর আজকে তো উইকডে, আজকে অফিস ডে, চটপট বিছানার সঙ্গে দোস্তিটা তুমি খতম করো এবং যোগাকে যোগ করে ফেলো একদম তোমার নিজের রুটিনে। যতই মনে মনে বলো না কেন, আর্লি টু বেড, আর্লি টু রাইজ মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। কাজে করে দেখানোটা কিন্তু খুব চাপের, আর চাপের তো ওই যে গরম সহ্য করা সেটাও তো চাপের, কিন্তু এখনও পর্যন্ত আজ সকালটাও মন ফ্রেন্ডলি ওয়েদারটাই কিন্তু রয়েছে, মানে তুমি আমি কিন্তু বেশ খুশি খুশি আছি, কারণ আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর তার সঙ্গে সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে চাপ রয়েছে, কি বলো তো, সকালবেলায় উঠে কাজ করাটা কিন্তু খুব চাপের, চাপের তো এই গরম সহ্য করা যেমন, তাই ডায়েটে অবশ্যই টক দই রেখো আর চুমুক দিও ওআরএসে। আর এবারে বৃষ্টির কিন্তু আস্তে আস্তে হবে অন্ত, আর গরমও কিন্তু হবে তার সঙ্গেই বার বার অন্ত, আর কাজেরও নেই অন্ত। আজকে বৃহস্পতিবার, অফিস ডে, বৃহস্পতিবারের কেজো দিনটায় নিজেকে অকেজো না করে সারাটা দিন কিভাবে তুমি ম্যানেজ করবে প্ল্যানটা চক আউট করে ফেলো, আর ভালোবাসায় ভালোবেসে আজকের দিনটায় পথ চলা শুরু করো।
7: তাকে তাকে দিমি তাকে।

আমিও কিন্তু একেবারে ফ্লার্ট করার দলে কিন্তু নেই। আমি ভালোবাসায় বিশ্বাসী, আমি হৃদয় আর মস্তিষ্ককে ক্লান্ত না করে শুধু বলি ভালোবাসো। হ্যাঁ গো, শীত গ্রীষ্ম বর্ষা সব জায়গায় তো আছে তোমার আমার সেই ভালোবাসায় ভরসা। দিনের শুরু থেকে শেষ থাকুক সেই ভালোবাসার আবেশ, আর তোমার আমার রিলেশনটাও তো অবশ্যই অবশ্যই ভালোবাসার। কিন্তু ভালোবাসাবাসি নেই তো, গরমের সঙ্গে একেবারেই ভালোবাসাবাসি নেই, তাই আজকেও কিন্তু সারাটা দিন জুড়েই বেশ বৃষ্টির কিন্তু একটা আপডেট রয়েছে। আর ওই যে এখন আবার সেই গরম, এরপরেই বারবারুন তো হবে, আর কাজেরও তো নেই একদমই অন্ত। ব্রেকিং নিউজে এখন গরমের পাশেই কিন্তু জায়গা করে নিয়েছে যেটা, সেটা হচ্ছে বৃষ্টি তো আছেই, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ বেশ চাপে রেখেছে গরমকে, আর তার সঙ্গে যেটা গরম গরম খবর রয়েছে সেটা হচ্ছে গ্যাস থেকে সবজির দাম, সেইটাও কিন্তু ব্রেকিং নিউজে জায়গা করে নিয়েছে। তবে হ্যাঁ, এই দাম বাড়াবাড়ির বাজারেও কিন্তু বাঙালিকে আটকে রাখা যাবে না বাজার যাওয়া থেকে খাওয়া দাওয়াতে। যাই হোক, আজকে তো মে মাসের সাত, কাল বাদে পরশুই 25শে বৈশাখ, আবারও সেলিব্রেশনে আমরা সবাই পার্টিসিপেট করব, পালন করব তো রবীন্দ্র জয়ন্তী, সে তো সবাই আমরা জানি। কিন্তু জানি না যেটা, আজকে 7th May ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে ছাড়া আর কী কী কারণে স্মরণীয়, কেন মেমোরেবল আজকের ডেটা, সেটা দেখতে গেলে, সেটা জানতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়রির পেজ আমাকে উল্টাতে হবে, যে ডায়রি এখন আর যে মৌমিতার হাতে। আজকে তো 7th May, 23শে বৈশাখ, 1433 বঙ্গাব্দ, ডায়েরি দেখাচ্ছে, পঞ্জিকাও বলছে। এবারে ডায়েরির পেজটা উল্টিয়ে শেয়ার করছি ডেটা কেন মেমোরেবল। ইতিহাসের দিক থেকে দেখতে গেলে কিন্তু এই দিনটাই, তারিখটা অনেক কিছুর সাক্ষী রয়েছে। যেমন আজকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিষ্ঠা দিবস, আজ আবার গ্রিসের স্বাধীনতা দিবস, আর 1945 সে 7th May ইউরোপের যুদ্ধ।

0: শেষ হয়। আর এই যে তুমি বাঙালি, আমি বাঙালি, মাছে কাঁটা আছে, তাতে কি মাছ আর বাঙালি একেবারেই নিজেরাও কিন্তু সেই কাঁটার গায়ে মাংস লেগে থাকার মতন তাদের রিলেশনটা। কাঁটা ছাড়া মাছ হয় না, আর মাছ ছাড়া বাঙালি হয় না, মাছে ভাতে বাঙালি। এমনি এমনি কি বলে বলো তো, এর আগের দিন 4 তারিখ এসে কিভাবে মাছে ভাতে বাঙালির কথা তোমাদের বললাম ভোড়াইতে, মনে আছে নিশ্চয়ই? শুধু আমি বলেছি তা না, তোমরাও আমাকে অনেক রকম মাছ খাইয়েছো টাইয়েছো। যাই হোক, ভাবছো তো আজকে কেন আবার সেই মাছ মাছ করছি, আস্তে আস্তে করে দিচ্ছি নাকি সকালটা? মোটেই না, মাছ প্রিজার্ভ করবার যে কনসেপ্ট সেটা প্রথম চালু হয় 7th May। আর আজকে যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, সে তো তুমি জেনেইছো ভোড়াইতে যারা আমাকে শুনেছো। কত পুরনো খেলার কথা বলো তো, আজকে তোমাকে মনে করিয়ে দিলাম, একটু হলেও কিন্তু নস্টালজিক তুমি হলে। আরে শুধু কি নস্টালজিক সেই ভোড়াইতেই হলে? না না, এই ঘন্টা, পরের ঘন্টা, তার পরের ঘন্টা, সব ঘন্টাতেই তুমি নস্টালজিক হয়েই থাকবে, কারণ খেলাধুলো তো হবে, মাঠে ময়দানে আজকেও থাকবো। আর আর কিসে থাকবো দেখছি তো, 7ই মে দেখছি শিল্পী লেখক শান্তিদেব ঘোষ এবং গীতিকার কবি অমিয় বাগচির জন্মদিন হবে আজকে তাঁদের কথা, যাঁদের বার্থডে আজকে। তবে তার আগে তোমাকে বলছি, আজকে ব্রেকফাস্টে না ওটসের কোনো একটা প্রিপারেশন রেখো, আজকে ইন্টারন্যাশনাল ওটস ডে, সঙ্গে ডেজার্ট হিসেবে ফ্রুট কাস্টার্ড রেখো, আজকে তারও দিন। আর স্ন্যাক্স হিসেবে চিংড়ির কাটলেট বা প্রন পকৌড়া, শ্রিম্প পপকর্ন কিংবা চিংড়ির কাবাব রাখতেই পারো, সন্ধেবেলাটা জমে যাবে। শুধু তাই নয়, সন্ধ্যেবেলাটা জমবে কারণ বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে, আর সেখানে ভাজাভুজিটা বেশ ভালো লাগবে। আজকে যে ডিপ ফ্রাইড লবস্টার ডে, সেজন্যই তো চিংড়ির এই আইটেমগুলো তোমাকে স্ন্যাক্স হিসেবে অ্যাড করে দিলাম তোমার ওই ডায়েটে। আরে বাবা, গরম হলেও বৃষ্টি রয়েছে, সন্ধ্যেটা এমন ভাজাভুজি সব খেতে জমিয়ে দিতেই পারো তুমি, তাই না? আমরা খেতে ভালোবাসি, আবার আমরা ঠিক তেমন অকেশন সেলিব্রেট করতেও ভালোবাসি, ভালোবাসি গান শুনতে। আর এখন ডায়েরির পেজ বন্ধ করে রাখছি তোমার জন্য একটা রোমান্টিক গান।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: এরকম জমিয়ে রাখবে। তবে প্রেম ভালোবাসার পাল্লাটা ঠিক কতটা ভারী হলো সে প্রেডিক্ট বাবা আমি করতে পারবো না, ওটাও ওয়েদারের মতোই আনপ্রেডিক্টেবল। এই যে দেখো না এখন মে মাস, তীব্র গরমের কথা এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই ওই এল নিনো আসার কথা, মানে সুপার এল নিনো যেটা 140 বছর পরে আসছে সেই কথাটা কবে থেকে শুনছি, এবং গরমে তোমাকে আমাকে পুরো পাঁপড় ভাজা হয়ে যেতে হবে সেটাও আমরা জানছি, অথচ কি সুন্দর বৃষ্টি হয়ে পুরো মন ফ্রেন্ডলি ওয়েদার হয়ে রয়েছে, তাই না? এই ওয়েদারের মতোই কিন্তু আনপ্রেডিক্টেবল এই ভালোবাসার ব্যাপারটা, জোনাকির মতোই ওই আলো আছে আবার আলো নেই। কিন্তু এটাও ঠিক, প্রেম ভালোবাসার ইকুয়েশন জমে যায় এমন সব মিষ্টি মিষ্টি গানে, আর ডে সেলিব্রেশন জমে যায় ইটিং আউটিংয়ে, আর বার্থডেটা জমে যায় কেক কেটে এবং পায়েস মুখে দিয়ে। আর আজকে তো 7th মে, ডায়ারির পেজটা উল্টে যখন দেখছিলাম ডেটা কেন মেমোরেবল, তখনই তো দেখলাম সিলভার স্ক্রিনে অনেকের বার্থডে আজকে, আজ অনেক সেলেবি কিন্তু সেলিব্রেট করবে দেয়ার বার্থডেজ, আমরাও করছি উইশ।
1: Bumper birthday, bumper birthday, bumper birthday, bumper birthday.
0: আজকে অ্যাক্টর সন্দীপ কিষেন, আজকে অ্যাক্ট্রেস এরিকা ফার্নান্ডেজ, ফিল্ম মেকার এবং প্রোডিউসার বিকাশ গুপ্তা, অ্যাক্ট্রেস আলিশা পাওয়ার আর অ্যাক্ট্রেস এবং মডেল অশ্বিনী ভাবের বার্থডে আজকে। আজকে যদি তোমার লাইফেরও স্পেশাল ডে হয়, বার্থডে হয়, তাহলে তুমিও কিন্তু খুব লাকি। আরে বাবা, আর যে মৌমিতা ওইসব হরোস্কোপ বিচার ফিচার করতে পারে না গো, আরে এত এত সেলেবের সঙ্গে স্পেশাল ডেটা শেয়ার করছো বলেই তোমাকে আমি লাকি বলছি। শেয়ার তো আমিও করব, একটা কেকের কথা তোমাকে বলবো। কেকের আকার, মানে কেকের সাইজ বলো বা কেকের ডিজাইন বলো, সেটা তো অবশ্যই ডিপেন্ড করে কাস্টমারের পছন্দের ওপর। এবার কেকের অন্যরকম এক ক্রেতার খোঁজ মিলল, যিনি কিনা নিজের বিয়ের গাউনটাই কেক দিয়ে বানিয়েছে, তার নাম হচ্ছে নাতাশা কোলিন। তো সেই নাতাশা নিজের বিয়েতে 27th এপ্রিল পরেছিল গাউন যেটা, সেটা পুরোটাই কেক বেক করে তৈরি, ভাবো একবার, যার ওজন 132.5 কেজি আর কি। তো সেটা মানে যেটাকে আর কি পাউন্ড হিসেবে যদি ধরি সেটা ওই 289 পাউন্ড মতো। তো এমন কেকের গাউন পরে গোটা দুনিয়াকে অবাক তো করেই দিয়েছে, সঙ্গে গিনেস রেকর্ডসে নাম এন্ট্রির পথে কিন্তু নাতাশা রয়েছে। ধবধবে সাদা ভ্যানিলা ফ্লেভারের কেকের এই ওয়েডিং গাউন এখন নেটিজেনদের জোর চর্চায় এসেছে, কারণ তারা চর্চা করবেই তো, চর্চা করবে না বলো তো? এরকম কেক বেক করে যদি কেউ গাউন পরে তাহলে সেই কেকটা ভেঙে ভেঙে মেয়েটি মানে পাত্রী কোণে সেও নিশ্চয়ই খেয়েছে, আর বাদ বাকি যারা গেস্ট ছিল তারাও নিশ্চয়ই একটু না একটু টেস্ট করেইছে। তো সেই নিয়ে চর্চা চলছে, চর্চা এসেছে ঘটি গরম থেকে রোল, হ্যাঁ গো, এগ রোল, কাঠি রোল, এই সমস্ত স্ট্রিট ফুড জনপ্রিয়তার জন্য সেরা সেরা অ্যাওয়ার্ড পেয়েছে, যা দিয়েছে ফুড ইটার র্যাপ। অকেশন থেকে ভ্যাকেশন বা ডে সেলিব্রেশনে সব কিছুতে কিন্তু তোমার আমার শহর কলকাতা এগিয়ে, তাই তো এগিয়ে এসে এই শহরে তুমি ঘুরতেই পারো একান্তে, নিজের মতো করে তুমি কিন্তু হারিয়ে যেতেই পারো এই শহর কলকাতায়। সেই অপশনটা তো মেলে, কত কত জায়গা রয়েছে, কত শত জায়গা, স্ট্রিট ফুড সব কিছু কিন্তু আছে শহর কলকাতা জুড়ে, তাই তো বলছি হারিয়ে তুমি যেতেই পারো।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: Rainbow Time Check, Rainbow Time Check.
4: 7:23 হয়ে 48 সেকেন্ড, তুমি শুনছো 107 FM Rainbow, আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। আজকে তো বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীবার, ওয়েদার ঠিক থেকে বাজার দর সবকিছু কতটা লক্ষ্মীবন্ধ হবে সেই আপডেট তো অবশ্যই নেব একটু পরে। তবে এই বৃহস্পতিবার হলেও প্রবাদ প্রবচনটা না মিলতে চায় না গো, কিছুতেই প্রবাদ প্রবচনটা মেলে না। বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার এইগুলো এলে কিছুতেই মেলে না। কোন প্রবাদের কথা বলছি? এনি গেসেস? আসলে ওই আপরুচি খানা পাররুচি পড়না, কিন্তু তুমি বলো তো এই কথাটা একটু কি মেলে বলো তো? বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার, এই খাওয়া নিয়ে না বড় প্রবলেম, বড় সমস্যা। অনেক বাড়িতেই আছে রান্নাঘরে পেঁয়াজ রসুনের নো এন্ট্রি বোর্ড লাগানো থাকে, এখন উপায়? আরে বাবা, আছি তো আর যে মৌমিতা, নো প্রবলেম, চলো চলো সোজা একদম রান্নাঘরে। আজকে হবে বরবটি পাসিন্দা, পাসিন্দা কা বরবটি। হ্যাঁ, বরবটি এখনো কিন্তু বাজারে ভালোই মিলছে। আরে লাফা বলে ওগুলো কিনো না, লাফা আর বরবটির বিস্তর ফারাক আছে, দেখতে একটু একরকম হলেও ফারাক কিন্তু আছে। যাই হোক, যদি না থাকে ফ্রিজে তোমার বরবটি, তাহলে আজকে যখন বাজারমুখী হবে তখন ফর্দে লিখে নাও বরবটিটা, আর সঙ্গে 250 গ্রাম পনিরটাও কিন্তু রেখো প্লিজ, কারণ বরবটি আর পনির এ দুটো কিন্তু মাস্ট। কচি কচি দেখে বরবটি এনে ধুয়ে আগেই মাথাটা আর লেজাটা বাদ দিয়ে দাও, কেটে টুকরো টুকরো করে নাও, একই রকম যেন দেখতে হয়। এবারে ওই কাটা যে বরবটি টুকরোগুলো সেগুলোকে জলে ফেলে দাও, সাঁত রাখ না কিছুটা সময়। তুমি ততক্ষণে ওই দুটো আস্ত টমেটো, 1.5 ইঞ্চি মতন আদা, আর হচ্ছে গোটা দশে কাজু, আর 2-3টে কাঁচা লঙ্কা জলে দিয়ে তুমি গ্যাসে বসিয়ে দাও। আর এগুলো বাটাবাটি পরে হবে, আগে জলটা দাও গ্যাসের ওভেনে, সেটা জ্বালিয়ে তুমি ওটা বসিয়ে দাও। 5-7 মিনিট একটু হালকা হালকা সেদ্ধ হলেই ওটাকে নামিয়ে টমেটোর খোসাটা জাস্ট ধরে টান মারো, আর এই সব কিছু তারপরে ঘূর্ণি মেশিনে ফেলে দাও। ব্যাস, মিক্সিতে একটু ভালো করে মিশিয়ে জল দিয়ে হুড়মুড়িয়ে 3-4 বার ঘুরিয়ে ঢেলে রাখো ওগুলোকে বাটিতে। এরপর তুমি ওই সেই সাঁতরাতে থাকা বরবটিগুলো, সেই বরবটিগুলোকে কড়াইতে ফুটন্ত তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ছেড়ে দাও ওদেরকে। নিজে একটু সাবধানে যেও, বা ঢাল যদি থেকে থাকে ঢাল ওদের সামনে দিয়ে দাও, কারণ তেল ছিটকবে তো আবার পুড়ে ফুড়ে যাবে, আর যে মমিতাকে তখন তুমি ভীষণভাবে গাল পারবে, এটা করো না। এরপরে তুমি ওর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে 80% ভাজা ভাজা করে আবার রাখো ওদেরকে তুলে। এবারে কিপটে মার্কা তেল দাও কড়াইতে, একদম অল্প তেল দাও, সঙ্গে দুটো তেজপাতা আর আস্ত গরম মশলা ফোড়ন দিয়ে ওই ঘূর্ণি মেশিনে ঘুরিয়ে রাখা যে টমেটো কাজুর যে মিক্সচারটা রয়েছে সেটা ঢেলে দাও, ভালো করে কষিয়ে নাও, ভেজে রাখা বরবটিগুলোকে আবার ওতে ফেলে দাও। এরপর 250 গ্রাম যে পনিরটা নিয়ে এসছো না, ওটাকে জাস্ট গ্রেট করে ওর মধ্যে কুক করতে থাকো। ব্যাস, খুন্তি নাড়বে ততক্ষণ, তেল ছাড়বে না যতক্ষণ। এবারে দেখবে যখন নেই ওদের দলাদলি, তখনই বুঝবে যে দেখছো গলাগলি। ওই কন্ডিশনে গেলেই দলাদলি গলাগলি কন্ডিশন

কিচেনে গেলেই কিন্তু তুমি ওপর থেকে খানিকটা গরম মশলা গুঁড়ো আর একটা ছোট্ট বাটারের কিউব উপরে সার্ভিং বলে মানে দিয়ে সার্ভিং বলে দাও, ঢেলে ল্যান্ড করিয়ে দাও। এবারে ওটা রুটি পরোটা ভাতের পাতে জাস্ট মেখে খাও। আর এইভাবেই পাসিন্দা কা বরবটি খেলেই হবে মাছ মাংসের একদম ডেফিনেটলি ছুটি। বরবটির সঙ্গে মাছ একদম নয়, বরবটির সঙ্গে মাত্র কয়েকটা মশলার খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এর স্বাদের ঠেলা। তাহলে আর দেরি কেন, চলো চলো সোজা হোক স্টার্ট আপ।

আরে স্টার্টআপ হবে বলেই তো এই গানটা তোমার জন্য রেখেছিলাম, যেটা কি নয় কি বললাম যেন, বরবটি কা পাসিন্দা, যেটা তোমাকে আমি শিখিয়ে দিলাম, আর যে মৌমিতা শেফ মৌমিতা হয়ে যে রান্নাটা তোমাকে শিখিয়ে দিলাম সেইটার যাতে তাড়াতাড়ি শুরু করতে পারো সেই জন্যই তো এই গানটা আমি তোমার জন্য রেখেছিলাম। বরবটি আর পনিরের সঙ্গে মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টসের খেলা, মুখে দিলেই তুমি বুঝবে এই বরবটি পাসিন্দা কা স্বাদের পুরো ঠেলা। এমন সব নতুন নতুন রেসিপি থেকে নতুন নতুন ইনফো শুনতে জানতে টিউন করো প্রতিদিন 107 FM রেনবো, ওই 7:02 কিন্তু। প্যাকেজটা অনেকখানি লম্বা, অনেক সেগমেন্ট, তাই তো আমরা 8:30 থাকি এখন, একদম মানে গুনে গুনে 2 ঘন্টা 54 মিনিট কিন্তু নতুন নতুন সেগমেন্ট নিয়ে এই নমস্কার কলকাতায় আমরা থাকি। আর এই ব্যস্ত শহর কলকাতাতেই মেলে তো নিরিবিলি প্রকৃতির হাতছানি, মেলে আছে ইডেন গার্ডেন্সের মতো উদ্যান, আছেই আছে ইলিয়াট পার্ক, আছে ইকো পার্ক থেকে পোষণ পার্ক, সব জায়গায় কিন্তু মেলে সবুজ প্রকৃতির হাতছানি। আর যেটা হয় এই মে মাসে এখন মিলছে সেটা হচ্ছে গরমটা একদম কমজোরি, আর তার সঙ্গে যেটা মিলছে সেটা হচ্ছে মন ফ্রেন্ডলি ওয়েদার, কারণ পরন্ত বিকেলে তুমি তাই এইরকম একটা ওয়েদারে বেশ একটু বৃষ্টি বৃষ্টি ব্যাপারটা রয়েছে, একটা ছাতা জাস্ট হাতে নিয়ে নেবে, তো সেখানেই ডে সেলিব্রেশনে তোমার ডেস্টিনেশন আজকে হতেই পারে নলবন। আরে বাবা, ঝিলের ঝিরঝিরে হাওয়াতে মনটা তো ফ্রেশ হবেই, আর তার সঙ্গে যদি একটু ঝিরঝিরে বৃষ্টি হয় দারুণ ব্যাপার, মানে এক্সট্রা ওটা আর কি বোনাস হিসেবে পেয়ে গেলে। আর এখানে এলে তো বোটিং জমবে, সঙ্গে ডেটিংও হবে, ইটিংও হবে। আর সামনেই তো রবীন্দ্র জয়ন্তী আসছে না, মাঝে মাত্র একটা দিন তারপরে রবীন্দ্র জয়ন্তী আমরা সেলিব্রেট করব, তো আমরা সেই যখন আমরা পালন করব

0: আর ছাড়া সেই জন্যই না জোড়াসাঁকো এখন একেবারে পুরোপুরি সাজো সাজো রব। আর ওদিকে বাকি ঠিক 10 দিন, ইউরোপা ক্লিপার পাঠাবে নাসা বৃহস্পতিতে। আর বৃহস্পতিবার বসেই তোমাকে শেয়ার করলাম আজকে সেই কথাটাই যে ইউরোপা ক্লিপার কিন্তু যাচ্ছে এবার বৃহস্পতিতে বরফের খোঁজে। আর ওদিকে আবার বরফে মোড়া আন্টার্কটিকা অ্যালগি, এবং অর্থাৎ অ্যালগি বলতে যেটা শৈবাল আর কি বলি আমরা, সেই অ্যালগি এখন আমাদের বটানিক্যাল গার্ডেনে রয়েছে। আন্টার্কটিকার বরফে মোড়া জায়গায় যেখানে পাওয়া যায় এই অ্যালগি, সেটাই চলে এসছে আমাদের বটানিক্যাল গার্ডেনে। এই প্রথম আমাদের দেশে সেই আন্টার্কটিকার অ্যালগি হাজির রয়েছে বি গার্ডেনে। তাই তোমাকে বলছি শোনো না, বি গার্ডেন এলে টি গার্ডেনের সামনেও কিন্তু অবশ্যই যেও, এবং টি গার্ডেনের সামনে গিয়ে সেলফি তো তুলবেই, সঙ্গে ভুলো না কিন্তু প্লিজ ওই বেটার হাফকে নিয়ে সোজা বিঘে আড়াই বিশাল এরিয়া জুড়ে যে 350 প্রজাতির গোলাপ গার্ডেনটা রয়েছে ওটা প্লিজ দেখো, অবশ্যই দেখো। তারপরে গার্ডেন দেখে চলে এসো ওই লেকের পাড়ে, বোটিংয়ের ব্যবস্থা আছে তো এখানেও। জানি তুমি অনেকবার এসেছো ভিক্টোরিয়াতেও, বি গার্ডেনের মতন তুমি ভিক্টোরিয়াতেও মাঝে মাঝে যাও নিশ্চয়ই, কিন্তু এই এই মরশুমটায় একটাবার হোক না তোমার ডেস্টিনেশন ভিক্টোরিয়া, তবে সন্ধেবেলায়, কারণ লাইট অ্যান্ড সাউন্ড শুরু হচ্ছে আবারও নতুন করে। এখন প্ল্যান করো কোথায় কখন যাবে তুমি বেটার হাফকে নিয়ে, আর প্ল্যান করতে করতে অবশ্যই তুমি নিশ্চিন্তে এগিয়ে এসে তার হাত ধরে শহর সফর জমাতেই পারো। আর অবশ্যই অবশ্যই সেই জমাটিয়া গানটাই আছে শহর সফর জমানোর জন্য, যে গানটা 2010 রিলিজ হয়েছিল, তো রেইনবো ফ্ল্যাশব্যাকে সেই গানই থাকছে, এবং সেই গানটা শুনতে শুনতে একটু হলেও নস্টালজিক হব, মনটাও একটু ভারও হবে।
1: FM Rainbow Day, Rainbow Flashback Song.

এমন একটা গান শুনতে শুনতে এই ভাবছিলাম যে আজকে তো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, তো তোমার আজকে কিন্তু ডেস্টিনেশন হতেই পারে স্পোর্টস ফ্যানাটিক মিউজিয়াম। হ্যাঁ, সেখানে এলেই কিন্তু তুমি দেখতে পারবে, যেমন সচিনের জার্সি দেখতে পাবে, সৌরভ গাঙ্গুলির জার্সি দেখতে পাবে, মেসির জার্সি দেখতে পাবে, এমনকি তাদের হেলমেট, ব্যাট, বল, অনেক কিছু কিন্তু তুমি এই যদি ফ্যানাটিক স্পোর্টস মিউজিয়ামে চলে আসো একবার তাহলে দেখতে পাবে। তার সঙ্গে তাদের সমস্ত অটোগ্রাফও কিন্তু পেয়ে যাবে। আর তার সঙ্গে সঙ্গে যেটা করতে পারো তুমি, আজকে শোনো না, আজকে টাইম স্পেন্ড করতে তুমি চলে আসতে পারো একান্তেই নবদিগন্তে। হ্যাঁ, নবদিগন্ত পার্ক রয়েছে তো সল্ট লেকে, শহর ঘুরতে ঘুরতে আসতে পারো তুমি আজই নন্দন থ্রিতে। চলছে এখন এখানে আর কি ফিল্ম চলছে, তো সেই ফিল্ম দেখতে চলে আসতেই পারো বিকেলে। কিন্তু বিকেলের দিকে রয়েছে এখন বিদেশি ছবির সম্ভার, তো শহরে এখন এই মুহূর্তে অনেক কিছুই রয়েছে। আর আজকে অফিস ডে হলেও না, ছোটাছুটির দিন হলেও, আজকে কেজো দিন হলেও ভালোবাসাকে তোমার অকেজো হতে দিও না, তাই শহর ছেড়ে কোথাও যাওয়ার প্ল্যান করো না। আর যদি বা করো তাহলে চলে এসো চাঁদপাল ঘাটে, মন ফ্রেন্ডলি মরশুমে রেডির কিন্তু রয়েছে নতুন এই সার্ভিস। আর হ্যাঁ, সিটি অফ জয় কলকাতা, সিটি অফ লাভ কি না, তাই তো গত রবিবার থেকেই এই শহরে একটা অপশন কিন্তু রয়েছে কপোত কপোতিদের জন্য, টকবক করে ঘোড়ার গাড়ি চড়া। হ্যাঁ, ভিক্টোরিয়া থেকে প্রিন্সেপ ঘাট হয়ে ইডেন গার্ডেন্সের সামনে থেকে রেড রোড হয়ে ভিক্টোরিয়াতে ফেরা, একটা স্পেশাল ডিসকাউন্ট প্যাকেজ রয়েছে উইকেন্ডগুলোতে, তো প্ল্যান করে ফেলো শনি রবিবারের জন্য। আর এখনই কিন্তু তুমি ডিসাইড করো তুমি ঘোড়ার গাড়ি চড়ে প্রিন্সেসকে নিয়ে সফর জমাবে নাকি ময়ূরপঙ্খী নাওতে ভেসে গঙ্গা ভ্রমণ করবে, তোমার লাভ জার্নিটাকে কীভাবে তুমি মেমোরেবল করবে সেটার প্ল্যান করো। আর নতুনভাবে তুমি আবার প্রপোজও করতে পারো, বোঝাতেই পারো যে তুমি শহর সফর জমানোর সঙ্গে সঙ্গে যে তুমি কতটা ঠিক তাকে ভালোবাসো। এই প্ল্যানটা এক্সিকিউট করবার জন্যই কিন্তু এমন একটা গান রাখছি তোমার জন্য, যে গানটা ডেফিনেটলি তোমাদের ভালোবাসাকে আরও একবার কী করবে, জমিয়ে দেবে।

0: 107 FM Rainbow. Shot Shure Sharade. Shot Shure Sharade.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
3: Rainbow Time Check,
4: Rainbow Time Check.
5: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 7:43 হয়ে 48 সেকেন্ড। আজকে তো 7th May, আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। নানাভাবে কিন্তু সেলিব্রেট হচ্ছে সব দেশেই এই দিনটা। আর আমার তোমার প্রত্যেকের ছোটোবেলা থেকে বড়োবেলা নানা রকমের খেলা তো ঘিরে রয়েছে, তাই না? সে ইনডোর গেমসই হোক বা আউটডোর গেমস, তবে আজকের দিনে যেটা দুনিয়া মানে পুরোটাই আমাদের হাতের মুঠোয় চলে এসেছে একটা ক্লিকের দূরত্বেই। কিন্তু যদি ধরো এমন হয় তুমি তোমার পছন্দের জায়গায় পৌঁছে গিয়ে, ড্রিম ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে তোমার পছন্দের খেলাটা সেখানেই তুমি খেললে, মানে আমি বলতে চাইছি আইফেল টাওয়ারের গোড়ায় গিয়ে ফুটবল খেলতে পারলে তুমি, ব্যাপারটা কেমন হবে? বা ধরো ডাল লেকে শিকারায় বসে লুডো বা পাঁচগুটি বা বাগাডুলি খেলছো, ব্যাপারটা কেমন হবে? তাহলে আজকে ডেটটাকে তুমি এভাবেই সেলিব্রেট করো, তোমার পছন্দের অ্যাথলিটকে নিয়ে সোজা চলে যাও তোমার ড্রিম ডেস্টিনেশনে। সেখানে পৌঁছে গিয়ে কোন খেলাটা খেলবে শেয়ার করে ফেলো 9903659992। আর হ্যাঁ, পৃথিবীতে তো বহু খেলা আছে, ইভেন্টের গড়াগড়ি, ইভেন্টের ছড়াছড়ি, তবে এই ইভেন্টটা না কমনওয়েলথ গেমস বা অলিম্পিক গেমস কোথাও নেই, সেটা হচ্ছে তোমার আমার লাইফের খেলা। আরে বাবা, ছেলে খেলা, আজকে সে কথাও ছোট্ট করে শেয়ার করে ফেলো। লাইফে কোন কঠিন সিচুয়েশনটা সামলেছো জাস্ট ছেলে খেলা করে? ইয়ে বাহাত কা খেল হ্যায় বলে তুমি নিজেই সামলে ফেলেছো, ছেলে খেলা করে যে সাফল্য অ্যাচিভ করেছো শেয়ার করে ফেলো আজকে 9903659992। কারণ আজকে হচ্ছে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, তো ব্যাস তুমি একজন অ্যাথলিট এবং তোমার সঙ্গেও থাকবে অ্যাথলিট এবং তোমরা দুজনেই চলে যাবে ড্রিম ডেস্টিনেশনে। সেখানে গিয়ে কী খেলবে সেটাও আজকে বলে ফেলো, তোমার ড্রিম ডেস্টিনেশনটাই বা কোথায়, আর তুমি কাকেই বা সঙ্গে নিয়ে যাচ্ছ, আর কী বা খেলছো সেটাও বলে ফেলো। আর এই ড্রিম ডেস্টিনেশনে গিয়ে তোমার পছন্দের কোন খেলাটা খেলছো সেটা তো জানাচ্ছই, সঙ্গে তোমার ছেলে খেলা করে অ্যাচিভ করার সাফল্যর কথাও বলছো। আর তার সঙ্গে সঙ্গে প্লিজ বলো না ভীষণভাবে মিস করো কোন খেলাগুলোকে, সেই লিস্টটাও কিন্তু আজকে 1, 2, 3, 4 করে লিখে ফেলে জানিয়ে দিতেই পারো। আচ্ছা, তুমি কি চেনো ওই আরবাব খিজের হায়াতকে? আরে যার ডাক নাম হচ্ছে হাল্ক, না না তোমার পাশের বাড়িতে হাল্ক থাকে না, আমার বাড়ির পাশেও থাকে না। 23 বছরের হাল্ক একটা আস্ত বাস টেনে নিয়ে যেতে পারে এক হাতে দড়ি বেঁধে। এই হাল্ক হালকা চালেই কিন্তু ব্রেকফাস্টে 36টা ডিম সেদ্ধ, 5 লিটার দুধ চোঁ চোঁ করে খেয়ে ফেলে। এই সমস্ত কিছুই তার কাছে জাস্ট ছেলে খেলা। তাই তো বলছি হাল্ক সবই হালকা চালে ছেলে খেলা করে সামলায়। আর তুমি শেয়ার করে ফেলো, সেন্ড করে ফেলো তোমার লাইফে কঠিন সিচুয়েশনটা, কোন সিচুয়েশনটা তুমি কঠিন কাজটা কীভাবে জাস্ট ছেলে খেলা করে ইয়ে বাহাত কা খেল হয় বলে সামলে ফেলেছো 9903659992 সেন্ড করে দাও। আর যে খেলাটা তুমি খেলতে খেলতে জাস্ট বলেছো মনে মনে, নো চাপ,

চাপ কিনা জানি না, তবে তুমি তো সেন্ড করছো হালকের মতো হালকা চালে লাইফে কোন কঠিন সিচুয়েশনটা সামলেছো জাস্ট ছেলে খেলা করে। আর আজকে তো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, তো সেই সমস্ত দেশই, সব দেশ, পৃথিবীর সব দেশই কিন্তু নানাভাবে সেলিব্রেট করছে আজকের দিনটা। তোমার আমার লাইফে এত প্রচুর খেলা আছে, আর আজকে তাই তো তোমাকে বলেছি তোমার ড্রিম ডেস্টিনেশনে গিয়ে পছন্দের কোন খেলাটা তুমি খেলে দিনটাকে সেলিব্রেট করবে সেটা আজকে জানিয়ে ফেলো। সঙ্গে কোনো অ্যাথলেটকেও কিন্তু তুমি নিয়ে যেতে পারো, আর তুমি যেতে পারো তার সঙ্গে সঙ্গে গুজরাটে, না সোনায় মোড়া মিষ্টি খেতে আমি যেতে বলছি না গুজরাটে, সি বিচে ঘুরতেও বলছি না গুজরাটে গিয়ে, তাহলে বলছি কেন গুজরাটে যেতে, আরে বাবা রেস্তোরাঁতে খেতে যেতে বলছি। রেস্টুরেন্ট বললে যেটা হয় চোখের সামনে ভেসে ওঠে, সাজানো চেয়ার, মেনু কার্ড আর সারি সারি প্রচুর খাবার দাবার, তাই না? কিন্তু এই চেনা ছবির বাইরে কিছু মিলবে এখানে এলেই, সেটা হচ্ছে টেবিলটায়, যে টেবিলটায় তুমি খেতে বসবে সেই টেবিলটায় হচ্ছে একটা আস্ত গোটা স্ক্রিন, যে স্ক্রিনে টাচ করলেই কিন্তু ভেসে উঠবে মেনুগুলো, দাম সমেত তো রয়েছে, সঙ্গে আবার এক গাদা খেলার সুযোগ রয়েছে, অনলাইন গেম, সায়েন্স ফিকশন মুভির গল্প তোমাকে আমি শোনাচ্ছি না, এক একেবারে সত্যি কথা তোমাকে বলছি, শেয়ার করছি এই ইনফোটাই যে একটা সায়েন্স ফিকশন ক্যাফের কথাই তোমাকে আমি জাস্ট বললাম। আর এখন আমি যাচ্ছি রেস্তোরাঁতে খেতে নয়, আইফেল টাওয়ার নাকি ডাল লেকের শিকারায় নাকি মাঝ সমুদ্রে বসে কোথায় তুমি লুডো বা দাবা নাকি লাল লাঠি নাকি কিতকিত নাকি ক্রিকেট নাকি ফুটবল কোন খেলাটা খেলছো তোমার ড্রিম ডেস্টিনেশনে পৌঁছে গিয়ে, এবারে সেটাই আমি চেক করব। সঙ্গে এটাও দেখব তুমি কোন কোন খেলাকে ভীষণভাবে মিস করো, আর তুমি ওই জাস্ট হালকের মতন হালকা চালে কোন ব্যাপারটা, কোন কঠিন সিচুয়েশনটা জাস্ট তুমি সামলেছো ছেলে খেলা করে, যে ছেলে খেলাটা অলিম্পিক গেমস বা তোমার কমনওয়েলথ গেমস কোথাও নেই, কিন্তু তোমার আমার জীবনে কিন্তু ছেলে খেলা ব্যাপারটা রয়েছে, এই ইভেন্টটা কিন্তু রয়েছে। তো এই মুহূর্তে আমি সোজা চলে যাচ্ছি কোথায়, অবশ্যই কসবায়, কসবা হালতু থেকে সৌভিক আমাকে কি বলছে। আজকে ভোরাইতে আউটডোর খেলা নিয়ে নানা আলোচনা হলো, সত্যি খুব ভালো লাগলো, থ্যাংকস আ লট, মাঠে ময়দানে কিন্তু আজকে ছিলাম আমরা, যদিও স্টুডিওতে থাকলেও মনে মনে মাঠে ময়দানে চলে গেছিলাম। তো যাই হোক, সেটাও বলছে যে যদি আজকে ভোরাই থেকে কিছু শিক্ষা নেওয়া যায় তাহলে নিজেদের ভালো হবে, থ্যাংক ইউ এইভাবে বলার জন্য। এরপর আমাকে সৌভিক যেটা বলছে যে ময়দানে গিয়ে ক্রিকেট খেলবে, ও আসবে ময়দানে এসে ক্রিকেট খেলবে, বিরাট আর রোহিত সঙ্গে থাকবে, আর হাততালি দেওয়ার জন্য আর যে মৌমিতাকে রাখছে কারণ ও বলেছে থাকবে তুমিও, ও হো ভাবতে পারছি না। আর ছেলে খেলা করেছে ও কীভাবে জানো, ছেলে খেলা করে জাস্ট একা একা এক হাতে সমস্ত কিছু সামলেছে, সরস্বতী পুজোর মণ্ডপ থেকে তৈরি করা থেকে ঠাকুর আনা তার পুজোর গোছানো সমস্ত কিছু একা হাতে সামলেছে, ছেলে খেলা করে জাস্ট করে ফেলেছে একটা গোটা সরস্বতী পুজো, লোকজনকেও খাইয়েছে আমাদের সৌরভ সৌভিক। তার সঙ্গে সঙ্গে সৌভিক যেটা বলছে, লুকোচুরি, রং মিলান্তি, রুমাল চোর, কানামাচি, লক অ্যান্ড কি, এই খেলাগুলোকে ভীষণভাবে মিস করে, সেগুলোও কিন্তু 1, 2, 3, 4 করে আমাকে লিখে পাঠিয়ে দিয়েছে সৌভিক।

0: তুমি কি বলছো, নিবেদিতা সেন শ্যাওড়াফুলি থেকে কি লিখছেন? আজকের রেসিপিটা বেশ নতুনত্ব লাগলো। বরবটি এবং পনির পছন্দা একসঙ্গেই হয়ে যাবে? হ্যাঁ ঠিক তাই, বরবটি কা পছন্দা, বরবটি ও পনির পছন্দা নয়, সেটা পনির পছন্দা আলাদা খাবার আর এটা বরবটির সঙ্গে একসঙ্গে। যাই হোক, তো ও প্রতিযোগিতায় যেটা ও বলছে, সুপুরির গাছের পাতায় আমাকে বসাবে, তারপর ও ধরে টানবে। ও হু, ভাবতে পারছি না এটা সেরা প্রতিযোগিতা হয় কিনা, ভাবো তো। এটা কিভাবে বলি বলো তো, এটা কম্পিটিশনের মধ্যে পড়ছে কিনা? তবে হ্যাঁ, এই খেলাটাকে ভীষণভাবে মিস করি, যেটা করতাম ছোটবেলায়, মানে বসতাম এবং ছোট ছোট ভাই বোনদেরকে দিয়ে, মানে পাশের বাড়িতে যে আমরা খেলতাম, তো সেখানে আমি ওদেরকে বলতাম এই তোরা বেশি টান, মানে ওরা হয়তো বলা হতো একবার দুবার, কিন্তু তারপরে আমি সব থেকে বেশি দিদি ভাই ছিলাম, তো বড় বলে সেটাই আমি সুযোগটা আর কি নিয়ে নিতাম, চুপি চুপি বলে দিলাম। সাঁকরাইল হাওড়া থেকে বলছে, ক্যারাম খেলতে চায় ও কাশ্মীরে গিয়ে ডাল লেকের ওপর আমার সঙ্গে, ভাবা, ভাবো একবার, আমার হাতে আঙুলে অত জোর আছে কি জানি। যাই হোক, তো আমি ক্যারাম খেলবো, ঠিক আছে, একদম অবশ্যই অবশ্যই যাবো, ও প্রিয় অ্যাথলিট হিসেবে আমাকে নিয়ে যাবে। এবং আরও রয়েছে মেসেজ, অবশ্যই অবশ্যই বলবো, কারণ ড্রিম ডেস্টিনেশনে পছন্দের খেলার কথা শুনতে চাইছি তো, আর ভাবছি আজকে বিকেলের দিকে তুমি কোথায় যেতে পারো, সেটার জন্য তোমাকে বলছি। আজকে ডেস্টিনেশন হতেই পারে তোমার শহর কলকাতায় গ্যালারি গোল্ডে, কারণ এখানে চলছে এক্সিবিশন, আসতে পারো, তপন থিয়েটারে চলছে নাটক প্রদর্শনী। আর আমি এখন কোথায় যাবো বলো তো? আরে বাবা, আমি এখন যাবো সেখানেই। কোথায়? অবশ্যই অবশ্যই যাব আমি, একদম সোজা হাওয়া অফিসে। আর এই হাওয়া অফিসে যাব বলেই তো এখন কিভাবে যাব বলো তো, নিউ টিউন শুনতে শুনতে গেলে কেমন হয় ব্যাপারটা? চলো তাহলে নিউ টিউন শুনতে শুনতে চলে যাই সোজা হাওয়া অফিসে।
1: এফএম রেনবোতে রেনবো নিউ টিউন, রেনবো নিউ টিউন।

0: এত ভাবনা চিন্তা করে চললে না হবে না, সত্যি তাই। জীবনে যদি আমি কি পাবো আর পাবো না এইসব যদি ভাবি, তাহলে জাস্ট আমি মানে কিছুই হয়তো পাবো না, এই সমস্ত নিয়ে একদম ডিপ্রেশনে চলে যাবো। না, মোটেই না, আমরা পাচ্ছি এখন, এটাই মনে রাখতে হবে। মে মাসে এইরকম ওয়েদার আমরা কি পাই বলতো? এইরকম মানে একদম কি বলবো, দারুণ মন কেমন করা ওয়েদার আমরা কোথা থেকে পাবো? কিন্তু আজকে তো বৃহস্পতিবার, আজকে লক্ষ্মীবার, আজকে বৃহস্পতিবার ওয়েদার ঠিক কতটা লক্ষ্মীবন্ত নাকি একেবারে ঝড় বৃষ্টি পুরো সারাদিন জুড়ে হবে, সেটাই তো জানবো হাওয়া অফিসে গিয়ে।
1: হাওয়া অফিসের হালচাল হালচাল।
0: আজকে একদম আকাশের মুড পুরোপুরি কিন্তু অফ রয়েছে একদম, মানে মেঘ মেখে গোমড়া মুখো থাকবে, বৃষ্টি ঝরবে, বাজ পড়বে, মেঘ ডাকবে এবং ঝড় বৃষ্টির চান্সেস রয়েছে সারা দিন ধরে। দুই, দিনাজপুর, মালদা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই, মিদনাপুর, হাওড়া, হুগলি সব জায়গায় কিন্তু একদম রয়েছে এই বৃষ্টির চান্সেস। আর গতকাল বুধবার দিন আজকে টেম্পারেচার থাকবে রেসপেক্টিভলি 34 এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকাল বুধবারের হায়েস্ট টেম্পারেচার ছিল হচ্ছে 35.4, যা স্বাভাবিকের থেকে একদম 2 ডিগ্রি কম, আর লোয়েস্ট টেম্পারেচার 25 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। বাতাসে হিউমিডিটি ম্যাক্সিমাম 95%, মিনিমাম 61%, বৃষ্টি 0.008 মিলিমিটার হয়েছে। ফিশারম্যানদের জন্য কিন্তু ওয়ার্নিং মেসেজ রয়েছে, তারা কিছুতেই যেন নৌকা নিয়ে গঙ্গায় বা সমুদ্রে কোথাও যেন না যায়, কারণ একদম 30-40 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে। 8টা তো বাজে চলেছে, তোমার অফিসে যাওয়ার সময় এগিয়ে আসছে, আর এগিয়ে আসছে তোমার ড্রিম ডেস্টিনেশনে গিয়ে সব থেকে পছন্দের খেলার ইচ্ছে বার্তা থেকে। তোমার ওই ছেলে খেলা করে লাইফে কোন কঠিন সিচুয়েশনটা অ্যাচিভ করবার যে সাফল্য কথা, সেটাও তুমি সেন্ড করছো। আর আজকে তো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, তাই তো তোমার স্বপ্নের জায়গায় পৌঁছে গিয়ে খেলার যে সুযোগটা তোমাকে আমি দিয়েছি ডে সেলিব্রেট করবার জন্য, সেটা প্লিজ জানিয়ে ফেলো। আমি ফিরছি ঠিক 8:02। আর এখন যাচ্ছি নিউজ হেডলাইন্স ব্রেকে। তোমার পাঠানো ছেলে খেলা থেকে তোমার পছন্দের খেলার কথা, কোন কোন খেলা মিস করছো সেই সমস্ত কথা থেকে থাকবে শহরের রীতিকথা, ডক্টরস গাইডলাইন, সমস্ত কিছু হবে। স্টে টিউনড 107 FM রেইনবো। আপাতত যাচ্ছি দুষ্টু কোকিলের পিঠে ভর করে পরের ঘন্টায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম আজ তাঁর ভারত সফরের তৃতীয় দিনে মুম্বাইয়ে যাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল এক উচ্চ পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন তিনি। দুদেশের রাষ্ট্রপ্রধানদের এই বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তিগত অংশীদারিত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাক্ষরিত হয়েছে 13টি চুক্তি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল সুরিনামের রাজধানী পারামারিবোতে সেদেশের বিদেশমন্ত্রী মেলভিন বোভার সঙ্গে এক বৈঠকে অংশ নেন। ভারত সুরিনাম সম্পর্ক পর্যালোচনার উদ্দেশ্যে নবম যৌথ কমিশন আলোচনার আওতায় দুদেশের প্রতিনিধিদল বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি, উন্নয়নে সহযোগিতা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও সেনাপ্রধান জেনারেল অনিল চৌহান আজ জয়পুরে যৌথ কমান্ডার সম্মেলনের দ্বিতীয় সংস্করণে যোগ দেবেন। দুদিনব্যাপী এই সম্মেলনের ভাবনা আগামী দিনে নতুন নতুন ক্ষেত্রে সামরিক সক্ষমতা বাড়ানো। অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তির আগে এই সম্মেলনের আয়োজন এর গুরুত্ব বৃদ্ধি করেছে। কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান তাঁর দুদিনের লখনৌ সফরে ফ্রুট হরাইজন 2026 সংক্রান্ত

0: গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি গতকাল রপ্তানিকারক অন্যান্য অংশীদারদের সঙ্গে মত বিনিময়, প্রগতিশীল রপ্তানিকারকদের সঙ্গে বৈঠক এবং ফল ব্যবসা শক্তিশালী করার পাশাপাশি কৃষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টির বিষয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক হরিয়ানার চণ্ডী মন্দিরের কমান্ড হসপিটালে এক উল্লেখযোগ্য অঙ্গদানের ঘটনার কথা তুলে ধরেছে। এই ঘটনায় এক মৃত মস্তিষ্কের মহিলার পরিবারের অঙ্গদানের সিদ্ধান্তে চারজন রোগীকে বাঁচানো সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, দুষ্কৃতীরা গতকাল রাত্রে বাইকে করে এসে তাঁর গাড়ি লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করে। চন্দ্রনাথের বুকে গুলি লাগে, গুলিবিদ্ধ হন তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরাও। কমনওয়েলথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ 2026 দিল্লির ত্যাগরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 35টি দেশ থেকে খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ নেবেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:03 হয়ে 22 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে বৃহস্পতিবারের নমস্কার কলকাতা। 7th May আজকে, 23শে বৈশাখ। ঘূর্ণাবর্ত আর নিম্নচাপ চাপে রেখেছে কিন্তু গরমকে, তাই তো দরাজ গরমের পথে এখন কাঁটা হচ্ছে ঝড় আর বৃষ্টি। তবে এই উইকে হবে কিন্তু বৃষ্টির অন্ত আর গরমও কিন্তু হবে অস্বাভাবিকভাবে বাড়ন্ত। সুপার এল নিনো আসছে যে, ওই টেম্পারেচার বাড়বে কমবে, এই উইকেন্ডে কিন্তু আবারও বৈশাখী বৃষ্টিতে ভিজবে শহর কলকাতা। আর জ্যৈষ্ঠেই কিন্তু হিটওয়েভের সম্ভাবনা রয়েছে, সবই ওই সুপার এল নিনোর প্রভাব আর কি। তো জ্যৈষ্ঠ আসতে বাকি ঠিক 9 দিন, আর ষষ্ঠী আসতে বাকি ওই 165 দিন। আর যে ওই যে মানে 165 দিন, এই জন্যই বললাম কারণ আমি ভাষণের দিন থেকেই গুনছি। আমি জানো তোমরা সবাই যে আমি সেদিনও লাইভ ছিলাম, আর বোধন হবে ঠিক ওই 2026-এ 165 দিন পরে। আর এদিকে আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, আর তাই যে মানে এই ডেটা সেলিব্রেট করবার জন্য অপশন তোমাকে দিয়েছি, তোমাকে একটা সুযোগ দিয়েছি যে তোমার পছন্দের খেলাটাই তুমি খেলবে ড্রিম ডেস্টিনেশনে গিয়ে, সঙ্গে প্রিয় অ্যাথলেটিককেও তুমি নিতে পারো। আর ওই খেলাটার কথাও কিন্তু তোমাকে জানাতে বলেছি যে ইভেন্টটা কমনওয়েলথ বা অলিম্পিক্সে কিছুতেই তুমি খুঁজে পাবে না, কিন্তু আছে তোমার আমার লাইফে ছেলে খেলা। সেই ছেলে খেলা করে কোন কঠিন ব্যাপারটা, কোন কঠিন সিচুয়েশনটা তুমি সামলে ফেলেছো একেবারে এক্সপার্ট হিসেবে, পুরো ইয়ে বাঁয়ে হাত তা খেল হ্যায় এরকম আর কি বলে, ছেলে খেলা করে তুমি কোন কাজটা সামলে ফেলেছো, কোন কঠিন কাজটা, সেটাও তুমি কিন্তু আজকে সেন্ড করছো। তার সঙ্গে সঙ্গে যে খেলাগুলোকে তুমি ভীষণভাবে মিস করো সেগুলোও 1, 2, 3, 4 করে একটা লম্বা লিস্টে কিন্তু সেন্ড করছো 9903659992। অলরেডি 8 বেজে গিয়েছে, তোমার কাজের প্রতি ডেডিকেশন দেখার জন্য গোটা দিনটা ওয়েট করছে। আর আমিও তো শেয়ার করবো ট্রাফিক আপডেট থেকে, বলবো শহরের ইতিকথা, হবে ইন্টারেস্টিং অনেক খেলার কথা, আরে বাবা মিলবে রেল সফরে পুরস্কার মিলবে সেই বার্তা থেকে হবে আজকে অনেক গল্পগাথা। ফিরে এসেছি তো আমি আবারও, তোমায় ছেড়ে কোথায় যেতে পারলাম বলো তো,

সময় ছেড়ে যেতে পারলাম কই বলতো? তুমি আমি আছি তো, আগের ঘন্টা থেকে এই ঘন্টাতেও আছি, পরের ঘন্টাতেও আছি, সেই সাতটা থেকে আছি, পাশাপাশি আছি, কাছাকাছি। এখন তুমি আমি নমস্কার কলকাতা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি, আর ওদিকে কিন্তু দিন দুয়েক আগেই ম্যাজিক দেখালো দীপান্বিতা গিরি। জন্ম তার মেদিনীপুরে, মাত্র 2 বছর 4 মাস বয়স, 41টা কবিতা এক নিঃশ্বাসে একেবারে মুখস্থ বলে ঠোঁটস্থ জলস্থ করে একেবারে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলে ফেলেছে, নাম তুলেছে, রেকর্ড করেছে আমাদের শহর কলকাতাও। ই টিকিটিং জল পরিবহনে সুন্দরভাবে রেকর্ড গড়েছে কিন্তু আমাদের শহর কলকাতা। সেই যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা এক্সিকিউট করবার জন্য অ্যাওয়ার্ড জিতেছে। গঙ্গা থেকে ক্রুজ যাবে এবার গঙ্গাসাগরে এই মে মাসে, আর ওদিকে এক ট্রেনেই কিন্তু যাওয়া যাচ্ছে কলকাতা থেকে ঋষিকেশে, যাওয়া যাচ্ছে জম্মু থেকে বন্দে ভারত চড়ে শ্রীনগরে, আর এদিকে এই মে মাসে কিন্তু ছুটবে শিয়ালদা থেকে দীঘা যাওয়ার ট্রেনও। সামার ভ্যাকেশনে কোথায় যাবে তুমি প্ল্যান করো, সেজন্যই তো তোমাকে এত এত কথা বলে ফেললাম। তবে আজকে বৃহস্পতিবারে তোমার ডেস্টিনেশন হতে পারে বিড়লা একাডেমি সরলা বিড়লা গ্যালারিতে, কারণ এখানে চলছে প্রদর্শনী। আর যদি তুমি মুভি লাভার হও তাহলে চলে এসো SRFTI-তে, সত্যজিৎ রায়ের মুভির ওপর চলছে ডকুমেন্টারি শোজ, আর গোর্কি সদনে চলছে বিদেশি ছবি দেখানো। যদি নাটক দেখতে চাও তাহলে চলে এসো তুমি, অবশ্যই আসতে পারো তুমি, সেটা হচ্ছে যেমন গিরিশ মঞ্চে আসতে পারো, আসতে পারো একাডেমিতে, আসতে পারো শিশির মঞ্চে, অথবা তপন থিয়েটার হলে। আর যদি চাও এক্সিবিশন দেখতে তাহলে চলে এসো মায়াস বা মিরাজ আর্ট গ্যালারিতে। আর এই সমস্ত প্রদর্শনী বা শোজ দেখতে গেলে যেটা জানতে হবে অবশ্যই, সেটা হচ্ছে শহরের রাস্তার অবস্থা ঠিক এখন কীরকম, বা আজকে সারাদিনে কোথাও মিটিং বা মিছিল কিছু আছে কিনা, সেগুলো জেনে বেরোলে কিন্তু টাইমটা তুমি কীভাবে প্ল্যান করবে, কীভাবে এক্সিকিউট করবে তুমি তোমার প্ল্যানটা, সেটা কিন্তু অনেকটা সুবিধা হবে। তো যারা এই মুহূর্তে গাড়ি স্টিয়ারিংয়ে আছো আর যে মৌমিতাকে শুনছো আর ভাবছো আজকে শহর কলকাতার রাস্তা কীরকম রয়েছে, বৃষ্টি হবে তো জল

0: দল জমে আছে কিনা, তো এইরকম মানে আর কি যারা ভাবছো সেই আপডেটটা শেয়ার করবো বলেই তো। আর যে মৌমিতা সোজা চলে যাচ্ছে এবারে কিন্তু লালবাজারে।
1: নমস্কার, লালবাজার ট্রাফিক কন্ট্রোল থেকে জানাচ্ছি, এই মুহূর্তে শহর কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক। সকাল থেকে সেরকম দুর্ঘটনার খবর নেই, আর আজকে শহর কলকাতায় সেরকম কিছু মিটিং মিছিল নেই। আশা করছি সারাদিনটা স্বাভাবিক থাকবে। নমস্কার।
0: তাহলে তুমি শুনে নিলে এই মুহূর্তে রাস্তাঘাটের অবস্থা কীরকম, যেমন জানলে তেমনই কিন্তু শুনে নিলে আজকে কোথাও মিটিং মিছিল নেই। তো শোনো না, মানে এই যে মিটিং মিছিল নেই, তোমাকে একটু তাড়াতাড়ি করে একটু দেরি করে বাড়ি থেকে বেরোলে এবং তাড়াতাড়ি করে অফিসে বা তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছবে বলে ঠিক করে ফেললে এবং তুমি যথারীতি গাড়ির স্পিডটা বাড়িয়ে ফেললে, প্লিজ এটা করো না, ট্রাফিক রুল ভায়োলেট করো না। কঠিন আইনে কিন্তু আটকাবে কলকাতা পুলিশ, তবে আটকাবে না তোমার লাইফের কঠিন সিচুয়েশন। কিভাবে তুমি জাস্ট ছেলেখেলা করে ম্যানেজ করেছো সেই কথা থেকে তোমার ড্রিম ডেস্টিনেশনে চলে গিয়ে তোমার প্রিয় খেলাটাকে জমিয়ে খেলা তোমার প্রিয় অ্যাথলেটের সঙ্গে, সেটাও তুমি আজকে মানে কি আমাকে যা পাঠাচ্ছ সেগুলো কোনোটাই আটকাবে না। তোমার খেলার কথা আমার কাছে আসছে আর সেই সমস্ত কিছু নিয়ে ফিরছি আমি জাস্ট কতক্ষণ সময় পর, ওই যে এমন কিছু বেশি সময় নেব না, মিনিট চারেক পরেই কিন্তু ফিরছি আমি তোমার কাছে। আর ওই চার মিনিটেই তোমার জন্য আসছে রেইনবো নিউ টিউনে মন মানে না মুভির টাইটেল ট্র্যাক।
2: আমি ভালোবেসে যাব, তাই থাকবো দাঁড়িয়ে, সব হারিয়েও মন মানে না।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা।
1: রেইনবো টাইম চেক। স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:18 হয়ে 23 সেকেন্ড। তুমি শুনছো 107 FM রেইনবো আর যে মৌমিতার সঙ্গে বৃহস্পতিবারের নমস্কার কলকাতা। দেখো, বৃহস্পতিবার বসেই না তোমাকে বলছি, বৃহস্পতিতে আর যে মৌমিতা চলে যাবে। আরে বাবা, সামনে সুপার এল নিনোয় গরম আসছে আর ওখানে টেম্পারেচার -110°C, সেজন্যই যে আর যে মৌমিতা এই গরম সহ্য করতে পারবে না, ঠান্ডায় চলে যাবে, তা তো নয়। আসলে পৃথিবীতে দিন রাতের হিসেবটা 25 ঘন্টা হতে চলেছে, মানে টাইমটা আবার বাড়ছে। আরে বাবা, দিন রাত 24 ঘন্টা আর থাকবে না, 25 ঘন্টা হবে। তাহলে তো আমার এই শো টাইমটাও তো 3 ঘন্টা 54 মিনিট থেকে মানে কত মিনিট হয়ে যাবে বলো তো, কারণ ভোরাই থেকে থাকি, সেই ভোরায়ের 1 ঘন্টা, তারপরে বাকি 2 ঘন্টা 54 মিনিট নমস্কার কলকাতা, মানে 3 ঘন্টা 54 মিনিট থেকে আরও বেড়ে যাবে। একটা না, আমাকে এতটা সময় লাইভ থাকতে হবে, এত এত বেশি বেশি করে বক বক করতে হবে। আর সেজন্যই আর যে মৌমিতা এবারে কিন্তু একদম তল্পিতল্পা নিয়ে বৃহস্পতিতে চলে যাবে, কারণ ওখানে 9 ঘন্টা 53 মিনিট থেকে 9 ঘন্টা 56 মিনিটেই সব শুদ্ধ সব কিছু হয়ে যায়, মানে একদম পুরোপুরি এইটুকু সময়ের মধ্যে দিন রাত সব কিছু হয়ে যাচ্ছে। আর সেজন্যই কিন্তু আর যে মৌমিতা একদম সোজা জুপিটারে চলে যাবে বলেই ভাবছে। দিন রাতের হিসেব তো সেরকমই, ওখানে 5 5 মোট 10 ঘন্টা, মানে 9 ঘন্টা 53 থেকে 56 মিনিট, মানে পুরোপুরি 10 ঘন্টাও নয়। আর তাছাড়াও ওখানে গিয়েও তুমি আমি কানেক্টেড থাকবো, কারণ FM ফ্রিকোয়েন্সি মিলেছে বৃহস্পতিতে। আর মিলছে তো তোমার লাইফে ওই যে সেই বিশেষ ইভেন্টের কথা, যে ইভেন্টটা কোনোভাবেই কিন্তু খুঁজে পাওয়া যাবে না কমনওয়েলথ গেমস থেকে অলিম্পিক গেমসে, সেই ছেলে খেলা। সেই ছেলে খেলার কথা থেকে আসছে তো তোমার ড্রিম ডেস্টিনেশনে গিয়ে প্রিয় খেলার কথা, আসছে কোন খেলাটা তুমি খুব মিস করো, বয়স বাড়লেও সুযোগ পেলে আবারও তুমি পার্টিসিপেট করবে সেই খেলাগুলোর কথাও কিন্তু তুমি আজকে বলছো। তো সেই সব খেলার স্বাদ কখন মিলছে এখন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডেতে, 9903653992 চেক করতে যাচ্ছি আমি এবারে সোজা। কিন্তু FM রেইনবো স্টুডিওতে থাকলেও কিন্তু আমি মাঠে ময়দানেও ভোড়াইতে যেমন গিয়েছিলাম, আর এখন আমি সোজা চলে যাচ্ছি বিলাসপুরের ছত্তিশগড়ে, কারণ সেখানেই তো রয়েছেন আমাদের প্রবালদা। প্রবালদা প্রথমেই লিখে ফেলেছেন প্রিয় আর যে মৌমিতা, আহা, এটা দেখলেই আরও বেশি মনটা আনন্দ আর কি দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, এরপরে কি বলছেন আমাদের প্রবালদা, সকলকে জানাই সকালের শুভেচ্ছা, ভোরাই থেকে আমাকে শুনছেন প্রবালদা, সমৃদ্ধ হয়েছেন আমার মৎস্য বিলাসের মতো খেলার মাঠে আমার রিসার্চকে, আবারও উনি কুর্নিশ জানালেন, থ্যাংক ইউ দাদা একদম ভোরাই থেকে আমার সঙ্গে থাকার জন্য, সত্যি তাই। এই যে আপনাদের সঙ্গে একটু কথা বলবো বলে যখন নিজেও একটুখানি ওই লেখাপড়াটা করি, ভালো লাগে নিজেরও, কারণ আমি নিজেও তো জানতে পারি না, আমি নিজে না জানলে আপনাদেরকে কী করে জানাবো। তো সেই সমস্ত কিছু যখন জানি আরও আরও অনেক অনেক কিছু পাই, কিন্তু কথা আর গান মিলিয়ে আর কত বলবো, সেজন্যই কিছু কিছু জায়গায় থেমে যেতে হয়, ব্রেক নিতে হয় গান ব্রেকে। তো এরপরে যেটা আমাদের প্রবালদা বলছেন সেটা হচ্ছে, খেলা একটা এমন বিষয় যা মানুষকে সবসময় মানসিক শারীরিক সমস্যা থেকে সুরাহা করতে পারে, আর সমস্যা পড়লে সবচেয়ে বেশি বিব্রত হয়ে যান আমাদের প্রবালদা। তাঁর মা এবং স্ত্রী তখন আর কি অনেক মনের জোর বাড়াতে সাহায্য করেন, আশ্বাস দেন, তাই এই উলঝান সুলঝান আমি না। তো আর ছোটোবেলায় ছেলেবেলায় অনেক খেলা আজকে জাস্ট আর কি উবে গেছে, ভ্যানিশ হয়ে গেছে। তো আমরা ছোটোবেলায় মানে আমাদের প্রবালদা বলছেন যে একটা টালির টুকরো নিয়ে টিপ করে দেশলাই বাক্সের সামনে আর পেছনের খোল তার বিনিময়ে খেলাটা খেলতেন, সেই নামটা ছিল, খেলাটার নাম ছিল মার্কা খেলা। আচ্ছা, আমিও কিন্তু এই খেলাটা জানতাম না। আবার ড্রিম ডেস্টিনেশন হচ্ছে আমাদের প্রবালদা, সেটা হচ্ছে নিজের বাড়ি, যেটাকে খুব খুব খুব মিস করেন, কারণ ওই যে বিলাসপুর ছত্তিশগড়ে থাকেন, তো সেইটার কথাই বলছেন যে খুব মিস করি, আর ওখানে গিয়ে আমার ছোটোবেলার বন্ধু বিল্টুর সাথে আবার খেলতে চাই। সবাইকে ভালো থাকার কথা বলেছেন ছত্তিশগড় থেকে, খুব ভালো লাগলো আপনার মেসেজ পেয়ে, দারুণ লাগলো। কিন্তু এরপরে আমি সোজা চলে যাচ্ছি কোথায়, এবারে কিন্তু আমি যাচ্ছি উত্তর বাওয়ালিতে, কারণ সুভাষদা রয়েছেন, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে কি বলছেন, কাশ্মীরে গিয়ে ড্রিম ডেস্টিনেশন হচ্ছে কাশ্মীর, কাশ্মীর

গিয়ে সেখানে মেসির সাথে ফুটবল খেলতে চাইছে। ওহো, দারুণ ব্যাপার। কোন ভ্যালিটাকে আপনি বেছে নেবেন সেখানে? কাশ্মীরে তো প্রচুর ভ্যালি রয়েছে, সনমার্গ রয়েছে, গুলমার্গ রয়েছে, কোথায় যাবেন আপনি সেটাও কিন্তু একটুখানি লিখে দিতে পারতেন। ছাত্র জীবনে অঙ্ক করাটা ছিল আমার বাঁয়ে হাতকা খেল। বাহ, খুব ভালো, দারুণ ব্যাপার। জাস্ট খেলা মানে অঙ্কে কেউ ভালো, এটা শুনলেই যেন কেমন একটা লাগে, মনে হয় নিজের জীবনটা পুরো গেল গেল, মানে আমি আজকে নিশ্চয়ই স্বপ্ন দেখবো, কারণ ওই অঙ্কেতে মাথা নেই হয়েছি পাগল ব্যাপারটা এরকম আর কি ছিল। যাই হোক, ইতিহাসে পাতিহাস, ভূগোলেতে গোল, অঙ্কেতে মাথা নেই হয়েছি পাগল। আর যে মমিতা সেরকমই ছিল, অঙ্ক টঙ্ক করতে খুব একটা পারতাম, কোনো সময় একটু কম পেতাম, আবার কোনো সময় সেন্ট মার্কস পেয়েছি। যাই হোক, তো বড় বড় খেলার আসরে ল্যাং মারামারি খেলাটা কিন্তু রাখার প্রস্তাব দিচ্ছেন। ওরে বাস, সাংঘাতিক ব্যাপার এই সব মারামারি, ল্যাং মারামারি, এসব যেন কেমন একটা খেলা না, সেখানে যদি লেগে টেগে যায় ভয় করে। রজত কি বলছে? রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে বলছে, এই যে ওই যে ছোটবেলায় গুলি খেলতাম, চোর পুলিশ খেলা, এইসব এখন ভীষণভাবে মিস করি। এখনকার ছেলেমেয়েরা এগুলো একেবারেই খেলে না, হঠাৎ করে কয়েক বছরের মধ্যে যেন কোথায় হারিয়ে গেল সেই গুলি খেলা, চোর পুলিশ খেলা। সত্যি তাই, কাগজের টুকরোর মধ্যে চোর ডাকাত পুলিশ দারোগা, এটা আমিও খেলতাম, নিশ্চয়ই তোমরাও খেলেছো। তার সঙ্গে নাম দেশ ফুল ফল এগুলোও ছিল, কে কতগুলো, মানে এইভাবে আমরা ওয়ার্ড মানে স্টক অফ ওয়ার্ডটাও কিন্তু বাড়াতাম। যাই হোক, এরপরে আমাদের রজত বলছে, ড্রিম ডেস্টিনেশন বলতে গেলে যেখানে ভারত বিশ্বকাপ জিতেছিল, অর্থাৎ যে কোনো স্টেডিয়ামে অবশ্যই ধোনির সঙ্গে ক্রিকেট খেলতে চাইছে আমাদের রজত। ওয়াও, দারুণ ব্যাপার। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে গন্ডগোল হলে ছেলে খেলার মতন জাস্ট উড়িয়ে দিতাম, বলতাম কি আমার কাছেও কিন্তু তোদের সব সিক্রেট জানা আছে, মানে এইভাবে আর কি পুরো ভয় দেখিয়ে জাস্ট ছেলে খেলা করে কিন্তু রজত ব্যাপারটাকে ম্যানেজ করতো। আসছে প্রচুর মেসেজ, অবশ্যই অবশ্যই শেয়ার করবো, কারণ তুমি তো সেন্ড করছোই তোমার খেলার সাতকাহন, আর আমিও তোমাকে শেয়ার করছি বেলেঘাটায় যে জাপানের মতন মিওয়াকে ফরেস্ট প্রায় রেডি হচ্ছে, আর ওদিকে কিন্তু রেডি ট্রলার ভর্তি ইলিশ আসবে ওপার বাংলা থেকে এপারে, কারণ ওই যে উঠে গেছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা, ব্যান পিরিয়ড শেষে কিন্তু ইলিশ উঠছে প্রচুর। আর এদিকে রাত পোহালেই কালকে আবার মাধ্যমিকের রেজাল্ট আউট, এখন শহরে কাল বৈশাখী এবং ভারী বৃষ্টির আপডেট তো রয়েইছে, আর সামনেই বৃষ্টির শেষে আসবে সামার ভ্যাকেশন। এবারে প্ল্যানে রাখতেই পারো ট্রেনে চড়ে বৈষ্ণোদেবী যাওয়ার, কারণ ওই যে এখন তো একদম পুরো জম্মু থেকে শ্রীনগর ছুটছে বন্দে ভারত এক্সপ্রেস, 20টা পুরো বগি নিয়ে কিন্তু ছুটছে, যে ছোটোখাটো ট্রেনটা 8টা মাত্র বগি আছে তা নয়। আর গরম মানে গরমে অবশ্যই যেটা চলছে সেটা হচ্ছে সার্ভিস দিচ্ছে 900টা স্পেশাল ট্রেন। ইন্ডিয়ান রেল এই স্পেশাল ট্রেনে সার্ভিস দিচ্ছে গত 26 এপ্রিল থেকে, সেই ট্রেনগুলো ছুটবে হচ্ছে জুলাই পর্যন্ত। আরে বাবা, ছুটবো আমিও, তবে তার আগে বলবো তোমাকে বিশেষ একটা জায়গায় আসতে, অবশ্যই তুমি আজকে বিকেলে সেখানে আসতে পারো, তোমার অফিস ফেরতা পথে 127/যোধপুর পার্কে এক্সিবিশন দেখতে। প্ল্যান করো তুমি কখন আসো। কেন তোমায় এক্সিবিশনটা দেখতে আসতে বলছি, কারণ তুমি হয়তো গল্পে পড়েছো বা ছোটোবেলা হয়তো দেখেছো যে কিভাবে মাটির জিনিসপত্র তৈরি করে, বা মাটির জিনিসপত্র অর্নামেন্টস বলো, বা তোমার বাড়িতে যে কোনো জলের পট বলো, যে কোনো জিনিস বটল বলো, সমস্ত কিছু কিন্তু কিনেও নিয়ে আসতে পারবে যদি এক্সিবিশনে চলে আসো একবার, সেজন্যই তোমাকে বললাম। আর আমিও তো আসবো, অবশ্যই আসবো আমি 4 মিনিট 3 সেকেন্ডস পর, কারণ আমি এখন যাচ্ছি কোথায়, আরে বাবা চল পালিয়ে চল।

চার মিনিট সাত সেকেন্ডস পরেই কিন্তু একদম মানে পালিয়ে থাকা দেখে আবার কিন্তু ফিরে এলাম আমি, পালিয়ে গিয়েছিলাম কিন্তু চার মিনিট সাত সেকেন্ডস পরেই কিন্তু ফিরে এলাম। সুপার এলনিনো কিন্তু ফিরছে 140 বছর পরে। আর এই বাংলায় বৈশাখ শেষেই কিন্তু দেখবো তুমি আমি গরমের দাপট, জ্যৈষ্ঠ এলেই কিন্তু লোকজন পাবে হেব্বি কষ্ট, হাওয়া অফিস জানিয়ে দিয়েছে। দুই বাংলায় কিন্তু এখন ভিজছে ঘূর্ণাবর্ত আর নিম্নচাপে। আচ্ছা তুমি কি স্কুবা ডাইভে ইন্টারেস্টেড? হ্যাঁ, যদি তুমি ইন্টারেস্টেড হও তাহলে খবরটা ডেফিনেটলি তোমার জন্য। প্ল্যান করো তুমি কবে যাবে সেখানে আন্ডার ওয়াটার মিউজিয়াম দেখতে, জলের তলায় পুরো জগৎটা, সেখানকার গাছপালা থেকে জলজ সব প্রাণী যদি দেখতে চাও তাহলে অবশ্যই তোমায় আসতে হবে পুদুচেরিতে। পুদুচেরি বা পণ্ডিচেরি সিবিচে থেকে সেখান থেকে 7 কিলোমিটার দূরে সমুদ্রে 26 মিটার গভীরেই কিন্তু রয়েছে এই মিউজিয়াম। তাই তো তোমাকে বলছি প্ল্যান করো কবে তুমি আসবে এই এখানে কিনা রয়েছে এই ওয়াটার মিউজিয়াম, আন্ডার ওয়াটার মিউজিয়াম তুমি চলে আসতে পারো। আমি কিন্তু তোমাকে বলবো গঙ্গাতেও আসতে, কারণ রেডি রয়েছে এখানে প্যাডেল স্টিমার থেকে ওয়াটার বাস, যা কিনা তোমাকে ভাসিয়ে নিয়ে যাবে গঙ্গা থেকে গঙ্গাসাগর, ক্রুজও কিন্তু রেডি। আর আমি যাব, আমি কোথাও ভেসে যাব না, আমি এখন আছি শহর কলকাতায়, নমস্কার কলকাতায় আছি। আর এখন এই মুহূর্তে যেটা বলবো তোমাকে আমি, নিউ টাউনে তুমি যেতে পারো, কারণ সেখানে একটা মলে ঘড়ির এক্সিবিশন চলছে, তো সেই ঘড়ি তুমি দেখতে পাবে, ঘড়ি তুমি কিনতে পারবে, আর আমি দেখতে পাবো 9903655999, যেখানে কিনা আনরেড তোমার খেলা কথা খেলার সাত কাহন কিন্তু জমে রয়েছে। তাহলে এবার সোজা চলে যাচ্ছি আমি সেই 9903655999 তে। বহরু ঘোষপাড়া থেকে মাধাইদা, মাধাইদা কি বলছেন, মাধাই দাস আমাদেরকে বলছেন যে মৌমিতার নমস্কার কলকাতা মানেই কিন্তু একটা আলাদা স্বাদ থাকে। ওহ, এই সমস্ত বললেই না সিটি আর বসতে পারি না, কেমন যেন একটা উড়ু উড়ু ব্যাপারটা এসে যায়, একটা আলাদা আনন্দ হয়, মানে একটু অন্য অন্য রকম ব্যাপারটা হয়। কলার নেই ঠিকই, কিন্তু কলারটাও একটু যেন কেমন যেন ভাবে উড়ে উঠে চলে আসে। যাই হোক, এরপর মাধাইদা যেটা বলছেন সেটা হচ্ছে যে একটা আইফেল টাওয়ারের নিচে উনি যাবেন, আইফেল টাওয়ারের নিচে গিয়ে যে খেলাটা খেলবেন সেটা হচ্ছে ভারতের জাতীয় খেলা হকি, সঙ্গে নিয়ে যাবেন ওনার ছোট ছেলে আদর্শকে। বাহ, কারণ ও ভ্রমণ প্রিয় তাই ওকে নিয়ে যাবেন, এবং ও নিশ্চয়ই খেলাও প্রিয়, না হলে কেন ওকে শুধু শুধু ওইখানে আর কি হকিটা খেলতে নিয়ে যাবেন আপনি। যে খেলাগুলো মিস করেন আমাদেরকে আর কি সেটাও জানিয়েছেন মাধাইদা, সেটা হচ্ছে কাঁচের গুলি খেলা, মানে টল খেলা, ডাঙ্গুলি খেলা, বউ বাসন্তী, খোখো, কুমিরডাঙ্গা, চোর পুলিশ সব জীবন থেকে একদম হারিয়ে গেছে। কঠিন যে কাজটা জাস্ট ছেলে খেলা করে সামলেছেন, তুড়ি মেরে আর কি জাস্ট করে ফেলেছেন, সেটা হচ্ছে বিয়ে। আর মনে হয় বর্তমান বাজারে বিয়ে করার মতন কঠিন কাজ আর কিছু নেই, মাধাইদা এমনটাই জানাচ্ছেন তার মতামত। জানি না বৌদি শুনছেন কিনা, মানে এত কঠিন কাজ কেন, বৌদিকে সামলানো খুব কঠিন নাকি বিয়ে ব্যাপারটাই সামলানো ভীষণ কঠিন, যে এই কথাটা মাধাইদা বলে দিলেন, আমি জানি না গৃহযুদ্ধ আজকে বাঁধবে কিনা। এরপরে আমি সোজা চলে যাচ্ছি লালমোহনদার মেসেজে। লালমোহন মাঝি জালালসি বৌবাজার থেকে বলছেন যে মানে প্রথমেই তিনি লিখেছেন যে আজকে

ভোরাইয়ের কথা আর কি লিখেছেন, ভোরাই তিনি শুনেছেন, ভালো লেগেছে। একদম ছেলেবেলায় ফিরে গেছেন ভোরাই, শুনতে শুনতে শৈশবে কৈশোরে কত কি খেলেছেন, গাদি, মার্বেল, পিট্টু, ডাঙ্গুলি, মেয়েদের সঙ্গে বউ বসন্ত, আরও কত খেলা। এই সমস্ত কথা ওনার ভীষণভাবে আর কি ভালো লেগেছে, যেগুলো আমি অন্ততপক্ষে মনে করাতে পেরেছি, জেনে আর কি আমারও খুব ভালো লাগছে। এবং তার সঙ্গে সঙ্গে একটু আক্ষেপের কথাও বলেছেন যে দুই মেয়ে ওরা খেলতে যায় না, দুজনকে যোগায় ভর্তি করে দিয়েছিলেন, বছর সাত যোগা করলো, তারপর ব্যাস যোগাটা যোগ না রেখে সেটা বিয়োগ হয়ে গেল, আর যোগা হয় না কারণ এখন পড়ার চাপ হয়ে গেছে, বন্ধ করে দিয়েছে, বাড়িতে প্র্যাকটিস করতে বললেও তারা করে না। গল্প করেন আমাদের লালমোহন দা যে নিজের ছেলেবেলার কথা, কী কী খেলা ছিল সেগুলো, যাই হোক আর হয় না। এর সঙ্গে যেটা বলছেন যে সংসারে অনেক সদস্য বিয়ে করিনি তখনও আমাদের লালমোহন দা, দিদির বিয়ের পর বাবা সংসারের দায়িত্ব ছেড়ে দেন, সবাই ঠিক করে যে আমার উপর সংসার চালানোর দায়িত্ব দিয়ে দেন, মানে পরিচালনা করা, আবার দায়িত্ব পেয়েছি ক্লাবের অনুষ্ঠান পরিচালনা, পাড়ার পুজোর অনুষ্ঠান পরিচালনা, এখন জীবনের মধ্য গগনে এসেছি, দেখলাম সংসার চালানো কোনো ব্যাপারই নয়, জাস্ট বাঁ হাতের খেলা, জাস্ট ছেলে খেলা, এইভাবেই কিন্তু জীবনটা কেটে যাচ্ছে আমাদের লালমোহন দার একদম এখন মধ্য গগনে। খুব ভালো লাগলো মেসেজ পেয়ে যে কীভাবে নিজের লাইফটাকে একদম জাস্ট ছেলে খেলা করে সুন্দর সুন্দর সিচুয়েশনগুলোকে তিনি ম্যানেজ করছেন, আর মিস করেন যেটা ছেলেবেলার সেই সুন্দর সুন্দর খেলাগুলোকে, যে খেলাগুলোর কথা আগেও তিনি ভোরাইতে আমাদের যা যেগুলোর কথা আর কি তুলে ধরেছেন সেই কথাগুলোই। এরপরে আমাকে মেসেজ করেছে কে দেখি, এটা যাদবেন্দ্রদা, যাদবেন্দ্র পান্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে বলছেন যে অফিস ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্ব নিয়ে সামলে ফেলেছি একদম জাস্ট ছেলে খেলা করে, ওয়াও খুব ভালো লাগলো। ময়দানে স্কুল জীবনে সেই লং জাম্প হাই জাম্প এইটা আমি আবারও খেলতে চাই, এবং খেলার সঙ্গে মানুষকে নিয়েই তিনি খেলতে চান। আচ্ছা তাহলে মানুষদা আপনার সঙ্গে আসছেন সেই মেদিনীপুর থেকে, ওনার ছোটবেলার খেলার সঙ্গে তাকে নিয়ে তিনি খেলবেন আমাদের যাদবেন্দ্রদা, আর ওগুলো অলিম্পিকে যোগও করতে চাইছেন, বাপরে বাপ, এই লং জাম্প হাই জাম্প কিছু কিছু কিন্তু আছে বোধ হয় অলিম্পিক্সে। তো যাই হোক, এরপরে ছোট্টবেলার খেলাগুলো যেমন লাটিম, মার্বেল খেলা, এক্কা দোক্কা, ডাঙ্গুলি খেলা, বউ বাসন্তী, কানামাছি খেলা, এগুলো ভীষণভাবে মিস করেন, সেটাও একটা লিস্ট পাঠিয়েছেন। আর আজকে ফুড ফান্ডা বর্বটি পাসিন্দা বা পনির বর্বটি যেটা আর কি বললাম, সেটা রান্নাটা ভীষণ ভালো লেগেছে, ছুটির দিনে রান্না করে এটা অবশ্যই ট্রাই করে দেখবেন কেমন লাগে খেতে, খুব ভালো এটা জানতে পেরে। আর তার সঙ্গে সঙ্গে ভোরাইয়ের কথাও লিখেছেন, আজকে ভোরাইতে আমার অসাধারণ সেই লম্বা একটা সার্টিফিকেট আবারও কিন্তু পাঠিয়ে ফেলেছেন যে অসাধারণ মিষ্টি গলাতে মাঠে ময়দানে কথায় গানে নানান খেলার কথা ইতিহাস শুনতে শুনতে টাইম মেশিনে চেপে সেই ছোট্টবেলায় ফিরে গেলাম এবং নস্টালজিক হয়ে গেলাম, অসাধারণ উপস্থাপনা, খুব ভালো, সুস্থ থাকো, এটাই পাঠিয়েছেন। থ্যাংক ইউ দাদা, আপনিও ভালো থাকবেন এবং অবশ্যই রোজ রোজ আমাদেরকে মেসেজ করতে থাকবেন। এরপরে আমাকে কে মেসেজ করেছে, পাঠিয়েছে হচ্ছে তৃষা দাস সাউথ বাওয়ালি থেকে, বলছে যে পহেলগাঁওয়ে বোনের সঙ্গে লুকোচুরি খেলবো, বা ড্রিম ডেস্টিনেশন হচ্ছে পহেলগাঁও এবং পহেলগাঁওয়ে গিয়ে সেখানে লুকোচুরি খেলবে বোনের সঙ্গে। আচ্ছা ঠিক আছে, অনেক অনেক ওই ভ্যালির মধ্যে কিন্তু বেশ গাছপালাও আছে, তো তুমি সেখানে গিয়ে অবশ্যই খেলতে পারো বোনকে নিয়ে গিয়ে, কোনো একটা গাছের আড়ালে লুকিয়ে পড়বে। বাহ ভালো লাগলো, প্রচুর মেসেজ এখনও আসছে, খেলা কথা আসছে, মেসেজ না বলে বলা উচিত, খেলার সাতকাহন আসছে, খেলার কথা আসছে তোমাদের কাছ থেকে। আর তোমাকে এটাও বলছি, দশটার আগে কিন্তু তুমি সেন্ড করে ফেলো তোমার ওই পছন্দের খেলার কথা থেকে, বলে ফেলো তোমার ছেলে খেলায় মানে তুমি কোন কঠিন সিচুয়েশনটাকে জাস্ট ছেলে খেলা করে করে ফেলেছ, সিচুয়েশনটাকে ম্যানেজ করেছো, কীভাবে সামলে ফেলেছো বলে ফেলো। গরম এখনও কমজোরি কারণ বৈশাখে বৃষ্টি চলছে, আর ওদিকে কিন্তু চলছে এক্সিবিশন গ্যাঞ্জেস আর্ট গ্যালারিতে, সত্যজিৎ রায়ের স্টিল ফটোগ্রাফি শো থেকে স্পেশাল কিছু মুভি শো চলছে। গরম এখন কমজোরি হলেও বাজারের সবজির দামটা কিন্তু এতটুকুও কমজোরি নয়, বেশ গরমাগরম, শুধু মানে সবজি নয়, চানাচুর থেকে চপ, মিষ্টি সবার দাম বেড়েছে হঠাৎ করেই, গলা ভেজাবে তুমি যে ডাবে তোমার তার জন্য পকেট থেকে খসবে 70-80 টাকা কম করে, 90-100 টাকাও কেউ কেউ নিচ্ছে। দাম বেড়েছে আটা থেকে ময়দা, দাম বেড়েছে রান্নার তেল থেকে গ্যাসের, চাল ডাল আটা থেকে গলদা পাবদা সবাই দাম বাড়িয়েছে এক গাদা, তবুও তো খেতে হবে, যেতে হবে বাজারে, বাজারমুখী হতেই হবে, ফিট অ্যান্ড ফাইন থাকতেই হবে, আর বাজারে না গেলে সেই কথাগুলো কিন্তু জাস্ট কাগজে লেখা থাকবে, বাজারে যেতে হবে, ফর্দ মিলিয়ে কাগজ মিলিয়ে তোমায় আনতে হবে, আবার যদি বাজারে না যাও তাহলেও কিন্তু সে কথাটাও কাগজেই লেখা থাকবে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 8:40, এই জাস্ট 8:41 হয়ে 4 সেকেন্ড হয়ে গেল। ঘড়ির সঙ্গে সময় মতো ছুটতে গেলে ফিট অ্যান্ড ফাইন তো থাকতে হবে, আর সময় মতো খেতে হবে, বাজার মুখীও হতে হবে। তবে বাজারে ব্যাগ ভর্তি টাকা নিয়ে গেলেও ব্যাগ ভর্তি বাজার আসবে কি না যথেষ্ট ডাউট আছে, সন্দেহ আছে। গরমে পারদ চড়ছিল, কিন্তু এখন এই মুহূর্তে একটু বেশ বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, কিন্তু সবজি আনাজের দাম ভীষণ গরম রয়েছে। নাগালের মধ্যে দাম থাকবার কথা কিন্তু এই গরমে, অথচ দেখো গরমের সবজিগুলোই একদম গরম, মানে দামে পুরো গরম, অগ্নি মূল্য রয়েছে কিন্তু সবজির। এই দরদাম জানার জন্য প্রতিদিন বাজারে যাওয়ার আগে অবশ্যই অবশ্যই তুমি টিউন করো এই 107 FM রেইনবো।
5: প্রাইস ট্যাগ, মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
4: দেখো গ্যাসের তো দাম বেড়েছে, তো গ্যাসের দাম বেড়েছে বলেই নাকি ওই মিষ্টি থেকে মানে সমস্ত কিছু চপ টপ এসবের দাম নাকি বেড়ে যাচ্ছে, এমনটাই কিন্তু বলছে মিষ্টির দোকানের লোকজন। তো যাই হোক, এরপরে চানাচুর মিষ্টি সব কিছুর দাম বাড়লেও খেতে তো হবে না, কিন্তু মিনিকিট থেকে বাঁশকাঠি বা গোবিন্দভোগ চাল সবার দাম বেড়েছে। গোবিন্দভোগ চাল তো এখন 180 টাকা কেজি হয়ে গেছে, আর পোস্ত খেতে জানি সবাই ভালোবাসে, কিন্তু পোস্তর দামটাও কিন্তু সেখানে 2200 টাকা কেজি। আর এক কথায় যেটা বলা, মানে পোস্ত বলো বা যাই বলো না কেন, আলু ছাড়া কোনো সবজি কিন্তু দাম

আমার আগের মতো নেই আলু ছাড়া আসলে কোনো খাবারটাও তো জমে না, সেই শুক্তোতেও চাই আলু, বিরিয়ানিতেও চাই আলু, পোস্ততেও চাই আলু, মাছের ঝোলেও চাই আলু, বা একদম ডালের পাশে আলু ভাজা এটা চাই চাই, বা সন্ধেবেলা আলুর চপ। তো এই সমস্ত কিছুই আলু ছাড়া চলে না, কিন্তু আলু ছাড়া কোনো সবজির দামটাও আর আগের মতো নাগালের মধ্যে নেই। আলুর দামটা ঠিকঠাক আছে, 12 থেকে 22 টাকার মধ্যে বিভিন্ন প্রজাতির আলু মিলছে, জ্যোতি 12 টাকা, চন্দ্রমুখী 22 থেকে 23 টাকা এরকম দাম চলছে, নৈনিতাল হচ্ছে 18-19 এরকম। আর ওদিকে খুচরো বাজারে কিন্তু রোজ বেড়ে চড়েছে, কি বলো তো, পেঁয়াজের দামটা। একটু ভালো জাতের পেঁয়াজ 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, তুলনায় কম দামের পেঁয়াজ যেটা 25 থেকে 30 টাকা কেজিও পাওয়া যাচ্ছে। বাজারে সস্তা হচ্ছে মিষ্টি কুমড়ো 30 টাকা কেজি, আর লাউ বা চাল কুমড়ো এগুলো সাইজ অনুযায়ী 30, 35, 40, 60 টাকা পর্যন্ত পাওয়া যাচ্ছে। গরমের প্রধান আনাজ তো পটল, ঝিঙে, ঢ্যাঁড়স, সেগুলো মোটামুটি হাফ সেঞ্চুরির মধ্যেই রয়েছে। নানা রকম ডাঁটা এখন গরমে খেতেই হয়, সেই ধরো কুমড়োর সঙ্গে লাল ডাঁটাই খাও, বা সুরেশ্বরী ডাঁটা যাই বলো না কেন সেটাই খাও, বা ধরো একটু তুমি হয়তো প্রথম পাতেই একদম শুক্তো খাচ্ছ, সেখানেও একটু সজনের ডাঁটা না থাকলে হয় না, কিন্তু সজনের ডাঁটা এখন সেভাবে পাওয়া যাচ্ছে না, নাজনে মিলছে ডাঁটা। গরমের বাজারে অ্যাটেন্ডেন্স মিলছে ঠিকই, তবে ডাঁটার ডাঁটে কিন্তু সত্যি পিলেটা চমকে যাচ্ছে, সজনে ডাঁটা এখন পাওয়া যাচ্ছে না সেইভাবে, কিন্তু বেশি মিলছে যেটা সেটা যে বললাম নাজনে। দেশি নাজনে 100 টাকা, বেঙ্গালুরু থেকে আসা চালানি ডাঁটা 200 থেকে 250 টাকা, লাল ডাঁটাগুলো 40, আর বেগুন কিন্তু আবারও কিরম যেন একটা আগুন আগুন ব্যাপারটা রয়েছে, 80 থেকে 90 টাকা, এমনকি 100 টাকাও ছুঁয়েছে একটু ভালো জাতের বেগুন। এঁচোড় আছে এখনও, আর কদিন পরেই হয়তো কাঁঠাল পাবো আমরা বাজারে, হয়তো কেন পাবোই আমরা, কিন্তু এঁচোড়টা আছে এখনও 50 থেকে 60 টাকা কেজি। আর ওদিকে ডাবের জলে গরমে যে গলা ভেজাবে বললাম যে পকেট থেকে খসবে, 70 থেকে 80 টাকা, কোথাও কোথাও 90-100 নিচ্ছে, তবে নারকেলের দামটা কিন্তু 50 থেকে 55। এবারে মাছ বাজারে তো যেতে হবে, কারণ ফিসফিসিয়ে ডাকছে, সবাই আছে এখন, কাতলা, রুই, বাটা, লোটে বাজারে আছে, সবাই আছে এখনও। পাবদা, গলদা দামে বাড়িয়েই রেখেছে এক গাদা, পমফ্রেট 800 টাকা কেজি, পার্শে 700 টাকা, কাতলা, রুই এগুলো 350-400 এরকম, বাটা 180 থেকে 200 টাকা কেজি। ইলিশ খুব একটা মিলছিল না, কিন্তু আবার এখন ইলিশ বাজারে মিলছে, আর সেই ইলিশের দামটাও এখন একটু মেলামেলি করতে গেলেও একটু দামটা বেশি আছে, তবে ওপার বাংলার ইলিশ আসবে দামটা কিন্তু আবারও বাড়বে। যেটা হচ্ছে ব্যাপার, মানে সোনার দামটা হঠাৎ করে কালকের থেকে বেড়ে গেল সোনার দাম আবার, তো সেই রূপালী শস্য থেকে আমি সোনায় চলে গেলাম, কারণ ধাতুর কথা তো বলতে হবে, বৈশাখ মাস এখনও বিয়ের মাস রয়েছে, সোনা একটু কিনতেই হবে। সোনা কিনতে গেলে কিন্তু মোটামুটি তোমায় 1,39,000 টাকা এরকম লাগছে, জিএসটি টিএসটি এই সমস্ত কিছু দিয়ে, মেকিং চার্জ দিয়ে, তারপরে আরও তো কিছু বেশ লাগবেই, মানে 22 ক্যারেটের দামের কথা বললাম তোমাকে। আর একটু বেশি মানে কি করবে বলো তো, তুমি সোনা কিনবে নাকি জাস্ট সোনা সোনা বলেই চলে যাবে, সেটা তুমি ডিসাইড করো, কারণ আমি তোমার জন্য এখন সেই গানটাই রাখছি, যে গানটা শুনতে শুনতে তুমি তাকে একটু বলতেও পারো, মানে তোমার ফিয়ান্সেকে, বা তুমি তোমার বেটার হাফকে, কিংবা তুমি যে বিয়ে বাড়িতে যাবে সেখানেও তুমি এই গানটাকে মন জয় করে নিতেই পারো সোনার বদলে।

আরে বাবা, তুমি আমি মোটামুটি যেটা করে থাকি, রোমান্টিক হই বা আনরোমান্টিক হই, যাই হই না কেন, আমরা কিন্তু সফর করে থাকি ট্রেনে। তো এই যে খুব আরামদায়ক সফর, এটা পকেট ফ্রেন্ডলি, কারণ খরচাপাতিটা একদম ঠিকঠাক হয়। তো সেই জন্যই ভারতীয় রেল এবার একটা দুর্দান্ত প্রতিযোগিতার একটা আয়োজন করেছে, সেটা কি জানো তুমি? রেল যাত্রা বৃত্তান্ত পুরস্কার যোজনা। কেমন ব্যাপারটা? ওই যে বললাম, মানে তুমি যদি রেলে নিশ্চয়ই তো সফর করো, আর সেই অভিজ্ঞতাটা, এক্সপিরিয়েন্সটা কেমন, সেটা মেমোরেবল কেন, সেটা যদি তুমি মোটামুটি 3-3.5 হাজার শব্দের মধ্যে লিখে সেন্ড করতে পারো, তাহলে ব্যাস, তোমার লেখাটা যদি পছন্দ হয়, তাহলে আর কে তোমায় আটকায় প্রাইজ থেকে, তাই না? বেশ মোটা অঙ্কের টাকা কিন্তু পেয়ে যাবে। ডাবল স্পেস ফরম্যাটে 1 ইঞ্চি করে পাতার চারিদিক মার্জিন মাস্ট, সেই জায়গাটা ছেড়ে তোমাকে লিখতে হবে। আর ভাষাটা হিন্দি হতে হবে। আর প্রতিযোগীর নাম, এজ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস লিখে 31 জুলাইয়ের মধ্যে পাঠিয়ে দিলেই ব্যাস, ফার্স্ট প্রাইজ পেয়ে যাবে তুমি 10,000 টাকা, সেকেন্ড প্রাইজ মিলে যাবে 6,000 টাকা, আর 5টা কনসোলেশন পুরস্কারও কিন্তু রয়েছে, 4,000 টাকা করে দেওয়া হবে। তাহলে কি, তুমি যদি হিন্দি লিখতে জানো, দেরি করো না, অবশ্যই অবশ্যই লিখে সেন্ড করে দাও। আরে বাবা, আমি তো অবশ্যই যাবো 9903653992, কারণ আমি, তুমি তো সেন্ড করছো, সেখানেই তোমার খেলার কথা। তো সেটাই আমি এখন চেক করতে সোজা চলে যাচ্ছি। কোথায় আমি যাচ্ছি? রানাঘাটে পায়রাডাঙ্গায়, কারণ কৃষ্ণেন্দুদা রয়েছেন। কৃষ্ণেন্দুদা কি বলছেন, সত্যি আজকে ভোরাইতে ফিরে পেলাম ফেলে আসা শৈশব, থ্যাংকস আ লট। তোমার কণ্ঠে প্রচলিত গ্রাম বাংলার খেলাগুলি ছিল আমারও শৈশবের মজাদার খেলা। আচ্ছা, আমারও তবে গোল্লাছুর দাঁড়িয়া বান্ধা খেলায় ছিলাম একদম ওস্তাদ। আমি কিন্তু এই মুহূর্তে আমার স্কুল পড়ুয়াদের মধ্যে 16টা গুটি, চোর পুলিশ, এক পায়ে ছুটে পাতা না খেলা, পাতা না খেলা প্রচলন শুরু করে এই খেলাগুলো শুরু করেছি। এমনকি মেয়েদের মধ্যে কৃতকৃত খেলাও, কিতকিত নাকি এটা হবে, যাই হোক, খেলাটাও শুরু করেছি। আর আমার স্বপ্নের জায়গা প্রকৃতির শান্ত শীতল সবুজ পরিবেশ, এবং স্মার্ট অভিভাবকদের কাছে আবেদন, ছোটদের হাতে আর মোবাইল তুলে না দিয়ে ওদের কাছে ফিরিয়ে দিন খেলার মাঠ, ওদেরকে ফিরিয়ে দিন খেলার মাঠে। ঠিক তাই, এটাই তো চাই। এই কারণেই কিন্তু এই আর কি ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডেটা সেলিব্রেট করা হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে সমস্ত দেশে কিন্তু সেলিব্রেট করছে নানাভাবে, কিন্তু একটাই উদ্দেশ্য, সবাইকে মাঠমুখী করার জন্য। খেলাটাও অবশ্যই রুটিনের যে আনা দরকার, অ্যাড করার দরকার, সেটা শুধুমাত্র আনন্দের জন্য না, মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে ভালো খেললে কিন্তু জীবনে আবার সেইটা নিয়েও কিন্তু চাকরি বাকরিও পাওয়া যেতে পারে। তো এই সমস্ত কারণেই কিন্তু খেলার কথা এবং এই দিনটা সেলিব্রেট করা হচ্ছে। শাওন বারাসাত থেকে কি বলছে, শাওন বলছে লাক্ষাদ্বীপে কোনো একটা বিচে বসে সূর্যাস্ত দেখতে দেখতে রুমাল চুরিও খেলতে চায়। বাহ, কারণ এই খেলাটাকে আজকালও খুব মিস করে, প্লাস এই রুমাল চুরি খেলাটাকে যে কোনো আন্তর্জাতিক গেমসেও ইনক্লুড করতে চাইছে। আচ্ছা, খুব ভালো, রুমাল চুরি আমরাও ছোটোবেলায় খেলতাম, যেই কেউ দেখতে পাচ্ছে না গুম করে একটা পিঠে কিল, ওটা আমার পেছনেই ছিল, আর এবং কীভাবে এদিক ওদিক করে তাকানো, এবং কে চোখে, সবার চোখের দিকে সবাই তাকিয়ে আছে, কেউ যদি কোনো একটা ইশারা করে। আমিও কিন্তু সেই আমার ছোটোবেলায় রুমাল চুরি খেলার কথাটা একটু হলেও মনে করতে পারলাম শাওনের জন্য। এরপর

শাওন যেটা বলছে, ছোটবেলায় অনেক কিছু খেলতো, ফ্লাইং ডিস্ক, হ্যাঁ ঠিক, পেন ফাইট, বুক ক্রিকেট, চোর পুলিশ, আপাতত এগুলোই মনে পড়লো, এগুলো মিস করে শাওন। আর স্কুল থেকে বাড়ি এসে বিকেলবেলা চোর পুলিশ না হলে কানামাছি বা লুকোচুরি খেলা ছিল বাধ্যতামূলক, আমারও তাই ছিল, একদম তাই। আর ক্রিকেট, ফুটবল এগুলো খুব একটা খেলেনি আমাদের শাওন। এছাড়া ইনডোর গেমসের মধ্যে চাইনিজ চেকার, আচ্ছা হ্যাঁ, আর ব্রেন ভিটাও নিশ্চয়ই খেলেছো, ওইটাও কিন্তু বেশ ভালো লাগতো। ওই ক্লাস 10 অবধি অঙ্ককে ছেলে খেলার মতোই নিতাম, তার ফলে মাঝে মধ্যে সিলি মিস্টেক করে ফেলতাম, হেব্বি বকাও খেতাম। শাওন একদম বারাসাত থেকে পুরোপুরি দারুণভাবে কিন্তু তার পুরো খেলার কথা আমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছে। আর হাওড়া শ্যামপুর বেলপুকুর তুংপাড়া থেকে আমাদের দীপক দাও কিন্তু বলছেন যে গ্রামে সারা বছরে 8টা পুজোর প্রোগ্রাম থাকে, দৌড়তে দৌড়তে হাসতে হাসতে সেই প্রোগ্রামগুলো একেবারে ছেলে খেলার মতন করে তিনি কিন্তু সামলে নিতে পারেন। আর দীঘার বিচে সচিন তেন্ডুলকর এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে ক্রিকেট খেলতে চাইছেন, ওয়াও। আর বউতলা ডাঙ্গুলি কাঁচের গুলি, খোখো, কাবাডি, চোর পুলিশ, রাম লক্ষণ, এইসব খেলাগুলো ভীষণভাবে মিস করেন আমাদের দীপক দা। এর সঙ্গে দীপক দা বলছেন যে পূর্ণিমা রাতে বউতলা খেলাটা যদি এখনও ফিরে আসে অবশ্যই এই বয়সেও সেই খেলায় যোগ দিতে চাইছেন দীপক দা। বেলপুকুর তুংপাড়া থেকে কিন্তু তিনি বলে দিচ্ছেন, তাহলে চাঁদনি রাতে যখন সেই খেলার কথা বলছেন, বউতলা খেলা এখনও পার্টিসিপেট করবেন, তাহলে চলো পূর্ণিমা রাতে, চাঁদনি রাতে, গানটা থাকুক না।

0: একদম মজা করছি না, সত্যি দেখা হবে, তাদের সঙ্গে দেখা হবে যাদের সঙ্গে দেখা হলেই এক ছবলেই ছবি করে দেওয়া যাবে। আরে বাবা মজা করছি না, সত্যি সত্যি এটা কথা, একদম কথার কথা নয়, সত্যি কথা। কিং কোবরা এখন কিন্তু এসেছে আলিপুর চিড়িয়াখানায়। সাপেদের দুনিয়ায় অজগরের বর্দা হিসেবে যে পরিচিত অ্যানাকোন্ডা, সেই অ্যানাকোন্ডার একটা স্পেসিস রয়েছে আগে থেকেই আলিপুরে, আর এখন এসেছে সেই রেপটাইলস হাউসের কিং কোবরা। না, তার সঙ্গে কোনো ছেলে খেলা নয়, আসতে হবে, তুমি দেখতে পারো, শুধুমাত্র তাকে দেখবে। আর আমি তো যাচ্ছি পরের ঘন্টায়, বলবো না টাটা বাই বাই, দশটা পর্যন্ত মৌমিতার সঙ্গে তোমার থাকা চাই চাই চাই, আর যেতে যেতে ইন্ডি পপ থাকছে তোমার জন্য।
1: FM Rainbow তে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে এক নৈশভোজের আয়োজন করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ভারত ও ভিয়েতনামের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তিতে ভারতীয় সেনাবাহিনীর শৌর্য ও আত্মবলিদানে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, সেনাদের নিষ্ঠা ও বীরত্ব দেশের সুরক্ষাকে সুনিশ্চিত করে চলেছে। অপারেশন সিন্দুর ভারতের সংকল্প ও সামরিক প্রস্তুতির প্রতীক। তিনি আরও বলেন, অপারেশন সিন্দুর প্রমাণ করেছে ভারতীয় সেনা সমস্ত রকম প্রতিকূলতার মোকাবিলা করার জন্য প্রস্তুত। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু আজ থেকে অমরাবতী রাজ্য সচিবালয়ে শুরু হতে চলা দুদিনের সপ্তম জেলা শাসক সম্মেলনে সভাপতিত্ব করবেন। সম্মেলনে রাজ্যের প্রশাসনিক পরিকাঠামো আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়টির উপর জোর দেওয়া হবে। বাংলাদেশে হামি আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। দেশজুড়ে রোগ নির্ণয় সরঞ্জামের ঘাটতি দেখা দেওয়ায় ব্যাহত হচ্ছে রোগী পরীক্ষা ব্যবস্থা। গত ৫২ দিনে মৃতের সংখ্যা ৩২৪ পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ১০০০এরও বেশি শিশু জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আজ পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। আগামী ২৫ বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ভোট পরবর্তী হিংসা রুখতে নবান্নে মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে এক সাংবাদিক বৈঠকে সৌমিক ভট্টাচার্য জানান, আগামীকাল নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। পরদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল ১০টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত

0: রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
3: अगर टाइम मैनेजमेंट सीख ली और समय का प्रोडक्टिव यूज सीख लिया तो आप देखिए, आप कभी भी प्रेशर नहीं लगेगा, थकान नहीं लगेगी।
2: NCPCR आयोजित कर रहा है परीक्षा पर्व, जिसके लाइव सेशन के दौरान आप परीक्षा से संबंधित प्रश्न एक्सपर्ट से पूछ सकते हैं, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
1: 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
4: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা। Rainbow Time Check, Rainbow Time Check।
5: স্টুডিও ঘড়িতে সময় এখন ঠিক 9:03 হয়ে 56 সেকেন্ড। তুমি শুনছো আর যে মৌমিতার সঙ্গে নমস্কার কলকাতা। এখন তুমি রেডি হচ্ছ অফিসে যাবে বলে, আর মৌমিতাকেও রেখেছো ইয়ারফোনে। তোমাকে বলছি, টেম্পারেচারটা একটু কমেছে ঠিকই, তাই বলে ছাতাটা কিন্তু ক্যারি করতে ভুলো না, কারণ আজকে সারাদিন ধরে কিন্তু বৃষ্টির চান্সেস রয়েছে। শুধু শহর কলকাতায় নয়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব জায়গায় কিন্তু কম মানে ছিটে ফোটা বৃষ্টি হলেও হবে, এবং ঝেপে বৃষ্টি হওয়ারও কিন্তু একটা চান্সেস রয়েছে, কারণ বৃষ্টি যখন তখন সত্যি আসবে এমনটাই আপডেট রয়েছে। এমনটাই চলবে কিন্তু শনি রবিবার পর্যন্ত, এটাই হাওয়া অফিসের আপডেট। তো গত এক মাস ধরে যেখানেই যাওয়া হয়েছে, এই ধরো এপ্রিলের 24-25-27 আগে, সে অফিস বলো বা কলেজ ক্যান্টিন বলো বা ট্রেনের কম্পার্টমেন্ট বলো, সব জায়গায় একটাই আলোচনার বিষয় ছিল, বৃষ্টি কবে আসবে। আর এখন এই যে এই এপ্রিলের শেষ বেলা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, মে মাসের শুরু থেকেই সেই বৃষ্টি রয়েছে, বৃষ্টিকে নিয়েই চলছে কিন্তু এখন চর্চা। আচ্ছা, বৃষ্টিটা এলে কতটা বৃষ্টি পড়বে, আচ্ছা কতদিন ধরে বৃষ্টি চলবে? আসলে আমরা না বেশি কিছু চাই না, শুধু চারটে জিনিস চাই। শীতের সময় গরম চাই, গরমের সময় শীত চাই, আর বৃষ্টির সময় রোদ চাই, আর রোদের সময় মুষলধারে বৃষ্টি চাই, ব্যাস। এইগুলো পেয়ে গেলেই কিন্তু আমাদের চলে যায়, আর কি চলে, তাই না? আর কিভাবে হয়, আর কি খেললে তোমার স্বপ্নটা পূরণ হয়, সেই ড্রিম ডেস্টিনেশনে গিয়ে সেই ছেলে খেলাটাই, মানে সেই খেলাটাই তুমি কি খেলবে, সেটা যেমন বলছো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডেতে তুমি আমাকে জানাচ্ছ, তেমনই কিন্তু বলছো সেই খেলাটার কথা, যে ইভেন্টটা কমনওয়েলথ গেমস বা অলিম্পিক গেমস কোথাও নেই, সেই লাইফের ছেলে খেলা, যেটা তোমাকে আমাকে প্রায়ই করতে হয়, বেশ কঠিন কঠিন কাজ কিন্তু সামলাতে হয়, সিচুয়েশনকে সামলাতে হয়। তো সেই ছেলে খেলার কথাও কিন্তু, কোন কঠিন সিচুয়েশনটা সামলেছো জাস্ট ছেলে খেলা করে, সেটাও সেন্ড করছো। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা বলছো সেটা হচ্ছে কোন কোন খেলাকে ছোটবেলায় কোন কোন খেলাকে ভীষণভাবে মিস করো, 1, 2, 3, 4 করে সেগুলোও কিন্তু লিখে পাঠাচ্ছ, তোমার খেলার স্বাদ কাহন এখন আমার সঙ্গে, আর সবার সঙ্গে শেয়ার করবো বলেই তো লাইভ আছি। ঠিক 10টা পর্যন্ত আমি আর যে মৌমিতা, আর এই ঘন্টায় থাকবেন ডক্টর, শুনবো তাঁর কাছ থেকে গাইডলাইন নেবো আমরা, সাজেশনস নেবো আমরা, তাই কেউ কোথাও যেও না। তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের শহরের রীতিকথা, সবই কিন্তু আছে এই ঘন্টায়। চলো তাহলে, আর কি হবে বলো তো, এখন 9903653992 তে সেন্ড করতে থাকো তোমার খেলার স্বাদ কাউন। আমি তো ফিরেছি একদম চেনা জানা ঘরে, কিন্তু ফিরে এসেছি।

আমি তো ফিরে এসেছি ঘরে একদম ওই নিউজ হেডলাইন্সের পরেই, কিন্তু নমস্কার কলকাতা তৃতীয় ঘন্টায় চলে এসেছি। তুমি আমি আছি তো পাশাপাশি কাছাকাছি, আর আজকে তো উইকডে, আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। অ্যাথলেট না হতে পারলেও কথায় কথায় কিন্তু এই খবর থেকে ও খবরে ছোটাছুটি আমিও কিন্তু করছি। তোমার আমার এই যে ছোটোবেলা থেকে বড়বেলা নানা রকমের খেলা তো ঘিরে রয়েছে না, সেই ইনডোর গেমসই হোক বা আউটডোর গেমস হোক, আর এখন তো সেই গোটা দুনিয়াই আমাদের হাতের মুঠোয়, শুধুমাত্র একটা ক্লিকের দূরত্ব। আর আজকে যেহেতু এমন একটা স্পেশাল ডে, তাই তো এই সুযোগটা তোমাকে দিয়েছি যে তোমার স্বপ্নের জায়গায় পৌঁছে, তোমার ড্রিম ডেস্টিনেশনে গিয়ে তোমার প্রিয় খেলাটা কোন অ্যাথলিটের সঙ্গে তুমি খেলবে, তোমার প্রিয় কোনো অ্যাথলিটের সঙ্গে খেলতেই পারো, সেটা ওই আইফেল টাওয়ারের গোড়ায় গিয়ে ফুটবল খেলাই হোক, কিংবা ডাল লেকে শিকারায় ভাসতে ভাসতে লুডো বা ক্যারাম খেলাই হোক, কিংবা জিপ লাইনে ঝুলে ঝুলে WWE যা খুশি তুমি খেলতে পারো। এবং সেন্ড করো 9903653992 তে যে কোন ইভেন্টটা, যে ইভেন্টটা অলিম্পিক বা কমনওয়েলথ গেমসে নেই কিন্তু তোমার আমার লাইফে পুরো জুড়ে বসে আছে, সেটা হচ্ছে ছেলে খেলা। তো সেই ছেলে খেলা করে কোন সাফল্য অ্যাচিভ করেছো সেটাও কিন্তু আজকে জানাচ্ছ। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই যেটা বলবে, কোন কোন খেলাগুলোকে তুমি ভীষণভাবে মিস করো যেগুলো ছোটোবেলায় খেলতে কিন্তু এখন একদম ভ্যানিশ হয়ে গিয়েছে, তো সেই লিস্টটাও কিন্তু আজকে সেন্ড করছো, কারণ আমি তোমার কাছে সেটাও জানতে চেয়েছি। আজকে যে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে, তো এবারে আমি সোজা চলে যাচ্ছি কোথায়, 9903653992 তে। সেখানেই তো সোমনাথ দা ওয়েট করছেন, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে কি বলছেন। মৌমিতা, 4 তারিখের পর আজকে শুনছি তোমাকে ভীষণ ভীষণ ভালো লাগছে, ভেরি ভেরি নাইস টপিক, তো সেটাই বলছি আর কি, যে কি বলছেন আমাদের সোমনাথদা, অনেক তো বলেছেন নাইস, ভালো লাগছে এইসব আর কি, মানে একটু আনন্দ তো হচ্ছেই। তার সঙ্গে যেটা সোমনাথদা বলছেন সেটা হচ্ছে, আমি এখন বাজার করতে করতে তোমার অনুষ্ঠান শুনছি। বাও, বাজার করতে করতে শুনছেন, ভাবো একবার, পকেটে ভিটামিন এম থাকলে যে কোনো খেলা, আর আমি ছেলে খেলা করতে পারি, বাও দারুণ ব্যাপার, মানে আমাদের সোমনাথদা এটা করতে পারেন। আর মিস করেন যেগুলোকে, সেই ডাঙ্গুলি গুলি খেলা, এগুলো ভীষণভাবে মিস করেন। আর ওনার ইচ্ছে যেটা, সোমনাথদার ইচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাকে সঙ্গে নিয়ে লুকোচুরি খেলবেন। বাপরে বাপ, সেটা কোথায়, ড্রিম ডেস্টিনেশনটা কোথায় হবে সেটা তো বললেন না, আকাশবাণীতে প্রচুর স্টুডিও আছে, আমি নিজেও এত বছর ধরে থেকেও কিন্তু সব স্টুডিও ভালো করে চিনি না, এখান থেকে ঢুকলে মনে হয় কোথা থেকে বেরোবো, কোথায় যাবো, পুরো ঘুলঘুলির মতন মানে মনে হয় সেই হাজার দুয়ারির মতন সেরকম অবস্থায়, কারণ আকাশবাণী তো প্রচুর স্টুডিও আছে, যারা এসেছো তারা তো জানোই। এরপরে আমি যেখানে যাচ্ছি সেটা কোথায়, মানে সোমনাথদার কাছ থেকে সোজা এবার চলে যাচ্ছি আমি জয়রামপুর হাওড়ায়। চিত্তব্রতদা রয়েছেন, চিত্তব্রতদা কি বলছেন, ছোটবেলায় খুব ভলিবল খেলতাম, তাই কাশ্মীরের গুলমার্গে গিয়ে এই খেলার প্রতিযোগিতায় নামতে চাই। বাও, সঙ্গে তার মানে মোটামুটি 10 জন করে আরও 11 জন আর কি নিয়ে উনি যাবেন এই ভলিবল খেলতে, জয়রামপুর হাওড়া থেকে সোজা একদম কাশ্মীরের গুলমার্গে। খুব ভালো লাগছে, প্রত্যেকের মেসেজ তোমরা সবাই আমাকে সেন্ড করছো, অবশ্যই পাঠাতে থাকো যে 9903653992 তে, যে ওই আর কি যে খেলার কথাগুলো যেগুলো তুমি ভীষণভাবে মিস করো, তোমার ছোটোবেলায় ছিল যে খেলাগুলো, বা তোমার ড্রিম ডেস্টিনেশনে গিয়ে তুমি কোন খেলাটা খেলতে চাও, কোন অ্যাথলিটকে সঙ্গে নিয়ে যেতে চাইছো সেটাও তুমি আজকে বলবে, এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলবে লাইফে যে খেলাটা তোমাকে আমাকে মাঝে মাঝে খেলতে হয়, ছেলে খেলা করে অনেক কাজ আমরা কঠিন সিচুয়েশন কিন্তু সামলে ফেলি, তো সেই কথাটাও আজকে তুমি আমাকে জানাচ্ছ। আর পৃথিবীতে তো আছে প্রচুর মজার অদ্ভুত সমস্ত খেলা, টমেটো ছোঁড়া থেকে আছে এক চাকার সাইকেলে পোলো খেলা, চেস বক্সিং থেকে চিজ রোলিং, মজার মজার খেলা আছে জানো তো এই দুনিয়াতে। আর আজকে তো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে সেলিব্রেট হচ্ছে গোটা দুনিয়া জুড়ে, গোটা পৃথিবী জুড়ে সব দেশেই হচ্ছে, আর আগামীকাল হচ্ছে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। তো এই রোগটা নিয়ে আমরা না সবাই সচেতন নই, তো সবাইকে সচেতন করতে, অ্যাওয়্যার করবার জন্য কিন্তু ডেটা সেলিব্রেট করা হয় প্রত্যেক বছর। থ্যালাসেমিয়া কি আসলে ছোঁয়াচে রোগ? এতে কি আর 5 জনের মতন স্বাভাবিকভাবে বেঁচে থাকা যাবে? থ্যালাসেমিয়া মানেই কি মৃত্যু অবশ্যম্ভাবী? এখন এরকম অনেক প্রশ্নই উঠে আসে, এবং থ্যালাসেমিয়ার টেস্ট যেটা এখন

এক মাস তো বিয়ের মাস, অনেক ছেলে মেয়েকে কিন্তু বলা হয় থ্যালাসেমিয়ার টেস্টটা অবশ্যই মাস্ট করে নেওয়া, এবং যেটা আমরা করি না সেটা আমাদের করাটা যে কতটা জরুরি সেই সমস্ত কিছু কিন্তু শুনবো আমরা, গাইডলাইন নেব আজকে হ্যালো ডক্টরে, শুনবো জানবো বিশিষ্ট হেমাটো অঙ্কোলজিস্ট বিএমটি স্পেশালিস্ট প্রফেসর ডক্টর রাজীবদের কাছ থেকে। ফিরছি তাঁকে নিয়ে একটু পরেই। আপাতত আমাদের লাইফে আলাদিন যারা হন তাঁদেরকে নিয়েই ফিরবো, মানে ডক্টরও তো আমাদের জীবনে আলাদিন, তো তাঁকে নিয়ে আসছি 3 মিনিট পরে।

আজকে আমরা সেরকম দিনগুলো কিন্তু ফিরে দেখছি, কারণ আজকে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে। তো সেই ছেলেবেলার যে সমস্ত খেলাগুলো ছিল আমাদের, তো সেই যে খেলাগুলো ভীষণভাবে মিস করি সে কথাগুলো যেমন তুমি আমাকে আজকে জানাচ্ছ, তার সঙ্গে সঙ্গে জানাচ্ছ আমাকে যেটা, সেটা হচ্ছে ড্রিম ডেস্টিনেশনে গিয়ে তুমি তোমার প্রিয় অ্যাথলেটের সঙ্গে কী খেলতে চাও, সেটা হই সেগুলো তো তুমি সেন্ড করছো, তার সঙ্গে বলছো ছেলে খেলা করে তুমি তোমার লাইফে কোন ব্যাপারটাকে খুব সহজে অ্যাচিভ করেছো, মানে তুমি তোমার সাফল্য অ্যাচিভ করেছো, কোন ব্যাপারটাকে কঠিন সিচুয়েশনটাকে তুমি ম্যানেজ করেছো সেটা তুমি আজকে সেন্ড করছো। কিন্তু আগামীকাল রাত পোহালেই হচ্ছে ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। তো জীবন তো আমরা জানি ভীষণভাবেই, সময়টা খুব অল্প, জীবন ক্ষণিকের, তো সেই জীবনে সুস্থ থাকাটা হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ। আর এটাও ঠিক, শরীর থাকলে রোগ হবে, আবার রোগমুক্ত হয়ে সুস্থ থাকা যায় অবশ্যই, সেটা হচ্ছে আমাদের লাইফে যে আলাদিন এসে যান তাঁদের মাধ্যমে, মানে ডক্টরের মাধ্যমে। ডক্টরের সাজেশন, তাঁর প্রেসক্রিপশান, তাঁর গাইডলাইনে কিন্তু আমরা সুস্থ হতে পারি। তবে ওই রক্তের বিভিন্ন রোগের নাম শুনলে আমরা ভীষণভাবে ভয় পাই, কারণ রক্তটা তো শরীরের মধ্যে থাকে, আমরা তো দেখতে পাই না। তো সেটার কিছু একটা হলেই আমরা একদম

গেলাম এরমটাই ধরে নিই, একটু সচেতন হই না। এই যে 8th May আগামীকাল ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে, আমরা জানি যে এই রোগটা কিন্তু ছোঁয়াচে নয়, এটা ক্যান্সার নয়, বংশগত রোগ, এটা জেনেটিক রোগ। এটা আগে থেকে টেস্ট করলে রুখে দেওয়া সম্ভব, এটাও কিন্তু আমরা জানি, এবং অনেকগুলো দেশ কিন্তু পেরেছে সেটা, যেমন সাইপ্রাস, ইরান, এরা পেরেছে, কিন্তু থ্যালাসেমিয়া মুক্ত দেশ তাদের এখন। অথচ আমরা কিন্তু এখনও পারিনি, কারণ সচেতনতার ভীষণভাবে অভাব।

0: আমরা কেউ বিয়ের আগে ব্লাড টেস্টটা করতে চাই না, বা আমরা অনেক সময় এরকমটাও দেখি যে সিবিসি করলাম, হিমোগ্লোবিন কম দেখলাম, তারপরে বলা হয় থ্যালাসেমিয়া স্ক্রিনিংয়ের জন্য। কিন্তু কেন করা হয়? বাবা মা দুজনেই হয়তো কেরিয়ার হলেন, বাহক হলেন, তাহলে কি সেই তিনি কনসিভ করতে পারবেন না, মা হতে পারবেন না মেয়েটি? এমন অনেক কোয়েশ্চেন আসে, তো সেই সমস্ত কোয়েশ্চেনের কথা শুনব, জানব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট হেমাটো অঙ্কোলজিস্ট, বিএমটি স্পেশালিস্ট প্রফেসর ডক্টর রাজীব দে, তিনি আছেন আজ আমাদের সঙ্গে।
1: হ্যালো ডক্টর।
0: 107 এফএম রেনবো তরফ থেকে আপনাকে ওয়েলকাম জানাই। তো এর আগেও আপনার সঙ্গে অনেকবারই কথা হয়েছে, কিন্তু যেহেতু আগামী কাল থ্যালাসেমিয়া ডে, তো প্রথমেই আপনার আমাদেরকে একটু যদি বলেন যে ক্যালেন্ডারে আসে প্রত্যেক বছর এই দিনটা ঠিকই, কিন্তু আমরা এখনো পর্যন্ত সেভাবে সচেতন হই না, মানে থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা এতটুকুও কমছে না, কিভাবে আমরা প্রথমে এটা সচেতন হতে পারি সেটা যদি আপনি আমাদের লিসনারদের একটু বলেন।
2: দুটো শব্দ ইম্পর্টেন্ট, একটা হচ্ছে থ্যালাসেমিয়ার বাপক বা কেরিয়ার, যারা সুস্থ স্বাভাবিক, যাদের রক্তাল্পতা থাকে না এবং যারা নর্মাল লাইফ লিড করতে পারে, এবং সাধারণ যে পরীক্ষাগুলো আমরা করি সেই পরীক্ষাগুলোর মাধ্যমে কিন্তু এই থ্যালাসেমিয়া বাহক চিহ্নিত করা যায় না। আর হচ্ছে থ্যালাসেমিয়া রোগ, যারা থ্যালাসেমিয়ায় আক্রান্ত, মানে যার রক্ত ভেঙে যাচ্ছে, যাতে রক্ত দিয়ে রাখতে হচ্ছে, তাকে বলছে বাহক। যেহেতু এটা থ্যালাসেমিয়া একটা বংশগত রোগ, বাবা মা দুজনের কাছ থেকেই প্রত্যেকটি কম্পোনেন্টের জন্যে আমাদের কিন্তু জিন আসে। এইবার হিমোগ্লোবিন তৈরি করার যে বিটা গ্লোবিন জিন, যদি একটি জিন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, এবং আরেকটি জিনের মধ্যে থ্যালাসেমিয়ার লক্ষণ বা মিউটেশন থাকে, তাকে আমরা বলি কেরিয়ার।
0: আচ্ছা,
2: আর যখন দুটো জিনের মধ্যেই এই থ্যালাসেমিয়ার মিউটেশন থাকছে, তখন আমরা বলি পেশেন্ট, যা রক্ত লাগবে। এইবার থ্যালাসেমিয়া কেরিয়ারদের ডিটেক্ট করার জন্য একটি বিশেষ পরীক্ষা করা দরকার, যেটাকে বলা হয় HPLC অথবা সাধারণভাবে থ্যালাসেমিয়া কেরিয়ার ডিটেকশন টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা থ্যালাসেমিয়া বাহক কি বাহক নয়, এবং বাহক জানার পর তারপরে পরবর্তী পদক্ষেপ নিতে হবে যে আমি কিভাবে একটি থ্যালাসেমিয়া সন্তানকে এই পৃথিবীতে আনবো না। এই যে বাহক নির্ণয় পরীক্ষা, এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে করা হয়নি, করা হয় না, এবং এই সচেতনতার অভাবের জন্যই এই থ্যালাসেমিয়া রোগটি কমছে না। এবং এইটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশের প্রবলেম এরকম নয়, সারা পৃথিবীব্যাপী এই প্রবলেমটি রয়েছে। কয়েকটি দেশ যেটা আপনি উল্লেখ করলেন, সেখানে এই সচেতনতা বৃদ্ধির মাধ্যমে কিন্তু থ্যালাসেমিয়া শিশু জন্মানো বন্ধ করা সম্ভব হয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই হয়নি। এবার 8ই মে যে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, সেটা ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশন বলে একটা অর্গানাইজেশন, এই দিনটিকে পালন করেন যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য, এবং প্রতি বছর ওনারা একটা থিম নেন, সেই থিমের ওপরে থ্যালাসেমিয়া প্রিভেন্ট করা, চিকিৎসা করার জন্য তারা সারা বছর কাজ করে যান সারা বিশ্বব্যাপী।
0: আচ্ছা,
2: এই বছরের থিমটি হচ্ছে সুইডেন নো মোর, ফাইন্ডিং দ্য আনডায়াগনোজ, সাপোর্টিং দ্য আনসিন। এটার মানে হলো আপনি যে প্রসঙ্গটি তুলবেন একদম সেই তাদেরও মাথায় এসছে, সেই কারণে এইবারের থিম কিন্তু যে সুইডেন নো মোর ফাইন্ডিং দ্য আনডায়াগনোজ, যাদের ডায়াগনোসিস হয়নি। প্রচুর আমরা জানি যে অ্যানিমিয়ার প্রাদুর্ভাব সারা বিশ্বে অত্যন্ত বেশি, আমাদের ভারতবর্ষে প্রায় 65% মানুষ অ্যানিমিক, কিন্তু এই অ্যানিমিক পপুলেশনের মধ্যে কজনের থ্যালাসেমিয়া আছে, আমাদের সাধারণ পপুলেশনের মধ্যে কজন থ্যালাসেমিয়ার বাহক, তাই কিন্তু আমরা জানি না।
0: সেটাই,
2: থ্যালাসেমিয়া রোধ করার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে ডায়াগনোসিস, এবং সেই জন্যই টিফের এবারকার থিম ফাইন্ডিং দ্য আনডায়াগনোজ। এটার মাধ্যমে কিন্তু, এটা ঠিকঠাক করে করতে পারলে, সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আগামী দিনে থ্যালাসেমিয়া বাচ্চা জন্মানো বন্ধ করা সম্ভব।
0: আচ্ছা আচ্ছা, এই যে আপনি HPLC টেস্টের কথা যেটা বললেন যে আর কি ডিটেক্ট করার জন্য থ্যালাসেমিয়া, তো এইটা আমরা অনেক ক্ষেত্রে যেটা করে থাকি যে লাভ ম্যারেজের ক্ষেত্রে আমরা করতে চাই না, সেক্ষেত্রে এবং ধরুন পরে জানা গেল যে হ্যাঁ কেরিয়ার দুজনেই, এবং তখন কি তাহলে সেই মেয়েটি মা হতে পারে, বা তার জন্য কি কি আরো প্রিকশন নিতে হয় যদি একটু বলেন?
2: এটি একটি যথাযথ প্রশ্ন, এই সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করা খুব দরকার। প্রথমত আমাদের

0: যে আমরা নিজেরা থ্যালাসেমিয়ার বাহক কিনা, প্রত্যেকের দায়িত্ব এটা। এবার থ্যালাসেমিয়ার বাহক বলে যে আমার সন্তান থ্যালাসেমিক হবে এটা কিন্তু নয়। কিভাবে নয়? প্রথমত, থ্যালাসেমিয়া যিনি বাহক, তিনি যদি আরেকজন বাহককে বিয়ে না করেন, তাহলে সন্তানের থ্যালাসেমিয়া রোগী হওয়ার কোন সম্ভাবনা নেই। প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, যদি দুজন বাহকের বিয়েও হয়, কারণ আমি এটা আগেও বলেছি যে বিয়েটা কিন্তু লোকে এইটা দেখে করে না যে সে থ্যালাসেমিয়ার বাহক কি বাহক নয়। বিয়ে কিন্তু শুধুমাত্র মেডিকেল ডিসিশন নয়, বিয়ে ব্যক্তিগত সোশ্যাল ফ্যামিলিয়াল ডিসিশন। সুতরাং যদি আমার মনে হয়, এবং সবচেয়ে বেশি পরবর্তীকে ব্যক্তিগত ডিসিশন, যদি আমার মনে হয় যে আমার মানে পৃথিবী ওলট পালট হয়ে গেল, আমি একেই বিয়ে করব, এবং যদি জানা যায় যে হ্যাঁ আমিও বাহক সেও বাহক, তাহলে কিন্তু বিয়ে করবে না, এটা কিন্তু একদম নয়। তার কারণ হলো যে দুজন বাহকের বিয়ে হলেও আমরা বাচ্চা আসার 3 মাসের মধ্যে, ইউজুয়ালি 11-12 সপ্তাহের মধ্যে গর্ভস্থ ভ্রূণের পরীক্ষা করে বলে দিতে পারি যে বাচ্চা তুমি আক্রান্ত কিনা।
1: আচ্ছা,
0: দুজন বাহকের বিয়ে হলে তাদের সন্তান একদম সুস্থ হতে পারে, বাহক হতে পারে, যেহেতু বাহক সুস্থ এবং স্বাভাবিক। সুতরাং প্রায় 75% সম্ভাবনা যে বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত হবে না, কিন্তু 25% সম্ভাবনা বাচ্চা থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে, যেটা আমরা 3 মাসের মধ্যেই গর্ভস্থ ভ্রূণের পরীক্ষা করে জেনে যাই। যদি সেটা জেনে যাই, সেখানে আপ টু 24 উইক মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি সুযোগ থাকছে। এবং এই যে পরীক্ষাটা, গর্ভস্থ ভ্রূণের পরীক্ষা, এর জন্য কিন্তু কোথাও হিল্লি পিল্লি ঘুরে বেড়ানোর দরকার নেই। এই পশ্চিমবঙ্গে এই পরীক্ষাটি হচ্ছে, আমাদের সরকারি এবং বেসরকারি পরিকাঠামোর মধ্যে এই পরীক্ষাটি হচ্ছে, এবং আইদার বিনামূল্যে অথবা অত্যন্ত স্বল্প খরচে এই পরীক্ষাটি করা সম্ভব। সুতরাং দুজন বাহক যদি হয়ও, তারাও স্বচ্ছন্দে বিয়ে করতে পারে, কিন্তু এই দায়িত্বটি নিতে হবে যে আমি কোনো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে পৃথিবীতে আনবো না। তার জন্য বৈজ্ঞানিক উপায়ে যে পদ্ধতি অবলম্বন করা দরকার সেটা আমি করবো।
1: হ্যাঁ, আচ্ছা, এই যে এই ক্ষেত্রে বললেন না যে 3 মাসের মধ্যে এটা ডিটেক্ট করে নিতে হয় যে বাচ্চাটা থ্যালাসেমিয়া সেও আক্রান্ত কিনা, তো এই ক্ষেত্রে যদি ফার্স্ট ইস্যুতে দেখা যায় যে হ্যাঁ বাচ্চাটা আক্রান্ত, তাহলে সেই ক্ষেত্রে ওই আপনি যেমন বলেন যে বিজ্ঞানের ইয়েতে তাকে রিমুভ করে দেওয়া হচ্ছে, কিন্তু তারপরে সেকেন্ড ইস্যুর ক্ষেত্রে কি তিনি নিতে পারেন? সেখানে কোনো অসুবিধা বা আগে থেকে কোনো ট্রিটমেন্ট নেওয়ার?
0: এইটা একটা, ওই ছোটবেলা আমরা যেটা পড়েছিলাম না যে ওই মোটর গাছের গল্প,
1: হ্যাঁ হ্যাঁ,
0: মোটর গাছ, লম্বা মোটর গাছ, মেন্ডেলিয়ান পদ্ধতিতে এটা ট্রান্সমিটেড হয়। সুতরাং থ্যালাসেমিয়া প্রত্যেকটা প্রেগন্যান্সিতেই সম্ভাবনা রয়েছে যে আমার সন্তান একদম সুস্থ হতে পারে, আমার সন্তান বাহক হতে পারে অথবা আক্রান্ত হতে পারে। সুতরাং প্রত্যেকটা প্রেগন্যান্সিতেই এই টেস্টটি করতে হবে। এবং আমার একটি সন্তান আজকে থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে মানেই পরের সন্তানও আক্রান্ত হবে এরকম কোনো কথা নেই, আবার পরের সন্তান যে সুস্থ হবেই এরকমও কোনো কথা নেই। সুতরাং প্রত্যেকবার প্রেগন্যান্সিতে কিন্তু এই পরীক্ষাটি করতে হবে, এবং যেহেতু বেশিরভাগ সম্ভাবনা সুস্থ সন্তান হওয়ার, সুতরাং সুস্থ সন্তান হওয়ার সম্ভাবনাটি অনেকটাই উজ্জ্বল।
1: আচ্ছা, আর এই যে অ্যানিমিয়ার কথাটা আপনি বললেন না, যে আমাদের দেশে বিশেষ করে 65% মানুষ অ্যানিমিক, তো একটা কোয়েশ্চেন এটা আপনার কাছে একটু বলছি, যে সিবিসি করে দেখা গেল হিমোগ্লোবিন কম, তো তখন অনেক সময় তো আপনারা বলেন যে থ্যালাসেমিয়া স্ক্রিনিং করতে দেন, যে এবং ইলেকট্রোফোরেসিস বোধহয় এটার নাম, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, তো এখানে যেটা হয় যে এজ লিমিটেশন বলে কিছু নেই, তাহলে মানে যে কোনো বয়সে কি আবার এটা ডিটেক্ট হতেও পারে, এরকম কিছু থাকে?
0: কোন বয়সে এটা ডিটেক্ট হতে পারে মানে বাহক যে কোনো অবস্থাতে ডিটেক্ট হতে পারে।
1: আচ্ছা,
0: কারণ বাহকটা সম্পূর্ণ সুস্থ
1: স্বাভাবিক,
0: তিনি হয়তো এত, তিনি হয়তো সুস্থ, তাহলে কখনো ব্লাড টেস্ট করার দরকারই হয়নি, এবং বিয়ের আগেও টেস্ট করেননি, এবং সেক্ষেত্রে পরবর্তীকালে তার টেস্ট করা যেতে পারে। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে অ্যানিমিয়া হলে পরীক্ষা করে দেখলাম যে বাহক কিনা, বাহক অবস্থা পরীক্ষা করার জন্য কিন্তু অ্যানিমিয়া হওয়ার
1: প্রয়োজন নেই।
0: সমস্ত মানুষের, সমস্ত ব্যক্তিবর্গ, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গে 10% উপরে বাহক, 10% উপরে কেন বলছি, যে কোনো কোনো ডিস্ট্রিক্টে কিন্তু এই বাহকের সংখ্যা প্রায় 15-20%, যেটা আমাদের সরকারি পরিসংখ্যান থেকে যেটা আমরা পাচ্ছি। সুতরাং অ্যানিমিয়া নির্বিশেষে সমস্ত পশ্চিমবঙ্গবাসী কিন্তু মানে সবারই, আমি পশ্চিমবঙ্গের কথা বলছি, যে থ্যালাসেমিয়া পরীক্ষা করে নেওয়া উচিত। বিয়ের আগে তো অবশ্যই করে নেওয়া উচিত, যদি কোনো কারণে বিয়ের আগে না করা হয়ে থাকে সন্তান নেওয়ার আগে অবশ্যই করা উচিত।
1: আমরা যেমন ব্লাড তৈরি করার জন্য আয়রন ডেফিসিয়েন্সি হলে আয়রনটা খাই বা আয়রনটা নিই আমরা, যেমন তো সেরকম তো এদের ক্ষেত্রে শুনেছি আয়রন বেশি হয়ে গেলে ব্যাস ওভারলোড হয়ে গেলে ওদের ওরা আরো বেশি আর কি অসুস্থ হয়ে পড়ে, হ্যাঁ সমস্যা হয়। তো সেক্ষেত্রে ওদেরকে ট্রিটমেন্টটা কিভাবে করা হয়? ব্লাড দেওয়া হচ্ছে আবার সেটাকে বারবার চেক করছেন না?
0: থ্যালাসেমিয়ার মূল সমস্যা হচ্ছে রক্ত ভেঙে যাওয়া এবং তার ফলে অ্যানিমিয়া হয়, এবং সেই অ্যানিমিয়া হওয়ার জন্য আমরা তাদের ব্লাড দিই, এবং ব্লাড দিয়ে কতটা ব্লাড দিই আমাদের চেষ্টা করতে হয় যেন হিমোগ্লোবিনটা মোটামুটি 9 বা তার উপরে থাকে, তাহলে তার সুস্থ ডেভেলপমেন্ট গ্রোথ এগুলো স্বাভাবিক হয়। এইবার প্রত্যেকটা ইউনিট ব্লাডের সঙ্গে কিন্তু 200 মিলিগ্রাম আয়রন শরীরের মধ্যে ঢুকে যায়। প্রতিদিন আমাদের 1 থেকে 2 মিলিগ্রাম আয়রন নর্মালি অ্যাবজর্ব হয়, মানে 6 মাসে আমার যে আয়রনটা অ্যাবজর্ব হতো এক ইউনিট ব্লাড দেওয়ার ফলে কিন্তু সেই পরিমাণে আয়রন আমার শরীরে ঢুকে
1: যায়।
0: এবার থ্যালাসেমিয়া পেশেন্টদের অনেক সময় প্রতি মাসে ব্লাড দিতে হয়, কারো মাসে 2-3 বার করেও ব্লাড দিতে হয়, এক্ষেত্রে একটা প্রচুর পরিমাণে আয়রন জমা হয় শরীরে, মূলত জমা হয় হচ্ছে হার্টে, লিভারে এবং বিভিন্ন এন্ডোক্রিন গ্ল্যান্ড বা হরমোনাল গ্ল্যান্ডে। তার ফলে থ্যালাসেমিয়া রোগীর মূল মৃত্যুর কারণ কিন্তু অ্যানিমিয়ার জন্য নয়, মূল মৃত্যুর কারণ হলো হার্টের মধ্যে আয়রন জমে গিয়ে হার্ট ফেলিওর হওয়া।
1: আচ্ছা,
0: তার মানে প্রথমত তাকে ব্লাড দিতে হবে হিমোগ্লোবিন মোটামুটি 9 বা তার কাছাকাছি রাখার জন্য। দ্বিতীয়ত হচ্ছে এই যে আয়রন জমে গেল, এই আয়রন বের করার জন্য আয়রন চিলেশন নামে একটা ওষুধ আছে, সেই ওষুধ দিতে হবে এই রক্ত থেকে আয়রন বের করার জন্য, শরীর থেকে আয়রন বের করার জন্য,
1: যাতে ওটা না জমে যায়।
0: সুতরাং সেই হরমোনাল রিপ্লেসমেন্ট থেরাপি সেগুলোও দেওয়া দরকার।
1: আচ্ছা,
0: এবং কিছু কিছু ওষুধ আছে যেটা দিয়ে আমরা একটু হিমোগ্লোবিন বাড়াতে পারি। এই যে চিকিৎসা পদ্ধতি বললাম, এর কোন পদ্ধতির মাধ্যমে কিন্তু থ্যালাসেমিয়াকে সম্পূর্ণরূপে কিওর করা সম্ভব না। থ্যালাসেমিয়াকে সম্পূর্ণরূপে কিওর করার একটি প্র্যাকটিক্যাল উপায় রয়েছে, সেটি হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। প্র্যাকটিক্যাল কেন বললাম, জিন থেরাপির মাধ্যমে থ্যালাসেমিয়াকে কিওর করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সেটি এক্সপেরিমেন্টাল, খুব অল্প জায়গায় হয়, সুতরাং সাধারণ লোকের কাছে সেটি অ্যাভেলেবেল নয়। সাধারণ অর্থে কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করতে পারি, এবং এটি এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্য আমাকে কিন্তু এদিক ওদিক দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। এখন পশ্চিমবঙ্গে কলকাতাতে সরকারি এবং বেসরকারি পরিকাঠামোর মধ্যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে, আমার অনেক থ্যালাসেমিয়া পেশেন্ট বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে সুস্থ হয়ে এখন জীবন কাটাচ্ছেন, তাদের আর ব্লাড দিতে হচ্ছে না, তাদের বাবা মাকেও মাসে 1-2 বার করে হাসপাতালে নিয়ে এসে কাজ বন্ধ করে ব্লাড দেওয়ার প্রয়োজন হচ্ছে না।
1: আচ্ছা আচ্ছা, এই যে বোন ম্যারোর কথা বললেন, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন মানে তো অনেকটা খরচেরও ব্যাপার আছে, আর তাছাড়া যদি অস্থি মজ্জাটা, এটাও তো আপনারা দেখেন যে ম্যাচিং করে, যে ভাই বোনের সঙ্গে বা কারোর যদি এটা হয় বাড়িতে যদি ম্যাচ করে যায় তাহলে তারটা আপনারা নেন। তো আমরা যেভাবে ব্লাড ডোনেশন করে থাকি বিভিন্ন জায়গায়, যেমন ব্লাড ডোনেট করার পরে সেটাকে রেখে দেওয়া হচ্ছে ব্লাড ব্যাংকে, এরকম বোন ম্যারো কোথাও ব্যাংকে রেখে দেওয়া কি যায় না, যেখানে রেখে দিলে যে ভবিষ্যতে আবার কারোর না কারোর সেটা ম্যাচ করে যদি সেটা কাজে লাগে, এরকম কি হতে পারে?
0: ঠিক এইরকম নয়, তবে এই ধরনের একটি বিষয় রয়েছে। প্রথমত আপনি যেটা বললেন সেটা ঠিকই, যে আমার থ্যালাসেমিয়া ট্রান্সপ্লান্টের জন্য আমাদের ম্যাচিং, জেনেটিক ম্যাচিং যেটাকে আমরা বলি এইচএনএ ম্যাচিং, সেই এইচএনএ ম্যাচিং এর প্রয়োজন হয়, যেই ম্যাচিং হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম নিজের সুস্থ ভাই বোনের সঙ্গে। প্রথমত দেখে নিতে হবে ম্যাচিং হচ্ছে কিনা, ম্যাচিং হলে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট অবশ্যই করা উচিত। কিন্তু দিনকে দিন যেটা দেখা যাচ্ছে যে এখন স্মল ফ্যামিলি, ভাই বোন নিউক্লিয়ার ফ্যামিলি, অনেক সময় যে ম্যাচিং করলেই যে ভাই বোন সঙ্গে ম্যাচিং হবে এরকম কিন্তু না, সাধারণত 25% সম্ভাবনা ম্যাচিং হওয়া। তার অপশন হচ্ছে 1 নম্বর আমাদের স্টেম সেল রেজিস্ট্রি আছে, ওরকম স্টেম সেল কালেক্ট করে রেখে দেওয়া নয়, স্টেম সেল রেজিস্ট্রি মানে তার ম্যাচিং এর রিপোর্টটা আমাদের রেজিস্ট্রিতে আছে, আমরা তখন ওই রেজিস্ট্রি মিলিয়ে দেখি যে কার সঙ্গে ম্যাচ করলো, এটাকে বলি আমরা মাস ট্রান্সপ্ল্যান্ট, ম্যাচ আনরিলেটেড ট্রান্সপ্ল্যান্ট। এইবার এক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে ইন্ডিয়াতে

0: যে রেজিস্ট্রি গুলো আছে, রেজিস্ট্রি আছে যার মধ্যে অনেক পেশেন্ট আছে, তাতে কিন্তু আমাদের এখানকার পপুলেশনের রিপ্রেজেন্টেশন একটু কম, সেটা মূলত সাউথ বেস্ট রেজিস্ট্রি। এবং তার ফলে একটা সমস্যা হয় যে অনেক সময় ম্যাচিং খুঁজে পাওয়া যায় না। এর জন্য তৃতীয় পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট বা হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট।
1: আচ্ছা,
0: যেহেতু এখন ডোনার অতটা পাওয়া যাচ্ছে না এবং ভাই বোন নেই, তাদের এই সমস্যা সমাধানের জন্য হাফ ম্যাচ মানে 50% ম্যাচ হলেও আমরা ট্রান্সপ্লান্ট করতে পারি। তার জন্য বিশেষ কিছু পদ্ধতি নিতে হয়, সেটাতে একটু কমপ্লিকেশন বেশি, এবং সেই কমপ্লিকেশন গুলো আটকানোর জন্য বিজ্ঞানের নতুন নতুন পদ্ধতি বেরিয়েছে। এবং এখন কিন্তু দেখা গেছে যে গত পাঁচ বছরে এই হ্যাপ্লো ট্রান্সপ্লান্টের সংখ্যা এতটাই বেড়েছে এবং সেই পদ্ধতি এতটাই ইমপ্রুভ করেছে যে ফুল ম্যাচ ট্রান্সপ্লান্টের মতোই তার আউটকাম 80-90% পেশেন্ট কিন্তু সুস্থ হয়ে যাচ্ছেন হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট করলেও।
1: আচ্ছা,
0: সুতরাং ডোনার এখন অসুবিধে নেই, যদি পরিবারের মধ্যে ফুল ম্যাচ পাওয়া যায় ভালো,
1: না হলে
0: আমরা রেজিস্ট্রি থেকে ম্যাচ পেয়ে যাব, অথবা আমরা পরিবারই বাবা মা ভাই বোন কারোর কাছ থেকে হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট করতে পারি।
1: আচ্ছা, যেহেতু সময় খুব কম, তো আমরা সময়ের মধ্যে মানে অনেক কোয়েশ্চেন থাকলেও কিছু করার নেই, সময় বাঁধা যেহেতু, তো যদি একদম শেষে আপনি আমাদের বলেন, চিকিৎসার দিকটা তো গেল এবং আমাদের কি টেস্টের কথাও বললেন আপনি, একদম শেষে যদি একবার আমাদের লিসনারদের বলে দেন যে আমরা এই রোগটা থেকে বেঁচে যাব বা আমরা এইভাবে কোনো সন্তানের জন্ম দেব না, সাইপ্রাস বা ইরানের মতন আমরাও থ্যালাসেমিয়া মুক্ত দেশ হতে পারবো, কোন মেসেজ আপনি দেবেন আমাদের লিসনারদেরকে?
0: প্রথমত হচ্ছে যেটা এবছরের থিম, ফাইন্ডিং দা আনডায়াগনোজ, সেটা করতে হবে আমাদের প্রত্যেককে, জেনে নিতে হবে আমরা থ্যালাসেমিয়ার বাহক কিনা। দ্বিতীয়ত হচ্ছে আপনি আপনার জীবন সঙ্গী আপনার ইচ্ছে মতো পছন্দ করুন, থ্যালাসেমিয়ার বাহক অবস্থা দেখে আপনার জীবন সঙ্গী পছন্দ করতে হবে এরকম নয়। তৃতীয়ত হচ্ছে যদি আপনারা দুজনেই বাহক হন, অবশ্যই গর্ভস্থ ভ্রূণের পরীক্ষা করে দেখে নেবেন যে সন্তান থ্যালাসেমিয়া, গর্ভস্থ ভ্রূণে আক্রান্ত সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত নয়, তো যদি হয় তাহলে টার্মিনেশন অফ প্রেগনেন্সির মাধ্যমে থ্যালাসেমিয়া শিশুর জন্মানো বন্ধ করতে হবে। চতুর্থত, যদি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু জন্মায়, মাকে হিমাটোলজিস্টের কাছে নিয়ে গিয়ে যথাযথ চিকিৎসা করতে হবে এবং বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে তাকে সম্পূর্ণরূপে কিওর করে ফেলার চেষ্টা করতে হবে। আজকে থ্যালাসেমিয়া শিশু জন্ম প্রতিরোধ করা আমাদের হাতের মুঠোয়, যদি কেউ থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্মায়ও তাকে সম্পূর্ণ সুস্থ করে ফেলা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে, সেটাও আমাদের হাতের মুঠোয়। সুতরাং আমাদের সোসাইটিকে আমরা চাই থ্যালাসেমিয়া মুক্ত হোক এবং আমাদেরই সেটা করতে হবে।
1: থ্যাংক ইউ সো মাচ ডক্টর দে, এত সুন্দর করে আপনি বললেন, আমাদের লিসনারদের গাইডলাইন দিলেন, টিপস দিলেন এবং ব্যস্ত শেডিউল থেকে আপনি এতটা সময় দিলেন, অনেক ধন্যবাদ আপনাকে। আবারও কথা হবে অন্য কোনো দিন।
2: হ্যালো ডক্টর,
1: আজকে আমাদের হ্যালো ডক্টরে ছিলেন বিশিষ্ট হেমাটো অঙ্কোলজিস্ট বিএমটি স্পেশালিস্ট ডক্টর রাজীব দে। তো তার কাছ থেকে কিন্তু আমরা শুনে নিলাম যে আগামীকাল 8th May ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে, এবং কিভাবে নিজেরা সচেতন হব, অন্যকে সচেতন করব, এবং সাইপ্রাস ইরানের মতন থ্যালাসেমিয়া মুক্ত দেশ আমরাও আমাদের দেশকে তৈরি করতে পারবো, আমাদের ওয়েস্ট বেঙ্গলকে করতে পারবো, সেই ব্যাপারটা কিন্তু সবাইকে এগিয়ে আসতে হবে। আর এগিয়ে আসতে হবে খেলার কথা নিয়েও অবশ্যই, কারণ 10টা পর্যন্ত আছি তো আমি তোমার সঙ্গে আর যে মৌমিতা তোমার খেলার সাথী হয়ে, তাই খেলার সাতকাহন সেন্ড করতে থাকো 9903655992 তে। আপাতত যাই 3 মিনিট 14 সেকেন্ডস, তারপরেই ফিরছি আমি তোমার খেলার সাতকাহন নিয়ে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: রেইনবো টাইম চেক, রেইনবো টাইম চেক।
4: 9:40 হয়ে 28 সেকেন্ড, আর যে মৌমিতার সঙ্গে শুনছো তুমি বৃহস্পতিবারের নমস্কার কলকাতা 107 FM রেইনবো, 10টা তো বাজতে চলেছে। তুমিও ব্যস্ত, শহর কলকাতাও ব্যস্ত, ব্যস্ত কিন্তু শিয়ালদা চত্বর, ব্যস্ত হাওড়া স্টেশনও। শিয়ালদাতে যাতায়াতের জন্য 4 লেনের রাস্তা তৈরি হচ্ছে, আর তার খসড়া কিন্তু পুরো রেডি। কার পার্কিংয়ের জন্য আলাদা ব্যবস্থা হচ্ছে, উন্নত মানের ব্যবস্থা হচ্ছে। আর শিয়ালদাতে এই বছরে কিন্তু আসছে হাওড়া স্টেশনের মতনই রেলকোচ রেস্টুরেন্ট। আর এই গরমে শিয়ালদাতে 7, 8, 11, 14 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ওয়াটার কুলার বসেছে, যাতে কিনা ঠান্ডা ঠান্ডা জলে সবাই গলা ভেজাতে পারে। আর আমিও কিন্তু পারি 9903653992 চেক করতে। আমার ছোটবেলার খেলা বলতে কুমিরডাঙ্গা লুকোচুরি, লন্ডন, আরও ছিল পাতা লুকানো। প্রত্যেক দিন বিকেলে বেরিয়ে পড়তাম স্কুল থেকে এসে, সেই সব দিন আর নেই। সায়ন্তনী পান সাগর মধ্যপ্রদেশ থেকে আমাকে এই মেসেজ করেছে। সত্যি তাই, এই যে ছেলেবেলার খেলাগুলো যে হারিয়ে গেছে। কিন্তু তুমি তো এটা জানালে না যে তোমার ড্রিম ডেস্টিনেশন কোথায় এবং সেইখানে গিয়ে তুমি কার সঙ্গে কি খেলতে চাও, সেটাও তো আজকে সেন্ড করতে বলেছি। এবং এই খেলাগুলো নেই, ঠিক আছে, সেগুলো নিয়ে খুব আর কি আমাদের মন খারাপ হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু বাকিটাও তো একটু জানালে ভালো করতে। ফলতা বকুলতলা থেকে শম্ভুদা কি বলছেন, বৃষ্টির দিনে ভিজে ভিজে ফুটবল খেলতে ভীষণ ভালো লাগে, সেটা একটা আলাদা অনুভূতি, আলাদা ফিলিংস। তো সেই খেলাটা এখন মিস করেন বুঝতে পারছি, কিন্তু এখনো তো টাইম আছে। এই তো বর্ষার সামনেটা পুরোটা, আজকের দিনটা বৃষ্টি হচ্ছে, আজকেই ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডেতে কিন্তু আপনি অবশ্যই আপনার ফুটবলটা নিয়ে বেরিয়ে পড়তে পারেন, মাঠে গিয়ে ভিজে ভিজে কিন্তু আজকে খেলতে পারেন এবং ডেটা সেলিব্রেট করতে পারেন। আর এই বাবা, প্রিয় অ্যাথলেটকে না পান, বাড়ির থেকে কাউকে একটা নিয়ে যান না, তাকে নিয়ে খেলে ফেলবেন, তাহলেই তো হয়ে গেল। রয়েছে কিন্তু এখনও অনেক কিন্তু মেসেজ, অবশ্যই অবশ্যই বলবো। শঙ্করদা কি বলছেন, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, তিনি যেমনটা করে থাকেন একদম ছন্দে বেঁধে খুব সুন্দর করে লিখে পাঠিয়ে দিয়েছেন, ছেলেবেলায় হারিয়ে যাওয়া কত রকম খেলা, পিট্টু কত রকম খেল, পিট্টু ডাঙ্গুলি, লাট্টু গাদি, কাঁচের মার্বেল, হুশ হুশ লুকোচুরি, ব্যবসায়ী বাগাডুলি, মাঝ বয়সে এখন তাদের কেমন করে ভুলি, পিট্টু খেলাটাকে ঠিক করেছি মনে মনে, যুক্ত করতে চাই আমি অলিম্পিক রণাঙ্গনে, ছোট্টবেলা থেকে আমায় পাহাড় খুব টানে, নামি অ্যাথলিটদের নিয়ে লুকোচুরি খেলবো আমি ওইখানে, কত ঝড়ঝাপটা মাথার পরে, নিয়ে হাজার ঝামেলা।

0: বিয়ে দিয়ে দিব্যি আছি, করে ছেলে খেলা। বৈশাখী শুভেচ্ছা শহর শঙ্করদার, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকেই এত সুন্দর করে পুরো ছেলে আর কি খেলার সাতকাহন আমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছেন, সেন্ড করেছেন, একদম ছন্দে বেঁধে দারুণ হয়েছে, দুর্দান্ত হয়েছে। বাকিরাও কিন্তু পাঠাতে থাকুন, অনেকেই কিন্তু আজকে দেখছি মেসেজ করছেন না, যারা রেগুলার করেন এমন অনেকেই আছেন কিন্তু এখনও পাইনি তাদের মেসেজ, নিশ্চয়ই পেয়ে যাবো। 9903653992 10টা পর্যন্ত একদম হাট করে খোলা। আপাতত কোনো কথা হবে না, আপাতত যেটা হবে সেটা হচ্ছে আমাদের শহরে তো একটু বেড়াতে হবে না, তো সেই শহর কলকাতা কিন্তু এখন গঙ্গার ঘাটগুলো যেমন সুন্দর করে সাজছে, কলকাতাও কিন্তু এখন নতুনভাবে সাজছে। আর এবারে তোমাকে আমি যেটা বলছি যে সামার ভ্যাকেশনে উত্তরবঙ্গ যাওয়ার যদি প্ল্যান থাকে, হিমাচল প্রদেশ বা কাশ্মীরে যদি যাওয়ার প্ল্যান থাকে, তাহলে কিন্তু তুমি পেয়ে যাবে স্পেশাল ট্রেন থেকে, সরকারি বাস পরিষেবা কলকাতা থেকেই পাবে। শহর কলকাতায় গঙ্গার ঘাটগুলো বললাম না যে এত সুন্দর করে সাজছে, ট্রান্সটাইল গেট বসছে, সেখানে গঙ্গার ঘাটে সবুজায়ন হচ্ছে, কলকাতায় হচ্ছে রিং রোড যানজট মুক্তর জন্য। কলকাতা মানেই রূপকথার শহর, এখানে আছে গঙ্গা, আছে ওয়াটার পার্ক, আছে কত শত মিউজিয়াম, তাহলে আর কি হবে বলো তো? এখন আর কিছুই হতে পারে না, এখন যেটা হতে পারে সেটা হচ্ছে আমাদের কোনো কথা না বলে এবার সোজাসুজি গান হতে পারে কিছু। তাই জন্য কি গান হতে পারে, অবশ্যই তিনেককে তিন গানের হ্যাট্রিকই তো আসছে এবারে তোমার জন্য, যে গানগুলোতে থাকবে শুধুমাত্র জুড়ে তোমার আমার মন। চলো তাহলে
1: FM রেনবোতে তিনেককে তিন, তিনেককে তিন গানের হ্যাট্রিক।

অগোছালো মনটাকে একটু সাজিয়ে টাজিয়ে সাজিয়ে গুজিয়ে ঠিকঠাক করার যেই না চেষ্টা করবে, তখনই কিন্তু মনে হবে মনটা কিছুতেই কথা শোনে না। সেই মনের কথাই তো এখন থাকছে গানে গানে গানের হ্যাট্রিকে।

0: FM Rainbow-তে 3-1 গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
1: শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।
0: Rainbow Time Check, Rainbow Time Check।
4: স্টুডিওর ঘড়িতে সময় এখন ঠিক 9:55 হয়ে 14 সেকেন্ড। শুনলাম এতক্ষণ ধরে নমস্কার কলকাতায় আজকে গানের হ্যাট্রিক। হ্যাঁ, গানের হ্যাট্রিক, যে তিনটে গান তোমাদের জন্য রেখেছিলাম সেই তিনটে গান জুড়েই কিন্তু ছিল মন, যে বস তোমাকে আমাকে কন্ট্রোল করছে সেই বসই কিন্তু ছিল আজকে এই গানের হ্যাট্রিকটা জুড়ে, মানে মনই ছিল সেই গানে। গানে গানে কখনো আমরা অগোছালো মনটাকে একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার চেষ্টা করতে থাকছি কিন্তু হচ্ছে না, কারণ মন কথা শোনে না, মন মত্ত করি, মন এদিক ওদিক ঘুরে বেড়ায়, মন এদিক ওদিক উড়ে বেড়ায়, আর মন দেওয়া নেওয়াও কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। তো সেই মন দেওয়া নেওয়ার গানই হলো এবং শেষে একদম মন মানে না, সত্যি তাই, একদম আর কি রিলেশনের ইকুয়েশনটা জমিয়ে দেওয়া গান পরপর ছিল। তো এত কিছু বললাম, এবারে যেটা বলবো সেটা হচ্ছে সেই খেলার সাতকাহন নিয়ে কিন্তু চলে এসেছে আবারও কিন্তু একটা বার্তা, যে বার্তাটার জন্য অপেক্ষা করছিলাম সেই বার্তাই এখন এই মুহূর্তে আমার কাছে শ্যামসুন্দর দাস নারকেলবাগান লস্করপুর কলকাতা 153 থেকে পাঠিয়েছেন। খাতার পৃষ্ঠা টুকরো করে নিতাম চারটি ভাগে, চোর পুলিশ ডাকাত বাবু লিখতাম মনোযোগে, বন্ধুদের মধ্যে সেরা হলে হৃদয় লাগতো দোলা, কোথায় যেন হারিয়ে যেতাম যায় না তাকে বলা, ছেলেবেলার ছেলে খেলা দাগ কাটতো সহজে, এখন সেই সব খেলা হচ্ছে প্রবেশ করে না মগজে, খেলবো আমি বিদেশ গিয়ে নতুন একটি খেলা, কাগজ খুলে দেখবে সবাই আসলেই তো শান্তির কথাই বলা, ভাঙা রুখে গড়ব মোরা, হিংসা থাকবে দূরে, ভারত সেরা হবে একদিন বলবে বিশ্বজুড়ে। এই এত সুন্দর করে বিশ্বের কাছে গোটা দেশকে, নিজের দেশকে তুলে ধরার কথা বলেছেন সুন্দর করে শ্যামসুন্দর দার, নামেই যার সুন্দর আছে তিনি তো বলবেনই। নারকেলবাগান লস্করপুর কলকাতা 153 থেকে এই খেলা কথা কিন্তু আজকে জানিয়ে দিয়েছেন। অলরেডি 9:56 হয়ে 56 সেকেন্ড হয়ে গেছে, কথা বলতে বলতে আছি আর যে মৌমিতা, এখনও বেশ কিছুটা সময় এই কথা বলতে বলতে দেখছি আর মাত্র 3 মিনিট আছি, এত এত এখন ঠান্ডা ঠান্ডা লাগছে বটে তোমার আমার, আমি যদিও স্টুডিওতে রয়েছি, এসির মধ্যে রয়েছি, বা যাই হোক না কেন এর পরেই কিন্তু গরমটা এবার বেশ ভালোভাবেই আসছে, জাঁকিয়ে বসতে চলেছে শহর কলকাতায়। এত গরমেও তুমি আমি ভালো থাকবো কি করে, ওই ওআরএসের চুমুক দিয়ে, বা আমরা ডাবের জল খেয়ে, কিংবা দই তরমুজ, এগুলোকে আমরা আমাদের ডায়েটে যোগ করব, অ্যাড করব, আমাদের ভালো থাকতে হবে। আর তাদেরও কিন্তু চেঞ্জেস এসেছে, চিড়িয়াখানার কর্তৃপক্ষ আমাদের যে হাতি হরিণ বানরের যারা রয়েছে তাদেরকেও কিন্তু ডায়েটে চেঞ্জ এনেছেন, তরমুজ শশা বাঙি আনারস এদেরকে বেশি বেশি করে খাওয়ানো হচ্ছে এবং চালু হয়েছে আইস ট্রিট, আর ওই মাংস টাংসর পরিমাণটা কিন্তু একটু কম করে দেওয়া হয়েছে, তবে কম করলেও তাদেরকে আইস ব্লক করে দেওয়া হচ্ছে, এই সমস্ত খাবার দাবার স্প্রিংলারে স্নান করানো হচ্ছে, এইভাবে কিন্তু

তাদেরকেও যত্ন করা হচ্ছে, তাদেরকেও টেক কেয়ার করা হচ্ছে। এখন আর কি কথা হয় বলো তো? স্টুডিওর ঘরে বলছে আমায় সিটটা ছাড়তে হবে, আড্ডা গানের জার্নিটা আবারও সোম সকালে হবে, আসবো আবার 11:00 সকালে। টিল দেন টেক কেয়ার, রেইনবোর সঙ্গে মনের কথা অলওয়েজ করো শেয়ার।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য সুন্দর রায়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং অপারেশন সিন্ধুরের প্রথম বর্ষপূর্তিতে ভারতীয় সেনাবাহিনীর শৌর্য ও আত্মবলিদানের শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, সেনাদের নিষ্ঠা ও বীরত্ব দেশের সুরক্ষাকে সুনিশ্চিত করে চলেছে। অপারেশন সিন্ধুর ভারতের সংকল্প ও সামরিক প্রস্তুতির প্রতীক। তিনি আরও বলেন, অপারেশন সিন্ধুর প্রমাণ করেছে ভারতীয় সেনা সমস্ত রকম প্রতিকূলতার মোকাবিলা করার জন্য প্রস্তুত। আজ পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে। আগামী 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকতে পারেন। নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণের দুদিন আগেই উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। গাড়ি করে মধ্যমগ্রামে নিজের বাড়ি ফেরার সময় দোহারিয়া এলাকায় দুষ্কৃতীরা বাইকে করে এসে খুব কাছের থেকে এলোপাতাড়ি গুলি চালালে চন্দ্রনাথ ও তাঁর গাড়ির চালক বুদ্ধদেব বেরা গুলিবিদ্ধ হন। দুজনকে উদ্ধার করে যশোর রোড লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। রাজনৈতিক পালাবদলের আবহে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে গঠিত পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সদস্যদের অবিলম্বে নিয়মিত সরকারি কাজে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ ডিরেক্টরেট থেকে জারি হওয়া এক নির্দেশিকায় বলা হয়েছে, ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যান্ড গ্রিভেন্স রিড্রেসাল কমিটিতে নিযুক্ত বা ডেপুটেড থাকা পুলিশ কর্মী ও সহায়ক কর্মীরা অনেক ক্ষেত্রে নিয়মিত সরকারি দায়িত্ব পালন করছেন না, তাই সংশ্লিষ্ট ইউনিট, জেলা ও পুলিশ কমিশনারেটগুলিকে অবিলম্বে সংশোধনমূলক ব্যবস্থা নিয়ে তাঁদের স্বাভাবিক সরকারি ডিউটিতে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে, 10:15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। www.westbengalcdata.com, www.wbbac.wb.gov.in, www.iresults.in ওয়েবসাইটগুলিতে রেজাল্ট দেখা যাবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
2: परीक्षा एक

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। ভারত আজ অপারেশন সিন্দুরের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে। 2025-এর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গি হামলার প্রত্যুত্তরে ভারতীয় সেনাবাহিনী গত বছরের 7ই মে অপারেশন সিন্দুরের সূচনা করে। পাক অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেয় এদেশের সামরিক বাহিনী। নিহত হয় কমপক্ষে 100 জঙ্গি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করতে বদ্ধপরিকর। অপারেশন সিন্দুরের 1 বছর পূর্তি উপলক্ষে সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ভারতের সশস্ত্র বাহিনী এই অভিযানে অদম্য সাহস এবং বীরত্ব দেখিয়েছে। নিরীহ মানুষের উপর আক্রমণের যোগ্য জবাব দিয়েছেন তারা। অপারেশন সিন্দুরের বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় সেনা আজ সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছে। পাকিস্তানের মদতে জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে এই অভিযান আজও অব্যাহত। ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সুরক্ষায় বাহিনী সদা সতর্ক বলে বার্তা দেন। পশ্চিমবঙ্গে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য বিজেপি নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছে। দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর নিউ টাউন একটি বেসরকারি হোটেলে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর শনিবার সকালে ব্রিগেড ময়দানে দলের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। পশ্চিমবঙ্গে আগামী 30শে সেপ্টেম্বর থেকে মদ বিক্রি নিষিদ্ধ করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বক্তব্য সম্বলিত যে ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে, এই ছবিটি ডিজিটালি এডিট করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের কোনো ঘোষণা করেননি বলে জানানো হয়েছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ঘূর্ণাবর্ত অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী 2 থেকে 3 ঘণ্টায় কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
3: अल्टीमेट गोल एग्जाम के नंबर नहीं हो सकता है, अल्टीमेट गोल संपूर्ण जीवन के विकास का होना चाहिए।
2: NCPCR आयोजित कर रहा है परीक्षा पर्व, जिसके लाइव सेशन के दौरान आप परीक्षा से संबंधित प्रश्न एक्सपर्ट से पूछ सकते हैं, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া।

0: ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: নমস্কার, আজকের গান্ধরিয়ায় এই সুন্দর একটা সকালে আপনাদের সাথে আমি মধুমিতা বসু,
2: আর মধুমিতাদির সাথে আমি নীলাঞ্জনা চক্রবর্তী। শুরু করি প্রতিদিনের মতো আজও গান্ধরিয়া। মধুমিতাদি, আমরা একটু বলে দিই যে আজকে গান্ধরিয়াতে আমরা কী গান শুনি,
1: কী ধরনের গান শুনব। নিশ্চয়ই আমরা শুনব বাংলার লোকগান, লোকসঙ্গীত, আর কথাও বলবো সে বিষয়ে। একটু কথা বাঁকটা আজকে একটু অন্যদিকে যাবে। গান তো শুনি, গান শুনব। একটা ছোট্ট গল্প করি, কালকে বিকেলবেলা একটা কাফেতে ছিলাম, নিজেদের গল্প করছি, প্রয়োজনীয় কথা বলছি, বলতে বলতে হঠাৎ দেবব্রত বিশ্বাসের গানের একটা লাইন আমাদের সবাইকে না একদম থামিয়ে দিয়ে চলে গেল। গানটা বাজছিল, আমরা যে গানে মনোযোগী ছিলাম তা না, আমরা আলোচনাতেই মনোযোগী ছিলাম, কিন্তু ওই মুহূর্তের জন্য গানের চারটে কথাতে আমরা প্রায় অনেকেই বললাম যে কি সুন্দর কথাগুলো। এই রকম ভাবনা থেকে অনেক ভাবনা আসে, গান কখন মেন্টাল থেরাপির কাজ করে।
2: একদমই তাই, একদমই তাই।
1: এবং তোমার জীবনে জলজ্যান্ত উদাহরণ যদি থাকে, তুমি সেই ভান্ডার ভেঙে কথা বললে, আলোচনা করলেই তুমি দেখবে নিজে অনেকটা সমৃদ্ধ হলে, আর অনেকটা মনে হলো যে শেয়ার করতে পারলাম। আমরা তো আর জ্ঞান দিতে পারি না, আমরা শেয়ার করতে
2: পারলাম। আজকে তাহলে আমরা লোকগানে সেই কথাই বলবো, সেরকম ছোট ছোট করে বন্ধুদের সাথে গল্প করব যে গান কিভাবে আমাদের মানসিক শান্তি ফিরিয়ে আনে। আর অবশ্যই গান্ধরিয়া তেমনই গান শোনাবে আজকে। শুরু করি নির্মলেন্দু চৌধুরীর গান দিয়ে।

0: নির্মলেন্দু চৌধুরীর গান দিয়ে আমরা শুরু করে দিলাম আজকের আমাদের গান দরিয়া। মধুমিতা দি, শুরুতে তুমি বলছিলে যে আজকে আমরা এমন কিছু গান শুনব যে গান আমাদের বলতে পারো যে খানিকটা থেরাপির কাজ করবে, আমাদের উজ্জীবিত করবে, আমাদের শান্তি এনে দেবে।
1: এবং গানের তো একটা অদিন ভুবন, এর কত বড় বিস্তারি গানটা শুনলাম নির্মলেন্দুর কথায় সুরে এবং তারই কণ্ঠে গাওয়া। আর লোকগানের সম্ভারটা এত বড় যে গবেষণা করতে করতে অনেকেরই গোটা জীবন পার হয়ে যায়, তবু গবেষণা শেষ হয় না। তখন একটা প্রশ্ন আসে না যে এই গানের গুরুত্বটা কি?
0: একদমই তাই।
1: কেন এত গান, কেন এত গান তৈরি হয়েছে, কেন এত গান তৈরি হয়, তৈরি হয়েই বা কী হয়? শুধুই কি গান গাওয়া? যদি গ্রহণযোগ্যতা না থাকতো তাহলে সে গানটা তো প্রতিষ্ঠা পেত না।
0: একদমই তাই। এবং এই যে ধরো একটা লোকগান, লোকগান তো প্রজন্মের পর প্রজন্ম একই গান আমরা শুনতে থাকি, হয়তো তার পরিবেশনের ধরন বদলায়, হয়তো বা তার ইনস্ট্রুমেন্টেশন বদলায়, কিন্তু গানটা তো একই থাকে। কিন্তু কেন, কেন মানুষ প্রজন্মের পর প্রজন্ম বা সময়ের পর সময় সেই গানটা শুনতে থাকে? কোথাও গিয়ে তো সেটা মনের উপর একটা ছাপ ফেলে বলেই।
1: নিশ্চয়ই, কখনো কথা, কখনো সুর, কখনো যে আঙ্গিকে ভাটিয়ালি, না ভাবাইয়া, না ঝুমুর, না কি, সেই যে ধরনটা সেটা একটা প্রভাব ফেলে। এবং এটা কিছুটা ভারতবর্ষের তো অনেক যুগের, অনেক শতাব্দীর ইতিহাস, ঠিক তেমনি করে প্রাচীন ইতিহাস দেখলেও আমরা দেখি যে তখনকার যে জীবন যাপন, ধরো অনেক অনেক বছর আগে, 500 বছর আগে বা 1000 বছর আগের যে জীবন যাপন, সেই জীবনের সঙ্গেও গান মিশে আছে,
0: মিশে আছে। এবং সেই কারণে এই মুহূর্তে কিন্তু চিকিৎসা পদ্ধতির সাথেও গানকে মিলিয়ে দেওয়া হচ্ছে। মিউজিক থেরাপি এখন কিন্তু একটা খুব রাইজিং সাবজেক্ট, এবং বলা হচ্ছে যে এমন অনেক মানুষ আছেন যাদের উপর কিন্তু এই সাংগীতিক থেরাপি প্রয়োগ করে তাদেরকে অনেকটাই ভালো রাখা যাচ্ছে। আমরা সেই সব কথা আসি,
1: গান শুনে নিয়ে তারপরে আবার সেই সব কথায় আসবো।

0: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: দুরকম মানুষ চিনি, সহজ মানুষ আর আরেক ধরনের মানুষকে কঠিন মানুষ বলবো না, চালাক মানুষ বলতে পারি। সহজের বিপরীতে হয়তো এই শব্দটা ব্যবহার করা যায়, কিন্তু সহজ মানুষ হওয়ার যে শিক্ষা সেটাও তো লাভ করে।

0: সহজ থাকার যে একটা ছন্দ, লালন ফকিরের কণ্ঠে, কণ্ঠে নয় দেবলীনার কণ্ঠে গানটি শুনলাম, লালন ফকিরের কথা এবং সুরে জীবন বোধ বলে যে শব্দটা, সব সেখানে হচ্ছে যে তুমি ভালো থাকবে, সুন্দর থাকবে, নিরহংকার থাকবে, অথচ তোমার গুণ থাকবে, এগুলোকেই তো আমরা আগে বলতাম যে জীবন বোধ সম্পর্ক সম্পন্ন মানুষ, বা এটা এটাই চায় মানুষ, এই এই এক্সপেকটেশনটা থাকে মানুষের প্রতি মানুষের, তারপরে যে কোনো কারণে সেগুলো ভাঙতে ভাঙতে একটা অন্য জায়গায় গিয়ে পৌঁছয়।
1: আমরা দেখো মিউজিক থেরাপির কথা বলছিলাম, যে এই সমস্ত পজিটিভিটিগুলোকে মানুষের মধ্যে জাগৃত করার জন্যই তো এই এই কাজগুলো। যে একটি মানুষ ধরো সে শারীরিকভাবে অসুস্থ হতে পারে, মানসিকভাবে অসুস্থ হতে পারে, তাকে যেমন করেই হোক তাকে আবার আমরা জীবনে ফেরাতে চাই, এবং সেইটা নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা হচ্ছে, চিকিৎসকরা বিভিন্ন রকমের পথ অবলম্বন করছেন, এবং একটা সময় দেখা গেছিল যে এই যে সঙ্গীত চিকিৎসা বা মিউজিক থেরাপি, এর উৎসটা হচ্ছে একদম প্রাচীনকালে গ্রিসে, এবং যারা মানে আমেরিকান মানে আদিবাসী আমেরিকান, তারা তাদের একেবারে প্রাচীন নিরাময় যে বিভিন্ন রকমের পদ্ধতি তার মধ্যে কিন্তু খুঁজে পাওয়া গেছে, জানো তো, মানে অতদিন আগেও কিন্তু তারা মিউজিক থেরাপির প্রয়োগ করেছে, এবং দেখা গেছে যে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা কিন্তু একেবারে মানে পাবলিকলি, তখন একদম যখন সৈন্যরা ফিরে এলো অতদিন যুদ্ধ করার পর, তখন কিন্তু তাদের একটা সাংঘাতিক মানসিক আঘাত ছিল, মানে নিজেরা ক্ষতিগ্রস্ত, তারা আবার অন্যদেরকে কোনো না কোনোভাবে ক্ষতি করেছে, তো এইগুলো না কোথাও গিয়ে একটা মাইন্ডে এফেক্ট করে, তো সেই সময় এই মিউজিক থেরাপি তাদের আবার স্বাভাবিক ছন্দে ফেরাতে খুব হেল্প করেছিল। তো সেই
0: তাহলে দেখো কতদিনের ধারা, কতদিনের ইতিহাস, কথায় তো থাকবো, এবার চলে যাই গানে।
1: গানে

0: আস্তে আস্তে আস্তে আস্তে করে মিউজিক লেভেলটা কমে গিয়ে গানটা শেষ হয়ে গেল। এক একটা গান নিয়ে কথা বলতে গেলে মনে হয় গানটা দ্বিতীয়বার বাজাই শোনাই কথা বলি। লোকগান তার একটা ধরন চলন আছে, কথার একটা ধরন আছে চলন আছে, অথচ নদীর বিস্তৃত অঞ্চলটা যেন মনের মধ্যে একটা ছাপ ফেলে দিয়ে গেল। আর কেন থেরাপি হিসেবে লোকগান, এই প্রশ্নটা যদি নিজেরাও নিজেদেরকে করি তাহলে বলবো এর চাইতে পরম সম্পদ আর কোন গানে পাওয়া যায়।
1: একদমই তাই,
0: যেখানে আমি মিশে যাই আমার মাটির সাথে, আমি মিশে যাই প্রকৃতির সাথে, আবার এই নদীর কূল ধরে আমি চলেছি অনেক অনেক দূর। যারা সৃষ্টিকর্তা হন গানের, গানটা লেখেন সুর করেন তারপর তো গানটা গাওয়া হয়,
1: একদমই তাই।
0: একটা খুব চলতি শব্দ যদি বলি, আমার ভেতর থেকে যেটা হয় যে একটা মাখো মাখো ভাব, সবাই সবার সঙ্গে মিলে গেলে তবেই কিন্তু একটা ভালো কাজ ভালো গানের সৃষ্টি হয়। এই গানগুলো শোনা, এই যে অস্থির অবস্থার মধ্যে দিয়ে আমরা যাই না, নানান রকম পারিবারিক সামাজিক অস্থিরতা আমাদের থাকে, কিন্তু যারা গান শুনতে পারি আমাদের কিন্তু সৌভাগ্য। অনেক কিছু গানটা শুনতে শুনতে শুনতে শুনতে শুনতে শুনতে মনটা ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে
1: ঠান্ডা হয়ে যায়। তুমি দেখো আমরা তো স্টুডিওতে বসে শুনছি, আমরা তো নদীর পাড়ে নেই
0: না,
1: বা যারা ধরো রেডিওর ওপারে ঘরে বসে শুনছেন, কিন্তু এক মন দিয়ে একটা সময়ের পর মনে হচ্ছে যেন একটা বিস্তীর্ণ নদী এপার ওপার দেখা যাচ্ছে না, এপারে আমি বসে আছি, দূরে হয়তো একটা নৌকো যাচ্ছে, ঢেউ কীরকম যেন, মনটা ঘরে থেকেও কোথাও যেন উধাও হয়ে গেল। এবং টেনশন বলো বা নানান ধরনের মানসিক চাপ বলো, এটা এই মুহূর্তে এই সময়ের প্রতিটা মানুষের মধ্যেই আছে কম বেশি। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে মনে হয় লোকগান আমাদের সব থেকে বেশি সাহায্য করে এই ধরনের স্ট্রেস থেকে বেরিয়ে আসতে, কারণ লোকগান হচ্ছে সব থেকে সহজ মাধ্যম, সহজ কথা সহজ সুর, আমার কথা তোমার কথা। আমরা ফিরছি একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতির পর।
2: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
3: शिक्षा की जीवन में भी जरूरत है, समाज जीवन में भी जरूरत है, इसको अंडर एस्टिमेट नहीं करना चाहिए।
2: NCPCR आयोजित कर रहा है परीक्षा पर्व, जिसके लाइव सेशन के दौरान आप परीक्षा से संबंधित प्रश्न एक्सपर्ट से पूछ सकते हैं, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এবারে জানিয়ে দিই আবহাওয়া সংক্রান্ত একটি ঘোষণা। আগামী দু তিন ঘন্টার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতার বিভিন্ন অংশে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং তার সঙ্গে হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। জানালাম আবহাওয়ার খবর।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: আলো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: সত্যি আজকে যে গানগুলো শুনছি মধুমিতা দীক্ষা, মন কিন্তু ছুঁয়ে যাচ্ছে। এবং এটা ঠিক যে যারা শুনছেন, আমাদের যারা বন্ধুরা, লোকগান আমরা সেই জন্যই শুনি যে গানগুলো আমাদের মন ছুঁয়ে যায়। এবং ওই যে বলছিলাম না যে মিউজিক থেরাপি, মিউজিক থেরাপিতে এই লোকসঙ্গীত একটা অত্যন্ত কার্যকর মাধ্যম, যেটা আমাদের মানসিক চাপ কমায়, উদ্বেগ কমায়, বিষণ্ণতা কমায়।
2: খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়।
1: হ্যাঁ,
2: আমার এই খাঁচা বুঝতেই অনেক 50 বছর লেগে গেছিল, যে খাঁচা মানে কি খাঁচা। তখন অনেক কিছু এমনি নর্মাল যেরকম মানুষ ভাবে সেরকম, ছোটবেলা তো ওরকম ভেবেছি টেপেছি। তারপরে যখন বুঝলাম যে কি সুন্দর তুলনা, কি সুন্দর ব্যাখ্যা, হ্যাঁ, জীবন সম্বন্ধে যে ধারণা, জীবন সম্বন্ধে যে বোধ, জিজ্ঞাসা, সে তো এইভাবেই তৈরি হলো আমাদের।
1: এবং এই যে লালনের আরও আরও অনেকগুলো গান, তুমি যেটা বললে যে বয়সের সাথে সাথে যখন খানিকটা বোঝার মতো ক্ষমতা হয়, তখন ভাবি যে আত্মসচেতনতা কি একেই বলে, বা মানসিক প্রশান্তি কি এইভাবেই তৈরি হয়, যা লোকগান শুনতে শুনতে মনের মধ্যে কোথাও যেন একটা ভাবনা তৈরি হয়।
2: এবং গানটা শুনলাম তপন রায়ের কণ্ঠে, উনি লোকসঙ্গীতের একজন গবেষকও বটে, অধ্যাপকও বটে, কিন্তু প্রত্যেকটা শিল্পীর কণ্ঠে গানটা গাইবার ধরন তো অন্যরকম হয়।
1: হ্যাঁ হ্যাঁ,
2: এবং এটাও কিন্তু আমাদের নির্বাচন করতে হবে যে আপনি কোন গানকে কোন সময় থেরাপি হিসাবে ব্যবহার করবেন। কারণ আমি জানি কারো কারো কণ্ঠ ব্যবহার হয় বিভিন্ন জায়গায়, হয়তো গান ব্যবহার হয় না, কারো কথা কোনো কোনো রোগ সারানোর কাজে ব্যবহৃত হয়, এইডস রোগে যেমন আমাদের এই বাংলা ভাষা খুব কাজ করে দেশে বিদেশে। সেই কথার যে ওজন, সেটা গিয়ে মানুষের হৃৎপিণ্ডে আঘাত করে, ধাক্কা দেয়, সেখান থেকে মানুষ আবার নিজেকে সুস্থ করবার চেষ্টা করে, ভালো করে। তা এই এই যে গল্পগুলো শুনি, করি, বা যে কাজের মধ্যেই যে থাকি না কেন, এটাও তো একটা জীবনে বেঁচে থাকবার ধরন, একটা রাস্তা, একটা পন্থা।
1: এবং তুমি যেটা বললে না, এটা খুব প্রয়োজন যে কোন কণ্ঠকে তুমি ব্যবহার করবে। মানে তুমি দিনের বেলা যেটা শুনবে, একদম রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছ, সেই সময় তুমি যেটা শুনবে নিশ্চয়ই সেটা এক হবে না। তার চলন আলাদা হবে, তার কণ্ঠ আলাদা হবে, সেই গানের মুড আলাদা হবে, সেটা কিন্তু তোমাকে নির্বাচন করতে হবে। আমরা আবারও সুরে সুরে ভেসে যাই জয়তীর কণ্ঠে।

0: আমরা যখন নিজেরা মাইক্রোফোনে অফ ছিলাম তখন নিজেরা তো একটু কথা বলি, এবং যে কথা নীলাঞ্জন আর আমি বলছিলাম যে সময় সময় যুগে যুগে ধরন ধারণগুলো পাল্টায় কিন্তু মূল স্রোতটা এক থাকে। এও তো লালনের গান, এখন কিন্তু আমাকে যেখানে সেখানে দাঁড় করে দিলে আমি বুঝে যাবো কোনটা কার গান, কারণ আমি গান শুনেছি বা আমি শোনাটা খুব মন দিয়ে শুনেছি। একটু আগেই তপন রায়ের কণ্ঠে লালনের গান শুনলাম, এবার জয়তীর কণ্ঠে লালনের গান শুনলাম। এই যে গানের চলনগুলোই যে আমাকে চালিত করে, এগুলো সব অভ্যেসের মতো নিয়ে নিন, জীবন দেখবেন অনেক সুন্দর হয়ে যাবে, আপনি নিজেই নিজেকে অনেকটা অন্যরকম মানুষ করে তুলতে পারবেন। চলে যাই তাহলে এই পর্বের শেষ গানে,
1: এবং খবর শুনবো, খবরের পর আরও আছে গান দরিয়া, এক ঘন্টা থাকবো আরও আপনাদের সকলের সঙ্গে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। বর্তমান রাজ্য বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্য নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ভোট পরবর্তী হিংসা রুখতে নবান্নে মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের সৌমিক ভট্টাচার্য জানান, আগামীকাল নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। পরদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে 10:15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবেন পরীক্ষার্থীরা। www.wbbscdata.com, www.wbbsc.wb.gov.in, www.iresults.in ওয়েবসাইটগুলোতে রেজাল্ট দেখা যাবে। সারা দেশজুড়ে আজ অপারেশন সিন্দুরের প্রথম বার্ষিকী উদযাপিত হচ্ছে। গত বছর 7ই মে অর্থাৎ আজকের দিনে ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে 9টি সন্ত্রাসবাদী ঘাঁটির ওপর সামরিক অভিযান শুরু করে। এই অভিযানে পাক মদতপুষ্ট 100 জন সন্ত্রাসবাদী নিহত হয়। 2025-এর 22শে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদীদের আচমকা হামলায় নিরীহ পর্যটকদের মৃত্যু হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ এই উপলক্ষে এক সোশ্যাল মিডিয়া পোস্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থান তুলে ধরেন। শ্রী মোদী বলেছেন, অপারেশন সিন্দুরে ভারতের সেনাবাহিনীর অতুলনীয় সাহস এবং দক্ষতা দেখা গেছে। পেহেলগামে নিরীহ ভারতীয় নাগরিকদের হত্যার বিরুদ্ধে সেনাবাহিনী

0: বাহিনী সন্ত্রাসবাদীদের উপযুক্ত জবাব দিয়েছিল। ঘূর্ণাবর্ত অনুকূল বায়ু প্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। আগামী 2 থেকে 3 ঘন্টায় কলকাতা, উত্তর চব্বিশ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বিক্ষিপ্তভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
3: अपने से ऊपर का जो स्टूडेंट है, हमसे ज्यादा होशियार है, उसको कहो 5-10 मिनट मेरे साथ बैठो, मुझे बताओ मैं ये सोच रहा हूँ ठीक है क्या, तुम करेक्ट करो।
2: परीक्षा से जुड़े किसी भी प्रश्न या समस्या के समाधान हेतु NCPCR द्वारा आयोजित लाइव स्ट्रीमिंग सेशन में विशेषज्ञों से सीधे बातचीत करें, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: কি মিষ্টি একটা গান, এই শব্দটা তো ব্যবহার করি না। হ্যাঁ, এবং গানগুলো যত শুনবো যত রকমভাবে শুনবো, একদম ট্র্যাডিশনাল একটা গান। লোকগানের যেটা মজা যে মনে হয় যেন বাড়ির উঠোন থেকে গান তৈরি হচ্ছে। আমাদের ছোটবেলায় এক বৈষ্ণবী গৌরী পিসি বলতাম আমরা তাকে, গান গেয়ে গিয়ে যেতেন এবং মাধুকরি করতেন। তো গৌরী পিসি গান গায়, গৌরী পিসি জানতাম গৌরী পিসি গানই গাইবে জীবনে। তখন অত অষ্টমী কী কী জীবন এসব কিছু বুঝতাম না, কিন্তু ওই যে সকালবেলা ঘুমটা ভাঙিয়ে দিয়ে চলে যেত, পরবর্তীকালে বুঝেছি ওটা অমরপালের গান, অমরদা গাইছেন বা অমরদার কথা আসছে পরে। এই এই যে জীবনের সঙ্গে গানকে কেউ মিলিয়ে দিয়ে চলে গেলেন, আজ গৌরী পিসি কি জানে যে আজকে আমি তার কথা বলবো, বা আমি কি অনুষ্ঠানের শুরুতে জানতাম যে এই মুহূর্তে আমার তার কথা মনে পড়বে?
1: মধুমিতা দি, তোমার এই কথার সূত্র ধরে একটা কথা মনে হয় বলা উচিত, যে সাম্প্রতিককালে বলছি না যে মিউজিক থেরাপি নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে, তো এই যে স্মৃতিভ্রংশ, অ্যালজাইমার্স, ডিমেনশিয়া, এটা নিয়ে তো এখন এই মুহূর্তে পুরো বিশ্বে তোলপাড় পড়ে গেছে, এবং যারা এই সমস্যার শিকার তারা জানেন যে কি মানে মানে একটা মর্মভেদী একটা পরিস্থিতি হয়। তো মিউজিক থেরাপি কিন্তু এই জায়গাটাতে খুব কাজ করছে জানো তো, মানে বারবার বারবার করে একটা গান শুনতে শুনতে, ধরো একটা বাউল গান বহুদিন ধরে কেউ একজন শুনছে, বা কোনো একটা পুরনো লোকগান অনেক দিন ধরে, মানে বারবার শুনতে শুনতে শুনতে শুনতে না, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মধ্যে কোথাও যেন একটা রিয়াকশন হচ্ছে, কখনো হয়তো তারা সেটাকে চিনে ফেলতে পারছেন। এই জন্য মিউজিক থেরাপি বা লোকগান, মিউজিক থেরাপির তো অনেকগুলো ভাগ আছে, কোথাও শাস্ত্রীয় সঙ্গীতের ব্যবহার করা হয়, কোথাও শুধুমাত্র যন্ত্রসঙ্গীত ব্যবহার করা হয়, কোথাও রাগ সঙ্গীত, কোথাও রবীন্দ্রসঙ্গীত। তো এই পুরনো বাউল বা লোকগান জানো তো অ্যালজাইমার্সের ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় ব্যবহার করা হচ্ছে। তোমারই মানে কথাটার প্রসঙ্গে মনে হলো গৌরী পিসি,
0: এগুলো না অযথা ডাক্তারখানায় না গিয়ে, এখন তো আমাদের যৌথ পরিবার আর নেই
1: না,
0: আগেই নীলাঞ্জনা বলি এত কথা বলছি তো পরপর দুটো গান শুনবো, রাগ করবেন না বন্ধুরা। আমাদের এই যৌথ পরিবারের দায়িত্ব তো এইভাবে ভাগ করে নিতে হবে, নিজেদের মধ্যে না একটা ক্ষমতা তৈরি করুন, জুঝে নেওয়ার ক্ষমতা। ওই প্রতিদিন ডাক্তারের কাছে যাওয়া, ডাক্তারের কাছে গিয়ে এত টেস্ট করা, এত টাকা খরচা করে এসে একটা নিষ্ফল হৃদয়ে ফিরে আসা, দুটো হয়। কিছু ধরা পড়লো না হলেও মন খারাপ হয় আজকাল, এতগুলো টাকা গেল, আর কিছু ধরা পড়লে তো বাগে চলে আঠারো।

0: বোঝা হয়ে গেল। একটু না নিজেদের নিজেরা বাঁধুন, এবং এই ক্ষেত্রে মিউজিক বাড়ির একটা পার্ট করে তুলুন। যে কোনো একটা সময়, আগে আমাদের ছোটবেলায় বাবা টাবা বা রোববার দিন যেমন অনুরোধের আসরটা শোনা হবেই, নাটকটা শোনা হবে, এটা একটা অভ্যেস। আর রেডিও এমন একটা মাধ্যম, আপনি রেডিওটা চালিয়ে দিয়ে আপনি আপনার নিজের কাজগুলো করতে পারেন। কিন্তু গানটা কানে এলো, বাড়ির বাতাবরণটা পাল্টে দিল। একটা জিনিস মাথায় তো রাখতেই হবে, যা কিছু সব নিজের বাড়ি থেকে প্রথম শুরু হয়।
1: একদমই তাই। এবং আমি যদি আমাকে ভালো রাখি না, তাহলে দেখবে আমি বাকি সবাইকে ভালো রাখতে পারবো। মানে বাড়ির একজন যদি ধরো খুব খিটখিটে হয়ে গেল, সারাটা দিন সে একদম সব কিছু থেকে দূরে রয়েছে, তাহলে দেখবে বাকি সব মেম্বার্সরাও না আস্তে আস্তে আস্তে আস্তে ছেড়ে ছেড়ে ছেড়ে যেতে যায়। তো সেই জন্য আগে নিজে নিজেকে ভালো রাখি, তাহলে দেখবো সব।
0: আগে যেমন এগুলো বলতে হতো না, কারণ জানতাম বড় পিসিমা সবার খোঁজ রাখেন। বড় পিসিমা এসে জিজ্ঞেস করলেন, কিরে বাবু তোর কিছু হয়েছে, তুই যে রাত্রিবেলা খাওয়ার সময় কোন চুপচাপ রইলি, ফ্যামিলি কাউন্সিলিং হয়ে যেত। এখন তো সেটা হয় না, তাই এই মাধ্যমগুলোকে যদি আমরা ব্যবহার করি তাহলে মন্দ কি। গানে চলে যাই, প্রথমে ইমন তারপরে দোহার।

0: কি সমস্ত অসাধারণ গান আজকে আমরা শুনছি। আরেকটা জিনিস তুমি দেখো, এই যে লোকবাদ্য যেগুলো আমাদের, মানে দোতারা, একতারা, খমক, ডুকডুকি, এই বাদ্যযন্ত্রগুলো যেন তো গবেষকরা বলছেন এগুলো এক একটা ইউনিক ব্যাপার স্যাপার করে দেয়। মানে আমরা তো বলি যে ফিটনেস চর্চাটাও একটা খুব প্রয়োজন, শুধুমাত্র তোমার ওষুধ খেলেই বা ডাক্তারের সাথে যোগাযোগ করলেই হবে না, তোমাকে নিজের শরীরটাকেও ঠিক রাখতে হবে। তো এই ধরনের ধরো একটা মাদলের টান বা মাদলের যে ডিম ডিম ডিম ডিম করে রয়েছে, তার সাথে যদি তুমি সেই ছন্দটার সাথে যদি নিজে তুমি প্রত্যেক দিন বাড়িতেই ধরো হাত পা নাড়ছো, দেখবে একটা সময় কিন্তু তুমি নিজেই অনেকটা চনমনে বোধ করবে। তো এইরকম মানে লোকগান শোনা, লোক তালের সাথে, লোকবাদ্যের সাথে নিজেকে মিলিয়ে মিশিয়ে দেওয়া, সেগুলো কিন্তু অনেকটা অনেকটা ভালো এফেক্ট দেয়। আমার একটা কথা মনে হয়, দেখবে তুমি শান্তিনিকেতনে গেলে বা ঝাড়গ্রাম সাঁওতাল পরগনার দিকে গেলে প্রত্যেকে কিছু ছবি এখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যে ওই একসাথে যে সাঁওতালি ওই যে নাচটা
1: তালে তালে পা মিলিয়ে দেয়,
0: সবাই কিন্তু পা মিলিয়ে দেয়। কেন বলো তো, সবাই কি নাচ জানে বা সবাই কি খুব ফিট যে তার সাথে, কিন্তু কেমন যেন একটা শরীরটা মনটা দুলে ওঠে, হ্যাঁ টানে, মনে হয় যেন আমরাও গিয়ে পা মেলাই। এই ঠিক এই জিনিসটাই বোধ হয় লোকগানের সব থেকে প্লাস পয়েন্ট, যে তোমাকে টেনে নিয়ে যাবে, তুমি থাকতে পারবে না, তোমাকে ওই ওর ভেতরে ঢুকতে হবে।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: গানগুলো মুখস্থ করে ফেললে গানের যে বিভিন্ন ছড়ে, এই যে রসিক জন বলে একটা জন হয়, এই রসিক জন কিন্তু নানাভাবে ব্যাখ্যা করা যায়। রসিক জন বলতে আমরা খুব হিউমারাস যারা তাদের কথা বলি, রসিক জন বলতে যারা শিল্প সংস্কৃতি শিক্ষাকে যে রস আস্বাদন করতে পারে তাকে আমরা রসিক জন বলি, সঙ্গীতের সুধা যে পান করতে পারে তাকে আমরা রসিক জন বলি। এই যে ছোট ছোট শব্দগুলো যেগুলো খুব চেনা শব্দ, এখন দেখবি লোকগান আবার খুব জনপ্রিয়।
1: হ্যাঁ
0: হ্যাঁ, তার কারণ তো থাকতে হবে, একটা ধারার পরে আরেকটা ধারা আসে। এবং একটা জিনিস খুব সত্য, এক জিনিস তো সারা জীবন ধরে চলতে পারে না, ধারার পরিবর্তন আসে। পরিবর্তন আসার কারণটা হয় মানুষ তো জীবনের সঙ্গে জীবনেরই খোঁজ করে, এবং সেই খোঁজ করতে গিয়ে তারা তখন দেখতে পায় যে এই কথাগুলো আমার চেনা, এই ধরনটা আমার চেনা, এই ভাবটা আমার চেনা, তখনই সেখান থেকে একটা অন্যরকম ধারণা তৈরি হয়।
1: এবং ওই আমরা একটু আগে পৌশালী ব্যানার্জির একটা গান শুনছিলাম, গানটা শুনতে শুনতে আমরা দুজনে কিন্তু মানে আমাদের শরীর দুলছিল, তাল দিচ্ছিলাম,
0: হ্যাঁ মনে হচ্ছে যেন, হ্যাঁ
1: তখনই আমরা বলছিলাম যে এই কারণেই বোধহয় মানে এই প্রজন্মের ছেলেমেয়েরাও লোকগান খুব পছন্দ করে, তারা হয়তো তাদের মতন করে গায়, তাদের মতন করে তার সাথে বাদ্যযন্ত্রকে নিয়ে আসে, কিন্তু তাতে মন্দ কি? আমার তো মনে হয় তাতে মানে গান তো কোনো দিনও থেমে যাওয়ার নয়, নতুনত্ব যোগ হবে, তার সাথে সাথে প্রবাহটা চলবে, তবেই তো কোনো একটা শিল্প আরও আরও আরও বেশি করে এগিয়ে যাবে, সেটাই তো। এবং সেই কারণেই তুমি দেখবে যে লোকগান কিন্তু মানে বহুদিন আগের লালন ফকিরের তৈরি করা গান, সেই গানও কিন্তু এখন সমানভাবে একটা ছোট্ট ছেলে সেও কিন্তু গেয়ে দিচ্ছে। আমরা আবারও সুরে সুরে ভেসে যাই, কারণ সময় খুব দ্রুত। রুনা লায়লা

0: একটা অন্য রকমের কথা। এই যমুনা নিয়ে তো কত গান আমরা কত সময় শুনেছি, কিন্তু এই যমুনার তুফানের সঙ্গে যে তুলনাটা করেছেন এটা তো একেবারে অন্য রকম।
1: মানে এ তুফান যে কোন তুফান, কখনো তো মানে আমরা ধরো ভাটিয়ালি গান শুনি বিভিন্ন রকমের, বা রাধাকৃষ্ণের প্রসঙ্গ আসলেই তো যমুনার কথা আসে, তো ঝুমুর গানেতেও যমুনার কথা আসে। তো যেটা তুমি বারবার বলছিলে না যে তোমাকে নির্বাচন করে নিতে হবে যে কোন সময় তুমি কোন গান শুনবে। এই গানটা শুনলে তুমি দেখবে মনের মধ্যে একটা অন্য রকমের ভাব, একটা তো রোম্যান্টিক ব্যাপার আছেই এবং গানটার মধ্যে কোথাও ধরনের আধ্যাত্মিক চেতনাও আছে।
0: এখন খুব বেরসিক একটা ব্যাপার দেখি, সোশ্যাল মিডিয়ায় সবাই তো মোবাইল হাতে, সবাই গান শোনে, কত কিছু শোনে শোনে। তা আমার খুব বাড়িরই একজন মাঝে মাঝে এই গানটা শুনিয়ে বলো, মানে ধর লতা মঙ্গেশকরেরই একটা গান, গানটা শুনিয়ে বল, বোঝাতে চায় যে কি সুন্দর। তখন আমি অনেকক্ষণ ধরে ভাবি, কারণ আমি তো লতা মঙ্গেশকরেরই গান শুনেছি, আমার কাছে ভেজালটা কানে বসবে তখন অনেক পরে যখন আমার উপায়হীন, যে মানুষটা ভেজাল কাজ দেখেনি সে কি করে অন্যের গানকে লতা মঙ্গেশকরের গানের সঙ্গে তুলনা করবে বা মনের মধ্যে সেটা গ্রহণ করে নেবে, পারে না। তো আজকে আমরা লোকগান, লোকগানের থেরাপি কিভাবে হয় সেই নিয়ে কিছু ভাবনা বিনিময় করতে চাইলাম। যে গানটি এইমাত্র শুনলাম এই গানটি মানে অনেক পুরনো গান, এর লেখক সুরকার তাদের কোনো

0: উল্লেখ নেই। তা আমরা দেখো কত যুগ ধরে, কত শতাব্দী ধরে এই নিরীক্ষণের কাজটা চলেছে।
1: অনেক ক্ষেত্রেই আমরা পদকর্তাদের নাম পাই না, কারণ কে তৈরি করেছেন এই গান, কে সুর দিয়েছেন বোঝা যায় না। কিন্তু অনেক সময় হয়তো মানে লোকের মুখে মুখে কোথাও সুরের রকম ফেরো হয়ে যায়, কিন্তু গানটা থেকে যায়। আমরা আবারও গানে চলে যাই, কারণ স্টুডিওর ঘড়ি বলছে 12:49 হয়ে 52 সেকেন্ড।
0: এই 52 সেকেন্ড পরেই আর একেবারে সময়টা এত কমতে থাকবে আমাদের কাছে। গান সাথে থাক, আমাদের এটা একটা খুব সৌভাগ্য যে আমরা গানের দেশের মানুষ। আমি বলছিলাম এত হিংসে মানুষ করে, মানুষ একটু গান গাইতে পারে না মানে এটা মনে হয়। কিন্তু আমি বুঝি যে ওই প্রথমে বলেছিলাম দুরকম মানুষ হয়, সহজ আর চালাক মানুষ। আমি চালাকের দলে যেতে পারবো না, আমার সেই বুদ্ধিমত্তাটা নেই। কিন্তু মানুষ কেন এত হিংসুটে হয়, হিংস্র হয়? একটু গান গাইলে, গান শুনলে জীবনটাকে তো গড়ে নিতে পারে। একটা অপরাধহীন মানুষের দেশ তৈরি হতে পারে। গান তো অনেকটা দিশা দেখায়,
1: অনেকটাই।
0: চলে যাই গানে।

0: কথা বলতে বলতে
1: হ্যাঁ আমরা একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে।
0: এবারে গান দড়িয়ে আজকের মতো শেষ করব। অবশ্যই লোকগানে সুরে সুরে আবারও কথা হবে ঠিক দুপুর দুটোয়, নাটকের দুপুর নিয়ে। লোপামুদ্রা মিত্র।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই হত্যাকাণ্ডে ভুয়ো নম্বর প্লেটযুক্ত মোটর বাইক ব্যবহার করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পাশাপাশি দুষ্কৃতীরা কিছুটা দূর থেকেই তাঁর স্কর্পিও গাড়িটিকে অনুসরণ করে বলেও সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে। সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটাদের 765 কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়ার নির্দেশের উপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 8 সপ্তাহের জন্য এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়। যদিও এই সময়ের মধ্যে রাজ্যকে ব্যাংক গ্যারেন্টি জমা দিতে হবে। রাজ্যে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর নিউটাউনে একটি বেসরকারি হোটেলে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর শনিবার সকালে ব্রিগেড ময়দানে দলের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী শাহ। ভারত আজ অপারেশন সিন্ধুরের প্রথম বর্ষপূর্তি উদযাপন করছে। 2025-এর 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রত্যুত্তরে ভারতীয় সেনাবাহিনী গত বছরের 7ই মে অপারেশন সিঁদুরের সূচনা করে। পাক অধিকৃত কাশ্মীরে 9টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় এদেশের সামরিক বাহিনী। নিহত হয় কমপক্ষে 100 জঙ্গি। পশ্চিমবঙ্গে আগামী 30শে সেপ্টেম্বর থেকে মদ বিক্রি নিষিদ্ধ করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তব্য সম্বলিত যে ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা ভুয়ো বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। প্রেস ইনফরমেশন ব্যুরোর ফ্যাক্ট চেক ইউনিট জানিয়েছে এই ছবিটি ডিজিটালি এডিট করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ ধরনের কোনো ঘোষণা করেননি বলে জানানো হয়েছে। লখনৌর ইকানাস ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএলের ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা, FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। বর্তমান রাজ্য বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য গতকাল শপথ গ্রহণ অনুষ্ঠান এবং ভোট পরবর্তী হিংসা রুখতে নবান্নে মুখ্য সচিব দুষ্যন্ত নাড়িয়ালা, স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ সহ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সকাল 10টায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপি শাসিত একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকবেন। রাজ্যে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর নিউ টাউনে একটি বেসরকারি হোটেলে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর শনিবার সকালে ব্রিগেড ময়দানে দলের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী শাহ। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং NDA-র বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। পাটনার গান্ধী ময়দানে এই অনুষ্ঠানে JDU নেতা নিশান্ত কুমার সহ বিজেপির JDU, LJPR এবং HAMS ও রাষ্ট্রীয় লোক মোর্চা থেকে 32 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হোসেন শপথ বাক্য পাঠ করিয়েছেন সকলকে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিরোধী দলনেতা বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই হত্যাকাণ্ডে ভুয়ো নম্বর প্লেট যুক্ত মোটরবাইক ব্যবহার করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। ঘূর্ণাবর্ত অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।

Enjoy, buddy.

0: moverte que tú veas por ahí. Moviendo tu bolo por ahí. Mami, ¿por qué te has dicho tú? ¿Por acá? ¿Por qué caes? ¿Por qué?
1: দুপুরে সেই সব করি মনে মনে সাজিয়ে কত বিচিত্র আলপনা নকশায় গেঁথে গেঁথে
2: সেগুলো সেগুলো তাহলে এখানে নিয়ে এসো না এবার।
1: না, ওগুলো ওখানেই থাক। সেসব আমার পাঁচ বছরের একা একা দুপুর বেলার খেলার জীবন কাটি।
2: গৌরি, আমি এই বাড়ি এত কিছু সম্ভার, তবু তুমি ময়না কিনে দুপুর কাটাও তার বুলি শুনে?
1: তুমি শোনো ওর বুলি, আমি শুনি গান।
2: কি যে সব হেয়ালি তোমার ব্যাপার স্যাপার তুমি বোঝো, খেয়ালি হয়ে উঠছো তুমি দিন দিন।
1: আচ্ছা, আমার বইগুলি তুমি আনিয়ে দিতে পারো।
2: বুঝি, আমি বুঝি গৌরি। আজও আমাদের,
1: তুমি কি আবার বেরোচ্ছ নাকি? কখন আসবে?
2: বোঝোই তো মোকদ্দমার ঝকমারি, আজ এখানে তো কাল সেখানে। অর্থ মান প্রতিষ্ঠা দরকার তো, আরো আরো দরকার,
1: আরো
2: নয় কেন বলো? তোমাদের যে বিপুল ঐশ্বর্য, তোমার যে রূপ, তার সঙ্গে মানানসই হওয়া তো চাই সব।
1: জানো, ওই গগন না বড় ভালো ছেলে, বড্ড কাজের মানুষ, ভালো মানুষও বটে জানো, কত বিশ্বস্ত। ওকে দিয়ে আমি কত কিছু আনাই। দেখো ওই ময়নাটি গগন নিয়ে এসেছে হাট থেকে, অবশ্য আমি চেয়েছিলাম। তুমি চলে গেলে গগনের কাছে আমি রোজ শুনি, এই ছোট্ট মফস্বল শহরের কোথায় মেলা বসে, কবে বসে, কবে পার্বণ, কোন পার্বণ, কোথায় ভাগবত সভা।
2: দূত, ভাগবত সভার ও কি বোঝে?
1: তুমি যাও নাকি সেখানে, যে তুমি বুঝবে ভাগবত মাহাত্ম্য। সময় কোথায় তোমার নষ্ট করার?
2: সময় নষ্ট করতে কি আজ এখানে দাঁড়াতে পারতাম? নষ্ট করলে নষ্ট হতে হয়েছে। তবে সুরেশ যায় বটে সেখানে, ধর্মে কর্মে দেখি ওর বেশ মতিগতি।
1: কেন, তোমার সহযোগী বন্ধু হিসেবে ওর প্রকাণ্ড ভূমিকার কথা তুমি তো বলেছো আমাকে।
2: সেটাই ওকে সংসারে ধরে রেখেছে, নাহলে ভেসে যেত। স্ত্রী বিয়োগ হওয়ার পর আর বিয়ে থা করল না
1: কেন?
2: তোমার কি আবার এ পথ ছেড়ে সুরেশের পথে যেতে সাধ হয় নাকি? দেখো আবার।

0: মহাজন জিনগত সপন্থা, সাধারণ মানুষের তো সেটাই বরণীয় পথ। কেন সেই পথ? না, যে নাহং নামৃতাস্যাম তে নাহং কিং কুরিয়াম। যাতে অমৃত নেই তা দিয়ে আমার কি কাজ? অর্থাৎ আমাদের কাজ হচ্ছে অমৃত সন্ধান। এ সংসার তো মায়ার বন্ধন, এখানে তো গরল, অমৃত কই? তাঁর নাম গানে, তাঁর করুণায় অমৃত উপলব্ধি হয়।
1: প্রভু, এবারও কঠিন সাধনা। কর্মে মন দেয়া যায়, অর্থ উপার্জনে পরিশ্রম করা যায়, শক্তি বুদ্ধি এমনকি ছলনায় বৈষয়িক উন্নতিও হয়তো করা যায়, কিন্তু ধর্মচিন্তা, ঈশ্বর চিন্তা, এসবে যে মন স্থির হয় না প্রভু।
0: এই সংসার খাঁচার প্রত্যেকটি শলাকার ওপর প্রাণপাত করে মানুষ। কেন না, পাখির জন্য প্রয়োজনে সে লৌহ শলাকায় স্বর্ণরৌপ্যের প্রলেপ দেয়, কিন্তু খাঁচায় পাখি ধরা দেয় না, রাখলেও থাকে না।
1: মন যে বস মানে না প্রভু, মন যে কি চায় তা মনও কি জানে?
0: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গই মানুষের লভ্য। শুধু অর্থ অনর্থই বাড়ায়, মনের সৌরভ তাতে বিনষ্ট হয়, পরমার্থ মরিচিকা সমবোধ হয়। ঈশ্বর চিন্তায় তাঁর নাম গানে সেই অধরা ধরা দেয় তাঁর কৃপা করুণায়।
1: প্রভু প্রভু, অমন শান্ত প্রসন্ন জ্যোতির্ময় আনন্দময় হওয়া কি সম্ভব?
0: অমৃতের সন্তান গরল পান করছে এই সংসার প্রহেলিকায়।
1: প্রভু প্রভু, আমার বন্ধু পরেশ সামান্য অবস্থা থেকে আসছে সুপ্রতিষ্ঠিত, কিন্তু হৃদয়ের শূন্যতা, অর্থের ঝনঝনানিতেও সে শূন্যতা চাপা পড়ে না।
0: তাকে একবার নিয়ে এসো না।
1: তাহলে তো হয়েই গিয়েছিল, অমন রূপসী অভিজাত ধনী পরিবারের একমাত্র কন্যা তার স্ত্রী, অথচ মন যেন তার কেমন শক্ত হয়ে গিয়েছে, চোয়াল হয়ে গিয়েছে ভারী, এত অর্থ প্রতিপত্তি।
0: স্ত্রীর মন পাবার জন্য,
1: তাই কি সন্দেহ হয়?
0: ঈশ্বর যে কার জন্য কি কর্ম নির্ধারণ করেছেন তার মর্ম বুঝে সাধ্য কার?
1: অনেকদিন ওদের বাড়িতে গিয়ে কথা বলে আমার কেবলই মনে হয়েছে তিনি যেন নিজেকে ভুলিয়ে রাখেন। বিবাহের পর স্বামীর কাছ থেকে দূরে পিত্রালয়ে ছিলেন দীর্ঘ 5 বছর, তাতেই আবার এখানে কয়েক বছর সন্তানহীনা। উনি দীক্ষা নিলে যদি জ্বালা জুড়োয় একা একা থাকেন তো এখানেও আসতে পারেন না।
0: বেশ তো, একদিন ঠাকুরের প্রসাদ নিয়ে দিয়ে এসো না তাদের বাড়ি।
1: যাকে প্রভু।

0: গৌরী, এই যে গৌরী, তুমি কি করছিলে?
1: আমার আর কি কাজ, দেখো ঘরটি নতুন করে সাজালাম।
0: ও,
1: তা হঠাৎ বাড়ি চলে এলে যে ভর দুপুরে?
0: দেখে এলাম, কি করছো?
1: আর একটু আগে এলে শুনতে পেতে, কথা বলছি।
0: কার সঙ্গে?
1: কেন, ওই ময়নার সঙ্গে। যেন ওকে কথা শিখিয়ে কথা বলে কত সময় যায়। তুমি বিশ্রাম নাও, আমি জল খাবার নিয়ে আসি। গগন, গগন,
0: থাক, দরকার নেই, আমি এক্ষুনি বের হবো, তাড়া আছে।
1: তবে একেবারে কাজ টাজ সেরে এলে না কেন?
0: তাহলে একাকে এ বাড়িতে কেবল দাস দাসী নিয়ে তোমার কি খুব সুবিধা হতো?
1: আচ্ছা, আমি কি সে কথা বললাম?
0: কি জানি, ধনী পিতার আদরিণী সুন্দরী কন্যার কখন কি মর্জি হয়।
1: সে পার তো চুকিয়ে এসেছি অনেক কাল।
0: তা বটে, তবে বিয়েরও অনেক কাল পরে।
1: সেও তো তোমার প্রতিষ্ঠার কারণে।
0: সে তো বলবেই, তোমাদের মানমর্যাদা বলে কথা, আমি তো সামান্য সাধারণ মানুষ।
1: আচ্ছা, এইসব কথা বলার জন্য সাতটার তারিখ তুমি বাড়ি ছেড়ে এলে?
0: সাতটার তারিখ? সাত রাজার ধন এক মানিক পাওয়ার জ্বালা কি তা যদি বুঝতে? ছিলে তো বাপের বাড়ি, আদরের প্রশ্রয়ে।
1: আমার মনের মধ্যে আমি কেমন ছিলাম, কতটা শূন্য ছিলাম, তার খবর নেবার সময় তোমার ছিল কই? তুমি তো কুসুম চয়নের থেকে স্বর্ণ সংগ্রহে ব্যস্ত ছিলে বেশি।
0: তাও তোমাদেরই বংশমর্যাদা রক্ষায়।
1: তাই তো উপেক্ষা করতে পেরেছো বসন্তের ডাক, মক্কেলের ডাকে।
0: গৌরী,
1: অতই যদি মান, তো নিজের কাছে আগে নিয়ে এলে তো পারতে।
0: তার বলবে না, ঘরের উপসী স্ত্রী আমার ভাঙা চালের মধ্যে দিয়ে পূর্ণিমা দেখত, আর আমি ছিন্ন পোশাকে খালি পেটে সেই মুখচন্দ্র সুধা পান করতাম।
1: তুমি না দিনকে দিন কেমন যেন হয়ে যাচ্ছ।
0: যাই হোক, ওই গগনকে, তোমার বাধ্য প্রিয় বর্ষ গগনকে আমি আজ বিদায় করেছি।
1: গগনকে তুমি কেন?
0: তোমার প্রশ্রয়ে বড্ড বেশি দুর্বিনীত হয়েছিল, এটা আগে ছিল না।
1: গগন কখনোই দুর্বিনীত ছিল না।
0: বাবা, ওর জন্য কি তুমি মকদ্দমা করবে নাকি?
1: মকদ্দমা তোমার জন্য থাক, তোমার সঙ্গে কথা বলে বৃথা। আমি যাই।
0: আমিও যাই।
2: মোক্ষদা
3: আগে।
1: হ্যাঁ রে, গগন কি চলে গেছে?
3: আগে হ্যাঁ, বাক্স প্যাঁটরা সমেত
1: দেখা করে গেল না
3: হয়তো কর্তাবাবু।
1: আমি ওকে বলেছিলাম পরমানন্দ প্রভুজিকে একবার খবর দিতে।
3: সে তো সুরেশবাবুকে বললেই পারতে।
1: থাক, তুই যা।
3: কত্তমা, কত্তমা, বলতে না বলতেই সুরেশবাবু।
1: ঠিক আছে, তুই যা, আসুন আসুন সুরেশবাবু। কদিন আসেন নি যে?
4: না মানে আসবো আসবো করেও।
1: প্রভুজির খবর কি বলুন?
4: এখন তো সেখান থেকে আসছি।
1: সেখান থেকে?
4: হ্যাঁ,
1: কিন্তু দুপুরে তো তার একাকী শাস্ত্র অধ্যয়নের সময়।
4: তা ঠিক, তবে উনি প্রসাদ পাঠিয়েছেন।
1: ও, দিন দিন দিন,

0: এই যে সুরেশ, তুমি এখানে? যাক, ভালোই হলো।
1: না মানে পরমানন্দজির কাছ থেকে আসছি। তিনি প্রসাদ পাঠিয়েছেন?
0: না না না, থাক থাক, ওসব চন্দ্রমিত্র তো তুমি পান করো, প্রসাদ টোসাদ তোমার ওই বৌঠানকে দাও।
2: আমি আসছি এক্ষুনি।
1: পরেশ, পরেশ একটা কথা বলবো, কিছু যদি মনে না করো।
0: থাক থাক, তুমি আমার কথাটা আগে শোনো দেখি। একটা মামলার কাজে একবার দেওঘর যেতে হবে তোমাকে, মানে একটু খোঁজ খবর, সাক্ষী সাবুদ এসবের জন্য।
1: বেশ তো, তাই যাবো। তোমার কাছে যে আমি চিরদিনই পাশে পাশে থেকেছি সহকর্মী হয়ে,
0: হয়তো মামলাটা দেওঘরেই নিয়ে যেতে হবে। বাইরে যাওয়া মানে তো দিন তিনেক যাবেই।
2: এই নাও, এই যে তোমাদের জন্য কড়াইশুটির কচুরি। নিন সুরেশ বাবু, তুমি বসো। এ কি যাচ্ছ কোথায়? আচ্ছা, ওটা তো প্রভুজির প্রসাদ নয়।
0: আদালতের পোশাকটা পাল্টে আসছি।

0: আমি আসতে পারি গুরুদেব?
1: একি তুমি এই দুপুরে অসময়ে?
0: সন্ধ্যেবেলায় সময় পাই না, তাছাড়া ভক্তজনদের ভিড়।
1: সন্ধ্যায় তাঁর নাম গান হয়, কত ভক্ত প্রাণ জুড়ায় তাঁর নাম সংকীর্তনে। এখন তো আমার শাস্ত্র অধ্যয়নের সময়।
0: জানি সুরেশবাবু বলেছেন সব কথা, তবু তার মুখে আপনার কথা শুনে আজ ইচ্ছে হলো আপনার দর্শনের জন্য।
1: বলো তোমার জিজ্ঞাসা কি?
0: শান্তি নয় প্রভু, পূর্ণতা। পূর্ণতা কিসে আসে?
1: আগে শান্ত হলে শান্তি আসে, তারপর ঈশ্বর পাদপদ্ম ধ্যানে পূর্ণ আনন্দ আসে, সেটাই তো জীবনের অভীষ্ট পূর্ণতা।
0: সৌন্দর্যের মধ্যে, শ্রীর মাঝে, সঙ্গীতে, কাব্যে, এসবে কি তা পাওয়া যায় না?
1: তা তৃপ্তি দেয় বইকি, কিন্তু সংসারের রথচক্রে তা হয় সাময়িক।
0: সন্তান,
1: মায়ের কাছে সন্তান পূর্ণতা প্রাপ্তি, ঈশ্বরের মহতী ইচ্ছা, কিন্তু সেই সন্তানের জন্য তার হাসি খুশির দিনগুলি অনির্দিষ্ট ভবিষ্যতের উৎকণ্ঠায় যে ম্লান হয়ে যায় অনেক সময়।
0: তবু মানুষকে স্বপ্ন দেখতে হয়, আপন মনের মাধুরী মিশিয়ে সৃষ্টি করতে হয় স্ত্রী, সৌন্দর্য আর সন্তান।
1: সে স্বপ্নে আশ্বাস যতটুকু, বাস্তবে সে বিশ্বাস যে ভেঙে যায় বার বার খান খান হয়ে। প্রত্যক্ষ হয় যেন বালির প্রাসাদ এই সংসার, তার সব সম্ভার। সে বুঝেই তো মানুষ ছুটে আসে শান্তির খোঁজে, শ্রীহরিপাদ পদ্মে প্রাণ জুড়ায়।
0: তার জন্যে কি দীক্ষার প্রয়োজন প্রভু?
1: যে কোনো প্রাপ্তির জন্যই দীক্ষার প্রয়োজন গৌরী। তাই যা কিছু বৃহৎ মহৎ, তারও আয়োজন এই নগণ্য জীবনে। তোমার হৃদয়ানুভূতি, দর্শন, যুক্তি, আবেগ আমাকে মুগ্ধ করল। সৌভাগ্যবতী হও।
0: আমি আজ আসি গুরুদেব।
1: তোমার সঙ্গে কথা বলে সন্তুষ্ট হলাম। অসুবিধা না হলে আশ্রমে এসো, তোমার উপস্থিতি ভক্তজনের মধ্যে অনুপ্রেরণা সৃষ্টি করবে বলেই আমার বিশ্বাস। এসো।

0: প্রতিষ্ঠার দুর্বার গতিতে সম্ভবত দিশেহারা।
1: টাকা টাকা, ওই টাকা টাকা মোটে জিনিসটা ভালো নয়।
0: হ্যাঁ বটি তো, তাতে মন চাপা পড়ে যায়।
2: বাবা জীবন তো মামলা মকদ্দমায় বেশ পসার জমিয়েছে, শুনি আর্থিক অবস্থার কথাও তো মানো, ক্রমোন্নতির কথাও বারবারই জানিয়েছে, এর মধ্যে আবার কত বাসা বদল করলো, শেষকালে যা বললো তাতে তো রীতিমতো প্রতিষ্ঠা, যথেষ্ট উপার্জন, নতুন বড় বাড়ি, আসবাবপত্তর, দাস দাসী, কত কিছু।
1: সঙ্গে তো এও জানিয়েছিল এসব দেখাশোনা করার কর্ত্রী না থাকলে কি আর ঘর মানায়।
2: তাইতেই তো তড়ি ঘড়ি করে পাঠিয়ে দিলাম শ্বশুর বাড়ি, মানে স্বামীর কাছে।
1: এত তাড়াহুড়ো করা বোধ হয় ঠিক হয়নি, আরেকটু খোঁজ খবর নেওয়া দরকার ছিল। রাত হলো, চলো ঘরে চলো।
0: হ্যাঁ তাই চলো।

0: হ্যাগো, কতদিন তো হয়ে গেল, মেয়েটার এবার একবার খবর নাও।
1: দেখছো তো সবই, কি বা করার আছে? অমন যত্নে বড় করলাম, বিয়ের পর 5টা বছর তার শূন্য মনটাকে সুরে বেঁধে রাখতে পড়াশোনার আয়োজন করলাম। যত্ন আত্মিত্ব কোনো ত্রুটি রাখিনি, না তুমি না আমি, কিন্তু সবই অদৃষ্ট, বুঝলে?
0: অদৃষ্ট? আচ্ছা, অদৃষ্টির উপর ভরসা করি তো আর চুপ করে থাকা যায় না। জানো, আমার আমার মনটা না বড্ড খচখচ করে। মেয়েটা একা একা থাকে, একটা সন্তানও তো হলো না এতদিনই, যাকে বুকে করে মানুষ করে ও ভুলে থাকবে?
1: হ্যাঁ, বাবা জীবন তো আত্ম

0: আসুন আসুন গুরুদেব।
1: কল্যাণ হোক।
0: সুরেশবাবুকে আমি বলেছিলাম।
1: হ্যাঁ, সে সকল কথাই বলেছে নিভৃতে।
0: প্রভু, আমি দীক্ষা নিতে পারি?
1: ওই পবিত্র দীক্ষাই তো মানুষকে আলোর পথে, শান্তির পথে নিয়ে যায়। গরলপূর্ণ সংসারে দীক্ষাই তো অমৃতায়নের চাবিকাঠি।
0: কিন্তু শূন্য কেন বোধ হয় প্রভু?
1: সংসারের অভাব, অতৃপ্তি, তা থেকে দুঃখ, বিড়ম্বনা, বঞ্চনা, এসব জীবনকে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে সোনার মতো। তার চরণ পদ্ম নিত্য স্মরণ, পূজা ধ্যানে, স্বর্গীয় আনন্দ নামে ধরাধামে, সাধিকার তপস্যায়, সাধকের সাধনায়, তার জন্যই তো দীক্ষা। সেটাই তো সর্বোত্তম প্রাপ্তি, সর্বশ্রেষ্ঠ ঐশ্বর্য, সর্বসিদ্ধিপ্রদ তেজ বল।
0: কি অনিন্দ্যরূপ অনির্বচনীয় অমৃত পানি।
1: কিছু বললে?
0: আমি দীক্ষা নেবার আয়োজন সব ঠিকঠাক রেখেছি প্রভু।
1: স্নান
0: আগে? হ্যাঁ, নিরম্বু আছি।
1: ধন্য, এবার কাছে এসো, কানে কানে বীজ মন্ত্র।
0: আমার জীবন ধন্য হল প্রভু।
1: এবার এবার তাহলে উঠতে হয়।
0: গুরুদেব, গুরুদেব আমার নিজের হাতে তৈরি মিষ্টি।
1: অতি উত্তম, তোমার আধার শুভ, বিদ্যুল্লতার আলো যেন তোমার দ্রুত সিদ্ধি হবে।
0: আপনি আবার আসবেন প্রভু?
1: ভক্তের ডাকে
0: পায়ের ধুলো দিন।
1: পুত্রবতী, আয়ুষ্মতী, সৌভাগ্যবতী হও, মুক্তলো, তোমার মস্তক চুম্বন করি।

0: ঘরে এত ধোঁয়া, এসব ধূপ ধুনো ব্যাপারটা কি? কে এসেছিল?
1: কেউ নয়।
0: মিথ্যে কথা, আমি জানি ওই বুজরুকির সবার সঙ্গে তোমার ঘন ঘন যোগাযোগ হচ্ছে।
1: সেটা দেখার জন্য ভর দুপুরে আশ্রমে না গিয়ে ঘরে এলে বুঝি?
0: হ্যাঁ তাই। শোনো, তোমার ওই নগেনকে আমি বিদায় করেছি, ওর মাধ্যমে তুমি সব খবর খবর নাও।
1: আমি না তুমি?
0: গৌরী,
1: আগে তো গগনকে দূর করেছ, আজ নগেনকে। এর থেকে আমি সরে গেলে বোধ হয় তোমার শান্তি হয়।
0: এবার থেকে আদালতে গেলে ঘরের দরজা বন্ধ করে রাখতে হবে।
1: বন্ধ দরজাও যদি খুলি
0: তাহলে তালা বন্ধ করতে হবে।
1: তালা বন্ধ করে তুমি সুখ বন্দি করতে চাও
0: এবং লোকজনের মুখ?
1: বিরক্ত বটে
0: গৌরী, তোমার আচরণ কিন্তু আমার পছন্দ নয়।
1: আর তোমার আচরণ?
0: সেটা আমার দেখার ব্যাপার।
1: চমৎকার, নিজের বদলটা দেখতে পাচ্ছ?
0: আমার না তোমার? কে চোপাকে তাকিয়ে আছো যে, উত্তর দিচ্ছ না যে?
1: এটা তো দেখার, বলার কিছু আছে কি?
2: সুরেশ, এই অসময়।
3: প্রভু, বৌঠান দীক্ষা নিয়েছেন, একটি নতুন ময়না কিনে রাধাকৃষ্ণের বুলি শেখাচ্ছেন, কিন্তু কিন্তু ওইসব দীক্ষা টিক্ষা ধর্মকর্ম ওর স্বামীর একদম পছন্দ নয়।
2: হ্যাঁ, কানে আসে নানান কথা, দয়াল যা বিচার করেন।
3: প্রভু, আজ ওর বাড়িতে গিয়ে দেখি দরজা বন্ধ, তিনি জানলা দিয়ে এই দুটো লাইন লিখেছেন, আমায় একবার যেতে হবে তার পিত্রালয়ে কিছু জিনিস সঙ্গে নিয়ে আসার জন্য।
2: হ্যাঁ, গৌরীর দীক্ষান্তের পর আমারও মন যেন বিক্ষিপ্ত, ঈশ্বরের বোধহয় ইচ্ছা নয় আর এখানে আমাকে রাখার, তার ইচ্ছা হয়তো অন্যত্র কোথাও যেতে হবে এবং অতি শীঘ্র।
3: ২৬শে ফাল্গুন পরশকে যেতে হবে মুকুদ্দমার জন্য শহরের বাইরে। হয়তো হয়তো আমি এবার ওর সঙ্গে যেতে পারবো না, বা তিনিও বলবেন না। আমি আবার এদিককার সব সামলে বৌঠানের পিত্রালয় থেকে জিনিসপত্র আনার বাকি। আশীর্বাদ করুন গুরুদেব।
2: তোমার যাত্রা শুভ হোক।
4: ঘরের দরজা বন্ধ করে হয়তো ঘুমোচ্ছেন।
0: ও কি দুপুরে ঘুমোয় নাকি?
4: দাঁড় সমেত ময়নাটাকে নিয়ে সে যে আপনি বেরিয়ে যাবার পর ঘরে ঢুকলেন, এখনো মুখ দেখিনি।
0: ওই প্রভুজি,
4: খবর পেয়েছি তিনি শহর ছেড়ে চলে যাবেন।
0: ওইসব দুশ্চরিত্র ভণ্ড লোকেদের বিদায় হওয়াই উচিত।
1: থামো, তোমাদের সব কথাই আমার কানে গেছে।
0: সাধুজি, হ্যাঁ, ভণ্ডামিরা জায়গা পায়নি।
1: খবরটার তুমি সংযত হয়ে কথা বলো, যে যা নয় তাকে তাই বলা তোমার স্বভাবে দাঁড়িয়ে গেছে।
0: তোমার কাছে কি শিক্ষা নিতে হবে নাকি আমায়? কে কেমন বলো বলো, তোমার শালগ্রাম ছুঁয়ে শপথ নিয়ে বলো, সেই বকধার্মিককে তুমি মনে মনে ভালোবাসো না?
1: হ্যাঁ ভালোবাসি, তুমি কি করতে চাও বলো?
0: তোমার এতই অহংকার, এত উদ্ধত্ত। মুখুদা, এক্ষুনি চালা চাবি নিয়ে।
4: কথা বাবু,
0: চুপ, যা বলছি শোন, দাঁড়িয়ে দেখছো কি? যাও ভেতরে, যাও ঘরে ভেতরে। শোন মুখুদা, তুই এখানে পাহাড়ে থাকবি, আমি দেখছি বুঝলো কি কত। আমি বেরোচ্ছি।
4: মুখ্যদা, মুখ্যদা দরজা খোল, মুখ্যদা দরজা খোল বলছি, মুখ্যদা। কত মা, কত মা কোথায় চললেন?
1: চুপ কর।

0: গুরুদেব, গুরুদেব!
1: কি গৌরী, এই অসময়ে কিসের বিক্ষোভ?
0: গুরুদেব, তিন দিন অপমানিত, সংসার থেকে আমাকে উদ্ধার করে নিয়ে চলেন আপনি।
1: গৌরী,
0: সেবাব্রতে আমি জীবন উৎসর্গ করব প্রভু।
1: ছি ছি ছি গৌরী, কি এমন হলো যে তুমি সিংহিনীর মতো এমন আচরণ করছো? শান্ত হও, শান্ত হও, ঘরে ফিরে যাও, স্বামীর সেবা শুশ্রূষা করো।
0: আপনি জানেন না, আপনি জানেন না কি দুঃসহবন্দি চালায় আমি চলছি।
1: আমি সব শুনেছি সুরেশের মুখে, চিন্তা করছি তোমার উপায়ের জন্য কিছু একটা পথ নিশ্চয়ই দয়াল ঠাকুর বের করবেন।
0: আমি যে আর পারি না, অবরোধের মধ্যে অপমান।

0: আমার আর বাঁচার ইচ্ছে নেই প্রভু।
1: শোনো শোনো গৌরী, আজ তুমি শান্ত হয়ে ঘরে ফিরে যাও, আমি ঠিক সময়ে সংবাদ দিয়ে তোমার কাছে খবর পাঠাবো কি করণীয়। শান্ত হও, ধীর হও, যাও তুমি ঘরে ফিরে যাও।

0: জানলা দিয়ে কি একটা ঘরে পড়ল। একে গুরুদেবের চিঠি
1: বৎসে, আলোচনা করিয়া দেখিলাম ইতিপূর্বে অনেক সাধ্বি সাধক রমণী কৃষ্ণ প্রেমে সংসার ত্যাগ করিয়াছেন। যদি সংসারের অত্যাচারে হরিপাদ পদ্ম হইতে তোমার চিত্ত বিক্ষিপ্ত হইয়া থাকে, তবে ভগবানের সহায়তায় তাহার সেবিকাকে উদ্ধার করিয়া প্রভুর অভয় পদার বিন্দে উৎসর্গ করিতে প্রয়াসী হইব। ২৬শে ফাল্গুন বুধবার অপরাহ্ন দুই ঘটিকার সময় ইচ্ছা করিলে তোমাদের পুষ্করিণী তীরে আমার সহিত সাক্ষাৎ করিতে পারিবে।
0: ২৬শে ফাল্গুন মানে কাল দুপুরে। কিন্তু সুরেশ বাবু যে এখনো এলেন না।

0: আসুন আসুন, আপনি তো পরেশের বন্ধু, সহযোগী এবং শুভাকাঙ্ক্ষী।
1: আগে আগে একটা জরুরি ব্যাপারে আমার আসা।
0: আপনি এত উতলা হচ্ছেন কেন? বিশ্রাম নিন, অনেক দূর থেকে ট্রেনে এসেছেন, আর পথের যা ধকল। আপনি বরঞ্চ স্নান সেরে একটু জলযোগ করুন, তারপর না হয়।
1: আগে না, আমার একটু তাড়া আছে, যদি মার্জনা করেন অন্য একদিন বরঞ্চ আসবো।
2: কি হয়েছে, কি হয়েছে আমার গৌরীবার? ও কেমন আছে, ও কেমন আছে? আমি তোমায় আগেই বলেছিলাম, খোঁজ না ওগে, একটু যাও। তোমার আবার মানের ঘটা, মেয়েটার কি হলো সেটা আগে, না সন্তাপ মান অভিমান আগে?
1: না মা, আপনি ব্যস্ত হবেন না, বউটান ভালোই আছেন।
2: বলছেন সত্যি তো?
1: হ্যাঁ।
2: নাকি আমাকে সান্ত্বনা দেবার জন্য এই কথা বলছেন? সত্যি করে বলুন না, সত্যি করে বলুন না, আমার গৌরীমা কেমন আছে?
1: ভালো আছেন, উনি দীক্ষা নিয়েছেন পরম প্রভু পরমানন্দের কাছ থেকে।
0: হ্যাঁ, ওর শিক্ষা দীক্ষার তো আমি কোনো ত্রুটি রাখিনি।
1: আগে আগে সে তো বৌঠানকে যেই দেখেন, তিনি তো তার বুদ্ধিমত্তা এবং তার উজ্জ্বল উপস্থিতির প্রশংসায় পঞ্চমুখ হন, তিনি আর বিস্মৃত হন না বৌঠানকে।
2: জানেন আপনি, ও চলে যাবার পর থেকে ওর বাবা দিন রাত মেয়ের ঘরটি গোছান, সাজান নিজের হাতে, ঠিক যেমনটি মেয়ে আমার ঘর গুছিয়ে রাখত। ওই তো, ওই দেখুন, ওই ওর পড়ার বইগুলো উনি বারবার খোলেন, দেখেন, আর গৌরীর হাতের লাল নীল পেন্সিলে দাগ দেওয়া অংশ পড়ে পড়ে চোখে চলের বাঁধা ধরে রাখতে পারেন না।
1: আগে আগে বউটান ওই সাহিত্যের বইগুলি, কাব্যের বইগুলি সঙ্গে নিয়ে যেতে বলেছেন।
0: আর ওই দর্শন
1: আগে তা তো কিছু বলেননি।
2: হ্যাঁ, একাকিনি হয়তো সময় কাটে না, তাই সাহিত্য নিয়ে থাকতে চায়। আচ্ছা আচ্ছা, আর কি বলেছে ও?
1: আর বলেছেন, আপনারা চিন্তা করবেন না, দেখবেন আমার বাবা মা শূন্য ঘরে কেমন স্মৃতি ভারাক্রান্ত।
0: না না, আমরা, হ্যাঁ ঠিকই, খালি লাগে বটে, কিন্তু গৌরী মায়ের কথাও তো ভাবতে হবে, তার নিজের সংসার নিজের হাতে সাজিয়ে তুলবে, ভরিয়ে তুলবে,

0: ও সুখী হবে, এটাই তো বাবা মায়ের একান্ত কামনা।
1: হ্যাঁ, তার সাজানো ঘর না দেখে আমিও বুঝতাম না যে ফুল, নকশা, আলপনা, সেলাইয়ে, অতিথি আপ্যায়নে, মধুর ব্যবহারে, বুদ্ধিদীপ্ত প্রখর ব্যক্তিত্বে তিনি যে কত যত্ন, কত পরিচর্যা, কত স্নেহ লালিত হয়ে বড় হয়েছেন।
0: হ্যাঁ, আচ্ছা তাহলে আমি তার পড়ার বইগুলো এবার গুছিয়ে বাক্সে ভরে দিই।
1: আগে আর একটি আদেশ করেছেন তিনি আমাকে।
0: আবার কি আদেশ?
1: তার তার চীনা পুতুলের বিশ্ব।
2: হ্যাঁ, ওর বাবা, ওর বাবার নিলামে চড়া দামে ওই অমন সুদৃশ্য রকমারি পুতুলগুলি কত কষ্ট করে সংগ্রহ করতেন, আর এক একটি পুতুল হাতে পেয়ে ও সাজাতে বসত। মেয়ে আমার সন্ধ্যে থেকে রাত্রি অবধি ওই পুতুলগুলো সাজাত, আমরা না ডাকলে টেরই পেত না।
0: তা পুতুলগুলির জন্য তো বড় ট্রাঙ্ক লাগবে, তাই না? আর সেটা আবার কাগজ, কাপড়, খড়। ঠিক আছে ঠিক আছে, আমি আমি আপনি আপনি স্নান খাওয়া করুন, আমি খুব তাড়াতাড়ি ওটা সাজিয়ে দিচ্ছি।
2: দাশুকে একবার ডাকো না।
0: না না না না, আমার মায়ের জন্য জিনিসপত্র আমি নিজের হাতেই সাজিয়ে দেব, নিজের হাতে।
2: আর জানো, আমি বরং এক কাজ করি, ওই চুড়িপাট, ডুরে শাড়ি, এসেন্সের শিশি, শৌখিন তাস, আর ওই সমুদ্রের বড় বড় করি, আর সুগন্ধি সাবানগুলো, এসবগুলো সব গুছিয়ে দিই বরং, বুঝলে। আর ইয়ে বলছিলাম কি, দাশু বরং সুরেশবাবুর সঙ্গে যা।
0: শোনো, ইয়ে ওই সাবানের খালি বাক্সগুলি রেখে দিও।
2: হ্যাঁ, ও ইয়ে বলছিলাম, পেতলের ওই পানির ডিবেটা, আর আমার ঠাকুর ঘর থেকে পুজোর থালা, পঞ্চপ্রদীপ, এই যে সুরেশবাবু এসে গেছেন, আপনার চান টান করতে কোনো অসুবিধে হয়নি তো?
1: আগে কি যে বলেন আপনি।
2: ইয়ে দাশু, দাশু জল খাবার নিয়ে এসো। সুরেশবাবু, আপনাকে তো আবার ফিরতে হবে, এসব দিয়ে আবার শহরের বাইরে যেতে হবে পরেশের সঙ্গে। আপনি আপনি এখানে বসুন, বসুন। হ্যাঁ বসুন, আমি এক্ষুনি গুছিয়ে ফেলছি। হ্যাঁ গো, তোমার হলো? সুরেশবাবু আহারে বসেছে।
0: হ্যাঁ হ্যাঁ, এই তাড়াতাড়ি তো, এই এই যে হয়ে গেছে আমার।
2: এই শোনো শোনো না শোনো না এদিকে শোনো না, বলছিলাম কি, আমার একটা কথা মাথায় এলো।
0: আবার কি?
2: না মানে বলছিলাম, তুমি তো প্রাণে ধরে কত নতুন গয়না করালে, রতনচূর, মকরবালা, বাজুবন্ধ, গলার কুণ্ঠি, মাথার স্মৃতি, সেগুলো যদি
0: কি যে বলো না তুমি।
2: এই যে এই যে সুরেশবাবু সব তৈরি, দাশু যাচ্ছে আপনার সঙ্গে, বোধ করি আপনার কোনো অসুবিধা হবে না। হ্যাঁ গো, সঙ্গে একটা চিঠি।
0: না না, থাক থাক থাক, মা আমার সবই বুঝবে।
1: আগে আগে তাহলে আসি, আমার প্রণাম নেবেন।
2: থাক থাক, টুকা টুকা
0: টুকা
2: টুকা টুকা।

شمای هلو هی بارش بین گردی از بگور جان گربو جایی دیدی ہوئی جاوے اب چیٹیٹا کو تھا گلو ای تو کھوپر مدد کو تھا کھوپر مدد نہیں تو کینٹو کھوپر مدد تو چھیلو بگوٹارے پڑھلو দেখি তো পুকুরটারে তো নেই, তবে কি রাত্রে বিছানায় পড়ে গেল? উফ, আমার কিছু মনেও পড়ছে না। আচ্ছা, যদি চিঠিটাও রাতে পড়ে ভালোই হবে, ঈর্ষায় দগ্ধ হবেন। কিন্তু না না না, আমি

0: সকালে ঘুম থেকে উঠেও তো খোঁপাতেই ছিল, খোঁপা। তারপর তারপর কি হলো? ভগবান, গুরুজিও তো এক্ষুনি আসবেন, আর কিচ্ছু খেয়াল হচ্ছে না। না, আর দেরি করা ঠিক হবে না, চিঠিটা আমাকে খুঁজে বার করতেই হবে। চিঠিটা খুঁজে বার করলে, কিন্তু চিঠিটা না পাওয়া গেলে অনেক বিপদ। উনি আবার আঁচ করে হঠাৎ এসে যদি চিঠিটা পান, না না না না না না, হতে পারে না, এ কখনোই হতে পারে না। চিঠিটা আমাকে মুখ্যতা মুখ্যতা
1: কর্তামা কর্তামা, কি হলো, কি সর্বনাশ হলো কর্তামা?
0: কি হয়েছে কি বল
1: কর্তামা? আপনি জানে গেলে কর্তাবাবু ঘরে এলেন, বললেন বললেন গৌরী কোথায়? বললাম জানে গেছেন।
0: তারপর
1: বললেন এক্ষুনি বেরোতে হবে, দুদিন ফিরবেন না, সব যেন দেখে শুনে রাখি।
0: তারপর কি হলো বল?
1: তারপর তারপর ঘরে ঢুকে জিনিসপত্র তড়িঘড়ি গোছাতে গোছাতে শুনলাম কর্তাবাবুর গঙ্গা, তাই দেখে দৌড়ে এলাম আপনাকে খবর দিতে।
0: আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি ওর বন্ধুদের খবর দিতে। ডাক্তার ডাক,
1: আচ্ছা
0: তাড়াতাড়ি ডাক্তার ডাক, আমি দেখছি।
1: আচ্ছা

0: সারাটা ঘর, সারাটা ঘর এরকম ছড়ানো ছিটানো কেন? আচ্ছা ও কি রাতে ওটা কি চিঠি, চিঠিটা ও রাতে তাহলে এগুলোই তো পড়েছিল, কখন পেলেন, সকালে না এখন? আমার সব গুলিয়ে যাচ্ছে কেন, মাথা ঘুরছে গুরুজি, হয়তো গুরুজিও প্রস্তুত, খুঁজছেন আমাকে, খুঁজছেন, এদিকে আসবেন না তো, ঈশ্বর ঈশ্বর আমি এখন কি করি?
1: কতমা, সুরেশবাবুকে স্টেশন থেকে নিয়ে আসছেন তার বন্ধুরা, আর ডাক্তারবাবু আসছেন, কি সর্বনাশ হলো?
0: আসুন আসুন ডাক্তারবাবু, এই দেখুন, হঠাৎ একটু আগে আমি স্নানে গেছি, ফিরে দেখি এই অবস্থা, হাত পা সব হিম।
2: দুঃখিত, নাড়ির কোনো স্পন্দন নেই, অ্যাপোপ্লেক্সি, সব শেষ।
3: বৌঠান, আমি আপনার পিত্রালয় থেকে সব এনেছি, দাদু তো এসছে, কিন্তু একই দৃশ্য।
0: আমি বারান্দার ঘরে যাচ্ছি।
3: পরশুচ্ছে আজই বাইরে যাবার কথা, ট্রেন দেরি করলো, আমি বলেছিলাম যে করেই হোক ফিরবো, গুরুজিকে আমি সেই কথাও বলে গিয়েছিলাম।
0: গুরুদেব আমায় ডাকছেন ইশারায়। কিন্তু না, কেমন ভীরু, কেমন কাপুরুষ লাগছে কেন? উনি এই বাড়ির থেকে আসছেন, উনিকে জানেন যে এখানে কি হয়েছে? আমি এখন কোথায় যাই? ঈশ্বর, গুরুজি তাহলে জানতেন, আচ্ছা বেশি ফালকন, সুরেশ বাবুর সঙ্গে ওনার বাইরে যাওয়ার কথা। ও ভগবান, কোথায় রেখেছিলাম, আর উনি নিজেকে কোথায় নামালেন? আমাকে তুমি তুলে নাও ঈশ্বর, আমাকে তুমি তুলে নাও।

0: Murdio mio, la mia sciglia.
1: Fatta ma? T'ho già
2: Bogdan.

রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প উদ্ধার অবলম্বনে শ্যাম সমান নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ শঙ্কর ঘোষ, অভিনয় করেছেন মা শ্রীমতী পাইন, বাবা মুরারী চক্রবর্তী, মুখ্যদা আলোছায়া দাস, সুরেশ সৈকত পাকড়াশি এবং গুরুদেব দেবরাজ রায়, পরেশ সতীনাথ মুখোপাধ্যায়, আর গৌরীর ভূমিকায় রীতা দত্ত চক্রবর্তী। শব্দ সংযোজনা রফি উদ্দিন, প্রস্তুতি সহায়তা সুনীল লাদক, প্রযোজনা বিশ্বনাথ দাস।

107 মেগাহার্টজ FM রেইনবো। আপনাদের সাথে ছিলাম নীলাঞ্জনা চক্রবর্তী, মধুমিতা বসু। সকলে ভালো থাকবেন, কানে রাখবেন 107 মেগাহার্টজ FM রেইনবো। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যে। আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছে রঞ্জনা চৌধুরী। চলতি রাজ্য বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। রাজ্যে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর নিউ টাউনে একটি বেসরকারি হোটেলে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর শনিবার সকালে ব্রিগেড ময়দানে দলের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী শাহ। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী আজ তার মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং এনডিএর বেশ কয়েকজন বরিষ্ঠ নেতা এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। পাটনার গান্ধী ময়দানে এই অনুষ্ঠানে জেডিইউ নেতা নিশান্ত কুমার সহ বিজেপি, জেডিইউ, এলজেপি আর এবং এইচএমএস ও রাষ্ট্রীয় লোকমোর্চা থেকে 32 জন বিধায়ক মন্ত্রী হিসেবে

শপথ গ্রহণ করেছেন। রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল সৈয়দ আতা হোসেন শপথ বাক্য পাঠ করান। শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুনের ঘটনায় এবার 7 সদস্যের সিট গঠন করল রাজ্য পুলিশ। আইজি সিআইডির তত্ত্বাবধানে কাজ করবে সিট। সিটের সদস্য হবে সিআইডি, এসটিএফ ও রাজ্য পুলিশের আইবি আধিকারিকরাও। বুধবার রাতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে হত্যা করে দুষ্কৃতীরা। ভুয়ো নম্বর প্লেটের গাড়ি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চালানো হয় গুলি। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন ডিজি। এরপরে রাতেই তিনজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় গুলির খোল। দার্জিলিংয়ে যেতে এখন থেকে পর্যটকদের রোহিণীতে টোল ট্যাক্স দিতে হবে না। রাজ্যে রাজনৈতিক পালাবদলের আবহে ফুলবাড়ির পর আজ রোহিণী টোল প্লাজাও বন্ধ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, জিটিএর তরফে এই টোল প্লাজা চালু করা হয়েছিল। এর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই বিক্ষোভ দেখাচ্ছিলেন জিএনএলএফ কর্মী সমর্থকরা। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ আইপিএল এর ম্যাচে লখনৌ সুপার জায়ান্টস রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: মানে সত্যি কথা বলতে গেলে বিকেলবেলা গাড়ি সিগন্যাল মানুক না মানুক, কিন্তু রাস্তায় যদি কোনো যানজট না থাকে তাহলে সিগন্যাল না মানলেও কোনো ব্যাপার আছে কি? আমার মনে হয় শহর কলকাতায় এটা খুবই মেনে চলতে হয়, কারণ এই শহর কলকাতা, যখন বললাম শহর কলকাতার একদম প্রাণ কেন্দ্রে এই মুহূর্তে 107 FM রেইনবো স্টুডিওতে কিন্তু আমরা বসে রয়েছি। আমরা কারা? অর্থাৎ অমরজিৎ এবং
1: মধু। এবং আমি যে সময় নিলাম ওই যে আর কি, মানে ওই আগেন PM এ বসে AM শোটার একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে, বুঝলে তো?
0: ইয়েস, একদমই তাই। এই AM PM শো, মানে এই AM PM কে তোমাদেরকে তো অবভিয়াসলি সহ্য করতেই হবে সন্ধে 6:30 পর্যন্ত, কারণ এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে 4:10 হয়ে 47 সেকেন্ড। ছটা হলে আবার মধুরিমার ভূমিকাটা একটু অন্যরকম হয়ে
1: যায়। এক্স্যাক্টলি তাই, একদমই তাই। কিন্তু না না, আমাদের সমস্ত সবার ভূমিকাই ঠিকঠাক রয়েছে, কিন্তু তোমারও আমাদের এই যে আড্ডাতে ভূমিকা রয়েছে 9903653992 তে সেই ভূমিকা পালন করতে হবে। কিন্তু কেন, কি নিয়ে, কি বিষয়, আহা, এখন তো একটু একটু সময় সবে তো গাড়ি ঢুকলো, এবার সিগন্যাল না মেনে একটু চলা শুরু করুক, তাই না?
0: সিগন্যাল না মেনে চলা শুরু হলে আলটিমেটলি কি হবে না হবে বলতে পারছি না, কিন্তু 6:30 গিয়ে ব্রেকটা মারতে হবে সেটা কিন্তু আমরা বলতে পারি। কিন্তু এই 6:30 পর্যন্ত একদম আনলিমিটেড দেদার আড্ডা কিন্তু তোমাদের সঙ্গে 9903653992 তোমাদের জন্য খোলা রয়েছে। ঠিক কি বিষয় কথা বলবো জাস্ট একটু এগিয়ে যাওয়ার পরেই কিন্তু বলছি, আপাতত গাড়ির চাকা ঘুরে যাক।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: এই ক্যাফে কলকাতাতে তো আমরা রয়েছি এবং প্রত্যেকদিনই

0: আমরা যাদের যাদের জন্মদিন থাকে তাদের নিয়ে কিন্তু বিশেষভাবে একটু বলার চেষ্টা করি এবং স্পেশালি তাদের জন্মদিন সেলিব্রেট করার চেষ্টা করি আমরা তাদের গান দিয়ে বা সব কিছু দিয়ে। আজকে কিন্তু আমাদের আমাদের প্রাণের দেবতার জন্মদিন।
1: একদমই তাই, কারণ আজকে মানে 1861 সালের আজকের দিনে মানে 7ই মেতেই কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আমাদের সবার সবার ভীষণ প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
0: একদমই তাই, সুতরাং আজকের দিনটা তো আমাদের অর্থাৎ বাঙালি চেতনায় বাঙালি মননে সব সময় থাকবে এবং তার পাশাপাশি কিন্তু আমরা জানি রবীন্দ্র জয়ন্তী জাস্ট একদিনের মধ্যে কিন্তু সেলিব্রেট।
1: একদমই তাই, কারণ 25শে বৈশাখের যে তিথি সেই মেনেই আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, কিন্তু 7ই মেটাও এই যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা মানে কি বলবো আমাদের সমস্ত কাজে সমস্ত গানে সমস্ত কিছুতে আমাদের কর্মে সৃষ্টিতে সব কিছুতে ভরে রয়েছে। তাই ভাবলাম আজকের ক্যাফের আড্ডায় তোমার সঙ্গে একটু একটু তার গানের মুগ্ধতা ছড়িয়ে দেবো না তোমার কাছে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: FM রেইনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস ইয়েস ইয়েস, ক্যাফে কলকাতাতে তো রয়েছি, আর যখন ঘড়ি বলছে 4:25 হয়ে 40 সেকেন্ড, অলরেডি হয়ে গেছে। এবং আমরা কিন্তু জানি যে তোমার হাতে মোবাইলটা নিয়ে তুমি কখন থেকে বসে রয়েছো, যে কতক্ষণে অমরজিৎ আর মধুরিমা তোমার জন্য সেই টপিকটা, যে টপিকে তুমি মেসেজ করতে পারো, সেই টপিকটা থ্রো করবে, কি তাই তো?
3: একদমই তাই। আর আজকে আমি একটা ব্যাপার ভাবছিলাম, বুঝলে তো, মানে ধরো তোর 1 2 3 4 5 6
2: গেট অন দ্য ডান্স ফ্লোর।
3: তারপরে আছে, ধরো লিখে রাখি খাতায় আমি, খুঁজি সারা ঘর, পাসওয়ার্ড

0: একটা ভুললে পরে ফোনটা হয় পর।
1: এই রে, আসলে ব্যাপারটা হচ্ছে কি, মধুরিমা এত সব কঠিন পাসওয়ার্ড দেয় না, যে কারণের জন্য মাঝে মধ্যেই
0: এইটা তো ব্যাপারটা হয়। কিন্তু শুধু আমার সাথে হয় এ কথা বললে তো আমি বিশ্বাস করবো না, আমার মনে হয় যে তোমাদের সবার সাথে হয়। ঠিক আছে, তোমার পাসওয়ার্ড কি মানে এতটাই সহজ যে হ্যাকার হ্যাক করতে এলে নিজেই লজ্জা পেয়ে যাবে, এরকম কি হতে পারে?
1: কে আমার? আমার ফোনই নেই, আমার পাসওয়ার্ডও নেই।
0: কিন্তু ঠিক আছে, আমি না হয় অমরজিতের কথা আপাতত মেনে নিলাম, অমরজিতের কাছে ফোনই নেই, অমরজিত এখনো সেই প্রাগৈতিহাসিক যুগে রয়েছে।
1: তুমি তো, আমি এখনো চিঠি পাঠাই,
0: একদম
1: তোমার পায়ের আর পায়ে বেঁধে।
0: বাহ, অসাধারণ। আমরা যা কবুতর যা নিশ্চয়ই শুনবো, কিন্তু তার আগে আমি তোমাদের কাছে প্রশ্ন করছি, 9903659992 তে যারা রয়েছে আমি তাদেরকে প্রশ্ন করছি যে তোমার পাসওয়ার্ড কি এতটাই সহজ যে হ্যাকার হ্যাক করতে এলে নিজেই লজ্জা পাবে? মানে যেমন ধরো নিজের নাম দিয়ে রেখে দিয়েছো, কিংবা 123456 অথবা নিজের ফোন নাম্বারটা দিয়ে রেখে দিয়েছো, এরকম অলস পাসওয়ার্ড রাখার জন্য কখনো তোমার কোনো বিপদ হয়েছে? না না, তুমি ভাবছো যে আহা আমি ভাই কত কঠিন ব্যাপার স্যাপার রাখছি, আমি কেন তোমাকে পাসওয়ার্ড জানাতে যাব? কিন্তু তা নয়, তোমাকে সেটা জানাতে হবে না, কিন্তু তোমার এরকম একটা মানে যে কেউ গেস করতে পারার পাসওয়ার্ড যদি তুমি দিয়ে রাখো, তার জন্য কখনো তোমাকে কোনো বিপদে পড়তে হয়েছে? কেউ টুক করে দুবার ট্রাই করে খুলে ফেলেছে আর তোমার একটা খুব গোপন মেসেজ পড়ে নিয়েছে?
1: ইয়েস, একদমই তাই। তোমার সেই সহজ পাসওয়ার্ডের গল্প সেটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইছি 9903659992 তে। আপাতত যখন 1234 এ গিয়ে আটকেই গেলাম, ন্যাচারালি আর 5-6 অবধি না গিয়ে বরঞ্চ গানটা এনজয় করা যায়।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ইয়েস ইয়েস, ক্যাফে কলকাতাতে রয়েছি এবং কদিন আগেই কিন্তু আমরা দেখেছি, মানে স্পেশালি এরকম যখন বিকেলবেলার এই সময়টা, ধরো যখন 4:30 প্রায় বেজে গেছে, এইরকম একটা সময় যখন তোমরা অফিস থেকে বাড়ি যাচ্ছ অথবা নিজের দুপেয়ে বা চারপেয়ে নিয়ে একটু রাস্তায় বেরিয়েছো, মানে এক্ষেত্রে আমি দুপেয়ে বা চারপেয়ে বলতে তোমার ওই জড়বস্তুটার কথা বলছি, মানে তোমার বাহনের কথা বলছি। যখন তুমি বাহন নিয়ে রাস্তায় বেরিয়ে গেছো তখন যেটা হয় সেটা হচ্ছে যে রাস্তাঘাট কেমন কি আছে না আছে, মানে রাস্তায় কোথায় কি যানজট আছে না আছে সেটা জানিয়ে দেওয়াটা তো আমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে, বলো?
3: একদমই পড়ে, কিন্তু তুমি যখন এই যে শুরু করলে না, মানে আমাদের আর কি দু পা চার পা, আমি ভাবলাম বোধ হয় যে জড়বস্তু না, আমি তো ভাবলাম যে অমরজিৎ নিজের কথাই বলছে,
2: তাই নাকি?
3: হ্যাঁ,
2: আমার দুটো পা আছে, চারটে পা কোথা থেকে তুমি দেখলে আমি বুঝতে পারছি না।
3: না না, আমি ভাবলাম অদৃশ্যভাবে অনেক কিছু থাকতেই পারে, কারণ যেটা আর কি পিএম এম ব্যাপার তো চট করে চোখে পড়ে না। কিন্তু যাই হোক, এইরকম মানে তোমার যদি বাহন থেকে থাকে তাহলে এক্স্যাক্টলি কি ব্যাপারটা ঘটতে পারে, মানে তুমি কি ভট ভট করে মানে তুমি চলে যাবে, নাকি রুক রুককে রুককে চালিয়ে রে এরকম করবে, মানে কি নাকি একটা অন্য কায়দা তোমার থাকবে, কেনা কে যা রে হো তুম।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, রাস্তায় কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের জানিয়ে দেওয়াটা একটা কর্তব্যের মধ্যে পড়ে। তোমাকে যেরকম বলেছিলাম, এই মুহূর্তে শহর কলকাতার যান চলাচল পরিস্থিতি ঠিক কেমন আছে না আছে সেটা কিন্তু তোমাকে জাস্ট 107 FM রেইনবো এই ক্যাফে কলকাতা থেকে জানিয়ে দেব।
4: এই মুহূর্তে শহরে যান চলাচল স্বাভাবিক আছে, কোথাও সেরকম জমজমাটের খবর নেই।
2: এই মুহূর্তে আমাদের শহর কলকাতায় কোনোরকম এই যানজটের খবর নেই, কিন্তু কদিন আগেই একটা রেল কিন্তু আমরা দেখেছিলাম যেখানে রোবট নাকি যান শাসন করছে এবং সেটাও কিন্তু চীনে।
3: বাহ, অসাধারণ, মানে এর মতন একটা কায়দার ব্যাপার আর কিছু হতে পারে। সত্যি তুমি ভাবো যে এই যে মানে শুরুতেই অমরজিৎ আজকে শুয়ে শুয়ে গাড়ির সিগনাল মানে না এরকম একটা গান চালালো, এবং সেখানে যদি গাড়ির সিগনাল না মানতো তাহলে বুঝতে পারছো কি এক্স্যাক্টলি হতে পারতো, মানে রোবট এসে একদম গাড়ি হেলমেটের কি মাথায় উঠে দুমদুম।
2: একদমই তাই, এরকমও কিন্তু একটা রেল বেশ কদিন থেকেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, এবং যারা সোশ্যাল মিডিয়া বেশি ফলো করো তারা কিন্তু জানো ওই বাইক যারা একটু ডেডলাইন ক্রস করে বাইরে দাঁড়িয়ে যায় এমন একটা বিশেষ আছে যেখানে কিন্তু ট্রাফিক মোটামুটি যান শাসন করতে করতে যেটা হয় সেটা হচ্ছে যিনি ট্রাফিক কন্ট্রোল করছেন তিনি বাইকের উপরে উঠে যান এবং হেলমেটের মাথার উপরে একটা এরকম তার হাতে একটা আমার স্কেল টাইপের থাকে, তিনি সেইটা দিয়ে না বাড়ি মারতে থাকেন এবং ফাইনালি যেটা হয় ডেডলাইনের ভেতরে নিয়ে চলে আসেন। মানে এটা দেখে কিন্তু সবাই, মানে স্পেশালি নেটিজেনরা খুব আনন্দ পায়। ন্যাচারালি আমরা যখন এই ধরনের কথাই বলছিলাম, আমাদের এই শহর কলকাতা নিয়েই যখন কথাবার্তা বলছিলাম, শহর কলকাতা থেকে আরও একটু দূরে, মানে বেশ কিছুটা দূরে যদি বাইক নিয়ে একটু হারিয়ে যেতে হয় তখন যদি এই গানটাকে মোটামুটি থিম মিউজিক করা যায় তাহলে কেমন হয় বলো তো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
2: FM রেইনবো তে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: नहीं समझ रहे हो कि जगह सही नहीं है अर्जुन।
1: सुनो कैफे कोलकाता 107 एफएम रेनबो ते कैफे कोलकाता
2: আমার পাসওয়ার্ড সহজ আগে আমি রেখেছিলাম, আমার এক বন্ধু সেটা কপি করে আমার সোশ্যাল মিডিয়া খুলে ফেলে, পরে সেই বন্ধুর সঙ্গে আমি ত্যাগ করে যাই, চিরতরে আমি ত্যাগ করে দিয়েছি এবং পাসওয়ার্ড আমি অনেক শক্ত করে দিয়েছি। সৌভিক ঢাকুরিয়া থেকে আমাদেরকে মেসেজ করেছে।
3: একদম, পাসওয়ার্ড কিন্তু সত্যি আমাদের মানে একটা সিকিউরিটি আমাদের দেয়, তো অবভিয়াসলি পাসওয়ার্ডে অনেক রকম অনেক কিছু রাখা উচিত, মানে আপার স্কোর, তারপরে লোয়ার স্কোর, অ্যালফাবেট, নাম্বার, অনেক কিছু। কিন্তু তোমাদের হঠাৎ করে মনে হচ্ছে না যে আজকে কেন হঠাৎ করে পাসওয়ার্ডের কথা বলছি? মানে এরকম মানে ঝুলি কুলে আর কি রকম রয়েছে বা কতটা শক্ত সিকিউরিটি ব্যাপার স্যাপার রয়েছে কেন?
2: মানে তুমি ওয়ার্ড বুকের কথা না বলে হঠাৎ পাসওয়ার্ডের কথা কেন বলছো?
3: তার কারণ হচ্ছে আজকে ওয়ার্ল্ড পাসওয়ার্ড ডে।
2: ইয়েস, একদমই তাই। মানে ব্যাপারটা হচ্ছে কি, এইরকম পাসওয়ার্ডের কথা বললেই কেন জানি না আমার জীবনের এখনো পর্যন্ত যে সমস্ত দিন ফেলে এসেছি সেই সব প্রেমের সম্পর্কের কথা মনে পড়ে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমার পাসওয়ার্ড খুব কঠিন, মানে আমার নিজের কথা বলছি না আমি, চৈতালি দাস নিউ টাউন থেকে আমাদেরকে মেসেজ করে বলে দিচ্ছ, হাজার চেষ্টা করেও কেউ আমার পাসওয়ার্ড হ্যাক করতে পারবে না, আমার ফোনে অনেক ব্যক্তিগত পার্সোনাল জিনিস থাকে, কেন আমি হ্যাকারকে সুযোগ করে দেবো? না, এখনো পর্যন্ত আমাকে কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি। এই তো, এই তো নিরাশ করে দিলেন আমাদেরকে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, এইরকম শক্ত কঠিন পাসওয়ার্ডের কথা বললে না মনের মধ্যে কেমন একটা লাগে আর কি, জানো তো, এই কারণের জন্য এই যে বলেছিলাম তোমাকে, আবার নতুন করে যদি একটুখানি পায়ের আর পায়ে চিঠিটা বেঁধে উড়িয়ে দিতে পারতাম কি ভালোটাই না হতো না বলো?
3: সত্যি তাই,
2: কল্পনাগুলো কিন্তু আমার একদম সবসময় হাই।
3: হ্যাঁ, মানে একদম ওই পায়রা ঠিক যতটা উঠতে পারে ঠিক ততটুকুনি থাকে, বুঝেছো?
2: তাই নাকি? আসলে ব্যাপারটা হচ্ছে কি, পায়রা কেন, আমারও মাঝে মধ্যে কাঁটা ফোটে, সেটা পায়ে নাকি হৃদয় সেটা না বলতে পারছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, কাঁটা ফুটেছে কিন্তু বেশ জনপ্রিয়।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর যেরকম আমরা বলে থাকি যে PMAM শো নিয়ে হাজির রয়েছে আমার সঙ্গে অমরজিত আর আমি মধুরিমা। আর তোমাদের সঙ্গে যেটা বলবো, মানে এই মুহূর্তে বক্স অফিস কি বলছে অমরজিত?
3: এই মুহূর্তে বক্স অফিস মানে কি, সে যে সিনেমাটা আমার রিলিজ করেনি সেই সিনেমাটার কথা বলছো?
2: যাই হোক, মানে এই জোকটা পেরিয়ে যদি আমরা সত্যি আমাদের বক্স অফিসের দিকে দেখি, তাহলে দেখবো এই মুহূর্তে যেটা সব থেকে দারুণ ভাবে মানে সুপার ডুপার হিট হয়ে জাস্ট কাঁপিয়ে দিচ্ছে, সেটা অ্যান্টোয়িন ফুকুয়ার সিনেমা, একটা বায়োপিক, ঠিক আছে? এবং যার তালে গোটা দুনিয়া দুনিয়া মুনওয়াক করেছে সেই তার কি, মানে তাকে নিয়ে তার বায়োপিক, কি গেস করতে পারছো কিছু?
3: একদমই তাই, মানে আমি না অনেক সময় তার এই স্টাইলটাকে, মানে তার ওই যে ওই হাঁটার স্টেজের মধ্যে দিয়ে হাঁটার ওই যে একটা আলাদা ধরনের স্টাইল ছিল, তোমার মনে আছে? জাস্ট এরকম টাইপের। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলতে চাইছি? সেই রকম সেই স্টাইলটার কথা বলছিলাম আর কি। অনেক চেষ্টা করেছিলাম জানো তো, কিন্তু সেই স্টাইলটাকে কোনো রকম ভাবে গ্র্যাব করতে পারলাম না আর কি। হ্যাঁ, ফাইনালি যেটা হয়েছিল, আমাদের এই শহর কলকাতায় রাস্তায় এরকম ভাবে হাঁটতে গেলে আমাকে নিয়ে অনেকেই অনেক ট্রোল টোল করে দিতে পারে, সেই কারণের জন্য আমি ট্রোল বা টোল কোনোটার মধ্যেই যেতে চাইছি না। আমি আপাতত,
2: মানে তুমি মুন ওয়াক করনি, মানে মুনের মধ্যে থাকা যে হোল গুলো রয়েছে তাতে ওয়াক করেছো, যাই হোক এই বিষয়ে কথা বলো।
3: সেটা
2: যাই বলো না কেন, মানে চাঁদের সমস্ত কিছু ভালো নিয়ে মাইকেল জ্যাকসনের মানে বায়োপিকে যিনি অভিনয় করেছেন, তিনি হচ্ছেন জাফর উচ্চারণ হতে পারে। তো যাই হোক, এটা এই সিনেমাটা কিন্তু দারুণ দারুণ হিট করেছে, এবং আমরা মোটামুটি ভাবে যদি বক্স অফিসের দিকে দেখাই, আমাদের এখানে তো খুব সুপার ডুপার হিট হয়েছে। এছাড়া উত্তর আমেরিকা এবং কানাডায় মানে এই সিনেমাটা লঞ্চ করার সাথে সাথে এই ছবিটার আয় হয়েছে প্রায় 97 মিলিয়ন মার্কিন ডলার। মানে বুঝতে পারছো, যেটা বায়োপিক কেন্দ্রিক যে সিনেমা তার মধ্যে কিন্তু সব থেকে সর্বোচ্চ, ইয়েস,
3: মিলিয়ন মার্কিন ডলার। একদমই তাই, ন্যাচারালি মানে আমরা গেস আর করতে পারছি না, আমরা যেটা গেস করতে পারছি এবং যেটা চোখের সামনে একদম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যথেষ্ট ভালো কিন্তু মানিয়েছে মাইকেল জ্যাকসনের ওই আবহে, মানে জাস্ট ভাবা যাচ্ছে না, ফাটাফাটি কিন্তু আবহ তৈরি হয়েছে।
2: একদমই তাই, এর আগে তোমার ওপেনহাইমার এই তালিকায় সব থেকে এগিয়ে ছিল, কিন্তু তাকেও ছাপিয়ে গেছে। তাই এত যখন ছাপিয়ে গেছে তখন আমাদের মনে হচ্ছে যে আমাদের এই আড্ডা একটা গান কেউ ছাপিয়ে যেতে পারি। আমাদের এখানে একটা সিনেমা ছিল মনে আছে, অ্যাকশন জ্যাকসন?
3: ইয়েস, একদমই তাই, যেটার জন্য আমার কাছে প্রথম প্রপোজাল এসেছিল, আমার ডেট পাইনি বলে। যাই হোক
2: যাই হোক, আপাতত ভাগ্যিস ডেটটা পাইনি, তাই জন্য এত সুন্দর আমার একটা সিনেমা উপহারে পেয়েছি। এবং নীরজ শ্রীধর আর নীতি মোহনের গলায় আপাতত তোমার জন্য রাখলাম গ্যাংস্টার বেবি।

0: এইরকম একটা মিউজিকের পর আমাদের টলিউডের বুম্বাদে বলতেই পারেন, আমিও কিন্তু চেয়েছিলাম এমজে হতে, মানে মাইকেল জ্যাকসন হওয়ার জন্য। সিনেমাটার নাম আমার এই মুহূর্তেই মনে পড়ছে না, মনে পড়লে বলবো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে সেখানে কিন্তু আমাদের বুম্বাদা চেষ্টা করেছিলেন, মানে অনেকটাই চেষ্টা করেছিলেন আর কি, যতটা সম্ভব মাইকেল জ্যাকসন হয়ে যাওয়া যায় আর কি। কিন্তু আমাদের এই ঘড়ি বলছে এই মুহূর্তে যে আমরা যদি আর একটু বেশি মাইকেল জ্যাকসন হওয়ার চেষ্টা করি না, তাহলে পাঁচটা পেরিয়ে চলে যাবে।
1: হ্যাঁ, মানে মুন ওয়াক হয়ে আর কি টাইম ওয়াক হয়ে যাবে।
0: একদমই তাই, আমরা উই আর নট আ টাইম ট্রাভেলার। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এই মুহূর্তে ঘড়ি যখন বলছে যে 4:56 হয়ে 3 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, বুম্বাদের কথা যখন বললাম, একটা দারুণ সিনেমা কিন্তু জাস্ট কয়েক বছর আগে রিলিজ করে গেছিল, সেই সিনেমার নাম কি ছিল, 22শে শ্রাবণ। সেই 22শে শ্রাবণ থেকে রূপম ইসলামের একটা দারুণ গান ছিল, আমি কিন্তু এবার খুব খুশি হয়েছি।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে দুমাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ার অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের 144 নম্বর আসনে পুনর্ভোটের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকবে। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে ভুয়ো নম্বর প্লেট যুক্ত মোটরবাইক ব্যবহার করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পাশাপাশি দুষ্কৃতীরা কিছুটা দূর থেকেই তাঁর স্করপিও গাড়িটিকে অনুসরণ করে বলেও সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে গুলির খোল। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হতেই রাজ্যে নিযুক্ত দুই বিশেষ পর্যবেক্ষককে দায়িত্বমুক্ত করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জারি করা পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত IPS অফিসার NK মিশ্র এবং অবসরপ্রাপ্ত IAS সুব্রত গুপ্তকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বর্তমান রাজ্য বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যের নবনির্বাচিত BJP সরকার শপথ গ্রহণ করবে। রাজ্যে BJP পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য নিযুক্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল কলকাতায় আসছেন। দুপুরে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর পর নিউ টাউনে একটি বেসরকারি হোটেলে নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এরপর শনিবারে সকালে ব্রিগেড ময়দানে দলের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শ্রী শাহ। রাজ্যে ঘূর্ণাবর্ত অনুকূল বায়ুপ্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
3: परीक्षा एक ऐसा अवसर है और परीक्षा के लिए हेल्दी कंपटीशन की भावना हमारी तैयारी को और बेहतरीन बनाती है।
2: NCPCR आयोजित कर रहा है परीक्षा पर्व, जिसके लाइव सेशन के दौरान आप परीक्षा से संबंधित प्रश्न एक्सपर्ट से पूछ सकते हैं, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर
4: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 এফএম রেইনবো তে। ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। হো গয়া হো গয়া হো গয়া, টাইম ভি হো গয়া আর মিস মিস ভি হো গয়া। কি মিস করেছো? যারা একটু পরে টিউন করেছো 107 এফএম রেইনবো, যারা একটু পরে টিউন করেছো তাদেরকে জানিয়ে দিই, আজকে কিন্তু তোমার সঙ্গেও ঠিক একটা বিষয়ে কথা হচ্ছে 9903653992 তে। সেটা ঠিক কি বিষয়ে কথা হচ্ছে?
1: একদম, তার আগে ওই যে আমি একটা সুন্দর কবিতা লিখেছিলাম সেটা একটু বলি। 1 2 3 4 5 6 সহজ হিসেব ভাই, হ্যাকার এসে নিয়ে গেল আমার দোস্ত নাই। লিখে রাখি খাতায় আমি খুঁজি সারা ঘর, পাসওয়ার্ডটা ভুললে পরে ফোনটা হয় পর।
0: এই যে পাসওয়ার্ডের গল্পটা, মানে তোমার ক্ষেত্রে কোনো সেই রকম পাসওয়ার্ড, মানে এরকম পাসওয়ার্ড নিয়ে অনেক মজার ঘটনা আছে। মানে এমন পাসওয়ার্ড রেখেছো যে পাসওয়ার্ড তুমি নিজেই ভুলে গেছো, বা এমন হয়তো এত সহজ পাসওয়ার্ড রেখেছো যে পাসওয়ার্ড সহজেই সবাই হ্যাক করে নিতে পারে, সেই রকম পাসওয়ার্ডের গল্প। অমরজিৎ আর মধু, গুড ইভিনিং। যে কেউ গেস করতে পারে এমন পাসওয়ার্ড আমি সেট করি না, তাই মনে হয় আমার প্রাইভেসি আজও পর্যন্ত ইন্ট্যাক্ট রয়েছে। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এরপরেও কিন্তু মাধাই দাস বড় ঘোষপাড়া থেকে আমাদেরকে মেসেজ করেছেন এবং বলছেন, প্রিয় দাদা অমরজিৎ ও প্রিয় দিদি মধুরিমা, শুরুতেই জানাই তীব্র দহন জ্বালার পর এক পশলা বৃষ্টির ঠান্ডা মিষ্টি শুভেচ্ছা। একটু আগে আমাদের এখানে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, এখন ঝিরঝির করে পড়ছে বৃষ্টি। শুনছি ক্যাফে কলকাতা গানগুলো খুব ভালো লাগছে। প্রথম গান সিগন্যাল মানে না, ও শুরুটা অসম। বিষয় বলি, আমার পাসওয়ার্ড খুব সোজা, কোনোদিন বিপদে পড়তে হয়নি। পাসওয়ার্ড হলো পাওয়ার লো। কোনো বান্ধবীর ফোন এলে মোবাইলে ভেসে ওঠে পাওয়ার লো, গিন্নির হাতে পড়লে গিন্নি তাড়াতাড়ি চার্জে বসিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না। ওয়াও, আমার চারপাশে কেমন ওয়াও লাগছে।
1: সত্যি তাই, মানে এর থেকে বেশি আর কিছু মানে হতেই পারে না
0: একদম।
1: তাই ওয়াওটাও যখন লাগছে তখন একটু গানে আমরা ওয়াওটাও লাগাবো কিনা, হ্যাঁ মানে একটু শুনবো কিনা, তার সাথে কিন্তু তুমি মেসেজ করতে থাকো। 9903653992 রয়েছে খোলা, চটপট করে। কিন্তু এটা হচ্ছে ওয়াও ব্যাপার স্যাপার আরও কিন্তু ঘুরতে চলেছে, এবং তার জন্য 6:30 পর্যন্ত তোমাকে স্টে টিউন থাকতে হবে 107 এফএম রেইনবো ক্যাফে কলকাতা রাত জায়।
0: এক পশলা বৃষ্টির কথা যখন তুমি বললে, কায়ার একটা খুব সুন্দর গান আছে, যে গান শুনলে কিন্তু মনে হয় সত্যি আমাদের মনের মধ্যে এক পশলা বৃষ্টি নেমে এলো।

0: মাঝামাঝি বসে আছি বলেই তো তোমাকে বলছি যে ইয়েস 9903655992 কিন্তু তোমার জন্য খোলা রয়েছে। এবং কিসের মাঝামাঝি বসে রয়েছি? অমরজিৎ এবং মধুরী মাঝখানে বসে রয়েছে, তার এদিকে একটা ব্লোয়ার, ওদিকে একটা ব্লোয়ার, হু হু করে চলছে। এবং এই হু হু করে চলার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে সব সময় কি প্লাস পয়েন্ট নাকি মাঝে মধ্যে মাইনাস পয়েন্টও হয়ে যায় সেটাই কিন্তু দেখার বিষয় এই মুহূর্তে। যারা টানা 8-10 ঘন্টা এসিতে বসে থাকে বা এসিতে বসে কাজকর্ম করে, সেটা অফিসেই হোক বা বাড়িতেই হোক, তাতে কিন্তু বেশ কিছুটা প্রভাব পড়ে আমাদের ত্বকে এবং চুলে।
1: এক্স্যাক্টলি তাই, মানে আমাদের ত্বক আর চুল নিয়ে আমরা সবসময় ভীষণভাবে ভাবিত, ভীষণভাবে সচেতন থাকার চেষ্টা করি, কিন্তু এই যে মানে গরম পড়লেই আমরা একটা টানা হোক বাবা, অনেক সময় মনে হয় যে বাড়িতে থাকলে তো সারাক্ষণ এসি চালিয়ে থাকতে পারবো না, প্রচুর বিল টিল আসবে, তার থেকে বাবা না অফিসটা করে আসি, ওখানে তো সারাক্ষণ এসিটা চলবে আর কাজের চাপ যাই থাকুক না কেন, অ্যাটলিস্ট মাথাটা তো ঠান্ডা থাকবে, মানে গা তো ঠান্ডা থাকবে। কিন্তু এখানেও একটা মজার ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে তুমি যদি এরকমটা ভেবে থাকো টানা 9-10 ঘন্টা এসি রুমে বসে রয়েছো, তাহলে শোনো একটা কথা বলে রাখি, তোমার ত্বক কিন্তু চুল এই ব্যাপারটাতে একটু বেশ ভালো রকম প্রভাব পড়তে চলে।

0: যাচ্ছে, ঠিক আছে? কারণ মানে এসিতে থাকার ফলে যেটা হয় আর কি, তোমার ত্বকার চুল থেকে আর্দ্রতা হারিয়ে যায়, যেটা বাড়িতে থাকলে হয় না। আর বুঝতেই পারছো ঠান্ডাটা তো ন্যাচারাল নয়, কৃত্রিমই ঠান্ডায় তোমার ত্বক কিন্তু খুব সহজেই বুড়িয়ে যাবে। মানে তুমি দেখবে ত্বকটা একটুখানি খসখসে হয়ে যায়, একটু কীরকম রিঙ্কলস পড়ে যাওয়ার মতন ব্যাপার স্যাপার তৈরি হয়। আর চুলের যেটা হয় সেটা হচ্ছে আস্তে আস্তে কিন্তু তার সমস্ত জেলা চুলের দারুণ ব্যাপার থাকে, টাটা বাই বাই করতে থাকে।
1: ঠিক তাই, সেটা কিন্তু আমরা জানি। আর সেই জন্যেই বহুদিন আগে চন্দ্রবিন্দু একবার একটা গান লিখে দিয়েছিল, ত্বকের যত্ন নিন। ত্বকের যত্ন কী কী ভাবে নিতে হবে না নিতে হবে সেটা তো মোটামুটি আমাদের মুখস্থ হয়ে গেছে, কিন্তু শুধুমাত্র ত্বক এবং চুলের যত্ন নিতে হবে না, সর্বোপরি নিজের যত্ন নেওয়াটা তো সব থেকে বেশি দরকার। সেই জন্যই কিন্তু আমরা বলতে পারি ওভারঅল নিজের যত্ন নিজে বেশি করে নাও। 5:17 যখন অলরেডি হয়ে গেছে, তখন সেই গান থেকে সুইচ করে যদি একটু পেন ক্লিপস শোনা যায় কেমন হয়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: আর এই সময়টা যখন ঘড়ি বলছে

0: সেকেন্ড অলরেডি হয়ে গেছে, সেই সময়টা কিন্তু তোমাকে মনে করিয়ে দেবো আজকের থেকে 25 বছর আগে একটা সিনেমা রিলিজ করে গিয়েছিল, যে সিনেমাটা কিন্তু বেশ হিট করেছিল এবং সেখানে কিন্তু মুখ্য ভূমিকা অভিনয় করেছিল সলমান খান, রানি মুখার্জি, প্রীতি জিন্টা, সবাই কিন্তু ছিল। ইয়েস, তোমাদের আর বুঝতে বাকি নেই আমি কোন সিনেমা জানি জানি জানি। আর একটুখানি যদি ভালো করে একটুখানি করো না, খুব ভালো হয়। আমি মানে মনটা একদম শনিবার বিকেলের মতো ফুরফুরে হয়ে যাবে আর কি। হ্যাঁ, চড়ি চড়ি চুপকি চুপকের কথা যখন আমরা বলছি, সেই ওয়ে ব্যাক ইন 2001 রিলিজ করে গিয়েছিল, আজকে থেকে ঠিক 25 বছর আগে যখন সিনেমাটা রিলিজ করে গেছিলো, সেই সিনেমাটাই কিন্তু এই মুহূর্তে ফ্ল্যাশব্যাকে 107 FM রেইনবোতে তোমার জন্যে।
1: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: अजरे अजा दीवानी दीवानी दीवानी दीवानी दीवानी दीवानी दीवानी
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। Yes, ক্যাফে কলকাতাতে চলে এসেছি এবং তোমার কাছ থেকে জানতে চাইছিলাম তোমার সেই পাসওয়ার্ডের গল্প, যে পাসওয়ার্ড সহজ নাকি কঠিন। সেই কঠিন পাসওয়ার্ড দিয়ে তুমি কি নিজেই ভুলে গেছো, নাকি সহজ পাসওয়ার্ড কেউ হ্যাক করতে এসে সে জাস্ট লজ্জায় বেরিয়ে চলে গেছে আর কি। আমার বাড়ির ওয়াইফাই পাসওয়ার্ড আমি যদি তোমাদেরকে বলেও দিই, তোমরা যতই মুখস্থ করো দুদিন পর 99% চান্স তোমাদের আর পাসওয়ার্ড মনে থাকবে না। চলো তোমাদেরকে বলেই দিই আমাদের ওয়াইফাই এর পাসওয়ার্ড। নিচে লিখে দিলাম, দিয়ে ও একটা লেখা লিখে দিয়েছে স্পেশাল ক্যারেক্টার দিয়ে। তারপরে ও লিখেছে তেমন কিছুই না, ওই পাসওয়ার্ড লেখাটাই একটু স্পেশাল ক্যারেক্টার দিয়ে লেখার চেষ্টা করছিলাম আর কি। শাওন বারাসাত থেকে প্রচন্ড বুদ্ধি ধরেছো।
2: এক্স্যাক্টলি, এবং আমি বুঝতে পারছি যে কিরকম মানে নাকানি চোবানি আমি পাসওয়ার্ডটা লিখতে গিয়ে মানে আর কি, যদি মনে হয় যে বাড়ির সামনে গিয়ে একটুখানি পাসওয়ার্ডটা চুরি করে সারাদিন নেটটা মন খুলে আমি এনজয় করবো, তাহলে কিন্তু আমাকে নাকানি চোবানি খেতেই হবে।
1: একদমই তাই, এইরকম ভাবে যদি কেউ পাসওয়ার্ড সেট করে রাখে তাহলে আমরা যাচ্ছি না, আমরা ওই রাস্তায় হাঁটবো না। ইউফোরিয়া যতই বলুক না কেন, কভি আনা তু মেরি গলি, না আমরা ওই রাস্তায় যাব না। আমরা যেটা বলবো সেটা হচ্ছে, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করে বলে দিচ্ছেন যে এই আকাশে কিন্তু কালো মেঘ জমেছে, সেই কারণের জন্য যেটা মনে হচ্ছে বৃষ্টি হবে, তোমরা কিন্তু খুব সাবধানে বাড়ি ফিরবে, শুভ বিকেল দাদাভাই এবং দিদিভাই।
2: একদম, আর বিশ্বাস করো আমরা এই বৃষ্টিটা মাথায় নিয়ে যে স্টুডিওতে ঢুকেছি, আবারও যদি বৃষ্টিটা মাথায় নিয়ে বেরোই মানে সত্যি বলছি ভীষণ বৃষ্টিময় লাগছে, ভালো লাগছে না। হ্যাঁ, তবে গরমের থেকে অনেক অনেক বেটার।
1: একদমই তাই, গরম থেকে অনেক বেশি ভালো লাগছে যদি এই শহর কলকাতায় এবং শহরতলিতে একটু বৃষ্টিতে জাস্ট হালকা করে এক পশলা বৃষ্টি আমাদের মনের মধ্যে আসে তাহলে কিন্তু বেশ ভালোই হয়। ঘড়ি যখন বলছে যে 5:29 হয়ে 50 সেকেন্ড, এই জাস্ট কিছুক্ষণ পরে একটা ছোট্ট বিরতি রয়েছে এবং বিরতির পরে কিন্তু যখন ফিরে আসবো তখন তোমার জন্য
2: একটা বলো মানে একটা বিশাল বড় সারপ্রাইজ,
1: বিরাট বড় সারপ্রাইজ কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে, ধামাকেদার একটা সারপ্রাইজ তোমার জন্য অপেক্ষা করছে, কি সেটা বলবো না। তার জন্য কিন্তু তোমাকে কানেক্টেড থাকতে হবে 107 FM রেইনবোর সঙ্গে।
3: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
4: जिंदगी परीक्षा के लिए नहीं है, हमारे जीवन को बनाने के लिए शिक्षा एक माध्यम है।
3: NCPCR आयोजित कर रहा है परीक्षा पर्व, जिसके लाइव सेशन के दौरान आप परीक्षा से संबंधित प्रश्न एक्सपर्ट से पूछ सकते हैं, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें। माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
4: जिंदगी परीक्षा के लिए नहीं है, हमारे जीवन को बनाने के लिए शिक्षा एक माध्यम है।
3: NCPCR आयोजित कर रहा है परीक्षा पर्व, जिसके लाइव सेशन के दौरान आप परीक्षा से संबंधित प्रश्न एक्सपर्ट से पूछ सकते हैं, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: যেমন তোমাকে বলেছিলাম যে আজকে যারা যারা জন্মদিন তোমরা সেলিব্রেট করছো, যাদের যাদের আজকে জন্মদিন রয়েছে এবং আজকের জন্মদিনটা তোমরা যাদের সঙ্গে শেয়ার করছো, যাদের সঙ্গে কেক বা আজকের বিশেষ মুহূর্তটা শেয়ার করছো, তাদের মধ্যে একজন কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছে। তার পরিচয় আর আলাদা করে আমাদের কোনো কিছু দিতে হবে না, জাস্ট নামটাই যথেষ্ট। সুরজিৎদা কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। হ্যালো সুরজিৎদা। আমরা জানি, সবাই জানি মোটামুটি যে তুমি খুব দারুণ রান্না করতে পারো, সেটা কিন্তু আমরা প্রচুর জায়গাতে দেখেছি, তোমার প্রচুর ইন্টারভিউতে, তোমার প্রচুর ব্লগেও আমরা দেখেছি তুমি যে এই যে দারুণ দারুণ রান্না বান্না করো। আজকের দিনে মানে স্পেশালি যদি আমি তোমাকে আজকের দিনটার কথা জানতে চাই, এই জন্মদিনে কি কি খেলে বলো তো আজকে দুপুর থেকে?
4: আমার
5: জন্মদিনটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সত্যিকারের ঠিক মাঝখানে। এইবার এতে আমার কোন আলাদা ক্রেডিট নেই আমি জানি, কিন্তু তবু আমার এটা একটা ভীষণ এক্সাইটমেন্ট আমার লাইফে আর কি। বিকজ দুজনকেই আমি প্রায় ঈশ্বরের জায়গায় রাখি আর কি, তার একজন ডান দিকে একজন বাঁ দিকে আর কি। আমার তো এই হচ্ছে ব্যাপার। তোমার অমরজিৎ, আমি আজকে সকাল থেকে এখন অব্দি খাওয়া দাওয়ার কথা বললে তুমি ঠিক জানো আমার রান্না করতে খুব ভালো লাগে। তো কারণ রান্নার একটা ইমিডিয়েট এফেক্ট পাওয়া যায়, রান্না লোকে নিজের জন্য করে না, রান্না করে বা রান্না করে অন্য লোকে যখন খেয়ে বলে আহা হা কি দারুন, তখন একটা ইমিডিয়েট একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় যে রান্না জমে।
3: আমরা কিন্তু আমাদের এখানে আরাম কেদারাও নেই, কিছুই নেই, হট সিট আছে। এবার হট সিটটা আরো বেশি গরম হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, এবার তুমি বলো তো মানে তোমার বাড়িতে আমরা কবে গিয়ে তোমার রান্নাটা টেস্ট করছি এটা বলো আগে।
5: এটা করে দাও আমরা, ঠিক আছে, কোনো ব্যাপার না।
3: একদম একদম একদম।
6: এখান থেকে আমার একটা জিনিস মনে হচ্ছে যে মানে এই যে কি কি খেলে, সেখান থেকে অমরজিৎ যদি জিজ্ঞাসা করি যে আজকে তো জন্মদিন, কি কি পেলে?
5: কি কি পেলাম? তো আমি সাত সকালে আমার এক বন্ধু এসে আমার টুপি দিয়ে গেছে, মানে আমাকে সাদা, আমার বন্ধু অর্ক হয়েছে, আমাকে সাদা টুপি গিফট করে গেছে। এভাবে আমার জন্মদিন শুরু হয়েছে। সেটা ভীষণ সুন্দর দেখতে, আমি টুপি পরে বসেও ছিলাম অনেকক্ষণ, মানে এতই ভালো লেগেছে টুপি আর কি। তারপরে আমি আমাকে আমার আরেক বন্ধু রনি আমাকে দিয়ে গেছে, ওর ওয়াইফ খুব ভালো আইসক্রিম বানায়, তো আইসক্রিম বানিয়ে দিয়ে গেছে এই আর কি। তোমার আমার ব্যান্ডের ছেলেরা যাদেরকে অমরজিৎ খুব ভালো করে চেনে, রাজীব, মহিনাক, বাবান, তাদের প্রচুর ফোন আসছে, ওদের সাথে আমার একটা আলাদা সেশন হয় আড্ডার আর কি। সেটা আজকে হয়তো হবে না, কিন্তু এই কয়েকদিনের মধ্যেই হবে আর কি সেইটা।
3: একদম একদম।
5: আমি একটা খুব ইন্টারেস্টিং রান্না করলাম, সেটা হচ্ছে যে আমি ভাবলাম একটা অন্য একটা নতুন জিনিস দেখি। রান্না তো নিজের মতো যা আছে রান্না করে ফেলতে পারি, এমন কিছু রান্না নেই যে পারি না, কিন্তু একটা নতুন কি করা যায় এখন কাঁচা আম। আমি চ্যাট জিপিটির ইনফ্যাক্ট লিখলাম যে আমাকে কাঁচা আম দিয়ে চিকেন রান্না করার রেসিপি পাঠাবে, তো আমাকে চ্যাট জিপিটি মানে নিশ্চয়ই কয়েকটা রেসিপি লিখে দিল। তাতে অনেক ভুলভ্রান্তি ছিল, কিন্তু তবু যেহেতু নিজের রান্না জানি সেটা করেছি, সেটা কিন্তু রাত্রে খাবো আমার জিপে, আমি ফোন করে জানাবো কেমন হয়েছিল।
3: এইটা কিন্তু মানে আজকে জন্মদিনের মানে একদম সেরা, মানে যদি বলা হয় না এরকম হাইট দিয়েছো, তাহলে সেটা কি বলো? সেটা হচ্ছে যে আমরা মানে কখনোই ভাবতে পারি না মানে যে কাউকে টুপি পরানো যায়, জন্মদিনের দিন তোমাকে টুপি গিফট করা হয়েছে।
6: কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে তাহলে ওই ছবিটা দেখতে চাই কিন্তু।
3: একদমই তাই, আমরা সোশ্যাল মিডিয়াতে যদি একবার পাই সেই টুপির ছবিটা কিন্তু একবার দেখতে চাই।
5: আমি নিশ্চয়ই যাব কখনো রেইনবোতে।
3: একদম একদম,
5: তাহলে সাদা টুপি পরে যাব।
3: অবশ্যই অবশ্যই তাই। সুরজিৎদা মানে আমরা গান শুনবো না এটা কিন্তু কখনো হতে পারে না, আজকে জন্মদিনের দিন একটা স্পেশাল গান।
5: অমরজিৎ প্রচুর গান আছে, কিন্তু আমার মনে হয় আমার এই গান বাজনার জীবনে একটা আমাকে লোকে চেনে 2000 থেকে যখন এইসব গান পপুলার হতে শুরু করলো, তার অনেক আগে থেকে, প্রায় বছর দশেক আগে থেকে আমি প্রচুর ঘুরে বেড়াচ্ছিলাম গান নিয়ে এদিক ওদিক, নানা রকম চেষ্টা চরিত্র কিভাবে আমার গান মানুষকে শোনাবো। তো কিন্তু এই যে আমাকে লোকে চিনতে শুরু করলো একটা গান দিয়ে, তোমরা ভালো করেই জানো, এবং সেইটাই আমার মনে হয় আমার জন্ম হয়েছিল আর কি, যে অ্যাজ সবাই যে এই ছেলেটা কে।
3: একদম। হ্যাঁ,
5: তো সেইটা হচ্ছে তাহলে সেই গান। বারান্দায় রোদ্দুর আমি আরাম কে দাঁড়ায় বসে, দুপানা চাই রে গরম চাই চুমুক দি, আমি খবরের কাগজ নিয়ে বসে পাতা উল্টাই রে, কলিং এর ঘন্টা শুনে ছুটে গিয়ে দরজা খুলি, দারোয়ান দাঁড়ায় এসে তোমার দেখা নাই। অমরজিৎ,
3: তোমার দেখা নাই,
5: তোমার বারান্দাও মিস করছি।
3: একদম একদম একদম।
5: তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এই
3: ওফ, তোমার দেখা তো আজকে পেতেই হবে, এটা কিন্তু আমরা মানে আমাদের একদম মন থেকে আমরা চাই, এবং তার পাশাপাশি চাই এই রকম আনন্দময় জন্মদিন তোমার জীবনে বারবার ফিরে আসুক, তুমি এই রকম গান আমাদের বারবার উপহার দাও, এবং তার পাশাপাশি আজকে তোমার এই জন্মদিনের দিন আমরা আজকে তোমাকে একটা স্পেশাল উপহার দেব, সেটা হচ্ছে আজকে যখন এই মুহূর্তে যখন ঘড়ি বলছে পাঁচটা বেজে প্রায় 40 মিনিট হয়ে গেছে, তোমার গাওয়া পরপর তিনটে গান কিন্তু আমাদের তিনেককে তিন গানের হ্যাট্রিকে থাকবে পরপর তোমার তিনটে গান।
5: Thank you.
3: খুব ভালো থেকো সুরজিত দা, খুব ভালো লাগলো।
5: তোমরা সবাই ভালো থেকো, এফএম রেইনবো সমস্ত শ্রোতারা ভালো থাকুক, আমাদের দেখা হবে নিশ্চয়ই।
3: একদম একদম, খুব তাড়াতাড়ি দেখা হবে। থ্যাংক ইউ সুরজিত দা, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো যেরকম বলছিলাম, এই মুহূর্তে কিন্তু তিনেকে তিন গানের হ্যাট্রিকে সুরজিৎ দার গাওয়া পরপর তিনটে গান তোমার জন্য আসছে। ইয়েস, 107 এফএম রেইনবোতে।
0: এফএম রেইনবোতে তিন

0: অথা।
1: আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা। পরপর তিনটে গান আমরা শুনলাম, এবং কেন শুনলাম, যারা মিস করে গেছো, অলরেডি মিস করে গেছো, কারণ সেই মুহূর্তটাকে কিন্তু আর ফিরে পাওয়া যাবে না, যে মুহূর্তে কিন্তু আমাদের সঙ্গে ছিল আজকে একজনের জন্মদিন, মানে আজকে অনেকেরই জন্মদিন। আমরা কিন্তু শুরুতেই বলেছি আজকে কবিগুরুর জন্মদিনের কথা বলেছি, এবং আজকে যারা যারা বিশেষ মানুষ যাদের জন্মদিন

0: রয়েছে, তাদের মধ্যে একজন কিন্তু সুরজিৎ চট্টোপাধ্যায়। ইয়েস, আমরা কিন্তু সবাই জানি বারান্দার অদ্দূর গাওয়া হয়েছিল, সেই সুরজিৎ চট্টোপাধ্যায় গিয়েছিলেন, এবং তার পাশাপাশি কিন্তু আরও অনেকগুলো গান, যেমন গোত্রের গান গিয়েছিলেন, যেমন তার পাশাপাশি ও বাবুর মা আমরা কদিন আগেই দেখলাম খুব হিট করেছে, এবং তার পাশাপাশি যেটা আমরা করেছিলাম সেটা হচ্ছে তোমার জন্য কিন্তু একটা টপিক আমরা থ্রো করে দিয়েছিলাম।
1: এক্স্যাক্টলি, আজকে এই ওয়ার্ল্ড পাসওয়ার্ড ডেতে তোমাকে বলছিলাম যে মানে তোমার এরকম কোনো পাসওয়ার্ড আছে কি যেটা খুব সহজেই হ্যাক করা যায়, কিংবা এমন কোনো পাসওয়ার্ড যেটা চাইলেও তার চাবি কাছে কেউ পেতে পারবে না, সেরকমই কিন্তু 9903653992 তে মেসেজ চলে এসেছে, এবং সেই মেসেজের চাবি কাঠি আপাতত রয়েছে অমরজিতের হাতে।
0: ইয়েস, একদমই তাই। হ্যালো আরজে, আমার দাদা ও দিদি, আমি ছোট তানিয়া খাতুন, আপনারা ভালো আছেন? আমি আপনাদের অনুষ্ঠান শুনি, আমার খুব ভালো লাগে। দক্ষিণ চব্বিশ পরগনা চাঁদের হাট সিপাইপাড়া থেকে বলছি। থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের ছোট্ট বন্ধু, আমাদেরকে মেসেজ করেছো, এবং তার পাশাপাশি যে মেসেজটা রয়েছে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে আমাদেরকে মেসেজ করে বলে দিচ্ছ, শুভ সন্ধ্যা এ এম, আমি তো পাসওয়ার্ড মিনিটে মিনিটে চেঞ্জ করি, মানে মিনিটে মিনিটে যেরকম ভাবে চেঞ্জ করি একেবারে পাগল করে দেবো। হ্যাক করবে কি করে? আমরা আপাতত পাগল টাগল হচ্ছি না, আমরা যেটা করছি সেটা হচ্ছে আপাতত পাগলু শুনিনি, বরঞ্চ সেটা করলে না আমাদের মনটা বেশ ফুরফুরে হয়ে যায়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে। জল তুমি মাপতে পারো না এরকম ব্যাপার হয়, সেটাই আমাদের 9903659 চটপট করে লিখে পাঠাও দেখি।
1: সেই পাসওয়ার্ড আদৌ মিলবে কি মিলবে না, মানে এই যেমন একটু আগেই আমাদের একজন বন্ধু বলে দিয়েছিল, আমি তো মিনিটে মিনিটে পাসওয়ার্ড চেঞ্জ করি, এত সিকিউরিটি মনে হয়, মানে এত হাই সিকিউরিটি জোনে আমরাও নেই, কিন্তু আমরা যেখানে রয়েছি সেখানে কিন্তু অবশ্যই মিলবে। ইয়েস, অমরজিৎ এবং মধুরিমা কিন্তু তোমার সঙ্গে অবশ্যই থাকবে সন্ধ্যে 6:30 পর্যন্ত, কোথাও যেও না, আমরা কিন্তু ফিরে আসছি ঠিক 6:02 মিনিটে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানোর জন্য অপারেশন সিন্দুরের মাধ্যমে দেশ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পাকিস্তান দীর্ঘদিন ধরেই সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদকে তাদের রাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আত্মরক্ষা করার প্রতিটি অধিকার ভারতের আছে এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় আন্তর্জাতিক লড়াই আরও জোরদার করতে দেশ কাজ চালিয়ে যাবে বলেও শ্রী জয়সওয়াল জানান। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য আজ তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে আজ নবনির্বাচিত প্রত্যেক বিধায়কের সঙ্গে আলোচনা হয়। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের কাছে মতামত জানার পরই কংগ্রেসের জাতীয় নেতৃত্ব এ বিষয়ে তাদের সিদ্ধান্ত জানাবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হতেই রাজ্যে নিযুক্ত দুই বিশেষ পর্যবেক্ষককে দায়িত্বমুক্ত করল নির্বাচন কমিশন। কমিশনের তরফে জারি করা পৃথক নির্দেশিকায় জানানো হয়েছে, অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক এন কে মিশ্র এবং অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক সুব্রত গুপ্তকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উল্লেখ, বর্তমান রাজ্য বিধানসভার মেয়াদ আজ শেষ হচ্ছে। 25শে বৈশাখ শনিবার রবীন্দ্র জয়ন্তীতে রাজ্যে নবনির্বাচিত বিজেপি সরকার শপথ গ্রহণ করবে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে দুমাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে এই আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হল।

0: রাজ্যে ঘূর্ণাবর্ত ও অনুকূল বায়ু প্রবাহের ফলে দক্ষিণবঙ্গে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে ক্যাফে কলকাতা।
1: আর এর মধ্যেই একটা গান চাক্কার তৈরি হয়েছে, সেটা কিন্তু 9903653992 তে তোমাদের প্রচুর মেসেজের ছড়াছড়ি। এই মুহূর্তে কিন্তু তোমার মেসেজ পড়ে দেব।
2: একদমই তাই, এই মুহূর্তে যে মেসেজটা আমার হাতে রয়েছে, এই মনের পাসওয়ার্ড আজও জানে না কেউ, মনে জমে মেঘ হৃদয়ে উঠল ঢেউ, কিছু পাসওয়ার্ড আজও লুকানো মনের খামে, ক্রাইমের কোনো ভয় নেই সবাই তো জানে, এই পৃথিবীর পাসওয়ার্ড আজও আমাদের হাতে, সবাই আমরা এগিয়ে যাব হাতে হাত রেখে হাতে। বলতো কার মেসেজ এটা?
1: এটা কার মেসেজ হতে পারে, মানে এত সুন্দর করে ক্রাইমের কোনো ভয় নেই, এরকম একটা পাসওয়ার্ডেরও কোনো বালাই নেই, এরকম একটা মেসেজ কে আমাদেরকে পাঠিয়ে দিয়েছো?
2: পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে লিখছে।
1: আমি বুঝতেই পেরেছিলাম যখন ছন্দের অন্ত মিল ছিল তখন আমি বুঝতে পেরেছিলাম।
2: এক্স্যাক্টলি। আচ্ছা আরো একটা মেসেজ রয়েছে, ঠিক আছে, এটা অনেকগুলো মেসেজেস রয়েছে এরকম।
1: আচ্ছা অনেকগুলো মেসেজেস নিয়ে একটা মানে ওই একটা মানে পুরো ডকুমেন্টারি তৈরি হয়েছে।
2: এক্স্যাক্টলি, আমার ফার্স্টে যেটা বলবো মানে যেটা আমার একদম বলতে ইচ্ছে করছে না, কিন্তু কি করবো, মেসেজে লেখা আছে হাই চকো বয়।
1: একে আমি তো জানি তো, এটা তোমার বলতে ইচ্ছে করবে না, আমি জানি তো।
2: আচ্ছা ফার্স্ট সংটা শুনে কিন্তু বুঝতে পেরেছি যে আজকে হট সিটে কে বসবে। ওহো
1: না,
2: মানে আমার তো ওহো করার একটা অমরজিৎ কে বলেছে। ঠিক আছে ঠিক আছে।
1: আচ্ছা গাড়ি সিগন্যাল মানে না, আমি শুনে গেছি।
2: হ্যাঁ
1: প্রেমের গাড়ি চললো কয়জন না, ওইটা মনে হয় মনের মধ্যে একটা রিপারকেশন তৈরি হয়েছে
2: একদম। তারপরে বলছে যে ও মধু আজ টপিকটা এরকম কেন, ওই যে বললাম আজকে ওয়ার্ল্ড পাসওয়ার্ড ডে, তাই ভাবলাম একটুখানি পাসওয়ার্ডের হদিশ যদি আমিও নিয়ে ফেলি তোমাদের থেকে আইডিয়া নিয়ে ফেলি। আচ্ছা অমর তোমায় যা বললো তুমি বুঝলে হাসি মুখে, আর মধু তুমিও জোকসের মাধ্যমে কিন্তু শোনাও, আর তুমি
1: শুরু হয়ে যাও। 1 2 3 4
2: তুমি কমিক বয়, চাঁদের কলঙ্ক বললো তোমাকে, মানে আমি তোমাকে চাঁদের কলঙ্ক
1: না না, এই সমস্ত আমি একদম একদম মানে আমার লিস্টের মধ্যে এই সমস্ত নেই। আমার লিস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ সমস্ত কিছুই, কিন্তু আলটিমেটলি যেটা হবে সেটা হচ্ছে ওই জওয়ানি জানেমান থেকে আমরা আলটিমেটলি যেটা হয়েছে সেটা হচ্ছে সফটওয়্যার আপডেট হয়ে গেছে।
2: এক্স্যাক্টলি তাই। আর তুমি যখনই জওয়ানি জানেমান বলি এবং সেটার সাথে যেটা লিঙ্ক আপ হয় সেটা হচ্ছে জন্মদিন, বুঝলে তো, মানে জন্মদিন যতই আসুক আমরা আরো বেশি তরতাজা হয়ে উঠি
1: একদম তাই।
2: আর সেই রকমই জন্মদিনের সেলিব্রেশন কিন্তু আজকে অ্যান্ডির ভীষণ ভালো লেগেছে, কারণ মানে অ্যান্ডি আজকে আমাদের কর্ণিশ জানিয়েছে সুরজিৎ দার জন্মদিন সেলিব্রেটের বিষয়টাতে।
1: থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই কিন্তু আমাদের সঙ্গে কানেক্টেড থাকো, ফিরে আসছি জাস্ট একটু পরেই 4 মিনিটের মাথায়, তারপরে ফিরে এসে কিন্তু তোমাকে আরো কিছু ইনফো জানাবো।

0: না মানে এইসে কেইসে চলেগা বাবুয়া, মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে যে মেসেজটা তুমি করেছো সেই মেসেজটা তো আমি এখন ধরো পড়ে দেব, কিন্তু তুমি বলেছো যে আমি বিষয়টি কিন্তু গোপন রাখতে চাইছি আমার স্ত্রী এর থেকে। এখন কি করে গোপন থাকবে, গোপনের কথাটি রবে না গোপনে, আমরা কিন্তু এখন প্রকাশ্যে নিয়ে চলিয়ে আসিয়াছি। মানে ব্যাপারটা হচ্ছে আমার পাসওয়ার্ডে আমার সর্বপ্রথম প্রেমিকার নাম দেওয়া আছে, নামের আগে আই লাভ, তারপরে সেই প্রেমিকা আর নেই, কিন্তু প্রেমিকার নাম পাসওয়ার্ডে রয়ে গেছে আর বদল করতে ইচ্ছে হয়নি। লাকি পাসওয়ার্ড হয়ে গেছে, চেষ্টা করব যে আমার স্ত্রী এর কাছে বিষয়টি গোপন রাখার জন্য। রিন্টু নিউ আলিপুর থেকে, রিন্টু এসে কাইসে চলে গেল,
1: তুমি তো নামটা বলে দিলে, মানে তার স্ত্রী যদি এই মুহূর্তে অনুষ্ঠানটা শুনে তাহলে আজ কিন্তু রিন্টু কে একদম মানে এই জবাবটা দিতেই হবে, পাসওয়ার্ড কিন্তু বলতেই হবে।
0: তুমি আপাতত মোটামুটি পিন্টু সন্টু ঘন্টু হওয়ার জন্য একদম রেডি হয়ে যাও, আমাদের এখানে কোনো হাত নেই, কারণ তুমি আমাদেরকে মেসেজটা পাঠিয়ে বলেই দিয়েছো যে তোমার সেই পাসওয়ার্ডে না নামটা চেঞ্জ করার আর খুব একটা ইচ্ছেই নেই। ইচ্ছে যখন আমাদের নেই, এরপরে অনিচ্ছা সহকারে কি কি হতে পারে না হতে পারে সেটা আমাদেরকে জানিয়ে পরে একটা মেসেজ করে দিও, কেমন? হাই অমরজিৎ দায়ান মধুরিমাদি, আমি পিউ, আমি বারুইপুর থেকে বলছি, তোমাদের দুজনকেই জানাই গুড ইভিনিং। আজকে টপিকটা নিয়ে বলার মতো আমার কাছে কিছুই নেই, কারণ আমার ফোনই নেই মধু।
1: এটা তো দারুণ, মানে এটা দারুণ,
0: একজনকে পাওয়া গেল আমার দলে।
1: সেই তো, আমার মনে হচ্ছে যে মানে যদি একটা স্ক্রিনশট আর কি এই মুহূর্তে যারা আমাদের শুনছে তাদেরকে দেখানো যায় যে অমরজিৎ ঠিক কতক্ষণ নিজের ফোনের সাথে কাটায়, এবং তার মানে আজকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অমরজিৎ ফোন ঘাঁটতে ঘাঁটতে রিলস দেখতে দেখতে হাসছে।
0: কে
1: তো অমরজিতের কাছে ফোন,
0: কে বলেছে? আমি তো রিল থেকে রিয়েল লাইফ পর্যন্ত সবটার মধ্যে
1: একদম, এবং সেরকমই একটা অমরজিৎ এই মুহূর্তে যে মানে বিষয়টা নিয়ে খুব আলোচনা করছিল, আমি ওর থেকে প্রায় ব্যাপারটাকে ছিনিয়ে ফেলেছি, কারণ আমি এখানে সুপার ডুপার এক্সাইটেড এই কারণেই, যাকে নিয়ে এক্সাইটেড সেটার নামটা বলি, তার যে বৈভব সূর্যবংশী, ইয়েস
0: সূর্যবংশী,
1: টা টাড়া টা করতে করতে কিন্তু সূর্যবংশী একদম মাঠে ময়দানে জাস্ট ব্যাটের ঝড় তুলে দিচ্ছে, ঠিক আছে? 15 বছর বয়সী এই ব্যাট যিনি এই ব্যাটসম্যান, মাঠে নামলেই যেটা হচ্ছে রেকর্ডের ফুলঝুরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? সেটা ক্রিকেট মানে জাস্ট ঘরোয়া ক্রিকেটের হোক কিংবা কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট হোক, যা কিছুই হয়ে যাক না কেন। আর সব থেকে বড় কথা যেটা মনে করা হচ্ছে যে এই যে 15 বছর বয়সে এই বৈভব সূর্যবংশী, তিনি কেন এই এত সুন্দর ব্যাট করছেন,
0: মানে কিভাবে এত সুন্দর ব্যাট করছেন,
1: মানে ব্যাপারটা হচ্ছে যে মানে তিনি এত বয়সে ছোট এবং

0: যাওয়ার ফলে ওই যে মনের একটা অদ্ভুত জোর রয়েছে না, একদম মারবো ঘুরে,
1: মানে একটা মার কাটারি ব্যাপার স্যাপার রয়েছে আর কি। খেলাটা দেখতে আমাদের সত্যিই খুব ভালো লাগে, যদিও এই খেলা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, অনেক কিছু হয়েছে, তার ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন এসেছে, কিন্তু না, আমরা সমস্ত কিছু সমালোচনাকে পেছনে ফেলে রেখে দিয়ে বরঞ্চ এগিয়ে যাব কোন দিকে, মাঠের দিকে, না না ওটা আমাদের দ্বারা হবে না, সময়ের দিকে। ইয়েস, এই মুহূর্তে কিন্তু ঘড়ি বলছে 6:17 হয়ে 25 সেকেন্ড কিন্তু অলরেডি হয়ে গেছে। মধু মনে আছে তো আমি যেটা বলেছিলাম 4টার সময় যে 6টা বাজলেই মধুর ক্যারিশমাটা একটু অন্যরকম হয়ে যায়, সেইটার জন্য একটু রেডি হয়ে যাও।

0: যতই ডুবে যাওয়ার কথা বলো আর যাই বলো না কেন, যেটাই করো না কেন, আলটিমেটলি যেটা করতে হবে সেটা হচ্ছে আজকে তো সবে ইনিংসটা শুরু হলো, এরপরে কিন্তু ইনিংসটা এখনো চলবে।
1: এক্স্যাক্টলি, এবং আজকে 7 তারিখ, আমরা মোটামুটি ভাবে সাথে নাম তাই
0: আমরা রয়েছি একদম। কেন এইটাই রয়েছি, এই যে বললাম একটু আগে, এই যে মধু তুমি রেডি হয়ে যাও, কারণ এই অত্যাচারটা, এই অমরজিৎ এবং মধুর এই AMPM শোটা কিন্তু আরো দুদিন বাকি রয়েছে এখনো পর্যন্ত। আজকে তো সবে 7 তারিখ, 14 এবং 15 তারিখে কিন্তু আমরা আবারও
1: আসছি। এক্স্যাক্টলি,
0: ইয়েস। সেই জন্যই কিন্তু তোমাকে কানেক্টেড থাকতে হবে আমাদের সঙ্গে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে এখন যেহেতু 6:25 হয়ে 20 সেকেন্ড হয়ে গেছে, ন্যাচারালি মধু আজকে আমি তো দেখে এসেছি ক্যান্টিন বন্ধ রয়েছে, সুতরাং আজকে কি আমরা বাইরে কোথাও প্ল্যান ট্যান করছি নাকি?
1: একটু ছোটখাটো প্ল্যান করাই যায়, কিন্তু সেই প্ল্যানের সঙ্গে আরো একটা ব্যাপার বলে দিই, মানে আমার বেশিক্ষণ প্ল্যান করলে চলবে না, কারণ আমাকে আবার কালকে ফিরে আসতে হবে, বুঝলে তো?
0: একদম তাই, মধুর গাড়ি একদম পুরো গড়িয়ে গেছে, একদম গড়গড় করে গড়িয়ে যাচ্ছে। তার সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে আবার 14 এবং 15 তারিখে কিন্তু এই অমরজিৎ এবং মধুরী মাই কিন্তু তোমার সঙ্গে ফিরে আসবে 107 FM রেইনবোতে। তার জন্যই কিন্তু আমরা লাস্ট মোমেন্টে একটাই কথা বলতে পারি, ইয়েস, যাই হোক না কেন, মনের রেডিও বারবার বাজাতে থাকুক, সারাক্ষণ ধরে বাজাতে থাকুক 107 FM রেইনবো থেকে। আজকে টাটা বাই বাই করছি অমরজিৎ আর মধুরী মাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যে দুমাস ধরে জারি থাকা নির্বাচনী আদর্শ আচরণবিধি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গ সহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনের ফল ঘোষণা সম্পূর্ণ হওয়ায় অবিলম্বে আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রের 144 নম্বর আসনে পুনর্ভোটের নির্দেশ থাকায় সেখানে আপাতত আচরণবিধি বহাল থাকবে। উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক খুনের ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে আটক করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে ভুয়ো নম্বর প্লেট যুক্ত মোটর বাইক ব্যবহার করা হয়েছিল বলে তদন্তে উঠে এসেছে। পাশাপাশি দুষ্কৃতীরা কিছুটা দূর থেকে তাঁর স্করপিও গাড়িটিকে অনুসরণ করে বলেও সিসিটিভি ফুটেজ থেকে জানা গেছে। বিধানসভা নির্বাচন মিটতেই রাজ্যে সরকার গঠনে তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা অন্যতম বরিষ্ঠ বিজেপি নেতা অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আগামী 9 তারিখ শপথ নেবে নতুন সরকার। এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করছে পুলিশ। প্রায় 4,000 পুলিশকর্মী ওই দিন মোতায়েন থাকবে। থাকবে কেন্দ্রীয় বাহিনী এবং কুইক রেসপন্স টিম। সিঙ্গুরের জমিতে কারখানা না হওয়ায় ক্ষতিপূরণ বাবদ টাটাদের 765 কোটি টাকারও বেশি মিটিয়ে দেওয়ার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 8 সপ্তাহের জন্য ওই নির্দেশ দিয়েছেন বিচারপতি অনিরুদ্ধ রায়। যদিও এই সময়ের মধ্যে রাজ্যকে ব্যাংক গ্যারেন্টি জমা দিতে হবে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফল আগামীকাল প্রকাশিত হবে। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পর্ষদের তরফে জানানো হয়েছে 10:15 থেকে ওয়েবসাইটে রেজাল্ট দেখতে পারবে পরীক্ষার্থীরা। সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। ইতিমধ্যেই রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামে দুষ্কৃতীদের গুলিতে বিদায়ী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের ঘটনায় 7 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে রাজ্য পুলিশ। আইজিসিআইডির তত্ত্বাবধানে তারা কাজ করবে। সিটের অন্য সদস্যদের মধ্যে আছে সিআইডি, এসটিএফ ও রাজ্য পুলিশের আইবি আধিকারিকরা। এই খুনের ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত 3 গ্রেপ্তার করেছে। মধ্য হাওড়ার 36 ওয়ার্ডে বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি সিকান্দার খানের বাড়িতে আজ দুপুরে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা হুমকি দেয় ও বোমা ছোঁড়ে বলে অভিযোগ, চালানো হয় গুলি, এতে কয়েকজন আহত হয়েছেন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে বিজেপি কর্মীর ওপর গুলি চালানোর ঘটনায় জাহিনুর গাজী নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে আজ আদালতে তোলা হলে 7 পুলিশ হেফাজতে পাঠানো হয়। আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে মদত যোগানোর জন্য দেশ অপারেশন সিন্দুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে বলে ভারত জানিয়েছে। নতুন দিল্লিতে আজ এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে আত্মরক্ষা করার প্রতিটি অধিকার ভারতের আছে এবং সন্ত্রাসবাদের মোকাবিলায় আন্তর্জাতিক লড়াই আরও জোরদার করতে দেশ কাজ চালিয়ে যাবে। অবৈধ বাংলাদেশিদের সেদেশে ফেরানো নিয়ে এক প্রশ্নের উত্তরে রণধীর জয়সওয়াল বলেন, 2,860 জনেরও বেশি মানুষ নাগরিকত্ব যাচাইয়ের কাজ এখনও বাকি। ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে আজ দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

0: गुड इवनिंग, আমি শঙ্কর বলছি হুগলি থেকে।
1: হ্যাঁ শঙ্কর, কেমন আছো? ঘর পে সব ঠিক হ্যাঁ?
0: হ্যাঁ ঘর পরিবার অবশ্যই ঠিক আছে। অনেক দিন পরে তোমার সাথে কথা হচ্ছে।
1: জি হ্যাঁ, মেরি ভি বহুত দিন বাদ আপসে বাত হো রহি হ্যায় বহুত।
0: হ্যাঁ প্রায় ডেড মাস পর মানে তোমার সাথে কথা হচ্ছে।
1: জি জি জি বতাইয়ে
0: বতাইয়ে। আজকে বাইরে তো এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়ছে, ঝিরঝির করে বৃষ্টি চলছে এখানে।
1: আচ্ছা ওকে।
0: হ্যাঁ মানে একদম পুরো ঠান্ডা হয়ে যায়, মানে গরমটা নেই বললেই চলে।
1: चलिए बहुत अच्छी बात है ना, गर्मी के मौसम में अगर ऐसा ऐसी बारिश हो जाए तो फिर मौसम अच्छा, शाम के वक्त तो अच्छा ही होता है।
0: गरम तो ना थाकी भले, देखो माझे माझे एक फोटा बिस्टी होले भालो, कारण ना गरम के जने तो माने काजे बेरोनो असुविधा, काज करतो असुविधा।
1: तो बताइए आज के विषय के बारे में क्या बताना चाहते हैं, कौन सा फिल्म के बारे में बताना चाहेंगे, कौन सा सस्पेंस थ्रिलर मूवी आपको बहुत पसंद है?
0: সাসপেন্স বলতে গেলে আমি বিশেষ করে অজয় দেবগনের বহুদিন থেকে ফ্যান, মানে ওনার আমি মানে বিশেষ করে এই যে পটা অনেক নাইনটিজ এর বই আছে, মানে দিলবালে বইটা যখন আমি দেখেছিলাম, মানে ওই যে যখন ওদের দুজনকার মধ্যে যে একটা ছাড়াছাড়ি হয়ে যাবে না, তখন মানে ওই যে ও দাদারা যখন ওকে মানতে চাইবে না, ওটা যে ঘটনাটা ঘটবে বুঝতেই পারিনি। কেন ওনাদের যখন যে কলেজের স্টোরিটা যখন থাকবে, তখন ওখানে প্রেমটা হয়েছিল, কিন্তু ওইখানে যে ঘটনাটা ঘটে যাবে, অজয় দেবগনে মানে একটা পাগল মতন হয়ে যাবে, সেই স্টোরিটা যে মানে আপনি মানে দুঃখের বইটা খুব ভালো লেগেছিল একদম।
1: ওকে ওকে ঠিক
0: আছে। ওইটা বিশেষ করে আমার ফেভারিট বই দিদি ভাই, আমার মানে অজয় দেবগনে, কেন ওই বইটা দেখে আমি এতবার ভালো লেগেছে, আমি এখনো পর্যন্ত মাঝে মাঝে মানে রাত্রির দিকে হলেও আমি দেখি বইটা।
1: ওকে ওকে।
0: কেন ওনার তখনকার হেয়ার স্টাইল তুমি যদি দেখো, মানে যে কোনো লোক মানে প্রেমে পড়ে যেতে পারে একদম, এত সুন্দর মানে হেয়ার স্টাইল ওনার। ওনার প্রত্যেকটা বই আমি এখনো পর্যন্ত মানে যত নাইনটিজ এর বই আমি খুঁজে খুঁজে বার করে দেখি, মানে ভীষণ ভালো লাগে।
1: চলিয়ে বহুত আচ্ছি বাত হে, বহুত আচ্ছি বাত হে।
0: আর ওনার অ্যাকশন গুলো মানে যে কটা বই না প্রত্যেকটা বই অ্যাকশন বই আর স্টোরি গুলো খুব ভালো।
1: জি হ্যাঁ বিলকুল, ये तो बात बिल्कुल सही कही आपने कि कई सारी फिल्में उनकी काफी उम्दा है, काफी अच्छी फिल्में हैं, बार बार देखने का मन तो करता ही है। ठीक है शंकर, तो कौन सा
0: गाना? आज एक गान सुनाबे राजा हिंदुस्तानी छवि के, पूछो जरा पूछो ये गाना सुनाबे।
1: ठीक है चलिए सुनाते हैं आपका।
0: हां भालो थाको दीवा, नमस्कार।
1: चलिए बाय, मिलते हैं।

0: হ্যালো
1: হ্যালো নমস্কার
0: নমস্কার বহুত বহুত স্বাগত আপনার চ্যানেলে।
1: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট ঠুগলি থেকে শেখ তাহের আলী বলছি। দিদি ভাই
0: তাহের দা কেসে হে ঘর পে সব ঠিক হে?
1: হ্যাঁ অনেক অনেক আচ্ছা, খুব ভালো আছে, সবাই ভালো আছে, সব আনন্দের মধ্যে আছে। আর আপনার সুন্দর অনুষ্ঠান এবং মিষ্টি কথাই কিন্তু আমাদের মন ভরে যাচ্ছে।
0: থ্যাংক ইউ সো মাচ, বহুত বহুত শুকরিয়া, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে, ইতনে প্যার কে লিয়ে।
1: আর আপনাদের মতন এইরকম আর যে পেয়ে কিন্তু আমাদের সত্যি আমরা গর্বিত। আর সত্যি এফএম রেমবোর এইরকম সুন্দর আর যে পেয়ে না আমরা মানে কি বলবো, এত সুন্দর আমাদের মনকে আনন্দ দেন আপনারা, তো আপনাদের বলে বোঝাতে পারবো না যে সত্যি আমাদের কতটা আনন্দ লাগে।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ, বহুত বহুত শুকরিয়া। মতলব
1: আজকে যে অনুষ্ঠানের কথা বলছেন আপনি, আমি আর তো মনে পড়ছে অনেক বই দেখেছি, তো আমার যে বইটার মধ্যে আমাকে মনে যে দাগ কেটে গেছে, কামচোর ফিল্মের আছে আপনার অনুরায় আপনার রাকেশ রোশন এবং যে জয়া প্রদার যে অভিনীত যে একটা কামচোর ফিল্ম ছিল, ওই কামচোরের মধ্যে আমার এই মুহূর্তে মনে পড়ছে যে মানুষের অর্থ একটা কেমন জিনিস, অর্থ না হলে মানুষের যে কি পরিস্থিতি হয়ে যায়। তো ওই বইটার মধ্যে আমি কিন্তু সেই জিনিসটা আমি আমার মনে এত দাগ কেটে গেছে সেটা কিন্তু আমি আজ পর্যন্ত ভুলতে পারছি না।
0: আপসে তো চলি রিকোয়েস্ট কে হে, জব গানা তো বজানা তো বনতা হে বস, কিউকি আপ হে হামারে বস। ফিলহাল চলি সুন লেতে হে তুজ সঙ্গ প্রীত।

0: আকাশবাণী কলকাতা এফএম ডেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে নমামি বসুরুদ্র। রাজ্যে সরকার গঠনের প্রস্তুতির মধ্যেই আনুষ্ঠানিকভাবে ভেঙে দেয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। সংবিধানের 174 অনুচ্ছেদের ক্ষমতা বলে পূর্ববর্তী বিধানসভা ভেঙে দেওয়ার নির্দেশ জারি করেছেন রাজ্যপাল আর এন রবি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যপালের নির্দেশ অনুযায়ী আজ থেকে পশ্চিমবঙ্গ বিধানসভা বিলুপ্ত বলে গণ্য হবে। ইতিমধ্যেই রাজ্যে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। এদিকে বিজেপির পরিষদীয় দলের নেতা নির্বাচনের জন্য আগামীকাল রাজ্যে আসছেন দলের বরিষ্ঠ নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার আগামী 12ই মে শপথ গ্রহণ করবে। এই নিয়ে টানা তৃতীয়বার রাজ্যের সরকার গড়বে তারা। গুয়াহাটিতে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আজ এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ সাইকিয়া সহ অন্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। কেরালামে নতুন মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নির্বাচনের জন্য আজ তিরুবনন্তপুরমে কংগ্রেস বিধায়ক দলের এক বৈঠক হয়েছে। তবে এই বৈঠকে সম্ভাব্য মুখ্যমন্ত্রীর বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কংগ্রেস হাইকমান্ডের পক্ষ থেকে আজ নবনির্বাচিত প্রত্যেক বিধায়কের সঙ্গে আলোচনা হয়েছে। তামিলনাড়ুতে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সরকার গঠনের লক্ষ্যে আলোচনা জারি রয়েছে। রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলিকার আজ টিভিকে সভাপতি সি জোসেফ বিজয়কে চেন্নাই লোকভবনে ডেকে পাঠান। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সমর্থন জোগাড় করা যে অপরিহার্য তা রাজ্যপাল বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। আগামীকাল প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। সকাল 9:30 সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার পরীক্ষা শেষ হওয়া 84 দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। পর্ষদের তরফে জানানো হয়েছে 10:15 থেকে ওয়েবসাইটের রেজাল্ট দেখতে পাবেন পরীক্ষার্থীরা। তীরন্দাজিতে ভারতের মহিলা রিকার্ভ দল বিশ্বকাপ স্টেজ টুতে রেকর্ড 10 বারের বেশি অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দেশের জন্য প্রথম পদকটি নিশ্চিত করেছে। আইপিএল ক্রিকেটে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টসে জিতে লখনৌ সুপার জায়ান্টসকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত লখনৌ 9 ওভার 2 বলে 1 উইকেটে 95 রান করেছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का देश के सभी एग्जाम वॉरियर्स के लिए विशेष संदेश।
2: शिक्षा की जीवन में भी जरूरत है, समाज जीवन में भी जरूरत है, इसको अंडर एस्टिमेट नहीं करना चाहिए।
1: NCPCR आयोजित कर रहा है परीक्षा पर्व, जिसके लाइव सेशन के दौरान आप परीक्षा से संबंधित प्रश्न एक्सपर्ट से पूछ सकते हैं, जो कि 23 अप्रैल से 23 मई तक चलेंगे। अधिक जानकारी के लिए www.ncpcr.gov.in पर लॉगिन करें।

0: বৃহস্পতিবারের রাত মানে যেখানেই থাকো না কেন চটপট তোমায় চলে আসতে হবে একবারই এফএম রেনবোতে, কারণ রাত 9টা বাজলেই শুরু হয়ে যাবে ওয়াইফাই প্যানোরামা।
1: না না, শুরু হবে কেন বলো, শুরু হয়ে গেছে।
0: ও ইয়েস, হ্যাঁ।
1: আর আজ ওয়াইফাই প্যানোরামায় রাত 10টা পর্যন্ত আমরা থাকবো রাহুল এবং অর্পিতা, এবং রাহুল এবং অর্পিতা কিন্তু বেশ অনেকগুলো দিন পরে একসঙ্গে এসেছে এফএম রেনবোতে শো করার জন্য, তাই তো?
0: একেবারেই তাই। আর রাহুল অর্পিতা মানেই হবে প্রচুর গান, খুনসুটি, আড্ডা, কিন্তু

0: আড্ডার তো একটা শুরু চাই, তাই না? মানে একবার শুরু হলে তারপর তো আড্ডাটা গড়গড়িয়ে এগোবে।
1: একদম। এবং এই যে আড্ডাটা আমরা শুরু করতে চাইছি, তাহলে শুরু যদি করতেই হয়, তাহলে আমি যদি বলি যে রাহুল অর্পিতার মধ্যে একটা কমন জিনিস আছে, সেটা কি?
0: দুজনেই আর যে দুজনেই বকবক করে আর দুজনেই রোগা।
1: না না, দুজনের একটু মাথার একটু স্ক্রুটা ঢিলা আছে, দুজনেই একসঙ্গে এলেই জানিস তো এটা হয়েছে, জানিস তো এই ব্যাপার, এই যে একসঙ্গে আমরা এলেই এইটা করি কিন্তু আমরা অন এয়ার সেটা দেখাই না। তো সেই সব কিছু বাদ দিয়ে আমি যদি বলি যে ঠিক আছে, মানে একদম কন্ট্রোভার্সি বাদ দিয়ে, আমরা তো দুজনেই বাঙালি, রাইট?
0: একবারই। আর কিন্তু দুজনে বাঙালি মানে কিন্তু দুজনে একেবারে হুবহু একরকম নয়, তাই না?
1: অ্যাবসলিউটলি না, আমাদের মধ্যে মিল আছে, আমাদের মধ্যে অমিল আছে, মানে আমরা দুজনে দুজনের মতো কিন্তু আবার অনেকটা একরকম, আবার অনেকটা অন্যরকম।
0: অন্যরকম কিন্তু এই যে জিনিসটা, মানে বাকিদের বোঝাবে কে বলতো? আর সারা ভারতে তুমি যদি দেখো, সেখানে ওই মিডিয়ায় বাঙালির আইডেন্টিটি কিন্তু একেবারে ওই চালে ডালে খিচুড়ি করে দেওয়া হয়, তাই না?
1: হ্যাঁ, সেটা তো অনেক সময় হয়। এবং মানে তুমি যদি বলে চালে ডালে খিচুড়ি, আমি সেক্ষেত্রে বলতে পারি কিন্তু মানে মাছে ভাতে মেছো ভূত। এবং এই যে স্টিরিওটাইপের ডাবল সাইডেড টেপের, একদিকে মিডিয়া আবার একদিকে সোশ্যাল মিডিয়া, সবার চোখে কিন্তু সর্ষে ফুল।
0: একেবারেই তাই। মানে যদি বলতে শুরু করি তাহলে সত্যি আর শেষ হবে না, তাহলে বরং এখনই শুরু হোক নাকি?
1: একদম। মানে সিনেমায়, সিরিজে, কার্টুনে, যে কোনো জায়গায়, সর্বত্র, সেটা সোশ্যাল মিডিয়া হতে পারে কিন্তু। তো বাঙালির যে স্টিরিওটাইপগুলো সারা ভারতে, সারা পৃথিবীতে ছড়িয়ে ছড়িয়ে বেড়ায়, আর আমরা সেগুলোকে নিয়ে রাহুল অর্পিতা কথা বলবো। তবে তবে তবে তবে রাহুল এবং অর্পিতা যে আমরা দুজনেই আছি এখানে, সেটা ঠিক, কিন্তু তার সঙ্গে আমরা চাই তোমাকে।
0: একেবারেই তাই। আর তার জন্য আমাদের সঙ্গে তোমায় কানেক্ট করতে হবে, তার জন্য আমাকে স্টুডিওর ফোন নাম্বারটা একবার বলে দিতে হবে, 2213-1341, এই নাম্বারে কিন্তু চটপট চলে আসতে পারো, তাই?
1: একদম। আর এই যে অর্পিতা বলে দিল ফোন নাম্বার, আমরা বলে ফেলেছি আজকে আমরা এই যে স্টিরিওটিপিক্যাল যে রিপ্রেজেন্টেশনগুলো হয়, আমরা বিভিন্ন রকম মিডিয়ায় দেখে থাকি বা শুনে থাকি, সেগুলোকে নিয়ে কথা বলবো। তো তার তো একটা শুরু চাই, এবং সেই আমার একটা সিনেমার কথা সেখানে না বললেই নয়, যে সিনেমাটা হচ্ছে ওই স্টিরিওটিপিক্যাল বাঙালিদের একটা এপিটমি, সেটা হচ্ছে দেবদাস। হ্যাঁ ঠিক আছে, আমরা খুব খারাপ গাই, কিন্তু আমরা খারাপ গাইলেও শ্রেয়া ঘোষাল খারাপ গান না, এবং তার গানের জাদুতে আমাদের মুগ্ধ করে রেখেছেন একজন বাঙালি নিজে হয়ে। ওরকম একটা সুন্দর সিনেমায় সুন্দর একটা ডেবিউ, সুন্দর গান, আর সেই গান দিয়ে আজকে শুরু হচ্ছে ওয়াইভি প্যানোরামার সঙ্গে রয়েছে রাহুল এবং অর্পিতা।

0: ছিলাম, আমি জানি না তুমিও তাই কিনা, বাট আমার মনে হয় না অনেক দিন পর কিছু গান শুনলে সেই গানটার সঙ্গে আমাদের যে মেমোরিজগুলো থাকে সেইগুলো আবার যেন আমরা রিকল করতে থাকি, এটা সেরকমই একটা গান। আমার ভালো লাগলো ভীষণ গানটা শুনে, থ্যাংক ইউ সো মাচ রাহুল।
1: এবং না না সেটা তো ঠিক আছে, এবং এই গানটার মধ্যে একটা সেই অথেন্টিক বাঙালি দেখানোর চেষ্টা যে করাটা হয়েছে সেটা মানে ভিজুয়ালি খুব প্লিজিং, ঠিক আছে। কিন্তু তুমি যদি বলতে চাও যে হ্যাঁ পারো এবং চন্দ্রমুখী তো কোনোদিন দেখাই হয়নি এবং তারা সেখানে এরকম দুর্গা ঠাকুরের সামনে এরকম ভীষণই ডোলারে ডোলারে বলে নাচছে, সেটা কতটা আই মিন অ্যাকসেপ্টেবল, কতটা মানা যায় অ্যাজ এ বাঙালি, তো সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে। কিন্তু কিন্তু কিন্তু এই যে স্টিরিওটাইপ যেটা আমরা কথা বলছি আজকে, যে কিভাবে আমাদের বাঙালিদের বিভিন্ন সিনেমায়, বিভিন্ন সিরিজে, বিভিন্ন কার্টুনে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্টে পোর্ট্রে করা হয়, তো সেই স্টিরিওটিপ যে বাঙালি তার স্টিরিওটাইপের ক্রিটিক্যাল থিওরি নিয়ে বসতে গেলে তো মানে অনেক কথা আসবে, তাই না? মানে আসবে মার্জিনালাইজেশন, আসবে কালচারাল অ্যাপ্রোপ্রিয়েশন, আরো কত।
0: হ্যাঁ একেবারেই, মানে দেখো কিন্তু অতটা ডিপে এখন আমার মনে হয় যাওয়ার দরকার নেই, অতটা ডিপে যাওয়ার আগে বাইরেটা যদি আমরা চেক করে নিই তাহলে হয় না, মানে ওই যেটাকে আমরা সবসময় বলে থাকি যে পহলে দর্শনধারী ফির গুণ বিচারি, তাই না?
1: মানে তুমি বলছো যে লুকস এন্ড আউটার অ্যাপিয়ারেন্সের কথা, তাই তো?
0: মানে ওই সিনেমা সিরিয়ালে দেখো বাঙালি মানে ওই সেই ধুতি পাঞ্জাবি আট পৌরে শাড়ি, মানে ওই লুকেই আমরা সাধারণত কিন্তু দেখে থাকি। আর একটু ভেবে দেখো ওই যেটা তুমি বলছিলে দেবদাসের কথা, পার্বতী কিন্তু একেবারে বড় লোকের মেয়ে, অথচ তার পোশাক ঐশ্বরিয়ার সবসময় ওই আট পৌরে করে শাড়ি পরছে, ঝলমলে বেনারসি, আর সেই বিবাহিত মহিলা মাত্র

0: আরেকটা রূপ।
1: হ্যাঁ, মানে ওই যে একটা একটা বাঙালি ডিভা, সে যদি বিবাহিত হয় তার মানে তো, মানে বিবাহিত বাঙালি মহিলা মানেই আঁচড়ানো সিঁথি কাটা চুল, কপালে এত বড় একটা সিঁদুরের টিপ, আর গায়ে একদম লাল পাড় সাদা শাড়ি, তাও আট পৌরে করে পরা, মানে গায়ে সোনার গয়না, আর আর যদি অ্যাট্রাকটিভ করতে হয় তখনই মানে স্লিভলেস ব্লাউজ
0: হয়ে গেল।
1: মানে সামাজিক আর্থিক ধর্মীয় অবস্থান সব নির্বিশেষে সবাই একই রকম দেখতে,
0: একদম একবারই।
1: মানে তুমি খালি ভেবে দেখো, আমরা তো দেখেছি যে আমাদের ঠাকুমা দিদিমাদের আট পৌরে করে শাড়ি পরতে, তাই না? এবং তারা কিন্তু আট পৌরে মানে কি সারাদিন যে শাড়িটা তুমি পরে থাকতে পারবে সেটাই আট পৌরে, রাইট? তো সেখানে কিন্তু তুমি যদি দেখো যে বিভিন্ন সিনেমায় তারা সারাদিন ধরে আট পৌরে শাড়ি পরে আছে,
0: এবং কিছু নড়চড় হচ্ছে
1: না, নড়চড় হচ্ছে না, মানে আট পৌরে শাড়ি মানে একটু আলু থালু থাকবে, এখান দিয়ে চাবির গোছাটা ঝুলে পড়ে যাবে, আবার ওটাকে এরকম কাঁধে ফেলতে হবে, একটা মানে বেশ নরম সরম একটা ব্যাপার,
0: ওই যেটাকে আমরা বলি এলোমেলো, যেই রকম ভাবে চুল যেরকম, আমরা সবসময় কি ঘরে থাকি আমরা পরিপাটি করে, কিন্তু সবসময় দেখাতে হবে ভাই, হ্যাঁ এরকম যেটা, ঠিক।
1: তো ওই যে একটা স্টিরিওটাইপ, ওটা কিন্তু আমরা প্রচুর প্রচুর প্রচুর সিনেমায় দেখতে পাই, তাই না?
0: ঠিক, একেবারেই তাই। আর দেখো এগুলো ওই কালচারাল আইডেন্টি থেকে কখন যে কালচারাল ওই স্টিরিওটাইপ হয়ে গেছে আমরা ধরতেও পারবো না, তবে হ্যাঁ সবাই ওই দুর্গা ঠাকুরের মূর্তির সামনে ওই আট পৌরে করে শাড়ি পরা, তাও আবার কি ফ্যাশন ডিজাইনার স্টাইলের নিখুঁত আট পৌরে পরে নাচছে, হাতে আবার ধুনুচি নিয়ে, মানে একটা আলাদাই ওই যেটা আমরা বলি যে দেখাতে হবে।
1: হ্যাঁ,
0: এবার আমি সারা বছর যাই পড়ি না কেন, ওই কটা দিন ভাই ফুল অন বাঙালিয়ানার সাজ,
1: এবং এবং সেটা ধরো আমরা করছি ঠিক আছে, কিন্তু যখন সিনেমায় দেখানো হচ্ছে তখন সবাই হয়তো ভাবছে ও তার মানে এরা সারা বছরই বোধহয় এরকম করেই বসে থাকে, এবং এদের একদম প্রত্যেকটা কি বলবো প্লিট, প্রত্যেকটা কুচি একদম নিখুঁত করে সেফটি পিন দিয়ে আটকানো থাকে প্রত্যেকটা, মনে হয় একদম মানে এক সেন্টিমিটার অন্তর অন্তর করে একটা সেফটি পিন,
0: রাইট, মানে একটু এদিক থেকে ওদিক হচ্ছে না, একদম ভাবে যেইভাবে পড়া সেইভাবেই। সাধারণত আমরা কি হয়, আমরা তো শাড়ি পরে একটু ঘর থেকে যখন বাইরে বেরোই, যেরকম ভাবে আমরা নিজেদের আয়নায় দেখে বেরোই সেরকম কিন্তু থাকে না বিষয়টা, তাই না? তো যেটা রাহুল বলছে,
1: এবং আমি জানি সেটা কেন, কারণ তোমরা একটু বেরোলেই আমার শাড়ির কুচিটা একটু ঠিক করে দিত, আমার শাড়ির পেছনটা একটু উঠে গেছে একটু ঠিক করে দিত, এই আমার এইটা একটু ধরতো।
0: হ্যাঁ আচ্ছা, মানে বুঝতে পারছি রাহুলের এক্সপেরিয়েন্স আছে,
1: মানে এত নিখুঁত।
0: কজন বলেছে তোমায় রাহুল?
1: আমরা সেই প্রসঙ্গে যাব না, আমরা স্টিরিওটাইপ নিয়ে কথা বলছি, এবং এই স্টিরিওটাইপ নিয়ে কথা বলতে বলতে আমার যে সিনেমাটার কথা মনে পড়ছে, সেই সিনেমাটা তো কিন্তু আমরা দেখেছি এরকম দুর্গা ঠাকুরের সামনে একদম আট পৌরের শাড়ি, এরকম হাতে ধুনুচি নিয়ে সবাই নাচছে,
0: আর লাল কালারের,
1: লাল
0: সব লাল,
1: মানে এই যে লালের প্রতি বলিউডের একটা অবসেশন, বাঙালি দেখলেই একে লাল, সাউথ ইন্ডিয়ান দেখলেই একে একদম সাদা সোনালী, ঠিক আছে, পাঞ্জাবি দেখলেই একে হলুদ
0: হয়ে গেল,
1: তো এরকম একটা যে ব্যাপার। তো এরকম একটা, তুমি যখন পাঞ্জাবির কথা বললে, তাহলে এই যে পাঞ্জাবি এবং বাঙালি এরা যখন একসঙ্গে আসে সেই স্টিরিওটাইপগুলো কি করে খেলে সেইটাও কিন্তু একটা সিনেমা আমরা দেখেছি, এবং সেই সিনেমারই খুব খুব খুব একটা মানে পপুলার গান সেইটা,
0: সেটা এখনো শুনলে মনে হয় যেন মনটা নেচে ওঠে, এবং আর এক জায়গায় বসে থাকতে ইচ্ছা করে না।
1: আর ঠিক আছে, বসে থাকতে তো ইচ্ছা না করে থাকে, আমরা একটু নেচে নিই, তোমরা একটু শুনে নাও, একটু নেচে নাও। আজ স্টিরিওটিপিক্যাল বাঙালি যত রিপ্রেজেন্টেশন মিডিয়াতে সেগুলো নিয়ে কথা বলছি রাহুল এবং অর্পিতা, ফিরে আসছি এই গানটার পরে।

0: 맞춤까?
1: আমরা শুনলাম রকি আর রানি কি প্রেম কাহানি থেকে এই গানটা, এবং এই যে একটা ভীষণ নাচের গান সেই গানটার পরে আমরা ফিরে এলাম। রাহুল এবং অর্পিতা রয়েছে, এবং এই যে আমরা কথা বলছিলাম স্টিরিওটিপিক্যাল যে বাঙালি রিপ্রেজেন্টেশন নিয়ে, সে তো সেখানে এই যে রকি আর রানি কি প্রেম কাহানি হোক কিংবা দেবদাস, এই যে একটা ফেক ফেক ব্যাপার, মানে খুব অদ্ভুত একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে উলু দেওয়া ওটা নিয়ে সবাই এমন একটা করে যে মানে ওটা যেন কোনো একটা মানে মানে প্রাচীন একটা প্রাচীন অফকোর্স প্রাচীন কিন্তু ওটা মানে একটা খুব রহস্যময় গুঢ় একটা কিছু একটা বিষয়, একটা মিস্টিরিয়াস কেউ কিচ্ছু না ভাই। আমাদের কাকিমা মা জেঠিমা সবাই সারা জীবন উলু দিয়ে এসেছে, যখনই বিয়ে অন্নপ্রাশন পুজো সব জায়গায় যে কোনো জায়গায়, ঠিক আছে, মানে মনে হয় মৃত্যুটা বাদে সব জায়গায় উলু পড়েছে। তো এটা আমাদের কাছে এতটা নর্মাল, তো বাকিদের কাছে এটা অ্যাকসেপ্ট করাটা এত একটা মানে বাবা এটা কি করছে ওরা।
2: হ্যাঁ হ্যাঁ, এবং এটা আমার মনে হয় সবাই পারেও না দিতে, রাখুন তাই না, সেটা নিয়ে কিন্তু একটা বিষয় রয়েছে। তবে হ্যাঁ, ওই এত কিছুর মাঝে যদি যদি তুমি দেখো যে ছেলেদের জামা কাপড়ের কথা বলবে না, মানে ছেলে হয়ে তুমি ছেলেদের কথা বলছো না,
1: সেটা নিয়ে আমার এত দুঃখ, মানে আমি কি বলবো, মানে তোমাদের যেমন আটপুরে শাড়ি, আমাদের ক্ষেত্রে মানে বাঙালি ছেলে মানে ধুতি পাঞ্জাবি একদম স্টিরিওটাইপ, মানে সে রকি রানি কি প্রেম কাহিনীতে টোটা রায়চৌধুরী হোক কিংবা দেবদাসে সে দেবদাসের ধুতি, ঠিক আছে দেবদাস আমি মানছি দেবদাস অনেক পুরনো, কিন্তু রকি রানি কি এবং যদি আমি কার্টুনের কথা বলি না, তাহলে বাঙালি ছেলেদের পোশাক আশাকের দিক থেকে তাহলে দেখবো যে মোটু পাতলু যে কার্টুনটা ছিল সেখানে দেখবে একটা ক্যারেক্টার ছিল, সে মেদিনীপুরের বাঙালি, তার নাম ছিল ঘসিটা রাম, এবং সে ওই রকম করে কথা বলতো, উড়ি বাবা এরকম করে একটা কথা বলতো, ঠিক আছে। তো এবং সেই ক্যারেক্টারটা সারাদিন নীল পাঞ্জাবি বেগুনি ধুতি আর চোখে চশমা নিয়ে ঘোরে, আর সব কথা খেলো যে বললাম উড়ি বাবা, ওরকম করে একটা উড়ি বাবা বলে।
2: আচ্ছা, তো তুমি আজকে এই টোনেই বাদ বাকি সেটা করবে বলে
1: ভাবছো? না না না না, আমি তো ঘসিটা রাম নই, ঠিক আছে, মানে একদমই নই, কিন্তু ওই যে স্টিরিওটাইপটাকে নিয়ে সবসময় একটা কার্টুনেও দেখানো হচ্ছে, তো মানে
2: মানে আমরাও কোথাও গিয়ে না বিষয়টাকে আমরাও ভেবে নিচ্ছি, আচ্ছা এটা দেখাবে মানে তার মানে তো এই ব্যাপারগুলোই আসবে, এটার কখনো ব্রেক হবে না, এই ভাবনা চিন্তাটা আমার মনে হয় কোথাও গিয়ে আমাদের কেউ ব্রেনে এটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, মানে আর তুমিও যখন ভাবছো যে কোনো একটা বাঙালি ট্র্যাডিশনাল লুকে যাবে, তার মানে মানে এটাই হয়তো ট্র্যাডিশনাল লুক, এছাড়া আর অন্য কিছু হয় না, এটাও কোথাও গিয়ে যেন আমরা ব্যাক অফ দ্য মাইন্ড ভেবে নিই, কারণ এটাই দেখে বড় হয়েছি এবং এটা আমাদের মাথায় কোথাও না কোথাও থেকে গেছে, এটাও যে ব্রেক করা যায়, এটা ছাড়াও যে বাঙালিয়ানাকে অন্যভাবেও সেলিব্রেট করা হয় সেটা বোধহয় আমরা আজকালকার দিনে কোথাও ভুলে গেছি করতে, বা সেটা আমরা হয়তো জানি না যে কিভাবে এছাড়াও করা যায় বাঙালিয়ানাকে সেলিব্রেট, তাই না?
1: একদম। এবং এই যে আমরা বললাম যে ঘসিটা রামের উড়ি বাবা, এরকম তো উড়ি বাবা এবং বিভিন্ন রকম জিনিস উচ্চারণ ভাষা নিয়ে তো আমি বলতে শুরু করলে আমি থামবই না, মানে সব জায়গায় ওরা, আমি দেখেছি, আমি বাইরে যখন থেকেছি তখন দেখেছি যে ওরা ইদার ক্যালকাটা বলবে, ঠিক আছে ক্যালকাটা ইজ ফাইন, ইদার কলকাতা বলবে অথবা বলবে কলকাতা,
2: ঠিক ঠিক,
1: মানে আমি বলছি উচ্চারণটা তো জটিল নয়, উচ্চারণটা তো সোজা
2: সিম্পল,
1: ইটস কল কাতা, তাই আমি এখন বলার সময় বলি নো নো ইটস নট কলকাতা, ইট শুড বি কোল, মানে কয়লার কয়লার ইংরেজি কি কোল, তো সে কোল উইথ মি কোল কা সিম্পল, তো আমি একদম এরকম মানে বাচ্চাদের পড়ানোর মতো করে তাদের বলি ইটস কলকাতা, ওকে, মানে ভাষা নিয়ে বলতে শুরু করলে তো মানে বলাই হবে,
2: মানে এটা নিয়ে আমার মনে হয় এক ঘন্টা শো কম পড়বে যদি আমরা সেটা নিয়ে বলা শুরু করি, একটা সিম্পল ওয়ার্ড সেটাকে এতভাবে বিকৃত করে সেটাকে প্রেজেন্ট করা হয় তখন মনে হয় যেন কত কঠিন একটা ভাষা, বাট একদম সিম্পল একদম সহজ একটা ভাষাকে সত্যি এতটা জটিল করে বলার আমার মনে হয় না কোনো দরকার,
1: এবং সেক্ষেত্রে আমার মনে হয় বলিউডের সবসময় কিন্তু অ্যাকসেন্ট কোচকে নিযুক্ত করা উচিত, মানে তুমি একটা অ্যাকসেন্ট কোচকে যদি কাজে লাগাও সে কিন্তু তোমাকে শিখিয়ে দেবে যে এটা এইভাবে

0: বলতে হবে, এটা এভাবে বলতে হবে না। কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিরেক্টররা ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো রেখে দেয়, বলছে না না ওটা কোনো ব্যাপার না, ওটা করলে কি আর হবে। তো এই অ্যাকসেন্ট কোচদের যে আলাদা একটা, মানে আমি এখানে বলতে চাচ্ছি আমাকে অ্যাকসেন্ট কোচ হিসেবে এমপ্লয় করুন, আমাকে, আমি অ্যাকসেন্ট কোচ হিসেবে ভালো কাজ করতে পারবো, সো প্লিজ আমাকে যোগাযোগ করুন
1: যদি কেউ শুনে থাকেন প্লিজ। হ্যাঁ, আর রাহুলের কন্ট্যাক্ট নাম্বারটা কি আমি তাহলে অন এয়ারে দিয়ে দেবো?
0: না না না না না না, সেটা তো একটু আনপ্রফেশনাল হয়ে যাবে।

0: কথা বলি না, আমরা একটু মেল করি,
1: মেল, হ্যাঁ একটু ডিএম করে দাও প্লিজ। ঠিক আচ্ছা, এইরকম আরও কনভার্সেশন চলতে থাকবে, কিন্তু এই যে প্রথমেই বললাম আমি অর্পিতা রাহুল যখন অনেকদিন পর একসঙ্গে আমরা শো করছি, প্রচুর গান গল্প আড্ডা খুনসুটি সমস্তটাই চলবে। তো এখনও আমরা আরও একটা গানের ব্রেকে যাই, তারপর ফিরে আসছি। শুনছো তুমি ওয়াইবি প্যানোরামা, রয়েছে আমি অর্পিতা এবং আমার সঙ্গে রাহুল।

0: আজকে রাহুল এবং অর্পিতা রয়েছি ওয়াইভি প্যানোরামাতে। আর আমরা যখন অফিয়ারে গানগুলো শুনছিলাম, তখন একদম প্রথম গানটার ক্ষেত্রে, মানে দেবদাসের যে ডোলারে ডোলারে আমরা শুনছিলাম, তো সেখানে আমরা আলোচনা করছিলাম যে ও দেবদাসের কত কত ভালো ভালো গান ছিল, সিলসিলা ইয়ে চাহতকা কিংবা মার ডালা কিংবা আরেকটা গান হচ্ছে ব্যারিপিয়া, রাইট?
1: এই গানটাকে তো ভোলাই যায় না।
0: তো ব্যারিপিয়ার একটা মানে খুব ইম্পর্টেন্ট লাইন তোমার মনে আছে যে ব্যারিপিয়া বড়া বেদর্দি বলে শ্রেয়া ঘোষাল বলে ইস, ঠিক আছে? তো এই যে

0: দেবদাসে কথায় কথায় খালি ইস ইস, ব্যাপারটা হচ্ছে যে সেঞ্চুরি ইলেভেন স্যারই তো নয় র্যান্ডম একটা ইস ধরে বসিয়ে দিয়েছেন, খুব ভালো কথা। কিন্তু ওরা না অনেক সময় বুঝতেই পারে না যখন সিনেমাগুলো বানানো হয়, যিনি স্ক্রিপ্ট লেখেন কিংবা যিনি চিত্রনাট্য লিখছেন, যিনি হয়তো ডায়লগগুলো লিখছেন, যিনি ওয়ার্কশপ করাচ্ছেন অ্যাক্টিংয়ের, ইসের যে কত রকম ভ্যারাইটি হতে পারে। আমরা খালি আমি তোমাকে খালি এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? মানে ইস এক, ইস চাবিটা আনতে ভুলে গেছি,
1: এটা তো আমরা বলেই থাকি,
0: ঠিক রাইট? তো সেকেন্ড, ইস কি নোংরা, ঠিক আছে? থার্ড, ইস খালি ফ্লার্টিং আর ফ্লার্টিং,
1: একটা ছোট্ট খাটো অডিশন রাউন্ড হয়ে যাচ্ছে কিন্তু
0: তোমার, এটা পোর্টফোলিও যাচ্ছে। চার, চার নম্বর, ওকে, ইস নিজে খেতে পায় না শঙ্করাকে ডাকে, ঠিক আছে? মানে একটা সার্কাস্টিক, ঠিক আছে? পাঁচ, ইস এইসব বলেছে ও,
1: হ্যাঁ
0: রাইট, মানে এরকম একটা মানে মানে সারপ্রাইজ কিন্তু বেশ একটা আমাদের গসিপ আছে। তো এই যে আমি খালি পাঁচ রকমের ইস বললাম, এরকম পাঁচ কিন্তু 500 রকমের ইস হয়, ঠিক আছে? তো যে কোনো রকম ভাবে ইসকে, হ্যাঁ ইসকে কিন্তু যে কোনো রকম ভাবে ইস করে ফেলে দিলে চলবে না।
1: হ্যাঁ মানে ওই যখন আমরা যেটা বলছি একটা জাস্ট বলে দিলাম র্যান্ডম, কিন্তু না এই যে পাঁচটা রকম তুমি বললে, পাঁচটা কিন্তু পাঁচ রকমের মানে দাঁড়াচ্ছে
0: একদম,
1: এবং পাঁচটা জাস্ট আমাকে পুরো গল্পটাতে যেতেই হচ্ছে না, তুমি সেন্টেন্সটা যদি বোঝো ওই টোনটা যদি তুমি একটু ফলো করো তাহলে তুমি বুঝতে পারবে মানুষটা কি টোনে বলছে,
0: একদম একদম। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মানে ধরো আমি তো ইশ বলে ছেড়ে দিচ্ছি, তো ওই দেখবে এখন এআই এর একটা ভিডিওগুলো, এআই জেনারেটেড ভিডিওগুলো ছাড়ে যখন দেখবে যে সবজিরা কথা বলছে, ঠিক আছে, ডিম কথা বলছে, তোমার লাংস কথা বলছে, তো ওরা ওরকম ভাবে বলে যে আমি আদা রে, হ্যাঁ আমি আমাকে তো চায়ের মধ্যে ঢাল রে, এরকম সবকিছু শেষে একটা রে রে করে বলে। তো আমার মনে হচ্ছে যে বলিউডে অনেক জায়গায় কিন্তু সব কথা শেষে একটা ইস দিয়ে একটা বাঙালি আনা তৈরি করার যে চেষ্টা, সেখানে কিন্তু মানে বেশ একটু মানে ভেজাল রয়েছে।
1: হ্যাঁ মানে আমার দেখো মনে হয় যে যতই তুমি সেই ওই বলে না যে একটা রান্না হতে পারে ভালো হবে, কিন্তু ওই সব সময় বেশি মশলা দিয়ে দিলেই যে সেই রান্নাটা ভালো হয় তা কিন্তু নয়, তো একটা লিমিট রাখো। তো তুমি যদি বাঙালিয়ানা মানেই যে সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্টস একটা সিনেমার মধ্যে যদি ঢেলে দাও, তার মানে কিন্তু সেটা সব সময় ভালো হয় না, যেটুকু প্রয়োজন যেখানে যতটুকু প্রয়োজন তুমি সেখানে ততটুকুই দাও। আমার মনে হয় তাহলে
0: মানে এই যে ধরো উড়ি বাবা বা উড়ে বাবা নিয়ে, আরে আমরা উড়ি বাবা নিয়ে একটা গান তৈরি করে ফেলেছি, উষা উঠবে উড়ি উড়ি বাবা,
1: ঠিক আর এই ওয়ার্ডটা শুনে এটাই মনে হয়,
0: আমরা একটা গান তৈরি করে ফেলেছি বস কিন্তু, ঠিক আছে? আর যদি আমি বলি রসগোল্লার কথা, ঠিক আছে, তো আমি কত রকমের যে রসগোল্লার প্রোনাউন্সিয়েশন শুনেছি অর্পিতা, মাই গড,
1: যেমন একটু শুনি আমি কয়েকটা,
0: আমি শুনেছি রসগোল্লা,
1: রসগোল্লা, হ্যাঁ হ্যাঁ,
0: আমি শুনেছি রসগোল্লা, আমি শুনেছি রসগোল্লা,
1: রাজগোল্লা,
0: হ্যাঁ
1: আচ্ছা এরকম
0: আমি আমি অনেক রকমের শুনেছি। আমার বক্তব্য মানে ঠিক আছে রসগোল্লারা তো অনেক রকম ভ্যারাইটি হয় তাই না, এর অথচ সবগুলোই রসগোল্লা, রসগোল্লা নিয়ে ওড়িশার সাথে আমাদের ঝামেলা হয়ে গেল, কত ঝগড়া হয়ে গেল তাই না, জিআই ট্যাগ ফ্যাগ নিয়ে,
1: সত্যি সত্যি তাই। আর আমার ওইটাই যেটা তুমি বলছো মানে একটা সিম্পল ওয়ার্ড কিন্তু যেটাকে আমরা এত ভাবে নানান রকম ভাবে প্রেজেন্ট করছি, তো সেটাকে প্রেজেন্ট করে বিকৃত করে দিচ্ছি, মানুষজনকে জাস্ট ঘেটে ঘ করে দিচ্ছি।
0: আমার মনে আছে একজন আমাকে এরকম ফ্ল্যাট করার জন্য বলছে যে ও ইউ আর বেঙ্গলি, আই এম লাইক ইয়া আই এম বেঙ্গলি, সো ও সো তুমি জল খাবে, তুমি জল খাবে, আমি বলছি তুমি জল খাবে তারপর তুমি আমার হাতে মার খাবে,
1: এইটা শুনলে আমার মনে হলো আমি অনেক মানে যেখানে যেখানে ধরো একটু বাইরে কোথাও ঘুরতে গেলে এই যে একটা মানে বাংলা বলার চেষ্টা, এটা একদিকে ভালো লাগছে কেউ বাংলা বলার চেষ্টা করছে, আবার অন্যদিকে এই এই সেন্টেন্সটা শুনলেই যেন মাথাটা জাস্ট গরম হয়ে যায়, সত্যি তাই।
0: এবং ওই যে তুমি জল খাবে, আমি বলছি ভাই আমরা জল খাই, আমরা পাল্টি খাই, আমরা ডিগবাজি খাই, আমরা ক্রাশ খাই, আমরা সবকিছু খাই, ঠিক আছে? তো এটা আমাদের গর্ব, আমরা সবকিছু খেয়ে নিই, চুপচাপ হজম করে নিই আমরা, তাই না? তো এই যে এত রকমের কথা নিয়ে কত রকমের কথা আছে, তো সেই নিয়ে চলতে চলতে আমার কিন্তু আরেকটা গানের কথা ভীষণ মনে পড়ছে, এবং সেই গানেও কিন্তু মজা হচ্ছে সেই সিনেমাটা কিন্তু একটা বাঙালি প্রেক্ষাপটে, কিন্তু সেখানে কিন্তু বেশি বাংলা শব্দ ইউজ করা হয়নি খুব একটা, ঠিক আছে, খুব অল্পের উপর দিয়ে, এবং সেটা দেখেও কিন্তু মনে হয়নি যে আচ্ছা বাংলা বলছে না বলে যে বাঙালিয়ানা ফিলটা নেই, সেটাও
1: সেটা মনে হবে না। হ্যাঁ হ্যাঁ,
0: তো এমনই আমার অত্যন্ত পছন্দের একটা ফিল্ম সেটা হচ্ছে লুটেরা।
1: ওহো
0: তো সেই লুটেরা থেকে খুব পছন্দের, খুব পছন্দের এই গানটা রইল এখন তোমার জন্য, আছে রয়েছি রাহুল অর্পিতা, ফিরে আসছি গানটার পরে।

আজকে ওয়াইভি প্যানোরামাতে রয়েছি রাহুল এবং অর্পিতা, এবং আমরা যেখানে শেষ করেছিলাম যে রসগোল্লা, তো রসগোল্লা তো একটা আমাদের ইমোশন এবং এই নিয়ে অনেক স্টিরিওটাইপ হয়, কিন্তু আমরা অ্যাকসেপ্ট করি, কারণ ইটস রসগোল্লা। আমি না বলছি, আমি নিশ্চয়ই খাবো রসগোল্লা। তো এর পাশাপাশি আরেকটা যেটা থাকে যে মাছ, এবং আমাদের বাঙালির সঙ্গে মাছ যে জড়িয়ে আছে, আমরা বিয়েতে পর্যন্ত একটা গোটা মাছকে

0: পুরোদম পেডিকিউর ম্যানিকিউর করে শাড়ি লেহেঙ্গা নাকে নথ কপালে টিকলি সিঁদুর ফেসিয়াল সবকিছু করে যেভাবে পাঠাই, তো সেখানে আমরা ভীষণ মাছে গুরুত্ব দিই। এবং হবে না কেন অর্পিতা, মানে আমরা এত মাছ পাগল, আমরা বৃষ্টির নাম দিয়েছি ইলশেগুড়ি, আর ফেভারিট ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্টের নাম দিয়েছি আমরা তোপসে, আমরা রামকৃষ্ণর কথা তো শুনেছি, রামকৃষ্ণদেবের কথায় আছে যে সংসারে থাকবে পাঁকাল মাছের মতো মাছ, আবার আমরা বলি যে খুব টিকে থাকে যার খুব দম, আমরা বলি বাবা ওর তো পুরো কই মাছের জান একদম, তাই না? আবার যদি খুব সাধারণ মানুষ হয়, ঠিক আছে, বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন সাধারণ মানুষ হয় আমরা বলি চুনোপুটি, আবার যদি অতি সাধারণ হয় মানে এলে বেলে, এলে বেলে একটা লোক, তাই না, বেলে মাছ, তো আবার যদি খুব ধুরন্ধর চালাক হয় তাহলে আমরা বলি যে গভীর জলের মাছ, আবার আবার আবার যদি মস্ত ক্ষমতাশালী হয় তাহলে আমরা বলি রাঘব বোয়াল,
1: বাবা মানে বুঝতে পারছো সবেতেই মাছ,
0: সবেতে মাছ। এবং আমার মনে আছে গোল্ড সিনেমাটা যেখানে অক্ষয় কুমার আর মণি রায় ছিলেন, তো সেই সিনেমাটায় মণি রায়ের একটা ডায়লগ আছে যে এই তুম ফিশ খাতা হ্যায় ফির ভি অকল নেহি হ্যায়, তো এই যে মাছ খেলে যে মাথায় বুদ্ধি হবে এটা মনে হয় আমাদের পূর্বপুরুষরা জানতেন।
1: এবং ওই যেটা দেখবে সমস্ত বাড়িতে হয়, আমার মনে হয় সবাই শুনেছি যে ছোট মাছ খেলে মাথায় বুদ্ধি বাড়ে,
0: চোখ ভালো থাকে,
1: চোখ ভালো থাকে, জ্যোতি বাড়ে, হ্যাঁ প্রচুর কিছু। এবার কোন মাছ খেলে যে কি হয় সেটা এখনো যদি আমরা বুঝতে পারি না সেটা আলাদা বিষয়, যা
0: দিয়ে দেয় আমরা খেয়েনি
1: ঠিক,
0: তো সেটা। এবং এর মানে কিন্তু এই না অর্পিতা যে সবাই কি মাছ পাগল,
1: না না না, অনেকে কিন্তু মাছ খেতে ভালোবাসে না, এবার যাই না অনেক রকম থাকতে পারে, তবে তাই বলে কি দেখেছো আমার মনে হচ্ছে মাছটা খেতে হবে, যাই হোক বৃষ্টি পড়লে কিন্তু একটা মাছ খাওয়ার একটা মাছ ভাজা মাছ ফিশ ফ্রাই,
0: এই যে বৃষ্টি পড়লে খিচুড়ির সাথে একটু ইলিশ ভাজা,
1: অত দূরে যাচ্ছি না রাহুল, আমি বলছি সাধারণ ফিশ ফ্রাই খেতেও ভালো লাগে এরকম বৃষ্টির রাত্রিবেলা,
0: মানে এই যে স্টিরিওটাইপ সবাইকে যেটা মেছো ভূত বানিয়ে দেয় আমার তাতে কি লাগে, মানে ঠিক আছে সবাই মাছ খেতে আমরা ভালোবাসি না কিন্তু আমি কিন্তু ভালো আমাদের যদি ভয় পাই আমরা খুব বা খুব সারপ্রাইজ হই আমরা বলি বাবা চোখ পুরো ছানা বড়া,
1: হ্যাঁ মানে সবকিছুতে আমরা একটা খাবার ঢুকিয়ে দিচ্ছি
0: একদম একদম। এবং মাসিমার কাছে আবদার করতে গেলে মাসিমা মালপো খামু, ফেনোমেনাল, উপর কিছু হয় না,
1: হয় না, মানে তুমি যদি বলো মানে সবকিছুতে, এই যে আমরা বলি না যে বাঙালিরা খাওয়া পাগল, খেতে বাঙালিরা খুব ভালোবাসে, এবং সেটা এই যে তুমি এতগুলো উদাহরণ বললে সেটা মাছ থেকে মিষ্টি সবেতেই বোঝা যাচ্ছে যে বাঙালিরা খেতে ভালোবাসে, তবে এই যে আমরা বললাম যে সব কিছুর মধ্যে কিন্তু একটা কানেকশনও রয়েছে, এই যে আমরা উদাহরণ দিচ্ছি এই যে তুমি সাধারণ একটা ইস দিয়ে এতগুলো বললে, সেরকম এক একটা মাছ দিয়ে কিন্তু কত রকম ভাবে একটা মানুষকে বোঝানো যাচ্ছে,
0: একদম একদম,
1: এলেবেলেকেও বুঝতে পারছি আমরা, বোয়ালকেও বুঝতে পারছি,
0: এবং প্রত্যেকটা কথা মানে প্রত্যেকটা মাছের নাম করলে আমার এক একটা পদ চোখের সামনে ভেসে
1: আসে, মানে হ্যাঁ,
0: তো মানে আমি দীর্ঘদিন যেহেতু বাইরে ছিলাম তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যে মানে দু রকম মানুষ আমি দেখেছি, ঠিক আছে, এক যারা মাছ খেতে পাচ্ছি না মাছ খেতে পাচ্ছি না তাই যেখানে মাছ পাচ্ছি তারা খাচ্ছে,
1: ঠিক,
0: আর এক দল যারা আমার মতো তাই বলছি মাছরা ভালো করে রান্না করতে পারে না তাই আমি ওরকম ভালো মাছ রান্না না পেলে আমি খাবো না, মানে একদল হচ্ছে যা পেয়েছি তাই খাবো আর একদল হচ্ছে ভালো না পেলে খাবো না, তো আমরা কিন্তু দু রকমই, তো আমাদের মধ্যে স্টিরিওটাইপটাও এখানে ভেঙে যাচ্ছে।
1: এতদিন পরে এসে কোন মাছটা খেলে,
0: আমি
1: বাড়িতে ফিরে, হ্যাঁ
0: আমি কি কি মাছ খেলাম, বরফের মধ্যে আহা লোভ লাগছে, সম্বরণ করতে হবে,
1: আর নামগুলো বলো না প্লিজ, কারণ এমনি ডিনার টেবিলে মনে হয় অনেকে বসে পড়েছে আমাদের শো শুনছে, শুনতে শুনতে তারা খাচ্ছেন, তবে হ্যাঁ মানে বাঙালি যেটা আমরা বলি মাছে ভাতে বাঙালি, সেখানে আলাদা করে মাছ না ভালোবেসে তো উপায় নেই, তাই না?
0: তবে মাছের পাশাপাশি আরেকটা নিয়েও কিন্তু বলিউডের অবসেশন রয়েছে,
1: কি বলতো,
0: সেটা হচ্ছে কালা জাদু,
1: এটা নিয়ে একটা মানে আমাদের বাঙালিদের মধ্যে তো মানে প্রতিটা ঘরে ঘরে আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে সবাই ডিগ্রি পাস করেছে, এই লেভেলের কাজ হয়, তবে হ্যাঁ বাঙালি মানেই যে কালা জাদু সেটা কিন্তু নয়, মানে ধরো না এমনিতেই যারা সব কিছু তো দুর্দান্ত বা তাদের কালা জাদুর কী দরকার, মানে কেন করতে যাবে তারা আলাদা করে, তবে হ্যাঁ অবশ্যই এমনটা হওয়ার পিছনে কিন্তু বলিউড বা টিভি সিরিয়ালের একটা অবদান রয়েছে, যেটা রাহুল একটু আগেই বললো সেটা একেবারেই আমরা উড়িয়ে দিতে পারি না, যেমন ধরো ভুলভুলাইয়া 2 এর কথাই যদি বলি তাহলে মনে পড়ছে তো সেই মঞ্জুলিকা,
0: আমি মঞ্জুলিকা, আমি মঞ্জুলিকা, ঠিক আছে,

0: they cannot pronounce Manjulika, so they always pronounce Ami Manjulika.
1: Manjulika,
0: right. So, actor por actor cinema amra dekhechi jate kintu ek ek rokom representation ebong ei je Bhulbhulaiya tar moddhe kala jadu korche Anjulika Manjulika dui bon Bhulbhulaiya 2 te je character ta tabbu korechilo.
1: Ha.
0: To ebara cinema ta jai hok তার গান তো দারুণ,
1: হ্যাঁ মানে ওই যেটাই হয় মানে সিনেমাটা হচ্ছে ফ্লপ হচ্ছে কিন্তু গানগুলো, এরকম অনেক সিনেমা কিন্তু আমাদের মানে লিস্টে রয়েছে যে সিনেমা একদমই হলে চলেনি বা হল লিস্টে সেইভাবে জায়গা পায়নি কিন্তু গানগুলো আজও মানুষের মনে সমানভাবে থেকে গেছে, তাই না?
0: সেরকমই একটা গান এখন রাহুল অর্পিতা রাখছে তোমাদের জন্য, কেবলমাত্র তোমাদের জন্য, এবং ফিরে আসছি এই গানটা ঠিক পরেই।

0: ফিরে এলাম গানের পর। আর ঠিক যেরকমভাবেই বলছিলাম, মানে এই যে কালা জাদুর এক একটা প্রভাব আমরা সিনেমাতে দেখেছি, আর বাঙালিয়ানা মানেই সেটা নাকি একটা বিশাল রকমভাবে এফেক্ট ফেলে। তো সেটা নিয়ে আজকে যেটা নিয়ে আমরা কথা বলছি ওয়াইপি প্যানোরামাতে, আছে আমি অর্পিতা, আমার সঙ্গে রাহুল। গানের পর আমরা ফিরে এলাম এবার যেই বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মানে বাঙালি ছেলে না নাকি খুব নরম হয়, তাই নাকি রাহুল? এটা কি তুমি মানো ভীষণ নরম স্বভাবের হয়?
1: সেটা তো আমার মনে হয় না, কারণ আমি যখন নিজেকে দেখি না না লোকে ভাববে যে এ দেখতে নরম, আদতে সেরকম,
0: যেটা আমরা প্রথমে ওকে দেখে ভুলটা করেছিলাম যারা চিনি জানি।
1: না না না না, এবং ঠিক আছে ছেলেদের ক্ষেত্রে নরম খুব বুঝলাম।

0: এক ভীষণ কবি কবি আমি সব মেনে নেব, কিন্তু সব জায়গায় দেখানো হচ্ছে যে বাঙালি মেয়েরা সবাই ভ্যাম্প, সবাই ভ্যাম্প।
1: এটা নাকি একটা দারুণ ইন্টারেস্টিং,
0: সবাই কালা জাদু করে, সবাই অন্যের ঘর ভাঙে, সবাই ছেলেদের ফাঁসায়। প্রশ্নটা হচ্ছে যে তোমরা ফাঁসছো কেন?
1: এক্স্যাক্টলি
0: রাইট,
1: এরকম করে যদি সবাই ভাবতে পারতো রাহুল,
0: মানে যে ফাঁসাচ্ছে তুমিও তো ফাঁসছো,
1: হ্যাঁ মানে ওই এক হাতে তালি বাজে না যেরকম বিষয়টা, একদম তাই।
0: আর সত্যি কথা বলতে মানে দেখো তোমরা যদি ফাঁসো মানে সেটা তাদের দোষ নয়, তারা পাওয়ারফুল, তারা উত্তর দিতে জানে, তারা মুখের উপর একদম শটান তোমাকে বলে দেবে,
1: মানে তাদের পাওয়ারটা বেশি, সেই কারণে তোমাকে সেই জালে তারা ফেলতে পারছে আর তুমি পড়ছো সেই জালে স্বাভাবিকভাবে।
0: তাই তোমরা তাদের আউটকাস্ট করে রাখছো যে না না না, এ তো ভ্যাম্প, এ তো ই করে দেবে সেই করে দেবে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: তুমি যদি দেখে থাকো একটা খুব পপুলার টিভি শো তারক মেহতা কা উল্টা চশমা, তো সেখানে একটা ক্যারেক্টার আছে ববিতা, ববিতাজি, তো সেই ববিতাকে দেখানো ভীষণ রকম একটা মানে সিডাকটিভ ওয়েতে তাকে দেখানো হয়, এবং সবসময় যে মেন ক্যারেক্টার তারক মেহতা সে তো একদম মানে ডুবে যাচ্ছে ববিতাজির জন্য। কিংবা তুমি যদি দেখো একটা খুব পপুলার একটা শো ছিল আমরা ছোট ছিলাম, কসৌটি জিন্দগি কি,
1: ওকে
0: রাইট, তো ওখানে একটা ক্যারেক্টার ছিল কমলিকা বলে এরকম একটা ইন্ট্রো হতো তার,
1: আচ্ছা
0: ইউ নো রাইট,
1: কমলিকা এভাবে বলতো?
0: হ্যাঁ, তো তুমি দেখো না?
1: আমি সত্যি দেখিনি।
0: এ বাবা,
1: কারণ আমার আমার বাড়িতে হচ্ছে কি বলতো রাহুল, আমার বাড়িতে ক্লাস 10 পর্যন্ত কিন্তু কোনো কেবল লাইন ছিল না। আমার এগুলো কিচ্ছু দেখা হয়নি, বিশ্বাস করো, সব ওই ইউটিউবে এখন দেখা হয়, রিলসে তো মানুষজনকে সবটাই দেখিয়ে দেওয়া হয়, তো ওইটা আমি মিস করেছি।
0: এটাও কিন্তু আর একটা মজা যে মানে সবাই 90s, সবাই একটা সবাই সবকিছু রিয়েলাইজ করেনি, সবকিছু এক্সপিরিয়েন্স করেনি।
1: ঠিক ঠিক,
0: তো আমি যেহেতু কসৌটি জিন্দেগি কিছু ছোটবেলা দেখেছিলাম, ওখানে কমলিকা আসলে এরকম কমলিকা বলে একটা মিউজিক দিত, আর কমলিকা 35 রকমের টিপ, 35 রকমের টিপ কপালে বিভিন্ন ডিজাইনে পরে আসতো, মানে একবারে 35টা পরতো, 35 দিন 35টা এরকম নয়,
1: মানে একবারে,
0: হ্যাঁ ডেইলি 35টা,
1: হ্যাঁ
0: হ্যাঁ বিভিন্ন অর্ডারে বিভিন্ন ভাবে অ্যারেঞ্জ করা, কিন্তু ওইভাবে পরে আসতো, ওইভাবেই তাকে দেখানো হতো, তাকে ভ্যাম্প হিসেবে। এবং মানে তুমি যদি রিয়েল লাইফ দেখো, তাহলে রিয়েল লাইফে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরেই কিন্তু কোন রকম প্রমাণ ছাড়াই রিয়া চক্রবর্তীকে বলা হয়েছে যে ইউ আর ভেজ, মানে তুমি ডাইনি, তুমি ডাকিনি, এরকম কিছু একটা। তো মানে
1: হ্যাঁ, এটা আমার মনে হয় অনেকের ক্ষেত্রেই হয় যে ধরো যে কোনো একটা সম্পর্কেও যদি সেই ছেলেটার কেরিয়ার গ্রোথ অনেকটা নিচে নেমে যায়, সে যার সঙ্গে সম্পর্ক আছে, যেমন সব থেকে বড় উদাহরণ আমরা কি করে ভুলে যাই বিরাট কোহলির কথা।
0: হ্যাঁ, তাও তো মানে এখানে বাঙালি কানেকশনটা করা সম্ভব হয়নি, যদি কেউ করতে পারতো ব্যাস,
1: কালা জাদু,
0: একদম কালা জাদু। তো এই যে ইনসিকিউরিটি, আমার আমি শুনেছি এরকম ভোজপুরিতে একটা গান আছে, ঠিক আছে, সেখানে খুবই একজন খুব সুন্দর গানটা, মিষ্টি গান, কিন্তু লিরিক্সটা শুনলেই তুমি বুঝতে পারবে যে ইনসিকিউরিটিটা কোথায়। বলছে যে পিয়া মোরা গাইলেন কলকাতা ও রামা, বাঙালিন বিটিয়া কই দিহালি ও জাদুয়া, মানে কে আমার পিয়া কলকাতা গেছে আর একজন বাঙালিনি
1: সেখানে
0: কিন্তু তার একটা উল্টো দিকও আছে, আমরা যে এখানে সবাইকে সবাই সবাই একটা ভীষণ কালা জাদু করছে, সবাই ডাইনি, সবাই ডাকিনি, সবাই যোগিনী, বুলবুল সিনেমা থেকে এর একটা ঠিক উল্টো দিক রয়েছে, অত্যাচার, নিষ্ঠুরতাই যে একজন মানবীকে দানবীতে ট্রান্সফর্ম করে, সেটাই কিন্তু ওখানে দেখানো হয়েছে, যে মানে কোনো একজন উইচ উইচ হিসেবে জন্মায় না, সমাজ তাকে উইচে পরিণত করে।
1: একেবারেই তাই মানে একটা ছোট্ট শিশু যখন সদ্যজাত জন্মাচ্ছে, সে তো কিছু না জেনেই জন্মাচ্ছে,
0: একদম, তার উপর সমস্ত কিছু এসে পড়ছে, এবং সেটা এবং আমরা যে এতক্ষণ ধরে অনেক মানে খুঁতখুঁতানি আমাদের কথা বললাম, এর মাঝে কিন্তু অনেক ভালো সিনেমার উদাহরণও কিন্তু আমি দিতে পারি, মানে আমার যেমন মনে পড়ছে ধরো যেখানে রিপ্রেজেন্টেশন গুলো অনেক বেটার, মানে তুমি যদি কয়েকটা আমাকে এক্সাম্পল, আমার মাথাতে তিন চারটে আসছে, যেমন
1: লুটেরা,
0: লুটেরা, এক্স্যাক্টলি
1: যেটা আমরা গান বাজিয়েছি, এক্স্যাক্টলি, দেন কাহানি, কাহানির তো মানে কাহানিকে আমরা কি করে ভুলি, তাই না?
0: কাহানি রাইট, বিদ্যা বাগচি, বব বিশ্বাস, দারুন।
1: আর আমার মনে হয় এরকম প্রচুর সিনেমা রয়েছে, আর সেগুলো হচ্ছে তার মধ্যে হচ্ছে দা নমস্তে, রাইট,
0: না না না, আরে বরফি,

0: সামনে আসে আর কত রকম সুন্দর ভাবে দেখানো হয়েছে সেই জিনিসগুলো,
1: একদম একদম। এবং আমরা যদি বলি
0: আরেকটা খুব আন্ডাররেটেড সিনেমা, যেটা হচ্ছে আই ওয়ান্ট টু টক, আমার মনে হয় যারা দেখেছে, মানে একটা বাবার সঙ্গে একটা মেয়ের যে কানেকশন, মানে প্রথমে যেটা হয় সাধারণত আমরা বাবাদেরকে ভুল বুঝি নানান রকম ভাবে যেই সমস্যাগুলো হয়, এবং তারপর যখন সেই ট্রানজিশনটা হয়েছে বাবা আর মেয়ের যে বন্ডিংটা যারা দেখেছে, আর খুব মানে যে খুব ধুমধাম করে চলেছে, খুব প্রমোশন হয়েছে না কিন্তু, বাট যারা যারা দেখার তারা কিন্তু দেখেছে সিনেমাটা। তো এই সিনেমাগুলোও কিন্তু রয়েছে পাশাপাশি উদাহরণ হিসেবে দেখতে গেলে, যে ভালো সিনেমাও হয় বাঙালিয়ানা কি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা হয়।
1: মানে তুমি যদি স্টিরিওটাইপের কথা দেখো যে বাঙালিদের ভীষণই একটা বড় পরিবার, সেখানে সবাই মিলে ঝামেলা করছে, তো এখানে ওই রকি রানি কি প্রেম কাহানি, আপ জ্যাসা কোই যার গান আমরা শুনলাম, কিংবা দেবদাস, সব একটা বড় ফ্যামিলি, একটা স্টিরিওটাইপ।
0: আর এখন ওই কারণে আমার মনে হয় ওই টিভি সিরিয়াল অনেক পিছিয়ে যাচ্ছে, কারণ ওই একই গতে পাতা তো দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, তাই না?
1: এবং সেখানে কিন্তু মিসেস মুখার্জি ভার্সেস নরওয়ে কিংবা পিকু,
0: পিকু
1: ইয়েস, সেখানে বাবা মেয়ের সম্পর্ক একটা ছোট্ট ফ্যামিলি, একটা নিউক্লিয়ার ফ্যামিলি, তো তার যে একটা গল্প, তার যে একটা সৌন্দর্য, সেটা এত সুন্দর ভাবে দেখানো
0: হচ্ছে। এবং এই সিনেমাগুলোকে আমরা যতবার দেখি মনে নতুন ভাবে দেখছি, ফ্রেশ ভাবে দেখছি, তাই না?
1: সত্যি সত্যি। এবং এই যে এত ইনক্লুসিভ বুদ্ধিমান রিপ্রেজেন্টেশন যে হয়, আমরা কিন্তু সেগুলোকেই বারবার চাই, এবং আমরা যখন চেষ্টা করছি একটা সুন্দর মুড দিয়ে, এতক্ষণ আমরা কিন্তু শুধু হিন্দি গান শুনেছি, এবং যারা ভাবছি বাবা ওরা বাংলা নিয়ে কথা বলছে, একটা বাংলা গান বাজাবে না,
0: না না, অবশ্যই বাংলা গান দিয়ে আমরা শেষ করছি আজকে শোটা, যেমনটা হয় যে আমরা সবসময় তো কথা দিয়ে শেষ করি না, গানে গানে রেখে যাই, আর স্টুডিওর ঘড়ি বলছে একদম হাতে সময় নেই, তাই গানে গানে রেখে যাবো একটা সুন্দর মিষ্টি বাংলা গানে ছেড়ে যাচ্ছে আমি অর্পিতা এবং রাহুল,
1: একটা ফেনোমেনাল বাংলা গান ফ্রম এ ফেনোমেনাল ফিল্ম কাহানি। এতক্ষণ সঙ্গে ছিলাম রাহুল এবং
0: অর্পিতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: আপনি শুনছেন সংবাদ সফর 107 FM রেইনবোতে। সংবাদ সফর, সংবাদ সফর।
2: আজ বৃহস্পতিবার, আর শুনছেন সংবাদ সফর। সংবাদ সফরে রণজয় আর মনীষা রয়েছে আজ আপনার সঙ্গে, এবং আমাদের হাতে রয়েছে এক গাদা এমন কিছু খবর, যে খবর আপনার চোখ এড়িয়ে যেতে পারে, যে খবর হয়তো আপনি শুনেও শোনেননি, কিংবা আপনার নানা রকম খবরের ডামাডোলে এই খবর চোখেই পড়েনি। এই রকম নানা ধরনের খবর নিয়ে রণজয় আর মনীষা চলে এসেছে আজকের সংবাদ সফরে।
3: ঘড়িতে সময় রাত 10টা পেরিয়ে গিয়েছে, এই মুহূর্তে সময় বলছে 10:01 হয়ে 9 সেকেন্ড। ঝিরিঝিরি বৃষ্টি বেশ কিছুটা হয়েছে, বজ্র বিদ্যুৎও হয়েছে। আমাদের ফেরার সময় অধিকাংশ মানুষ সেই সময় বাড়ি ফিরছিল, যদিও আমরা কিন্তু স্টুডিওমুখী মনীষা এবং রণজয় তোমাদের কাছে আসতে হবে বলে আশা করছি। এই মুহূর্তে প্রকৃতি অনেকটাই শান্ত এবং তোমরা ঘরে ফিরে গিয়েছ, আর তোমাদের সারা সপ্তাহব্যাপী যে অপেক্ষা থাকে, যে অনুষ্ঠানের জন্য, আমাদের সাথে কথা বলার জন্য, সারা সপ্তাহে কোথায় কী ঘটল, এই সব কিছু নিয়েই আজ রাতে তোমাদের সাথে সংবাদ সফর নিয়ে থাকছি আমরাও ঠিক রাত 12টা পর্যন্ত। থাকছো তো তুমি?

0: 107 FM রেইনবো, আজ রাতে তোমরা যারা আমাদের সাথে থাকছো রাত 12টা পর্যন্ত, এরকম একটা সুন্দর সময়, এরকম একটা সুন্দর রাত, এবং বেশ সুন্দর, মানে তার কারণ হচ্ছে যে কুমোট গরমটা বোধ হয় কিছুটা কমেছে। আমরা এই বৃষ্টির জন্য কাঙাল হয়ে থাকি মনীষা, তাই নয় কি?
1: একেবারেই। আর এই গরমকালের বৃষ্টির মধ্যে কিন্তু একটা মজা আছে,
0: বিরাট মজা আছে। এবং ধরো আমরা যখন কাজকর্ম করে যখন বাড়িতে ফিরবো, এবং সেই সময় যদি একটু মুষলধারে না হলেও, যদি ঝিরি ঝিরি করেও কয়েক পশলা বৃষ্টিও হয়, তাহলে অন্তত এই ঘুমট বা প্রচণ্ড ভ্যাপসা গরমের এই এই বিষয়টা কেটে যায়, তাই না? মানে একটা হালকা, একটা বেশ ভালো লাগা,
1: ঘুমটা ভালো হয়।
0: হ্যাঁ, ভালো লাগে।
1: দেখো, সবার ঘরে তো এসি নেই, যাদের ঘরে এসি নেই তারা কিন্তু এই গরমে, যে ব্যবসা গরমে ঘুম হচ্ছে না, এই ব্যাপারটা থেকে একটু মুক্তি পান। একটু বৃষ্টি টৃষ্টি হলে জানলাটা একটু খুলে শুলে একটা ঠান্ডা হাওয়া ঢোকে,
0: হ্যাঁ, সেই মানে একটা পরিবেশটা একটা সুন্দর লাগে আর কি, বেশ মনোরম একটা ব্যাপার হয়। আর এই সময় যদি অনুষ্ঠান থাকে তাহলে তো কথাই নেই। এবং আমি জানি যে আমাদের যারা লিসনার রয়েছে 107 FM রেইনবোর আজ রাতের সংবাদ সফরের, তোমরা তো রয়েছো, এবং যারা হয়তো নতুন লিসনার তাদের জন্য একটাই কথা বলার, যে আমাদের এই অনুষ্ঠান সংবাদ সফর, আমাদের একটাই লক্ষ্য থাকে যে আজকে বোধহয় খবর পাওয়াটা খুব একটা কঠিন নয়, অতি সহজ বলা যেতে পারে। আমাদের মোবাইলের মধ্যে সবসময়ের জন্য খবর আসতেই থাকে, তার মধ্যে হয়তো সব কিছুতে আমরা চোখ বোলাতে পারি না, কিছু খবরে তো আমরা চোখ বোলাই, তাই নয় কি? কিন্তু আমার যেটা বলার কথা সেটা হচ্ছে, এমন কিছু বিষয় থাকে যে বিষয়গুলো আমাদের কাছে খুব খুব সংবেদনশীল হতে পারে, যেটা হয়তো আমাদের মনকে ভীষণভাবে নাড়া দেয় হতে পারে, যেটা হয়তো অদূর ভবিষ্যতে বা খুব সাম্প্রতিক সময়ে এমন কিছু ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ যেটা হয়তো আমাদেরকে আমাদের জীবনে অনেক কিছু ঝড় বয়ে নিয়ে আসতে পারে, আমরা আগাম সেগুলো জানাই। আর এমন কিছু বিষয় থাকে, মোমেন্টস থাকে, যেগুলো হয়তো তথাকথিত যে সংবাদ মাধ্যমগুলো রয়েছে, যে নিউজ হাউসগুলো রয়েছে, টেলিভিশন বা খবরের কাগজ, সেখানে হয়তো সেভাবে আলোকপাত করা হয় না, ফোকাসড নয়। আমরা কিন্তু চেষ্টা করি প্রদীপের তলায় যে

0: শর্টকাটটুকু থাকে সেখানে আলো ফেলার। আর এভাবেই কিন্তু সংবাদ সফর এগিয়ে চলেছে, তোমাদের ভালোবাসায়, তোমাদের মতামত, পরামর্শই সব কিছু নিয়ে। এবং অবশ্যই একটা কথা না বললেই নয়, যেটা প্রত্যেক দিন আমরা অনুষ্ঠানে নিয়ম করে যেটা রাখি, যে নির্দিষ্ট কোনো বিষয় এবং সেখানে তোমাদের পার্টিসিপেশন আজকেও থাকবে, আমরা নির্দিষ্ট সময় জানিয়ে দেব আমরা তোমাদের সঙ্গে আজকে কি নিয়ে কথা বলবো এবং তারপরেই তোমরা আসবে মেসেজে।
1: মানে মোট কথা, এমন কিছু বিষয় নিয়ে আমাদের এই সংবাদ সফরে কথা হয় যে বিষয়টা আপনি চট করে খবরের কাগজ হাতরে পান না বা নিউজ চ্যানেল সার্ভ করতে করতে পান না। সেই ধরনের খবরগুলো নিয়ে এক জায়গায় রণজয়ের মনীষা বসেছে আপনার কাছে, এবং অবশ্যই আপনি কি বিষয়ে কথা বলবেন সেটা ফিরে এসে জানাচ্ছি।

0: এই যে তুমি আমাকে বলছিলে যখন আমরা গান শুনছিলাম যে জীবনে মানুষের অনেক রকম চুরি ঘটে, কারোর সম্পত্তি চুরি হয়, কারোর টাকা পয়সা চুরি হয়, এখন তো আবার অনলাইন জালিয়াতিও হয়েছে।
1: হ্যাঁ অবশ্যই, ডিজিটাল অ্যারেস্ট ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি বিরাটভাবে বাড়ছে।
0: কারো আবার মন চুরি হয়, সেটাও তো এক ধরনের চুরি।
1: আমরা মন চুরির সময় আজকে যাবো না, তার কারণ মন চুরির সময় যদি যাই বুঝতে পারছি যে বারোটা ছাপিয়ে যাবে, এত আমাদের লিসনাররা আসতে থাকবে না। আমরা বরং একটু মন চুরিটাকে সরিয়ে রাখি, অন্য একটু চুরির কথা ভাবি, কারণ আজকে যেরকম ওয়েদার, যেরকম ওয়েদার, এবং সেই জায়গায় যদি তুমি মন চুরির কথা বলো তাহলে কিন্তু মানে মানে আমরা নিজেদের মানে কন্ট্রোল করার সময়ের মধ্যে খুব কঠিন হয়ে যাবে।
0: ঠিক আছে, আমি চুরির কথাতেই যাচ্ছি না, আমি বরং চোরের কথায় যাই।
1: বেশ, চুরি কাহিনী তাই তো?
0: হ্যাঁ, চুরি কাহিনী। আমি এমন একজন চোরের কথা বলবো যে চুরি করতে এসে বিপদে পড়ে খোদ নিজেই পুলিশকে ফোন করেছে।
1: আচ্ছা,
0: চুরি করতে গেছে গৃহকর্তার বাড়িতে দুজন মিলে, ওড়িশার বাসন্তী কলোনি জায়গাটা। চুরি করার চেষ্টা করতে দুজন সন্দেহভাজন অভিযুক্তকে এলাকার বাসিন্দারা বাড়ির ভিতরে আটকে দিয়েছে। এবার বাইরে থেকে আটকে দিয়েছে, বাইরে উন্মত্ত জনতা, গণপিটুনির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। চোরেরা ভাবছে চুরি করতে এসে কি গেরো হয়ে পড়লাম, বাইরে লোকজন এবং সবকটা দরজা জানলা বাইরে থেকে বন্ধ, ভেতরে দুজন চোর। চুরি তো মাথায় উঠেছে, উল্টে পুলিশের হেল্পলাইন নাম্বার সেখানে যা আছে সেই নাম্বারে ফোন করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গণপিটুনি প্রতিরোধ করে তাদেরকে ভেতর থেকে বের করে এনে জনরোষে তাদের গ্রেপ্তার করতে হয়েছে। এবার অভিযুক্তদের যে হেফাজত থেকে গয়নাগাটি পাওয়া গেছে, টাকা পয়সা পাওয়া গেছে, তা উদ্ধার করে গৃহকর্তাকে পুলিশ ফেরত দিয়েছে। এই যে দুটো চোরের কথা তুমি শুনলে, আমার কিন্তু মানে যে বাড়িতে তারা গেছিল সেখানে বাড়িওয়ালা ভাড়াটাই কেউই ছিল না, ফাঁকা বাড়ি যা হয় আর কি। এই সব শুনতে শুনতে আমার কিন্তু ছোটবেলার বেশ কিছু মজার মজার চুরি বা চোরের কথা মনে পড়ে যাচ্ছে। নিশ্চয়ই আপনাদেরও জীবনে এরকম কোনো ঘটনা ঘটেছে, মানে আমি বলছি না আপনার বাড়িতেই চুরি করতে এসেছে, কিন্তু এরকম ঘটনা শুনেছেন বা পড়েছেন।
1: মানে এই যে তুমি বললে না, মানে এই ধরো আজকে যেমন ওয়েদার রয়েছে, একটা বেশ হালকা হালকা ঠান্ডার একটা আমেজ রয়েছে, অন্তত গুমোট বা ভ্যাপসা গরমটা নেই, এবং সেই সময় যারা রয়েছে আমাদের সঙ্গে, মনীষা এবং রণজয়ের সঙ্গে আজ রাতে, তোমাদের মনে হয় যে এই সময় নানান রকম ফিলিং, নানান রকম কিছু স্মৃতি মনে আসছে। যদিও একটু আগে মনীষা বলছিল না যে এখন তো অনেক রকমের ডাইভার্সিফিকেশন হয়েছে চুরির ক্ষেত্রে, ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি বেড়েছে, আমাদের ব্যাংকিং ট্রানজ্যাকশন এখন অনেক বেশি সতর্ক হয়ে আমাদের করতে হয়, হওয়াটা উচিত। তোমরাও জানো যারা আমাদের সঙ্গে থাকো সংবাদ সফরে, বিভিন্ন এই সমস্ত সমস্যা নিয়ে আমরা আলোচনা করি, এক্সপার্ট কমেন্ট আমরা নিই, এবং সেই জায়গা থেকে ডিজিটাল অ্যারেস্ট এসছে। কিন্তু এমন কিছু কিছু চুরি ছিল, সিঁথ কেটে চুরি, মনে আছে মনীষা? মানে আমাদের ছোটবেলায় সেটা একটা,
0: আমরা কিন্তু গল্পেই পড়েছি,
1: আমরা দেখেওছি, মানে ধরো একদম একদম তোমার শিক মাকিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে ঢুকেছে, জানলা ভাঙা হয়েছে, এক এক জায়গায় এক এক রকমের ব্যাপার, কিন্তু সেগুলো আমরা গল্পের বইতেও পড়েছি, কিছুটা আমরা দেখেছি। মানে
0: গল্পের বইতেই আমরা বেশি শীত কাটা পড়েছি, কারণ ওই সম্ভবত গ্রামের দিকে বোধহয় শীত কেটে চুরিটা বেশি হতো, এবং
1: চোর নিয়ে আমাদের কিন্তু নানান রকমের ফ্যান্টাসি রয়েছে, নানান রকমের ফ্যাসিনেশন রয়েছে, ফ্যান্টাসি রয়েছে, এবং চোর নাকি একদম তেল মেখে, গায়ে চপচপ করে তেল মেখে চুরি করতে আসে রাতের অন্ধকারে, এবং সেই জন্য রাতের বেলা ডিফেন্স পার্টি, এবং তারও একটা অন্য রকমের ব্যাপার, ডিফেন্স পার্টি যারা থাকবেন তাদের জন্য নানান রকম খাওয়া দাওয়া বাড়ি থেকে নিয়ে আসা, একটা অন্য রকমের আয়োজন, অন্য রকমের প্রিপারেশন।
0: এই ডিফেন্স পার্টি এসব ছিল, কারণ তখন একটা মজাও ছিল, মানে ডিফেন্স পার্টি বাঁশি বাজাতো, মানে বাড়ির পাশ দিয়ে যেতে,
1: মানে তুমি দেখো এখানেও কিন্তু একটা মানে পাড়ায়, মানে এই যে সকলে মিলে থাকার বা সকলের প্রতি নজর রাখা, না আড্ডা তো আছে অবশ্যই, তারও কিন্তু একটা সুন্দর সাইকোলজিক্যাল ব্যাপার ছিল। তুমি ভাবো না, মানে এটা শুধু আমি আমার নিজের জন্য করছি না, আমি আরো 50টা ফ্যামিলির জন্য তাদেরকে আমি রক্ষা করছি, এই যে একটা যৌথবদ্ধতার একটা ব্যাপার ছিল, সেটা কিন্তু একটা খুব দারুণ ইন্টারেস্টিং। মানে আমি দেখো কথা বলতে বলতে তুমি আর আমি এই চুরি থেকে কোথায় চলে গেলাম, তুমি মন চুরির কথা বলছিলে না, আমি ভাগ্যিস তোমাকে সেই জায়গাটা আমি দাড়ি টানতে বাধ্য হলাম, মানে চুড়ি নিয়ে অনেক কিছু, যে মনীষার অনুযায়ী না হয় এখানে থামুক।
0: আমি যে খবরটা তোমায় দিলাম এটাতে ধরা পড়লো কি করে, এই টেলিভিশনের আওয়াজে পাশের বাড়ির মানে একজন বাসিন্দা, তিনি তার সন্দেহ হয়েছে, তিনি মনে করেছেন যে তাকে জানিয়ে গেছিলেন যে বাড়ি গৃহকর্তা যে আমরা থাকছি না, যে বাড়িতে থাকছে না সে বাড়িতে টিভি চলছে কি করে। সঙ্গে সঙ্গে তিনি চারপাশের লোকজনকে জানান, অন্যান্য বাসিন্দারা এসে ছাদের দরজা এবং সদর দরজা আটকে দেয়,
1: ঠিক
0: চোর ধরা পড়ে মানে চোর ভেতরে থেকে যায় আটকে পড়ে যায়। এবং এই যে মানে একটা মজার চুরির অভিজ্ঞতা আপনি শুনেছেন,
1: আমরা যদি সেটা নিয়ে একটু কথা বলি,
0: মানে আপনার জীবনে এরকম চুরি মানে আপনি কি এরকম শুনেছেন এরকম চুরির কথা আপনার বাড়িতে হয়েছে? আমার বাড়িতে হয়েছে, আমার ঘটনাটা আমি
1: শুনেছি, জেনেছি, জানতে পারেন, শুনতে পারেন, বইতে পড়তে পারেন, গল্প কথায় জানতে পারেন, ট্রেনে বাসে আসতে আসতে বন্ধু বা কলিগের থেকে অনেক কিছু জানা যেতে পারে। আমরা চাইছি সেগুলোই আজকে আমরা।

ব্যাপারে চুরি কাহিনী 9903653992 খুলে দিলাম টেলিফোনের জানলা, চলে আসুন মেসেজে হোয়াটসঅ্যাপে 9903653992।

0: 107 FM রেনবো ঘড়িতে সময় বলছে 10:33 হয়ে 40 সেকেন্ড। এবং ইতিমধ্যেই তোমাদেরকে জানিয়েছি যে আজকে আমরা তোমাদের সঙ্গে কী নিয়ে কথা বলতে চাইছি, তোমাদের কাছ থেকে আমরা শুনতে চাইছি চুরি কাহিনী, চুরি কাহিনী, তোমাদের স্মৃতি, তোমাদের বাস্তবিক অভিজ্ঞতা যা আছে সব কিছু শেয়ার করো 9903659992 হোয়াটসঅ্যাপে।
1: বেশ, হোয়াটসঅ্যাপে কিন্তু আমরা দুটো একটা মেসেজ পেয়েছি। যেমন অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে তিনি লিখছেন, আমার ঘরে এক বৃষ্টির রাতে চোর শীত কেটে সমস্ত কিছু নিয়ে যাওয়ার সময় কুকুরের কামড় খায়, সব জিনিস তাই বাইরে রেখেই পালায়। দেখো, মানে ছিল না কপালে এই আর কি। আরও একজন শ্রিয়া মুখার্জি বেহালা, সেটাও বেহালাতে কি প্রচুর চোর থাকে নাকি, মানে সবাই বেহালা থেকে লিখছে, কি ব্যাপার? সে বলছে, একবার ছোটবেলায় বাড়িতে লুকিয়ে ফ্রিজ থেকে রসগোল্লা চুরি করেছিলাম।
0: আচ্ছা,
1: মানে সে নিজেই চুরি করেছিল, একটা খেয়ে ভাবলাম কেউ বুঝবে না, তাই রসগোল্লার রসটাও চামচ দিয়ে সমান করে দিলাম।
0: এই চোর তুমি আমি কে না নয় বলো।
1: পাঁচ মিনিট পর মা এসে বললো, কে রসগোল্লা খেয়েছে? আমি তো পুরো ইনোসেন্ট।

0: নিয়ে বললাম আমি না। মা শান্তভাবে বললেন, তাহলে ফ্রিজে চামচটা কে রেখে গেছে?
1: আসলে মায়েদের থেকে বড় পুলিশ আর কি আছে বলো? মানে এরকম ছোট ছোট অভিজ্ঞতার কথা আমাদের সকলেরই কম বেশি আছে। যেমন শ্রিয়া ভেয়ালা থেকে জানালো, মানে সেটা তুমি আলুরদম চুরি বলো, পায়েস চুরি বলো, তালের বড়া, তালের ক্ষীর চুরি বলো, এরকম নানান রকমের অভিজ্ঞতা রয়েছে। কেউ হয়তো খুব পটু, সেখানে হয়তো মা ধরতে পারে না কোনো রকমে, অনেকটা জিনিসের মধ্যে থেকে হয়তো পায়েসটা কমে গেল, তো সেখান থেকে ধরতে পারছে না, কিন্তু সেটা যখন তিনবার চারবার পাঁচবার করে করে তুলে নেওয়া হচ্ছে, তখন হয়তো মা বুঝছে যে ব্যাপার একটা কিছু ঘটেছে।
0: গুঁড়ো দুধ,
1: সেই সেই তো এরকম অনেক মজার মজার ব্যাপার আছে। আমরা চাইছি আজকে এই বৃষ্টি ভেজা এই সময়টা যারা তোমরা রয়েছো আমাদের সঙ্গে, মনীষা এবং রণজয়ের সঙ্গে, তোমরাও জানাও তোমাদের অভিজ্ঞতার কথা। আমরা চাইছি, আমরা শুনতে চাইছি 9903-65992 তে চুরি কাহিনীতে তুমি কি বলছো, তোমার কি মতামত। এবার একটু যেটা বলার সেটা হচ্ছে যে সরকার গড়তে চলেছে আগামী 9 তারিখ, নতুন সরকার শপথ নেবে ব্রিগেডে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়েছে 2026-এর নির্বাচনে, এবং শপথ গ্রহণ অনুষ্ঠান ঠিক সকাল 10টায় আগামী 9ই মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাকবেন, থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নবীন নিতিন থেকে শুরু করে রাজ্য সমস্ত নেতৃত্ব তারা থাকবেন। অন্যদিকে যেটা বলার সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে সেক্রেটারিয়েট তৈরি হবে নতুন করে, ফিরে আসছে সেক্রেটারিয়েট বলা যেতে পারে, সেটা হচ্ছে মহাকরণে, রাইটার্স বিল্ডিংয়ে সেক্রেটারিয়েট ফিরে আসছে নতুন সরকারের। নবান্নে নয়, তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় ফিরতেই বদল হয়েছিল প্রশাসনিক ভবনের। শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা রাইটার্স বা মহাকরণ থেকে রাজ্যের প্রশাসনিক ভবন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল গঙ্গার পাড়ে নবান্নতে, কিন্তু এবার ফের বদল হচ্ছে। সরকার বদল হতেই বদলে যাচ্ছে প্রশাসনিক ভবন। এবং যেটা বলার সেটা হচ্ছে 1776 সালে টমাস লিওনের পরিকল্পনায় গড়ে উঠেছিল লালবাড়ি, রাইটার্স বিল্ডিং ওই বাড়ির প্রশাসনিক ভবন হিসেবেই পরিচিত ছিল সেই সময় থেকে। বর্তমানে লালদিঘির পাড়ে গড়ে ওঠে লাল ইটের বাড়িটি, সেখানে আগে ছিল কলকাতায় ব্রিটিশদের তৈরি প্রথম উপাসনা স্থল, আর সেই পরিত্যক্ত গির্জার জমিতে গড়ে ওঠে করণিকদের কর্মস্থলটি। তারপর থেকেই এই লাল বাড়িটিতে স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনিক সদর দফতর হয়ে উঠেছিল। ইতিমধ্যেই গঙ্গা দিয়ে জল বয়ে গিয়েছে অনেক। 2011 সালে 34 বছরের বাম শাসনকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। এরপর 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর সেখানে মহাকরণে রাইটার্স বিল্ডিংয়ে তারা আমূল সংস্কারের জন্য সচিবালয় সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, এবং সেটা গঙ্গার ওপারে হাওড়ায় নিয়ে যাওয়া হয় সচিবালয়, এবং সেখানে নাম দেওয়া হয় নবান্ন। সেখান থেকেই গত 15 বছর শাসন চালিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আগেই বিজেপি জানিয়েছিল ক্ষমতায় আসলে নবান্নতে নয়, পুরনো হেরিটেজ লালদিঘির পাড়ে রাইটার্স বিল্ডিংয়েই তারা ফিরে যাবে। আগামীতে কে মুখ্যমন্ত্রীর আসনে বসবেন এখনও পর্যন্ত ঠিক না হলেও চূড়ান্ত হয়ে গিয়েছে যে তাদের সচিবালয় কোথায় হবে। এখন অপেক্ষা শপথ গ্রহণের, তারপরেই নতুন সচিবালয় ফিরে আসছে সেই রাইটার্স বিল্ডিং মহাকরণে।
0: তুমি একটা দারুণ খবর দিলে, যে খবরটার মধ্যে আমাদের প্রশাসনিক কাজ, রাজ্যের প্রশাসন জড়িয়ে আছে, একটা বেশ রাজনৈতিক খবর। এবার দেখো, আমরা যারা মাঝে মাঝে একটু কাজ থেকে বিরাম নিতে পছন্দ করি, তাদের জন্য কিন্তু একটা অন্যরকম খবর আছে। মানে সেই খবরটা হচ্ছে যে কাজ পরে হবে, ঘড়িতে যেই 2টো বাজলো সঙ্গে সঙ্গে 1 ঘন্টার অফিস পিকনিক। এরকম অফিস দেখেছো? মানে যেখানে বস বলছেন কাজ পরে হবে, আগে খেতে এসো, এবং 1 ঘন্টা জুড়ে অফিস পিকনিক। সেখানে
1: কিছু কিছু বস কিন্তু এরকম আছে, মানে কলিগদের সঙ্গে কিন্তু সেরকম ভাবে ফ্রেন্ডলি আচরণ করে।
0: হ্যাঁ হ্যাঁ, অনেক বস আছে,
1: অনেকে আছে, চলো আমরা গিয়ে একসঙ্গে রেস্টুরেন্টে খেয়ে আসি।
0: এটা সবসময়ই আছে, মানে এটা আমাদের আমাদের নিজেদের অফিসেও রয়েছে, তোমার আমার সবার অফিসে। কিন্তু আমি বলছি যে 1 ঘন্টার অফিস পিকনিক 365 দিন নিয়ম করে।
1: আচ্ছা,
0: এবং ওই 1 ঘন্টা পেন ডাউন,
1: এটা বেশ নেগোশিয়েট, এটা বেশ কিন্তু
0: বেশ মজা। এই কর্পোরেট জগতের আমরা চেনার ছবি কি জানি, সারাক্ষণ একটা কম্পিউটারে ল্যাপটপে চোখ, হ্যাঁ

0: সঙ্গে স্ক্রিনে চোখ, কেউ হয়তো
1: মানে ঘড়ির কাঁটা ধরে তাদের লাঞ্চটা করতে হয়,
0: হ্যাঁ, কেউ এনার্জি বার খেয়ে নিচ্ছে, কেউ আর বাঁ হাতে স্যান্ডউইচ খেতে খেতে ডান হাতে কাজ করছে, এই রকম। কিন্তু এই অফিসটাতে রোজ দুপুর দুটো বাজলেই পেন ডাউনের কড়া নির্দেশ রয়েছে মালকিনের। মুহূর্তে উধাও, যাবতীয় ডেডলাইনের চাপ, কাজের প্রেশার, শুরু হয় এক ঘন্টার জমজমাট অফিস পিকনিক। উদ্যোগপতি কাব্যা কর্ণাটক, তিনি একসময় ফোর্বস 30 Under 30 তালিকায় জায়গা করে নিয়েছিলেন, তিনি তাঁরই যে সংস্থা কেকে ক্রেট, সেই কেকে ক্রেটে কিন্তু এই নিয়ম তিনি চালু করেছেন। কাব্যার সাফ কথা যে কেউ একা বসে খাবার খাবেন না, প্রতিদিন দুপুর দুটোর সময় এক ঘন্টার জন্য কাজ সম্পূর্ণ বন্ধ রাখা বাধ্যতামূলক, বা এই সময় কর্মীরা নন নেগোসিয়েবল। এই যে নন নেগোসিয়েবল কর্মী, তারা কি করে নেই এক ঘন্টা? সূত্রের খবর, মানে ওই অফিসের লোকজন জানাচ্ছেন যে এখানে 40 জনের টিম আছে সব বিভাগ নিয়ে। কাজের চাপ, ডেডলাইনের হুড়োহুড়ি রয়েছে, কিন্তু ঘড়িতে দুটো বাজলেই সব উধাও। এক ঘন্টা অফিসের চেনা গাম্ভীর্য বদলে যায়। কেউ চেয়ার টেনে বসেন, কেউ কোণে জায়গা করে নেন, কেউ বা দাঁড়িয়েই আড্ডা মারেন। সেখানে কে বস, কে ইন্টার্ন, এসব কোনো ভেদাভেদ নেই। ম্যানেজাররা প্রথমে এগিয়ে এসে বলেন, আগে খেতে এসো, পরে কাজ হবে। এবার শুরু হয় টিফিন বক্স ভাগ করে নেওয়া, কখনো কখনো সবাই মিলে চাঁদা তুলে খাবার আনানো হয়, শুরু হয় জোকস বলা, এমনকি খাওয়ার মাঝপথে মাফিয়া বলে একটা গেমও খেলেন তারা, কাজের স্ট্রেস হালকা করার জন্য। এই এক ঘন্টায় কর্মীরা একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে তাদের ব্যক্তিগত স্তরে আলাপচারিতা চালান, যেটা পেশাদার সম্পর্ককে আরও মজবুত করে বলে এদের দাবি। এই কোম্পানির যে কালচার বা সংস্কৃতি, সেটা শুধু মিটিং রুমে তৈরি হয় না, একটা ছোটো ছোটো অভ্যাস, ছোটো ছোটো পিকনিক প্রোডাক্টিভিটি বাড়ায় বলে তারা মনে করেন। পেট পুজো আর আড্ডায় যে খামতি থাকে না, কাজ থাকে তার সাথে এগুলোও থাকে, এটাই নিশ্চিন্ত করেন এই ধরনের কোম্পানিগুলো। এই খবরটাতে যেই চোখ রাখি, সঙ্গে সঙ্গে বেশ একটা হেলদি কাজের পরিবেশ মনে পড়ে। বলো,
1: অবশ্যই অবশ্যই, কাজের পরিবেশটা যদি হেলদি হয় তাহলে কাজেও গতি আসে, তাই না? এটা হয়তো সবাই বোঝে না, সব মালিকরা হয়তো বোঝে না, ওই জন্য হয়তো মানে খুব পিছিয়ে কাজ করানোর একটা প্রবণতা থাকে।
0: ইভেন তো মানে বিদেশের বেশ কিছু অফিস আছে যেখানে ন্যাপ নেওয়া বাধ্যতামূলক, তোমার মানে না ঘুমোলে বলা হয় যে তুমি ফাঁকিবাজ কর্মী, তাই অনেক এনার্জেটিক হচ্ছ না এবং ঘুম পাচ্ছেন,
1: এবং সেটা নিয়ম করে এই ন্যাপ নেওয়ার ব্যাপারটা একটা থাকে আর কি,
0: একটু ঘুমিয়ে এসো।
1: এবং যাই হোক, এই যে ওয়ার্ক কালচার, এটা কিন্তু বেশ ভালো। মনীষা যেটা বললো, এটা বেশ উপাদেয় আমাদের কাছে, এইটুকু তো বলা যেতেই পারে। তোমরা আসছো নিশ্চয়ই 9903653992 ছুরি কাহিনী জানাও আমাদেরকে, চটপট, যারা এখনো পর্যন্ত জানাওনি অপেক্ষায় রইলাম, চটপট জানাও।

আলকা ইয়াগনিক আর বাবুল সুপ্রিয়র গলায় হাম তো মেটাল ট্র্যাক ছিল এতক্ষণ তোমার কানে, আর এরপর যে গানটা তোমার জন্য অপেক্ষা করছে অরিজিৎ সিং এর গলায় ক্রিয়েচারের সাউন্ড ট্র্যাক থেকে, সাওয়ানা।

আজকের আপনাকে লিয়ে এই প্রথম ঘন্টার শেষ গান সোনু নিগম আর সুনিধি চৌহানের গলায় ফানার সাউন্ডট্র্যাক থেকে। কিন্তু তুমি জানো যে আপনাকে লিয়ে থাকছে আরও এক ঘন্টা, আর সেই বাকি জার্নিটুকু তোমার সঙ্গে করার জন্য উজ্জ্বল থাকছে স্টুডিও এন্ডে। এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম মহুল, খুব ভালো থাকে সকলে।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। কিশোর কুমারের কণ্ঠে একটি গান কুদরত ফিল্ম থেকে, মজরুল হাসান পুরীর কথায়, আর ডি বর্মনের সুরে।

জুবিনের কণ্ঠে শুনছি পেয়ার কাসাই ডিফেক্ট গান। এরপর কেকের কণ্ঠে কাইটস ফিল্ম থেকে পরের গান।

আপকে লিয়ে আজ এ পর্যন্তই। আপনাদের সঙ্গে রয়েছি উজ্জ্বল। অনুষ্ঠান শুনছেন 107 FM রেইনবোয়ে। ভৌটিক চ্যাটে প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, আর ভোর 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

কম্পিউটারের ঘড়ি বলছে সময় এখন ভোর চারটে। চিরন্তনী, ভোর ঠিক পাঁচটায়। এই মুহূর্তে প্রভাতী, শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন শুনব প্রথমে খেয়াল, রামখেলি রাগে, শিল্পী মালিনী মুখোপাধ্যায়।

রামখেলির আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন মালিনী মুখোপাধ্যায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন তবলা লহরা, শিল্পী পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি, তাল রূপক তিন তাল।

রূপক এবং তিন তালে তবলা লহরা শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী আজ এই পর্যন্তই। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 8ই মে, শুক্রবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নাম্বারে। রবীন্দ্র জন্ম প্রাককালে আজকে রবীন্দ্রনাথকে দিয়ে সাজানো চিরন্তনী। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের প্রথম গান দিয়ে শুরু করছি আজকের চিরন্তনী, রবীন্দ্রনাথের গান আলোয় আলোয় ভরা চারিপাশ, আকাশ আমায় ভরল আলোয়, আমি কি শুধু নিয়েই যাব, দেব না কিছু, আকাশ আমি ভরব গানে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনীর আজকের এই আসরে আপনাদের জন্য নিয়ে এসেছি রবীন্দ্রনাথের গল্প, রবীন্দ্রনাথের গান এবং কবিতা। গতকাল একটা অনুষ্ঠানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে কথা হচ্ছিল। কথা প্রসঙ্গে শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার নিজের মনের অভিব্যক্তিটা জানাচ্ছিলেন যে রবীন্দ্রনাথের লেখা, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের চিন্তাভাবনা, আধ্যাত্মিকতা সবকিছু নিয়ে তার নিজের জীবন দর্শন। তো সেখানে শীর্ষেন্দু মুখোপাধ্যায় খুব সুন্দর কথা বললেন, বললেন যে আমার হাতে যদি নোবেল পুরস্কার দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আমি রবীন্দ্রনাথকে আর একবার নোবেল পুরস্কার দিতাম তার গল্পগুচ্ছের জন্যে। কারণ গল্পগুচ্ছের এত রকমের জীবনের কথাগুলো তিনি তুলে এনেছেন, বিশেষ করে যখন তিনি শিলাইদহে থাকতেন, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে যখন মেশার একটা সুযোগ তার ছিল, সে সাধারণ মানুষের কথা উঠে এসেছে গল্পগুচ্ছের পাতায় পাতায়। তো যাই হোক, গল্পগুচ্ছের একটি গল্প, তারা প্রসন্নর কীর্তি, সেই গল্পটি আজকে শোনাব। আর যেহেতু আপনারা অনেকেই আপনাদের বক্তব্য, আপনাদের বার্তা পাঠান, সেগুলো মাঝখানে পড়ে আবার তার পরের পর্বে একটা কবিতাও যদি সময় পাই শোনাবো অবশ্যই। এবং যেহেতু আজকে শুরু করেছিলাম যে আকাশ আমাকে আলোয় যখন ভরে তখন আকাশ আমি ভরি গানে গানে, সেই গানের ওপরে একটা ছোট্ট কবিতা, যাই হোক সেটা পরের পর্ব। তবে এই মুহূর্তে তারা প্রসন্নের কীর্তি। লেখক যাদের প্রকৃতি অনুসারে তারা প্রসন্ন কিছু লাজুক এবং মুখ চোরা ছিলেন। লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত, ঘরে বসিয়া কলম চালাইয়া তাহার দৃষ্টিশক্তি ক্ষীণ এবং পিঠ একটু কুঁজা হইয়া গিয়াছিল, সংসারের অভিজ্ঞতা অতি অল্প, লৌকিকতার বাঁধা বোল তার সহজে মুখে আসিত না, এই জন্যে গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে

দিতেন না। দেখবেন যেসব মানুষরা খুব মুখচোরা হয়, লাজুক প্রকৃতির হয়, মানুষের সঙ্গে ঠিক মিশতে পারে না, তার মূল কারণ হচ্ছে সঙ্গে সঙ্গে প্রতি মুহূর্তের যে প্রয়োজন সেই অনুযায়ী কথা তার মুখে জোগায় না। ঠিক এই কারণেই মানুষ মুখচোরা হয়ে যায়, লাজুক হয়ে যায়, সমাজ থেকে একটু সরে থাকে। কি সুন্দর একটা অন্তর্দৃষ্টি দেখুন উঠে এসেছে এই জায়গাটা থেকে। লৌকিকতার বাঁধা বল সহজে তার মুখে আসত না, এই জন্যে গৃহদুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না। লোকে তাহাকে একটা উজবুক রকমের মনে করিত, এবং লোকেরও দোষ দেওয়া যায় না। মনে করো প্রথম পরিচয়ে এক পরম ভদ্রলোক উচ্ছ্বসিত কণ্ঠে তারাপ্রসন্নকে বলিলেন, মহাশয়ের সহিত সাক্ষাৎ হয়ে যে কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তা এক মুখে বলতে পারিনি। তারাপ্রসন্ন নিরুত্তর হইয়া নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগপূর্বক নিরীক্ষণ করিতে লাগিলেন। হঠাৎ সে নীরবতার অর্থ এরূপ মনে হয়, তা তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব, কিন্তু আমার যে আনন্দ হয়েছে এমন মিথ্যে কথাটা কি করে মুখে উচ্চারণ করব তাই ভাবছি। বাস্তবে কি তাই? তা তো নয়। ওই কথা প্রসঙ্গে তার উত্তর জোগাচ্ছে না, তার ফলে সে যখন তার ডান হাতটা নিয়ে দেখছে নিবিষ্ট মনে যেন মনে হচ্ছে যে তোমার আনন্দ হয়েছে হয়েছে, তুমি বললে যে আপনাকে দেখে আমার কি আনন্দ হয়েছে, উড়ে বাবারে তোমার হয়েছে তো আমার তো দেখি। তারপরে ধরুন মধ্যাহ্ন ভোজে নিমন্ত্রণ করিয়া লক্ষপতি গৃহস্বামী, লাখপতি এখন হলো ক্রোড়পতি হতো, লক্ষপতি গৃহস্বামী যখন সায়াহ্নের প্রাককালে পরিবেশন করিতে আরম্ভ করেন এবং মধ্যে মধ্যে বিনতি কাকুতি সহকারে ভোজ্য সামগ্রীর অকিঞ্চিত করত্ব সম্বন্ধে তারাপ্রসন্নকে সম্বোধনপূর্বক বলিতে থাকেন, আসলে মানে অনেক কিছু দিয়েছে কিন্তু তিনি বিনয় সহকারে তার অল্পের জন্য বলছে যে এই কিছুই না, অতি যৎসামান্য দরিদ্রের খুদকুরা বিদুরের আয়োজন, মহাশয়কে কেবলই কষ্ট দেওয়া। তারাপ্রসন্ন চুপ করিয়া থাকেন, যেন কথাটা এমনই প্রামাণিক যে তার উত্তর সম্ভব না। দেখুন কাণ্ড, কি কাণ্ড রবীন্দ্রনাথ লিখলেন। লক্ষপতি লোক বিশাল আয়োজন করেছে, কিন্তু সে যখন বিনয় সহকারে বলছে যে এটা তো আপনার কাছে খুঁত করে আপনাকে কষ্ট দেওয়া হলো, তারাপ্রসন্ন চুপ করে থাকলো, তার মানে হচ্ছে তিনি সে কথাটা অ্যাকসেপ্ট করলেন। মৌনং সম্মতি লক্ষণম, তার মানে সমস্যাটা কোথায় হচ্ছে বুঝতে পারছেন। এরপরে ধরুন আরেকজন, মাঝে মধ্যে এমনও হয় কোনো সুশীল ব্যক্তি যখন তারাপ্রসন্নকে সংবাদ দেন যে তাহার মতো অগাধ পাণ্ডিত্য বর্তমানকালে দুর্লভ এবং সরস্বতী নিজের পদ্মাসন পরিত্যাগপূর্বক তারাপ্রসন্নের কণ্ঠাগ্রে বাসস্থান গ্রহণ করিয়াছেন, তখন তারাপ্রসন্ন তাহার তিলমাত্র প্রতিবাদ করেন না, যেন সত্য সত্যি সরস্বতী তাহার কণ্ঠ রোধ করিয়া বসিয়াছেন। রবীন্দ্রনাথের এখানেই মজাটা, মানে ছোট ছোট শব্দগুলোকে এমনভাবে প্লেস করেন যেটা মননের মধ্যে একটা মজা তৈরি করে। সরস্বতী পদ্মাসন ত্যাগ করিয়া তার কণ্ঠে বসিয়াছে, তিনি কথা বলতে পারছেন না, যেন সরস্বতী তার কণ্ঠ রোধ করিয়া বসিয়াছেন। তারাপ্রসন্ন এটা জানা উচিত যে মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যাহারা আত্মনিন্দায় প্রবৃত্ত হয় তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদ প্রত্যাশা করিয়া অনেকটা অসংকোচ অত্যুক্তি করিয়া থাকে, মানে সে চাইছে যে অপরে জাস্ট এটাকে অসংকোচে না না না না আপনি কি বলছেন এরকম নয় এরকম নয় ভাববে। অপরপক্ষ আগাগোড়া সমস্ত কথাটা যদি অম্লান বদনে গ্রহণ করে তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া বিষম ক্ষুব্ধ হয়। এইরূপ স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না। রবীন্দ্রনাথের মজার এই যে ধরনটা, এটা কিন্তু সাধারণ অন্য যারা লেখক তাদের মধ্যে থেকে একটু অন্যরকম।
তিনি মানুষকে চিন্তার একটা অদ্ভুত ফাঁদে ফেলে দেন। এইরূপ স্থলে লোকে নিজের কথা মিথ্যা প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না, তারা চায় যে অন্য কেউ বলুক যে না না না আপনি কি বলছেন। ঘরের লোকের কাছে তারা প্রসন্নের ভাব অন্যরূপ, এমনকি তাহার নিজের স্ত্রী দাক্ষায়ণীও তাহার সহিত কথায় আঁটিয়া উঠিতে পারেন না। গৃহিণী কথায় কথায় বলেন, নাও নাও আমি হার মানলুম, আমার এখন অন্য কাজ আছে। বাগযুদ্ধে স্ত্রীকে আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতা এমন সৌভাগ্য কজন স্বামীর আছে? রবীন্দ্রনাথও বলছেন, শুধু আপনার নয় রবীন্দ্রনাথেরও চিন্তা এটা। যাই হোক, আমরা পরের পর্বে একটু ঢুকি, কারণ গল্পটা বড়, একবারে পড়ি। তারাপ্রসন্নের দিন বেশ কাটিয়া যাইতেছে। দাক্ষায়ণীর দৃঢ় বিশ্বাস বিদ্যা বুদ্ধি ক্ষমতায় তাহার স্বামীর সমতুল্য কেহ নাই, এবং সে কথা তিনি প্রকাশ করিয়া বলিতেও কুণ্ঠিত হইতেন না। শুনিয়া তারাপ্রসন্ন বলিতেন, তোমার তো একটি বই স্বামী নাই, তুলনা কাহার সহিত করিবে? শুনিয়া দাক্ষায়ণী ভারী রাগ করিতেন। এখানেও একটা ছোট্ট মজা। যাই হোক, দাক্ষায়ণীর কেবল একটাই মনস্তাব ছিল যে তাহার স্বামীর অসাধারণ ক্ষমতা বাহিরে প্রকাশ হয় না, স্বামীর সে সম্বন্ধে বিন্দুমাত্র চেষ্টা নাই। তারাপ্রসন্ন যাহা লিখিতেন তাহা ছাপাইতেন না। অনুরোধ করিয়া দাক্ষায়ণী মাঝে মাঝে স্বামীর লেখা শুনিতেন, যতই না বুঝিতেন ততই আশ্চর্য হইয়া যাইতেন। তিনি কৃত্তিবাসের রামায়ণ, কাশীরামের মহাভারত, কবি কঙ্কনচণ্ডী পড়িয়াছেন এবং কথকথাও শুনিয়াছেন। সে সমস্তই জলের মতো বোঝা যায়, এমনকি নিরক্ষর লোকও অনায়াসে বুঝিতে পারে, কিন্তু তাহার স্বামীর মতো এমন সম্পূর্ণ দুর্বোধ হইবার আশ্চর্য ক্ষমতা তিনি ইতিপূর্বে কোথাও দেখেননি। তারপর শ্রীকান্ত আচার্যের এই গানটির পরে ফিরে আসছি 3 মিনিট 25 সেকেন্ড।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: রবীন্দ্রনাথের এই গানের কথায় আমরাও যেন রবীন্দ্রনাথকে বলতে পারি, এই লোভিন সঙ্গ তব সুন্দর হে সুন্দর, ধন্য হল অঙ্গ মম, ধন্য হল অন্তর। আসলে আমাদের প্রতিটি মুহূর্তে যখন তার সঙ্গ লাভ করি তখন আমরা ধন্য হই, আমরা আনন্দিত হই, আমরা নতুন করে আবার জারিত হই। তারা প্রসন্নের কীর্তি গল্প শুনছি আজকে রবীন্দ্রনাথের চিরন্তনীতে। দ্রাক্ষায়ণী মনে মনে কল্পনা করিতেন, তারা প্রসন্নের এই বই যখন ছাপানো হবে এবং কেউ এক অক্ষরও বুঝতে পারবে না, তখন দেশশুদ্ধ লোক বিস্ময়ে কিরূপ অভিভূত হইয়া যাবে। সহস্রবার করিয়া স্বামীকে বলিতেন, এই সব লেখা ছাপাও, ছাপাও না। স্বামী বলিতেন,
2: বই ছাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন, প্রবৃত্তিরে সা ভূতানাং নিবৃতিস্ত মহাফলা।
1: তারাপ্রসন্নের চারটি সন্তান, চারটি কন্যা। দ্রাক্ষায়ণী মনে করিতেন সেটা গর্ভধারিণী অক্ষমতা, এজন্যে তিনি আপনাকে প্রতিভাসম্পন্ন স্বামীর অত্যন্ত অযোগ্য স্ত্রী মনে করিতেন। যে স্বামী কথায় কথায় এমন সকল দুরূহ গ্রন্থ রচনা করেন, তাহার স্ত্রীর গর্ভে কন্যা বই আর সন্তান হয় না, স্ত্রীর পক্ষে এমন অপটুতার পরিচয় আর কি বা দিব। প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাছ পর্যন্ত বাড়িয়া উঠিল তখন তারাপ্রসন্নর নিশ্চিত ভাব ঘুচিয়া গেল। তখন তাহার স্মরণ হইল, একে একে চারটি কন্যারই বিবাহ দিতে হইবে এবং সেজন্যে বিস্তর অর্থের প্রয়োজন। গৃহিণী অত্যন্ত নিশ্চিত মুখে বলিলেন, তুমি যদি একবার একটুখানি মন দাও তাহা হইলে ভাবনা কিছুই নাই। তারাপ্রসন্ন কিঞ্চিত ব্যগ্রভাবে বলিলেন, সত্য নাকি? আচ্ছা বড় দেখি কি করিতে হইবে। দ্রাক্ষায়ণী সংশয়শূন্য নিরুদ্বিগ্নভাবে বলিলেন, কলিকাতায় চলো, তোমার বইগুলো ছাপাও, পাঁচজন লোকে তোমাকে জানুক, তারপর দেখো দেখি টাকা আপনি আসে কিনা। স্ত্রীর আশ্বাসে তারাপ্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করিতে লাগিলেন এবং মনে মনে প্রত্যয় হইল, তিনি ইস্তক নাগাদ বসিয়া যত লিখিয়াছেন তাহাতে শুধু তাহার নয়, পাড়াশুদ্ধ লোকের কন্যা দায় মোচন হইয়া যায়। দেখুন, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনেও কিন্তু আমরা এই ধরনের ঘটনা দেখি, যেখানে খুব কাছের প্রিয়জন তাদের ভালো লাগা থেকে সেই প্রিয় মানুষটাকে বুস্ট করে, না না তুমি করলেই পারবে। অবশ্যই বুস্টিংয়ের প্রয়োজন আছে, লাভ আছে, কারণ মানুষের আত্মশক্তি, মানুষের কনফিডেন্স, সেগুলোই কিন্তু তার জীবনযুদ্ধ জয়ের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। কিন্তু সেটাকে বাস্তবের সঙ্গে একটু মিলিয়ে নেওয়াটা খুব প্রয়োজন। দ্রাক্ষায়ণীর স্বাভাবিকভাবেই বাস্তবের জীবন যেটা তার সঙ্গে সংযোগ কম, তারাপ্রসন্নরই কম, দ্রাক্ষায়ণীর আর কতটা বেশি হবে। সেখানে দ্রাক্ষায়ণী এই কনফিডেন্সটা দিচ্ছেন তারাপ্রসন্নকে যে তুমি কলকাতায় যাও, বইগুলো ছাপাও, পাঁচজন লোকে তোমার কথা যখন জানবে তারপর দেখো দেখি টাকা আপনি আসে কিনা। দেখা যাক, এরপরে তারাপ্রসন্ন স্ত্রীর কথায় তো ক্রমে আশ্বাস লাভ করলেন, তারপর কি ঘটে।

0: আরেকটু এগিয়ে নিয়ে যাই
1: গল্পটাকে। যখন কলকাতায় যাইবার সময় ভারী গোল পড়িয়া গেল। দ্রাক্ষায়ণী তাহার নিরুপায় নিঃসহায় সযত্ন পালিত স্বামীটিকে কিছুতেই একলা ছাড়িয়া দিতে পারেন না। তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নিত্য নৈমিত্তিক কর্তব্য স্মরণ করাইয়া সংসারের বিবিধ উপদ্রব হইতে কে রক্ষা করিবে এসব ভাবিয়া বড্ড বিচলিত হইয়া পড়িলেন। কিন্তু অনভিজ্ঞ স্বামীও অপরিচিত বিদেশে স্ত্রী কন্যা সঙ্গে করিয়া যাইতে অত্যন্ত ভীত ও অসম্মত হইলেন। অবশেষে দ্রাক্ষায়ণী পাড়ার একটি চতুর লোককে স্বামীর নিত্য অভ্যাস সম্বন্ধে সহস্র উপদেশ দিয়া আপনার পদে নিযুক্ত করিয়া দিলেন, অর্থাৎ স্বামীর সঙ্গে তাকে পাঠিয়ে দিলেন। এবং স্বামীকে অনেক মাথার দিব্য এবং অনেক মাদুলি তাগায় আচ্ছন্ন করিয়া বিদেশে রওনা করিয়া দিলেন। আরে ওর যেন কোনো ক্ষতি না হয়। এবং ঘরে আছাড় খাইয়া কাঁদিতে লাগিলেন। স্বামী চলে যাওয়ার পরে কলিকাতায় আসিয়া তারাপ্রসন্ন তাহার চতুর সঙ্গীর সাহায্যে বেদান্ত প্রভাকর প্রকাশ করিলেন। দ্রাক্ষায়ণীর গহনা বন্ধক রাখিয়া যে টাকাকটি পাইয়াছিলেন তাহার অধিকাংশই খরচ হইয়া গেল। বিক্রয়ের জন্য বহির দোকান এবং সমালোচনার জন্য দেশের ছোট বড় সমস্ত সম্পাদকের নিকট বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন। ডাকযোগী গৃহিণীকেও একখানা বই রেজিস্ট্রি করিয়া পাঠাইলেন। আশঙ্কা ছিল পাছে ডাকওয়ালারা পথের মধ্যে হইতে চুরি করিয়া লয়। গৃহিণী যেদিন ছাপার বইয়ের ওপরের পৃষ্ঠায় ছাপার অক্ষরে তাহার স্বামীর নাম দেখিলেন, সেদিন পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন। যেখানে সকলে আসিয়া বসিবার কথা সেইখানে বইটি ফেলিয়া রাখিলেন। সকলে আসিয়া বসিয়া উচ্চস্বরে বলিল, উমা, বইটা ওখানে কে ফেলে রেখেছে? অন্নদা, বইটা দাও না ভাই, তুলে রাখি। উহাদের মধ্যে অন্নদা পড়িতে জানে, বইটা সে দেখিল। দ্রাক্ষায়ণী বইটা কুলুঙ্গির ওপর তুলিয়া রাখিলেন। মুহূর্তের মধ্যে একটা জিনিস বাড়িতে গিয়া ফেলিয়া দিলেন। তারপরে নিজের বড় মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন, শশী, বাবার বই পড়তে ইচ্ছে হয়েছে বুঝি, তা নে না, পড় না, তাতে লজ্জা কিসের? বাবার বহির প্রতি শশীর কিন্তু কিছুমাত্র আগ্রহ ছিল না। কিছুক্ষণ পরেই তাকে ভৎসনা করিয়া বলিলেন, ছি মা, বাবার বই অমন করে নষ্ট করতে নেই, তোমার কমলা দিদির হাতে দাও, উনি ওই আলমারির মাথায় তুলে রাখবেন। বহির যদি কিছুমাত্র চেতনা থাকিত তাহা হইলে সেই একদিনের উৎপীড়নে বেদান্তের প্রাণান্ত পরিচ্ছেদ হইত। একে একে কাগজে সমালোচনা বাহির হইতে লাগিল। গৃহিণী যাহা ঠাহরাইয়াছিলেন তাহা অনেকটা সত্য হইয়া দাঁড়াইল। গ্রন্থের এক অক্ষর বুঝিতে না পারিয়া দেশশুদ্ধ সমালোচক একেবারে বিহ্বল হইয়া পড়িল। সকলেই এক বাক্যে কহিল, এমন সারবান গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই। যে সকল সমালোচক রেন্ডলসের লন্ডন রহস্যের বাংলা অনুবাদ ছাড়া আর কোনো বই স্পর্শ করিতে পারে না, তাহারা অত্যন্ত উৎসাহের সহিত লিখিল, দেশের ঝুরি ঝুরি নাটক নভেলের পরিবর্তে যদি এমন দু একখানি গ্রন্থ মধ্যে মধ্যে বাহির হয় তবে বঙ্গ সাহিত্য বাস্তবিকই পাঠ্য হয়। যে ব্যক্তি পুরুষানুক্রমে বেদান্তের নাম কখনো শোনেনি সেই কেবল লিখিল, তারাপ্রসন্নবাবুর সহিত সকল স্থানে আমাদের মতের মিল হয় নাই, স্থানাভাব বশত এস্থলে তাহার উল্লেখ করিলাম না, কিন্তু মোটের ওপর গ্রন্থকারের সহিত আমাদের মতের অনেক ঐক্যই লক্ষিত হয়। কথাটা যদি সত্য হইত তাহলে মোটের ওপর গ্রন্থখানি পুড়াইয়া ফেলা উচিত ছিল। দেশের যেখানে যত লাইব্রেরি ছিল এবং ছিল না, তাহার সম্পাদকগণ মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে তারাপ্রসন্নর গ্রন্থ ভিক্ষা চাহিয়া পাঠায়।

মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে, অর্থাৎ টাকা না দিয়ে চিঠি লিখে। শব্দের একটা অদ্ভুত পানিং। অনেকেই লিখিল, আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের একটি মহৎ অভাব দূর হইয়াছে। চিন্তাশীল গ্রন্থ কাহাকে বলে তারা প্রসন্ন ঠিক বুঝিতে পারিলেন না, কিন্তু পুলকিত চিত্তে ঘর হইতে মাসুল দিয়া প্রত্যেক লাইব্রেরিতে বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন, নিজের ট্যাকের কড়ি খরচা করে লাইব্রেরিতে বই পাঠালেন। এখনকার দিনেও মানুষজন কি করে যারা বই ছাপায় আমি জানি না, যাই হোক, কিন্তু সেই সময়ের একটা ছবি, লেখকের এক ছবি খুব সুন্দরভাবে উঠে আসছে। যাই হোক, আর একটু এগিয়ে নিয়ে যাই। এইরূপ অজস্র স্তুতিবাক্যে

স্তুতিবাক্য আসলে হজম হয় না। এরূপ অজস্র স্তুতিবাক্যে তারাপ্রসন্ন যখন অতিমাত্র উৎফুল্ল হইয়া উঠিয়াছেন, এমন সময় পত্র পাইলেন দাক্ষায়ণীর পঞ্চম সন্তান সম্ভাবনা অতি নিকটবর্তী হইয়াছে। তখন রক্ষকটিকে সঙ্গে করিয়া অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়া উপস্থিত হইলেন। এবারই আসল খেলা। সকল দোকানদার এক বাক্যে বহিল, একখানি বইও বিক্রয় হয় নাই। কেবল এক জায়গায় শুনিলেন, মফস্বল হইতে কি একজন তাহার এই বই চাহিয়া পাঠাইয়াছিল এবং তাহাকে ভ্যালুয়েবল পাঠানো হইয়াছিল, কিন্তু বই ফেরত আসিয়াছে, কেহ গ্রহণ করে নাই। দোকানদারকে তাহার মাসুল দণ্ড দিতে হইয়াছে, সেই জন্য সে বিষম আক্রোশে গ্রন্থকারের সমস্ত বই তাহাকে তখনই প্রত্যার্পণ করিতে উদ্যত হইল। গ্রন্থকার বাসায় ফিরে আসে অনেক ভাবিলেন, কিন্তু কিছুই বুঝিয়া উঠিতে পারিলেন না। তাহার চিন্তাশীল গ্রন্থ সম্বন্ধে যতই চিন্তা করিলেন ততই অধিকতর উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিলেন। অবশেষে যে কয়টি টাকা অবশিষ্ট ছিল তাহাই অবলম্বন করিয়া অবিলম্বে গৃহাভিমুখে যাত্রা করিলেন। বাড়ি ফিরে কি হবে দেখা যাক। তারাপ্রসন্ন গৃহিণীর নিকট আসিয়া অত্যন্ত আড়স্বরের সহিত প্রফুল্লতা প্রকাশ করিলেন। দাক্ষায়ণী শুভ সংবাদের জন্য সহাস্য মুখে প্রতীক্ষা করিয়া রহিয়াছিলেন। তখন তারাপ্রসন্ন একটি গৌর বার্তা বহিয়া আনিয়া গৃহিণীর ক্রোড়ে মেলিয়া দিলেন। পাঠ করিয়া তিনি মনে মনে সম্পাদকের অক্ষয় ধন পুত্র কামনা করিলেন। সেখানে তো লেখা আছে, এমন বই সাধারণ লোকে হয়তো বুঝতে পারবে না কিন্তু অসাধারণ। যাই হোক, এরকম কিছু লেখা হয়তো ছিল। তাহার লেখনীর মুখে মানসিক পুষ্পচন্দন অর্ঘ্য উপহার দিলেন মনে মনে। পাঠ সমাপন করিয়া আবার স্বামীর মুখের দিকে তাকালেন। স্বামী তখন নবপ্রভাত আনিয়া খুলিয়া দিলেন। পাঠ করিয়া আনন্দবিহ্বলা দ্রাক্ষায়ণী আবার স্বামীর মুখের প্রতি প্রত্যাশাপূর্ণ স্নিগ্ধ নেত্র উত্থাপিত করিলেন। তখন তারাপ্রসন্ন একখানা যুগান্তর বাহির করিলেন। তাহার পর ভারতচক্র, তাহার পর শুভজাগরণ, তাহার পর অরুণালোক, তাহার পর সংবাদ তরঙ্গ ভঙ্গ, তাহার পর আশা আগমনী উচ্ছ্বাস পুষ্পমঞ্জরী সহচরী সীতা গেজেট অহল্যা লাইব্রেরি প্রকাশিকা ললিত সমাচার কোটাল বিশ্ববিচারক লাবণ্যলতিকা। হাসিতে হাসিতে গৃহিণীর আনন্দাশ্রু পড়িতে লাগিল। চোখ মুছিয়া আর একবার স্বামীর কীর্তির সমুজ্জ্বল মুখের দিকে চাহিলেন। স্বামী বলিলেন, এখনো অনেক কাগজ বাকি আছে। দ্রাক্ষায়ণী বলিলেন, সে বিকালে দেখিব, এখন অন্য খবর কি বলো। তারাপ্রসন্ন বলিলেন, এবার কলকাতায় গিয়া শুনিয়া আসিলাম লাট সাহেবের মেম একখানা বই বাহির করিয়াছে, কিন্তু তাহাতে বেদান্ত প্রভাকরের কোনো উল্লেখ করেন নাই। দ্রাক্ষায়ণী বলেন, আরে ওসব কথা নয়, আর কি আনলে বলো না।